0: শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা এবং অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হল আমাদের আজকের অধিবেশন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 ও FM 102 মেগাহার্স এ। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এ অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। সুপ্রিয় শ্রোতা, এই মুহূর্তে স্টুডিওতে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা কজন, মোহাম্মদ আবদুল্লাহেল মাহমুদ সেতু, সৈয়দা শাহান আলা চৌধুরী ও ফরিদা আক্তার রুমা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম কুমার গুহ, সুলেমান হোসেন খান, আব্দুল কাইয়ুম জুয়েল এবং মোহাম্মদ রুহুল আমিন, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা ইউসুফের 31 ও 32 আয়াত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ আব্দুল মান্নান।
3: أعوذ بالله من الشيطان الرجيم

0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মাওলানা মোহাম্মদ সফিরউদ্দিন।
2: بسم الله الرحمن الرحيم মহান আল্লাহ পাক সূরা ইউসুফের 31 ও 32 আয়াতে ইরশাদ করেছেন, মহিলাটি যখন তাদের কুৎসা রটনার খবর শুনতে পেল তখন সে তাদেরকে ডেকে পাঠাল এবং তাদের জন্য ভোজ সবার ব্যবস্থা করল। সে তাদের প্রত্যেককে একটি করে ছুরি দিল এবং ইউসুফকে বলল, এদের সামনে একটু বের হও। যখন তারা তাকে দেখল তখন তারা তার রূপ মাধুর্যে সম্মোহিত হয়ে পড়ল এবং নিজেদের হাত কেটে ফেলল। তারা বলল, অদ্ভুত আল্লাহর মাহাত্ম্য, এ তো কোনো মানুষ নয়, এ তো কোনো মহান ফেরেশতা। মহিলা বলল, এই সেই ব্যক্তি যার সম্বন্ধে তোমরা আমার প্রতি দোষারোপ করেছিলে, আর বাস্তবে কি আমি এর থেকে স্বীয় কামনা চরিতার্থ করতে চেয়েছিলাম, কিন্তু সে নিজেকে পবিত্র রেখেছে, আর যদি সে পালন না করে আমি তাকে যে আদেশ দেই তা, তবে অবশ্যই সে কারাগারে প্রেরিত হবে এবং লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় কোরবানির গোস্ত বন্টনের নিয়ম, এ সম্পর্কে বলছেন মাওলানা মিজানুর রহমান।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। কুরবানি শব্দটা এসেছে আরবি কুরবুন শব্দ থেকে, যার অর্থ নৈকট্য অর্জন করা। বান্দা কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করে থাকে। মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে না কুরবানির পশুর গোস্ত কিংবা রক্ত, কেবল পৌঁছে থাকে তোমাদের তাকওয়া। অর্থাৎ কুরবানির মূল উদ্দেশ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আত্মত্যাগের মানসিকতা সৃষ্টি এবং সমাজের সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা। এই কুরবানি হতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ইসলামে কুরবানির গোস্ত বন্টনের বিষয়ে অত্যন্ত সুন্দর ভারসাম্যপূর্ণ নির্দেশনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কুরবানির গোস্ত বন্টন করতেন, সাহাবীদেরকে তা বন্টনের বিষয়ে উৎসাহিত করেছেন। ফকিহগণ উল্লেখ করেছেন, কুরবানির গোস্ত তিন ভাগ করা মোস্তাহাব। এক ভাগ নিজের পরিবারের জন্য রাখা, যাতে পরিবারের সদস্যরা আনন্দের সাথে ঈদের খাবার উপভোগ করতে পারেন। আরেক ভাগ আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীর জন্য। এতে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় হয় এবং সৌহার্দ্য বৃদ্ধি পায়। আরেক ভাগ গরিব মিসকিনের জন্য, যাতে অসহায় মানুষও ঈদের আনন্দে শরিক হতে পারে। এ বন্টন বাধ্যতামূলক না হলেও এটি ইসলামের সৌন্দর্য আদর্শ, গরিবের হক আদায় ও মানবিক দর্শন। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যেখানে সমাজের দুর্বল, অসহায় ও দরিদ্র মানুষের অধিকারকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। যে পরিবার হয়তো সারা বছর গোস্ত জোটাতে পারেনি, তারাও কুরবানির আনন্দে অংশীদার হল। কুরবানির গোস্ত বন্টনে সামাজিক কিছু উপকারিতা রয়েছে। এতে সামাজিক বন্ধন যেমন দৃঢ় হয়, তেমনি ধনী ব্যক্তি নিজের কুরবানির গোস্ত আত্মীয় স্বজন, প্রতিবেশী ও গরিবদের মাঝে বন্টন করতে পারেন। তখন পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায়, মানুষ মানুষের দূরত্ব ঘুচে যায়, হিংসা বিদ্বেষ কমে আসে, সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি হয়। একজন গরিব মানুষ যখন ধনীর ঘর থেকে সম্মানের সাথে গোস্ত পান, তখন তার মনে সমাজের প্রতি ভালোবাসা জন্মায়, ধনী গরিবের বৈষম্য হ্রাস পায়। কুরবানির গোস্ত বন্টন ধনী গরিবের মাঝে মানবিক সেতুবন্ধন তৈরি করে, আত্মীয়তার সম্পর্ক মজবুত হয়, প্রতিবেশীর অধিকার সুরক্ষিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিব্রাইল আলাইহিসসালাম আমাকে প্রতিবেশীর অধিকার সম্পর্কে এত বেশি উপদেশ দিয়েছেন যে আমি ধারণা করছিলাম প্রতিবেশীকে হয়তো উত্তরাধিকারী বানানো হবে। কুরবানি মানুষকে শেখায় শুধু নিজের জন্য বেঁচে থাকা নয়, বরং অন্যের সুখ দুঃখেও অংশগ্রহণ করা ইমানি দাবি। কুরবানির গোস্ত বিতরণের মাধ্যমে মানুষের হৃদয়ে দয়া, মমতা ও মানবিকতা সৃষ্টি হয়, সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। কুরবানি যদি কয়েক শরীকে মিলে করেন তাহলে অংশ অনুযায়ী গোস্ত ওজন করে ভাগ করে নিতে হবে, অনুমান করে ভাগ করলে তা জায়েজ হবে না। আরেকটি জরুরি মাসালা হলো, কুরবানির গোস্ত, চর্বি, মাথা বিক্রি করা জায়েজ নয়। তবে চামড়া যেহেতু বিক্রির বস্তু, তাই চামড়া বিক্রি করে সম্পূর্ণ টাকা গরিবের মাঝে বিতরণ করতে হবে। জবাইকারী, কসাই বা কুরবানির পশু ছোলা কাটায় সহযোগিতাকারী ব্যক্তিকে চামড়া, গোস্ত বা কুরবানির পশুর কোনো অংশ পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না, আলাদা করে পারিশ্রমিক দিতে হবে। পূর্ণ পারিশ্রমিক দেওয়ার পর পূর্ব চুক্তি ছাড়া হাদিয়া হিসেবে গোস্ত দিলে তা জায়েজ হবে। নিয়ত হতে হবে, আমি হাদিয়া দিচ্ছি, পারিশ্রমিক হিসেবে নয়। কুরবানির গোস্ত যেমন ধনী গরিব, আত্মীয় অনাত্মীয় সবাইকে বণ্টন করা যায়, তদ্রূপ আকিকার গোস্তও সবাইকে দেওয়া যাবে। তবে মান্নতের কুরবানি হলে তা কেবল গরিবদেরই মাঝে বিতরণ করতে হবে। মান্নতের কুরবানি বলে বোঝানো হয়েছে, কেউ যদি বিপদ মুসিবতের সময় মান্নত করে থাকে যে আমি আরোগ্য লাভ করলে বা এই বিপদ থেকে মুক্তি লাভ করলে কুরবানি করব, তখন তার জন্য রোগমুক্তি বা বিপদ থেকে উদ্ধারের পর কুরবানি করা ওয়াজিব হয়ে যায়। এ জাতীয় কুরবানির গোস্ত ধনী ব্যক্তিরা খেতে পারেন না, তা কেবল গরিবেরই হক। আল্লাহ আমাদেরকে কুরবানির হুকুম আহকাম সঠিক মাসআলা বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল কোরবানির গোস্ত বন্টনের নিয়ম। এ সম্পর্কে বললেন মাওলানা মিজানুর রহমান। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন অসীম চৌধুরী।
2: ওম কৃষ্ণ।

0: ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:12 এবং সূর্য অস্ত যাবে 6:40। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ ও FM 102 মেগাহার্জে। প্রস্তুতা জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। সকাল 8:30 শুনবেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু শুনবেন বেলা 11:05। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30 এবং এসো করি ছোট পরিবার বিকেল 4:05। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। আন্তঃবেতার নাট্য অনুষ্ঠানে শুনবেন রাজশাহী কেন্দ্রের নাটক নীল বেদনা শুনবেন রাত 10:00। রচনা শ্যামল রহমান, প্রযোজনা মোহাম্মদ ফারুকুর রহমান ফয়সাল।
1: এবারে FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্জে সন্ধ্যে 7:00 রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। FM 106 মেগাহার্জে বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। FM 90 মেগাহার্জে সকাল 7:00 থেকে সকাল 9:00 পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি। নিশ্চয়ই কোটার সময় আপনারাও থাকবেন আমাদের সঙ্গে বাংলাদেশ বেতার ঢাকার সকল আয়োজনে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, নতুন একটি সূর্য, নতুন একটি সকাল। আজকের এই সকালটি আপনাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সাফল্যের বার্তা। নিরাপদ হোক আপনাদের পথ চলা, এমনই সুপ্রত্যাশায় শোনাব ভোরের গান। শিল্পী এম এ হামিদ, গানটির রচয়িতা সিদ্দিক চৌধুরী, সুর করেছেন কাদের জামিরি।

0: ভোরের গানটি শুনলেন এম এ হামিদের কণ্ঠে। গানটি রচয়িতা সিদ্দিক চৌধুরী, সুর করেছেন কাদের জামিরি।
1: কোরবানির পশুর চামড়া অনভ্যস্ত হাতে না ছাড়িয়ে দক্ষ লোক দিয়ে সঠিকভাবে ছাড়িয়ে নিন, কারণ চামড়া মূল্যবান জাতীয় সম্পদ, এর অপচয় রোধ করুন। চামড়া ছাড়ানোর জন্য উপযুক্ত ছুরি ব্যবহার করুন এবং ছাড়ানোর আগে ছুরি দিয়ে সঠিকভাবে দাগ দিয়ে নিন। মূল্যবান চামড়া যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখুন। জবাই করার পর পশুর চামড়ার উপর জমাট রক্ত বাঁধতে দেবেন না, তাতে চামড়ার ক্ষতি হতে পারে। বাংলাদেশ বেতার ঢাকা, আমাদের এখনকার পরিবেশনা নজরুল সঙ্গীত, শিল্পী নীলুফার ইয়াসমিন।

নজরুল সঙ্গীত শুনছেন। নীলুফার ইয়াসমিনের কণ্ঠে এবারের গান একুল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা।

0: এতক্ষণ শুনলেন দোকানি নজরুল সঙ্গীত, শিল্পী ছিলেন নীলুফার ইয়াসমিন।
1: আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আপনাদের জন্য আমাদের এখনকার নিবেদন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মহাদেব ঘোষ।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন আমাদের স্টুডিও রেকর্ড থেকে।
1: শিল্পী ছিলেন মহাদেব ঘোষ।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কিষাণী ভাই ও বোনেরা, কৃষি সমাচার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পরিবেশ মানবজাতির সুস্থভাবে বেঁচে থাকার জন্য এক প্রয়োজনীয় উপাদান। নিজেদের স্বার্থে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সচেতন হতে হবে আমাদের। সব রকম দূষণ কমাতে সবার এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার পরিবেশ দূষণের ব্যাপারে সোচ্চার হয়েছেন, পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেছেন, পাটের ব্যাগ কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। আমাদের কলকারখানায় দূষিত পদার্থ নদীতে ফেলা যাবে না কোনোভাবেই। আর যানবাহন থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়া বন্ধ করতে সচেতন হতে হবে আমাদের সবাইকে। এবং পুরনো ইঞ্জিন চালিত গাড়ি চালানোই কিন্তু যাবে না। সর্বোপরি বেশি বেশি গাছ লাগিয়ে চারপাশের পরিবেশকে সবুজ রাখতে হবে। এভাবেই পরিবেশ সম্পর্কে সকলকেই সচেতন হতে হবে। গাছ লাগাতে হবে, পরিবেশ বাঁচাতে হবে, তাহলেই আমরা সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো এই পৃথিবীতে। প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমরা সবাই মাছে ভাতে বাঙালি। নদী নালা খাল বিলের দেশ বাংলাদেশ, যেখানে মাছ চাষ করে থাকেন মাছ চাষিরা। আমার কৃষি পর্বে শুনবেন চিতল মাছের চাষ সম্পর্কে একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সাথে আছি আমি নওশিন ফারহান নূর। আজ আমরা কথা বলবো খুব দরকারি একটা বিষয় নিয়ে, চিতল মাছের চাষ। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাবেক উপপরিচালক মৎস্য অধিদপ্তর ঢাকা। স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। চিতল মাছ চাষের সম্ভাবনা সম্পর্কে প্রথমেই জানতে চাই।
2: জি, আমরা সবাই জানি আদিকাল থেকে চিতল আমাদের দেশের একটি সুস্বাদু এবং জনপ্রিয় মাছ। তবে পুনঃপ্রাপ্তির অনিশ্চয়তা কারণে এ মাছ চাষের আগ্রহ থাকা সত্ত্বেও চাষিরা এটি সেইভাবে অর্থাৎ বাণিজ্যিকভাবে চাষ করতে পারছে না। তবে অন্য মাছের সাথে মিশ্র চাষ করে শুরু করেছে। তবে আশা করা যায় যদি এই মাছের পুনঃপ্রাপ্তি তার সহজ হয় তাহলে ভবিষ্যতে এটি বাণিজ্যিক চাষ আবার শুরু হবে। আমরা জানি যে বাজারে যেখানে রুই জাতীয় মাছের দাম প্রতি কেজি 300-400 টাকা, সেখানে 1 কেজি চিতল মাছের দাম 1000-1200 টাকা। ফলে চিতল মাছ চাষ করে চাষিরা সহজেই তাদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করতে পারে এবং দারিদ্র বিমোচনে এই মাছটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের সে পালন করতে পারে।
1: চিতল মাছের চাষের জন্য যে প্রস্তুতি নিবেন আমাদের মৎস্যজীবী ভাই বোনেরা, সেটা কিভাবে?
2: এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। চিতল মাছ চাষের জন্য পুকুর, আমরা সাধারণত ছোট পুকুর না করে একটু বড় সাইজের পুকুর যদি হয় তাহলে এটি ভালো হয় এবং মাছ তাড়াতাড়ি বড় হয়। তবে এই মাছের চাষ যেহেতু মিশ্র চাষের অন্য মাছের সাথে চাষ করা হয়, তাই এই পুকুর প্রস্তুতিটা অন্য মাছের যেভাবে করা হয় ঠিক একই প্রক্রিয়া এই পুকুর চাষ করা। তবে এই ক্ষেত্রে চিতল মাছের যে পুকুরটি সেটি শুকানোর পরে 2 সপ্তাহ পর্যন্ত রুদ্রে ফেলে রাখতে হবে এবং 2 সপ্তাহ পরে সেখানে যেখানে ঘাস বা অন্যান্য আগাছা জন্ম নিবে তারপরে এখানে পরিষ্কার পানি ঢুকিয়ে চিতল মাছের পোনা ছাড়তে হবে। সাধারণত শতাংশ প্রতি 5-6টি চিতল মাছের পোনা ছাড়া হয় এবং অন্য মাছের পোনা যেগুলি সেগুলি একটু বড় সাইজের পোনা ছাড়তে হবে, তা না হলে দেখা যাবে যে চিতল ওই মাছগুলি খেয়ে ফেলছে। কাজেই এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে মাছ ছাড়ার বিষয়টি।
1: যে কোনো মাছ চাষের জন্য কিন্তু পোনার বিষয়টা মাথায় রাখা খুব দরকার। আর চিতল মাছের পোনা উৎপাদন সম্পর্কে কি বলবেন?
2: যে আমরা আগেই বলেছি যে চিতল মাছের পোনা উৎপাদন এখনো কৃত্রিমভাবে শুরু হয়নি। তবে যেটি এখন যেভাবে চাষ করা হচ্ছে সেটা যে মিশ্র চাষের মাধ্যমে এবং এটা নদী থেকে বিভিন্ন লোকের মাধ্যমে মানুষের পোনা সংগ্রহ করে আবার নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে কিছু পোনা তৈরি করা হয়ে থাকে। যেমন চাষি ভাইরা তাদের পুকুরটি ঠিক মতো প্রস্তুত করে সেখানে পানি ঢুকিয়ে চিতল মাছের রুড মাছ অর্থাৎ দ্বিমলা স্ত্রী এবং পুরুষ মাছ উভয়টাই সেখানে ছাড়তে হবে। সাধারণত শতাংশ প্রতি 4-5টি চিতল মাছ মজুর করতে হবে এবং আমরা জানি যে চিতল মাছ ডিম দেয় সাধারণত এপ্রিল থেকে জুলাই মাস, এই কয়েক মাসের ভিতরে তারা পরিপক্ক হয় এবং ওই সময় যদি পুকুরে কোনো কাঠের কাঠামো তৈরি করে রেখে দেওয়া হয় তাহলে চিতল মাছ সেখানে ডিম দেয়। ডিমগুলি আঠালো হয় যার জন্য ওই কাঠামোর ভিতরে লেগে থাকে। তারপরে চাষি ভাইরা সেই কাঠামোগুলি সংগ্রহ করে নিজস্ব নার্সারিতে পানির প্রবাহ দিয়ে ডিমগুলি ফুটানোর ব্যবস্থা করে এবং এইভাবে সেখানে 12-15 দিনের মধ্যে ডিমগুলি ফুটে রেণু বের হয় বা পোনা বের হয়। এইভাবে নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে চাষি ভাইরা সেখানে চিতল মাছের রেণু অথবা পোনা উৎপাদন করতে পারে।
1: চিতল মাছের খাদ্য সম্পর্কে আর একটু জানতে চাই।
2: আমরা অনেকেই জানি যে চিতল একটি রাক্ষসী মাছ এবং তার স্বভাবই হলো যে শিকার করে খাবে। কাজে তার উৎপাদনের জন্য তাকে জীবন্ত খাদ্য দিতে হবে যাতে সে শিকার করে খেতে পারে। সাধারণত চিতল মাছ যেখানে চাষ করা হয় সেখানে কার্প জাতীয় অথবা তেলাপিয়ার পোনা সরবরাহ করা হয় যাতে সে ওইগুলি খেয়ে বেঁচে থাকতে পারে। সাধারণত একটি চিতল মাছের জন্য 5-7টি তেলাপিয়া যদি একটি পুকুরে ছাড়া হয় তাহলে সে যে পোনা দিবে সেটি দিয়ে এই চিতল মাছের খাদ্য কিন্তু হয়ে যায়। কাজেই রেণুর ক্ষেত্রেও কিন্তু যারা রেণুর চাষ করে করে বা পুনার চাষ করে তারাও কিন্তু এইভাবে তেলাপিয়া ডিম অথবা রেনু অথবা দানিপোনা ওই পুকুরে ছেড়ে রাখলে চিতল মাছের খাদ্য হয়ে যায়।
1: মৎস্যজীবী ভাই ও বোনেরা যখনই কোনো মাছ চাষ করেন তাদের রোগ সম্পর্কে অনেক বেশি চিন্তায় থাকেন। এই চিতল মাছের রোগ সম্পর্কে তারা আসলে কি কি পদক্ষেপ নেবেন এবং কি কি বিষয় মাথায় রাখবেন?
2: এই পর্যন্ত যতটুকু দেখা গেছে যে চিতল মাছের রোগ বালাইটা কম হয়, তবে প্রজননের সময় দেখা যায় চিতল মাছ একটি আরেকটিকে আক্রমণ করে, এতে তার দেহে ক্ষতর সৃষ্টি হতে পারে এবং সেখানে বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাসের আক্রমণ হতে পারে। এই কারণে অনেক সময় দেখা যায় চিতল মাছ প্রজননের পরে স্ত্রী এবং পুরুষ উভয় দুর্বল হয়ে যায়, তাই তাদেরকে যদি ওই সময় পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে যদি গোসল করানো হয় অথবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট পুকুরে ছিটিয়ে দেওয়া হয় তাহলে তাদের সেই রোগগুলি হওয়ার থেকে তারা পরিত্রাণ পায় এবং মাছগুলি ভালো থাকে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: আয়োজনের এই পর্যায়ে শুনবেন কৃষি বিষয়ক গান। চিতল মাছের আবাস এখন এই গানটি, শিল্পী জোয়ানা তাবাসুম, বৃষ্টি ও সুমন কুমার। গানের কথা সাজিয়েছেন নাজিদ মাহমুদ, প্রামাণিক সুর করেছেন এস এম আব্দুল্লাওয়াল। চলুন শুনি কৃষি বিষয়ক গানটি।

0: কথা বলতে বলতে চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। সকলের সুস্থ সুখী জীবন কামনা করে শেষ করছি আজকের কৃষি সমাচার অনুষ্ঠানটি।
1: এতক্ষণ শুনলেন কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার। গ্রন্থনা উপস্থাপনায় আসফিয়া তাসনিম, অনুষ্ঠানটির তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
2: আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য প্রতি বছর পবিত্র ঈদুল আজহায় অসংখ্য পশু কোরবানি করা হয়। পশুর বর্জ্য পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয় সৃষ্টি করতে পারে যদি আমরা সতর্ক ও সচেতন না হই। তাই কোরবানিকৃত পশুর উচ্ছিষ্ট পরিবেশসম্মতভাবে অপসারণ করুন। পশু জবাইয়ের পূর্বে গর্ত করে নিন। গর্তের মধ্যে রক্ত ও অপ্রয়োজনীয় অংশ পুঁতে রাখুন। বাংলাদেশ বেতার, একটু পরেই শুনবেন বাংলায় খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ বুধবার, 13ই জ্যৈষ্ঠ, 9ই জিলহজ, 27শে মে। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম। আগামীকাল দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। দেশবাসী ও মুসলিম উম্মার প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। রাজধানী সহ সারা দেশে চলছে কোরবানির হাটে শেষ দিনের পশু কেনা বেচা। ঈদে বাড়ি ছুটছেন নগরবাসী। সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বিটিভির সংবাদ ও অনুষ্ঠানের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্ব আরোপ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সৌদি আরবে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন, আজ মুসল্লিরা সেখানে পশু কোরবানি দিচ্ছেন। এবং ইরানে নতুন করে বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, দাবি তেহরানের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: আগামীকাল সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। হিজরি বর্ষ পঞ্জী অনুযায়ী 10ই জিলহজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়ে থাকে। প্রায় 4000 বছর আগে এই দিনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মহান আল্লাহর নির্দেশে তার প্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম আল্লাহকে খুশি করার জন্য তার পিতার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করেন। তবে সর্বশক্তিমান আল্লাহর রহমতে হজরত ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। ঐতিহাসিক সেই ঘটনার স্মরণে সারা বিশ্বের মুসলমানগণ মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশের জনগণ এবং সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে লেখা এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মুসলিম উম্মার দ্বার প্রান্তে আবারও এসেছে পবিত্র ঈদ উল আজহা। তারেক রহমান বলেন, গৌরবান্বিত মুসলমানদের এই উৎসব শুধু আনন্দ উদযাপনের জন্য নয়, বরং এটি সর্বশক্তিমান মহান আল্লাহর উপর গভীর বিশ্বাস, আত্মসমর্পণ ও ত্যাগের স্বর্গীয় বার্তা বহন করে। প্রধানমন্ত্রী দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং মুসলিম বিশ্ব তথা সকলের কল্যাণ কামনা করেন। ঈদকে সামনে রেখে রাজধানীর শহর সারা দেশে কোরবানির পশুর হাটগুলোতে বেচা কেনা জমে উঠেছে। ঈদের ছুটিতে হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাঁকডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: ক্রেতা বিক্রেতার হাঁকডাক, দরকষাকষি, সরগরম কোরবানির পশুর হাট, চলছে শেষ দিকের বেচাকেনা, আছে ঝড় বৃষ্টির ধকলও। শেষ সময় এসে বড় আকারের গরুর দাম কিছুটা কমতে শুরু করছে। বিক্রেতারা বলছেন, হাটে বড় গরুর চেয়ে মাঝারি গরুর চাহিদা বেশি।
3: ওরানছিলাম নওগাঁ থেকে 122 পিস, আর আমার কাছে 60টা আছে,
4: বিক্রি হয়ে গেছে, আর 3টা আছে, বিক্রি করে দিছি। বেচাকেনা ভালো না, আকাশ আবহাওয়া খারাপ দেখে
5: বৃষ্টির কারণে সমস্যা করছে।
2: হাটে কেউ এসেছেন কোরবানির পশু কিনতে, আবার কেউ বা শুধু বাজার ঘুরে দেখতে। বেশ কিছু হাটে দাম না ছাড়ায় অন্য হাটেও ঠু মারছেন ক্রেতারা। দর কষাকষিতে জয়ী হয়ে সন্তোষ প্রকাশ করছেন অনেকেই। ঝড় বৃষ্টির এই আবহ আর দামের ওঠানামার মাঝে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: এদিকে রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে থাকছে জাল নোট শনাক্তকারী মেশিন। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজারও বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি জমে উঠেছে। বিশেষ করে জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনামরিচ, ধনিয়া, জয়ফল, জয়ত্রী ও তেজপাতা বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। এছাড়া কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর কর্মকার পল্লীগুলো এখন ব্যস্ততম সময় পার করছে। কারওয়ান বাজার, পুরান ঢাকার কাপ্তান বাজার ও নয়াবাজার জুড়ে বানানো হচ্ছে দা ও বটি, কোথাও আবার শান দেওয়া হচ্ছে ছুরি চাকু। কোরবানিকে কেন্দ্র করে কসাইদের চাহিদাও বাড়িয়েছে, তাই অনেকেই আগে থেকেই প্রয়োজনীয় সরঞ্জাম কিনে রাখছেন। আরো শুনুন প্রতিবেদনে।
6: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে পশুর হাটের সাথে সমান্তালে জমে উঠেছে পশু জবাই ও মাংস কাটার আনুষাঙ্গিক সরঞ্জামের বাজার। কোরবানি ঈদের আর মাত্র দুদিন বাকি থাকায় ঢাকার খিলগাঁও, রেলগেট, কাউরান বাজার, যাত্রাবাড়ি ও চকবাজার সহ বিভিন্ন আঞ্চলিক বাজারের কামারশালাগুলোতে এখন দম ফেলার ফুরসত নেই। সারা বছরের তুলনায় এখন ব্যস্ততা একেবারেই আলাদা। দিনরাত জ্বলছে কামারশালার আগুন, চলছে ছুরি, চাপাতি, বটি ও চাকু তৈরি এবং সান দেওয়ার ব্যস্ততা।
7: আমি চাপাটি নেবো, ছুরি নেবো, দাম জিজ্ঞেস করি নাই কেমন করে আর কি, দাম জানার জন্যই আসছি, দামে পৌঁছলে তো আমি নিব আর কি।
6: রাজধানীর বিভিন্ন কামারশালা ঘুরে দেখা গেছে কয়লার আগুনে লোহা পুড়িয়ে লাল করে হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা হচ্ছে ধারালো সব সরঞ্জাম। কারিগরদের টুংটাং শব্দে মুখর পুরো এলাকা। কামাররা জানান বছরের অন্যান্য সময় শুধু গৃহস্থলী কাজের বটি বা ছুরি তৈরি হলেও এই সময়ে বড় চাপাতি ও পশু জবাইয়ের বিশেষ ছুরির চাহিদা থাকে সবচেয়ে বেশি। গত বছরের তুলনায় প্রতিটি স্প্রিং লোহার চাপাতি এবং বটিতে 100-200 টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে। তবে দাম বেশি হলেও কোরবানির অপরিহার্য অনুষঙ্গ হওয়ায় পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী দা ছুরি কিনে রাখছেন।
8: তো এখান থেকে আমি একটা চাপাতি কিনছি আর দুইটা ছুরি কিনছি চামড়া সিলার জন্য এবং কোয়ালিটি মনে হচ্ছে ভালো।
6: বর্তমানে বাজারের দরদাম ওজন বা সাইজ ভেদে 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের চাপাতি 600-800 টাকা, আকার ভেদে বটি 150-800 টাকা, বড় ছোড়া 600-1000 টাকা, চাকু সাইজ ভেদে দেশি বিদেশি 100-500 টাকা এবং জবাই করার ছোড়া 500-600 টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া প্রতিটি পুরনো সরঞ্জাম ধার করতে নেওয়া হচ্ছে 50-200 টাকা পর্যন্ত।
7: ছুরি চাপাটি দাঁড় দিতে আসছি, প্রতি বছরই আসি, ইনশাল্লাহ এবারও আসছি, আশা করি আগামীতে আল্লাহ বাঁচা রাখলে হয়তো আবার আসা হতে পারে।
9: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণে প্রায় 16,000 কর্মী প্রস্তুত রাখা হয়েছে যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়া কোরবানির পশুর বর্জ্য 8 ঘণ্টার মধ্যে অপসারণের সময় নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য প্রায় 13,500 কর্মী প্রস্তুত রেখেছে সংস্থাটি। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও দেখা গেছে বাড়ি ফেরা মানুষের ভিড়। সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি গতকাল রাজধানী সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দেন। মন্ত্রী বলেন, ঈদ যাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়া আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, কোরবানির পশুপালন এখন প্রান্তিক কৃষক ও খামারিদের বছরের অন্যতম বড় আয়ের উৎসে পরিণত হয়েছে। তিনি গতকাল কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন।
10: বাংলাদেশের কৃষকেরা এই গরুগুলি, গরু বলেন, ভেড়া বলেন, ছাগল বলেন, মহিষ বলেন, এরাই লালন পালন করে। সো বছরের একটা বড় আয়ের উৎস এই প্রান্তিক পর্যায়ে কৃষকদের।
0: মন্ত্রী আরও বলেন, প্রান্তিক কৃষক ও খামারিদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও খামার ভিত্তিক উৎপাদন বৃদ্ধির নানা উদ্যোগ নিয়েছে সরকার। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ বলেছেন, ঈদকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তিনি গতকাল রাজধানীর জাতীয় ঈদগাহ প্রাঙ্গণ পরিদর্শন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে একথা বলেন। ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই উল্লেখ করে র্যাব মহাপরিচালক বলেন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানী শহর দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট স্থাপন করেছে র্যাব। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতের বিশেষ টিম প্রস্তুত রেখেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব তথ্য জানান। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
11: খবরের বাকি অংশ পড়ছে জাবেদ কারদার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যে কোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। তিনি গতকাল রাজধানী পুলিশ হেডকোয়ার্টার্সে ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা এবং দুর্বৃত্তায়নের অবসান ঘটিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। সালাহউদ্দিন আহমদ বলেন, জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র গড়ে তোলার যে অপচেষ্টা সন্ত্রাসীরা করেছিল তা যৌথ অভিযানের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে বিপুল পরিমাণে অস্ত্রসহ দাগি আসামিদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ টেলিভিশন বিটিভির সংবাদ ও অনুষ্ঠানের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এই লক্ষ্যে জনবলকে সময় উপযোগী করাই সবচেয়ে বড় কাজ বলে উল্লেখ করেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী গতকাল বিটিভির ঢাকা কেন্দ্রে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার বিষয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী কোরবানি পশুর বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর টাউন হলের তারিক স্মৃতি অডিটোরিয়ামে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ৪৭৩৭টি হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ইয়াসির খান চৌধুরী বলেন, রাস্তায় যেন দুর্গন্ধ বা পরিবেশের কোনো ক্ষতি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে এবং নিজ নিজ এলাকায় এই বার্তা পৌঁছে দিতে হবে। অনুষ্ঠানে একটি পরিবারের ঈদ উদযাপনের জন্য প্রয়োজনীয় সব ধরনের সামগ্রী বিতরণ করা হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, ঈদ উপহার বিতরণের এই কার্যক্রমটি নজিরবিহীন, যা দেশের আর কোথাও শোনা যায়নি। গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও ১০টি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গে ১১৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে ঈদে ঘরমুখ মানুষের ভিড়ে হাম সংক্রমণের মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাই বাংলাদেশ শিশু হাসপাতালে শিশু বিশেষজ্ঞ ডাক্তার কামরুজ্জামানের পরামর্শ, গণপরিবহনে শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে। ২ বছরের বেশি বয়সের শিশুদের মাস্ক পরানোর পরামর্শ এই বিশেষজ্ঞের।
12: বড় বাচ্চাদেরকে মাস্ক পরে রাখতে হবে, তাদের সমস্যা নাই। বিশেষ করে ছোট বাচ্চা যারা ১ বছর ২ বছরের নিচে, এদের মাস্ক পরানোর দরকার নেই। মাস্ক পরালে সাধারণত এদের অক্সিজেন ডেফিসিয়েন্সি হয়, হাইপোক্সিমিয়া দেখা দেয়। হাইপোক্সিমিয়া বাচ্চার জন্য ক্ষতিকারক। যে গাড়িতে ভ্রমণ করছেন এই গাড়িতে যদি সংক্রামক হামের কোন রোগী থাকে তাহলে তার থেকে আলাদা রাখতে হবে। এবং হাম আছে যাদের, তাদেরকে পার্সোনাল গাড়িতে ভ্রমণ করার কথা বলবো, কোনো পাবলিক সার্ভিসে ভ্রমণ না করাই ভালো, কারণ অন্যান্য বাচ্চা এই ক্ষেত্রে সংক্রমণ হতে পারে।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
13: অ্যাপস এর মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি।
11: সৌদি আরবে পবিত্র হজ পালনের শেষ পর্যায়ে হাজিরা এখন মুজদালিফায় অবস্থান করছেন। এরপর মিনায় যাবেন হাজিরা এবং বড় জামাইরায় কঙ্কর নিক্ষেপ করবেন। পরে মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন এবং মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। এর আগে গতকাল লাখো মুসল্লি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফাতের ময়দান। মসজিদে নামিয়েরায় খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করেন। সূর্যাস্তের পর মুজদালিফার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। তারা সেখানে মাগরিব ও এশার নামাজ শেষে উন্মুক্ত আকাশের নিচে রাত্রি যাপন করেন। ইরান বলেছে দেশটির উপর নতুন করে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন করেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্ট কম জানায়, সোমবার ইরানের দক্ষিণাঞ্চলে তথাকথিত আত্মরক্ষামূলক মার্কিন হামলায় ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন স্থাপনকারী নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হরমুজ প্রণালীর উপকূলবর্তী হরমুজ গান অঞ্চলে যুক্তরাষ্ট্রের আগ্রাসী ও অযৌক্তিক কর্মকাণ্ডে পরিণতির জন্য যুক্তরাষ্ট্রই দায়ী থাকবে। ইরানের বিবৃতিতে বলা হয়, নিঃসন্দেহে ইরান কোনো অশুভ কর্মকাণ্ডের জবাব না দিয়ে ছাড়বে না এবং ইরানি জাতিকে রক্ষা করতে দ্বিধা করবে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহ বিরুদ্ধে ব্যাপকতর অভিযানের নির্দেশ দেওয়ার পর

0: শিশু এবং দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। গতকাল এই দুর্ঘটনা কবলিত মিনিবাসটিতে 60 জন ছাত্র বহন করা হচ্ছিল। ফেডারেল পুলিশের মুখপাত্র জানায়, বাসটি একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে যাচ্ছিল। খেলার খবর, ফুটবল। ভারতে অনুষ্ঠানরত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে খেলবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বিকেল 5টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটানের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল, ময়মনসিংহ অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 12 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 40 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আগামীকাল দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। দেশবাসী ও মুসলিম উম্মার প্রতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। রাজধানী সহ সারা দেশে চলছে কোরবানি হাটে শেষ দিনের পশু কেনাবেচা। ঈদে বাড়ি ছুটছেন নগরবাসী। সড়কে কোন ধরনের দুর্বৃত্তায়নে বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে সরকার, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সৃষ্টিশীল চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে বিটিভির সংবাদ ও অনুষ্ঠানের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্ব আরোপ করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। সৌদি আরবে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন। আজ মুসল্লিরা সেখানে পশু কোরবানি দিচ্ছেন। এবং ইরানে নতুন করে বিমান হামলা চালিয়ে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র, দাবি তেহরানের। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আগামীকাল পবিত্র ঈদ উল আজহা। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ উল আজহা মূলত আরবি শব্দ যার অর্থ ত্যাগের উৎসব। এই ঈদে মুসলমানেরা ফজরের নামাজের পর ঈদগাহে গিয়ে 2 রাকাত ঈদ উল আজহার নামাজ আদায় করে যার যার সামর্থ্য অনুযায়ী পশু কুরবানির মধ্য দিয়ে এই ঈদ উৎসব পালন করেন। আসুন আমরা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হই, মনের পশুকে বিদায় জানাই চিরতরে, নিজেদেরকে প্রকৃত মানুষে পরিণত করি, এমনই প্রত্যাশা সকলের প্রতি। সকলকে বাংলাদেশ বেতারের জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত নিয়মিত অনুষ্ঠান সুখের ঠিকানা থেকে ঈদ মোবারক। সুখী, সুস্থ, সমৃদ্ধশালী পরিবার গঠন করতে পরিবারের সকলের একান্ত প্রচেষ্টা খুবই কাম্য। আজকের সুখের ঠিকানার বিষয়, ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্যমূলক আচরণ দূর করতে পরিকল্পিত পরিবারের ভূমিকা। প্রিয় শ্রোতা, আজ এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার আমির হোসেন রাহাত, পরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, ঢাকা। প্রথমেই আপনার কাছে জানতে চাই, পরিকল্পিত পরিবার বলতে আমরা কি বুঝে থাকি?
3: পরিকল্পিত পরিবার বলতে যদি আমরা সহজ করে বলি, এমন একটি পরিবারকে বুঝাবে যে পরিবারের সদস্য সংখ্যা হবে পূর্ব পরিকল্পিত। এই সদস্যদের জীবনযাপন কেমন হবে, তাদের মৌলিক চাহিদাগুলি কিভাবে

0: পূরণ করা হবে। আমি যদি বিশেষ করে বলি যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই বিষয়গুলো, যেমন শিক্ষাও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে পরিবারের সদস্য যারা, যাদের লেখাপড়া করতে হবে বা সেই সদস্যদের শিক্ষার ব্যবস্থাটি কেমন হবে, সেটি করার মতো পূর্ব প্রস্তুতি পরিবারের আছে কিনা, অসুস্থ যদি কেউ হয়ে পড়েন তাদের চিকিৎসার প্রয়োজন হলে সেটি করানোর মতো কোনো পরিকল্পিত ব্যবস্থা সে পরিবারটি গ্রহণ করেছে কিনা, এই সামগ্রিক বিষয়গুলো যে পরিবারের মধ্যে বিদ্যমান, অর্থাৎ যে পরিবারে একটি পরিপূর্ণ একটি পরিকল্পনা যে পরিবারের সদস্যরা কিভাবে ভালো থাকবে, তারা সুস্থ থাকবে, তারা লেখাপড়া করবে, তারা পুষ্টিকর খাবার খাবে, তাদের সামাজিক আচার আচরণের মধ্যে যেন একটি সুস্থ পরিবারের বা সুস্থ মানুষের লক্ষণগুলি যেন বিদ্যমান থাকে, পাওয়া যায়, সেরকম একটি পরিবারকে আসলে আমি বলবো যে পরিকল্পিত পরিবার।
1: এবারে জানতে চাই, পরিকল্পিত পরিবারে ছেলে মেয়ে সংখ্যা কত হওয়া উচিত?
0: একেবারে যদি আমি সহজ করে বলি যে একটি পরিবারের একটি দম্পতির জন্য আমরা দুইজন সন্তানের জন্য বলি যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, অর্থাৎ একজন একটা দম্পতি, অর্থাৎ একজন পুরুষ এবং একজন স্ত্রী, তাদের যে পরিবার সেই পরিবারে দুজন সদস্য ছেলে মেয়ে হোক যাই হোক তারা আসুক, এটা আমরা চাই। তবে কখনো কখনো তো পরিবারের মধ্যে তাদের বাবা মায়েরও থাকতে পারেন, অর্থাৎ পরিকল্পিত পরিবার বলতে আমরা বুঝি যে সন্তান সংখ্যা যেন অধিক না হন।
1: আমরা দেখতে পাই সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ পরিবারগুলোতে ছেলে মেয়ে বৈষম্য লক্ষ্য করা যায়। পরিবারে কখনো দেখা যাচ্ছে ছেলেকে গুরুত্ব দিচ্ছে বেশি, মেয়েকে একটু কম গুরুত্ব দিচ্ছে, এখানে এই ক্ষেত্রে পরিবারগুলোর কেমন আচরণ হওয়া উচিত?
0: এটিও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি। তবে আশার কথা হচ্ছে, আপনি যেভাবে বলেছেন যে অধিকাংশ পরিবারে, আমার মনে হয় এই জায়গাটিতে আমি একমত হব না। হয়তো কিছু কিছু পরিবারে এটি আছে যে ছেলে মেয়েরা বৈষম্য শিকার হচ্ছে, বিশেষ করে মেয়েরা, তবে অধিকাংশ পরিবারে এক সময় হয়তো ছিল আমাদের দেশে, আমরা যেটি লক্ষ্য করেছি, তবে এখন কিন্তু সেভাবে আমি মনে করি না যে একেবারে অধিকাংশ পরিবারে মেয়েরা বঞ্চিত হচ্ছে বা তাদের প্রতি ভিন্ন রকম আচরণ করা হচ্ছে। হ্যাঁ, তবে কিছু কিছু পরিবার অবশ্যই এটি আছে, এটি কখনোই হওয়া উচিত নয়। এটি পিছনে কারণ ছিল, বারো যদি ব্যাপকভাবে বলি, শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ছেলেকে যেভাবে লেখাপড়াতে উৎসাহিত করা হতো, স্কুল কলেজে ভর্তি করা হতো, মেয়েদের ক্ষেত্রে ধারণা করা হতো না মেয়েদের এত লেখাপড়া করার দরকার নেই, তারা তো কিছুদিন পরে বিয়ে হয়ে যাবে, অন্য বাড়িতে চলে যাবে। অথবা ইনকাম জেনারেটিং বা আয় রোজগারের কথা যদি ধরি, কিছু পরিবারের মধ্যে এই ধারণা ছিল যে ছেলে বড় হয়ে তো তাকে আয় রোজগার করবে আর মেয়ে তো শ্বশুরবাড়ি চলে যাবে, কাজে ছেলেকে সুস্থ করে গড়ে তুলতে হবে, এইরকম কিছু ধারণা আমাদের সমাজে বিদ্যমান ছিল। তবে আমি বলবো যে এখন সেগুলোর পরিবর্তন হয়েছে। আমি উচ্চশিক্ষার একটা উদাহরণ দিতে চাই যে সাম্প্রতিককাল আপনারা জানেন যে মেডিকেল কলেজগুলোর রেজাল্ট প্রকাশিত হয়েছে, ডেন্টাল কলেজের ফলাফল প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু আমি দেখেছি যে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি ভালো করেছে, পাশ করেছে। মেডিকেল কলেজগুলিতে এখন শতকরা 60 জন মেয়ে পড়ে, 40 জন ছেলেরা পড়ে, এবং এসএসসি এইচএসসি পরীক্ষা যখন ফল প্রকাশিত হয় তখনও যদি আপনি লক্ষ্য করে দেখবেন যে মেয়েরা কিন্তু অনেক ভালো করছে। এই ভালো করার পিছনে কিন্তু পরিবারের ভূমিকা আছে। যদি পরিবার আগের মতোই মেয়েদেরকে একটু অন্যভাবে দেখতো, ভালো খাবার যদি শুধু ছেলেদের দিত, মেয়েদের না দিত, তাদের যদি লেখাপড়া করতে স্কুল কলেজে না পাঠাতো, তাহলে কিন্তু এটি হতো না। কাজে এই যে ফলাফলটি একটা উদাহরণ আমি দিলাম, এটি প্রমাণ করে যে আসলে মেয়েরা এখন এগিয়ে আসছে এবং পরিবারগুলো ছেলে মেয়ের ক্ষেত্রে যে বৈষম্য যেটি আমরা নিয়ে কথা বলছিলাম সেটি অনেক কমে এসেছে। হ্যাঁ, তবে একটা জায়গায় আমি বলবো যে বৈষম্য রয়ে গেছে আমাদের সমাজ এখনো পর্যন্ত, বিশেষ করে গ্রামাঞ্চলে মেয়েদের বিয়েটা হয়ে যায় তাড়াতাড়ি। ছেলেদের যে বয়সে আমরা চিন্তা করি যে না, ও তো মাত্র 20 বছর 21 বছর বয়স হয়েছে, এখনই বিয়ে, কিন্তু মেয়েদের কোনো কোনো ক্ষেত্রে আমরা 12-14 বছর হলেই ভাবি যে মেয়ে বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, তাকে বিয়ে দিতে হবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। আমি মনে করি যে এই জায়গাটিতে আমাদের পরিবর্তন আনা উচিত। বাল্য বিবাহ বলি বা মেয়েদের বিয়ের বয়সটা আমরা নিশ্চিত করে জানি যে 18 বছর আগে অবশ্যই যেন কোনো মেয়েকে বিয়ে দেওয়া না হয়। এই জায়গাটা, বৈষম্যের জায়গাটা আমি মনে করি যে পরিকল্পিত যেটি পরিবার, যে পরিবারের অভিভাবকরা যারা আছেন তারা এটি ভেবে দেখবেন, কোনোভাবেই যেন মেয়েদেরকে খুব দ্রুত তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, পরের ঘরে তারা চলে গেলেই সংসারের একটা বোঝা নেমে গেল মাথা থেকে, এমন যারা ভাবেন আমি মনে করি তাদেরকে এই ভাবনাটি ছেড়ে সঠিক পথে আসতে হবে।
1: ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্যমূলক আচরণ দূর করতে পরিকল্পিত পরিবারের ভূমিকা যে আমরা লক্ষ্য করছি এখন অনেক বেশি ভালো হয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যে আপনি বলছিলেন যে দেখা যায় যে গ্রামে বাল্য বিবাহ হচ্ছে, এই ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কি ধরনের কাজ করে চলেছে?
0: আপনি জানেন যে এই কাজগুলোর ক্ষেত্রে যেমন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর মূলত চিকিৎসা বিষয়ক লেখাপড়া যেগুলো আছে প্রতিষ্ঠানগুলি সেগুলো দেখে, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ বা আমাদের আরও কিছু প্রতিষ্ঠান আছে যেখান থেকে আমাদের টেকনোলজিস্টরা লেখাপড়া করে, হেলথ টেকনোলজিস্টরা, সেই প্রতিষ্ঠানগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মেয়েরা ভর্তি হচ্ছে। তবে আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ যে আরও প্রতিষ্ঠান যেগুলো আছে, যেমন আমি যদি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কথা বলি, স্বাস্থ্য অধিদপ্তরের কিছু প্রোগ্রাম আছে, তারা কিন্তু এই মেয়েদেরকে এগিয়ে আসার জন্য বিভিন্ন কর্মসূচি আছে। মেয়েদের স্বাস্থ্য যেন সুরক্ষা হয়, তাদেরকে যেন অবহেলা না করা হয়, তাদের দিকে যেন খেয়াল রাখা হয়, সেই রকম সরকারের নানা রকম প্রচারণামূলক অনুষ্ঠান আছে, অভিভাবকদের সচেতন করার জন্য অনেক কর্মসূচি আছে। কাজেই আমি বলবো যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর না বলে আমি যদি বলি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, অন্য অনেক মন্ত্রণালয়ের সাথে মিলে কিন্তু এই বিষয়গুলি নিয়ে কাজ করছে। এবং তারই একটি রেজাল্ট কিন্তু আমি যেটা কিছুক্ষণ আগে বলেছি যে উচ্চশিক্ষার ক্ষেত্রে মেয়েরা এখন অনেক বেশি এগিয়ে এসেছে ছেলেদের চেয়ে।
1: পরিকল্পিত পরিবার, ছেলে ও মেয়ের বৈষম্য দূর করতে কতটুকু ভূমিকা তাদের থাকতে পারে বা থাকা উচিত?
0: অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে কোনো পরিবারেরই মূল দায়িত্ব হচ্ছে তাদের সদস্য যারা আছে তাদের প্রতি সমান দৃষ্টি রাখা। তো পরিবারের সদস্য ছেলে কি মেয়ে সেদিকে খেয়াল না রেখে সকলের প্রতি সমান দৃষ্টি রাখা, তাদের সকলের স্বাস্থ্য যেন সঠিকভাবে বেড়ে ওঠে, তাদের সকলের জন্য সমান পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা, লেখাপড়ার সমান সুযোগ রাখা এবং তাদের জীবনে তারা বড় হওয়ার বেড়ে ওঠার সকল সুযোগ সুবিধা ছেলে মেয়ে নির্বিশেষে সমানভাবে নিশ্চিত করাই হচ্ছে পরিবারের দায়িত্ব। যদি কোনো পরিবার এখনও সেটি না করে থাকে আমি মনে করি যে তারা ভুল করছেন। অবশ্যই তাদের সেই ভুল পথ পরিহার করে সঠিক পথে আসা উচিত, অর্থাৎ ছেলে মেয়ের প্রতি সমান দৃষ্টি রাখা উচিত।
1: ধন্যবাদ অধ্যাপক ডক্টর আমির হোসেন রাহাত আপনাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি এতক্ষণ আপনারা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। আপনারা এখান থেকে অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন এবং আপনাদের বাস্তব জীবনে কাজে লাগাবেন, এমনই প্রত্যাশায় আমাদেরকে বিদায় নিতে হচ্ছে আজকের আয়োজন থেকে। তবে তার আগে বলে যেতে চাই, আজকের অনুষ্ঠান গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফরজানা ইয়াসমিন, সম্পাদনায় মোহাম্মদ আকবর হোসেন এবং আজকের সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, FM 102 মেগাহার্স এবং FM 90 মেগাহার্সে।
1: প্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনে এবারে রয়েছে দেশাত্মবোধক গান। প্রথম গানের শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান, সুরকার খন্দকার নুরুল আলম।

শুনছেন দেশাত্মবোধক গান। এবারে শিল্পী সুবীর নন্দী, গীতিকার জসীম রায়হান, সুরকার অজিত রায়।

দেশাত্মবোধক গান শুনছেন। এবারের শিল্পী সুমনুর মনির কোনাল, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুরকার আবু বক্কর সিদ্দিক।

0: স্টুডিও রেকর্ডে দেশাত্মবোধক গান শুনলেন। শিল্পী ছিলেন সাবিনা ইয়াসমিন, সুবীর নন্দী এবং সোমনুর মনির কোনাল।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজনটালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। প্রথম গানের শিল্পী শরীফা আক্তার রুবি, গানটির রচয়িতা দেলোয়ার আরজুদা শরীফ, সুর করেছেন আলী আকবর রূপু।

শুনছেন আধুনিক গান, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারের গানটির শিল্পী মোহাম্মদ আজিজুল ইসলাম পিলু, গানটির রচয়িতা শহীদ আল মামুন, সুর করেছেন আবু তাহের।

আধুনিক গানের আয়োজনে এবারের গানের শিল্পী অনন্যা আচার্য, গানের গীতিকার ডক্টর তৌফিক জহুরি, সুরকার তিমির নন্দী।

অনন্য আচার্যের মিষ্টি সুরে সুর মিলিয়ে আমরাও বলতে চাই, নতুন আলোয় আলোকিত হতে চাই এবং ভেতরের সকল কালিমাকে মুছে দিতে চাই। শুনব এবারে আধুনিক গানের আয়োজনে পরের গানটি কিশোর দাসের কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ আহসান হাবিব বাপ্পি, সুর করেছেন মোহাম্মদ রুহেল খন্দকার।

0: এতক্ষণ শুনলেন আধুনিক গানের আয়োজন
1: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যে শুনবেন খবর ইংরেজিতে।

0: এতক্ষণ শুনলেন দেশাত্মবোধক গান সমবেত কণ্ঠে।
1: অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। সুপ্রিয় শ্রোতা, পরিবেশনায় এখন রয়েছে নজরুল সঙ্গীত। প্রথম গানটি শুনবেন সুস্মিতা দেবনাথের কণ্ঠে।

আপনারা নজরুল সঙ্গীত শুনছেন। পরের গান সই ভালো করে বিনোদ বিনী বাঁধিয়া দে, শুনবেন সুমন চৌধুরীর কণ্ঠে।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন আমাদের স্টুডিও রেকর্ডে বাংলাদেশ বেতার ঢাকা।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ নাটক জীবন কাঠি।
2: ও আমি পাগল হব, পাগল নেব, যাব পাগলের দেশে।
1: শুনবেন ঈদ উল আজহার দিন রাত ১০টায়। রচনা শেখ মোহাম্মদ মুস্তাগিসুর রহমান, প্রযোজনা এ বি এম মাহবুবুর রহমান।
3: আমার মেলা দিনের স্বাদ বুঝলি ইরাম, ছোটখাটো একটা বাগান কর।
2: তা করেন না কে? আপনার তো জমি জমার।
1: নাটকটিতে অভিনয় করেছেন জহুরুল ইসলাম, নাহিদা শারমিন, মোহাম্মদ শাহজাদা সম্রাট, এ কে এম আমিনুল হক আমিন, সুফিয়া মাওলা ছবি সহ আরো অনেকে।
4: তুমি শহরে যাইয়ে কাজ করে বন্দুকের টাকা জোগাড় করে তবেই ফিরবে।
1: প্রচারিত হবে বাংলাদেশ বেতার ঢাকা ক, মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ এবং এফএম ১০৬ মেগাহার্টজে। একই সঙ্গে শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। নাটকটি শোনার আমন্ত্রণ রইল।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক, মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ, এফএম ১০৬ মেগাহার্টজ, এফএম ১০২ মেগাহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজে। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: শুভ সকাল বন্ধুরা, চারিদিকে এখন উৎসবের আমেজ। রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা, মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। শহর থেকে গ্রাম সবখানেই ছড়িয়ে পড়েছে আনন্দ আর উৎসবের ঢেউ। পুরো দেশ অপেক্ষায় আছে এই মুহূর্তটির জন্য।
2: নারীর টানে বাড়ি ফিরছে মানুষ, প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে সড়ক, রেল স্টেশন ও নৌ টার্মিনাল সব জায়গাতেই উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাটও, যা ঈদের প্রস্তুতিকে আরো প্রাণবন্ত করে তুলেছে।
1: প্রিয় বন্ধুরা, ঈদ উল আজহা কেবল একটি উৎসব নয়, এটি আত্মত্যাগ, সংযম ও মহান ত্যাগের এক অনন্য শিক্ষা। হজরত ইব্রাহিম আলাইহিসালামের ত্যাগের স্মৃতিকে ধারণ করে এই ঈদ আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় জিনিসও উৎসর্গ করতে হতে পারে। এই ত্যাগের মধ্যেই নিহিত আছে প্রকৃত ইমান ও মানবতার গভীর বার্তা।
2: আর এই ঈদ মানেই সৌহার্দ, সম্প্রীতি আর ভালোবাসার বন্ধনকে আরো দৃঢ় করা। ধনী গরিব ছোট বড় সব ভেদাভেদ ভুলে আমরা এক কাতারে দাঁড়াই। কোরবানির মাংস ভাগ করে নেওয়ার মাধ্যমে আমরা শুধু খাবারই নয়, ভাগ করে নেই সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের অনুভব। এটাই ঈদের সবচেয়ে সুন্দর শিক্ষা।
1: ঈদের আনন্দের মাঝেও আমাদের থাকতে হবে দায়িত্বশীল, কারণ এখন চলছে ঘরমুখো মানুষের ভিড়। সড়ক, রেল বা নৌপথ সবখানেই নিরাপদ যাত্রা নিশ্চিত করা জরুরি। ট্রাফিক নিয়ম মেনে চলা, অতিরিক্ত গতি এড়িয়ে চলা এবং ধৈর্য ধারণ করাই পারে একটি নিরাপদ ঈদ উপহার দিতে।
2: পাশাপাশি আমাদের উচিত অন্যদের প্রতিও সহানুভূতিশীল থাকা, যাতে কেউ বিশৃঙ্খলার শিকার না হয়। সবাই যেন শান্তিপূর্ণভাবে গন্তব্যে পৌঁছাতে পারে, এটাই হোক আমাদের প্রত্যাশা। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায় যখন তা হয় নিরাপদ, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ।
1: তাই আসুন, এই পবিত্র ঈদ উল আজহায় আমরা কেবল কুরবানির আনুষ্ঠানিকতা নয়, হৃদয়ে ধারণ করি ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষা। আর এমন আহ্বানেই সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের দর্পণ।
2: শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের দর্পণে যা যা থাকছে আপনাদের জন্য। প্রথমেই থাকছে এই দিনে, তারপর থাকছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা, মেলা ও উৎসব নিয়ে নিবন্ধ উৎসবে বাংলাদেশ।
1: এরপর থাকছে বিভিন্ন অঙ্গনে সফল ব্যক্তিদের সাক্ষাৎকারমূলক আয়োজন, প্রিয় মানুষ প্রিয়জন, এবং সবশেষে থাকছে আমাদের গান পর্বে একটি আধুনিক গান। জানিয়ে দিলাম আয়োজন সূচি, এবার পরিবেশনার পালা।
2: শ্রোতা বন্ধুরা, প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।
1: ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী ও গুণী, বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ ঘটনা। এই সবকিছু নিয়েই আমাদের প্রথম আয়োজন এই দিনে পর্ব। এই দিনে পর্ব উপস্থাপন করছেন মাহফুজা আক্তার সুমি।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্বে সবাইকে স্বাগত। আজ বুধবার, 27 মে 2026 খ্রিস্টাব্দ। জানিয়ে দিচ্ছি ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্ট জনদের জন্ম মৃত্যু দিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। প্রথমে জানাব 1703 সালের কথা। 1703 সালের 27 মে অর্থাৎ আজকের এই দিনে পিটার দ্য গ্রেট কর্তৃক সেন্ট পিটার্সবুর্গ অর্থাৎ লেলিনগ্রাদ শহরের পত্তন হয়। 1767 সালের আজকের এই দিনে কলকাতায় প্রথম প্রোটেস্ট্যান্ট গির্জা নির্মিত হয়। 1883 সালের আজকের এই দিনে তৃতীয় আলেকজান্ডার রাশিয়ার রাজা হন। 1919 সালের আজকের এই দিনে জালিয়ানওয়ালাবাগের হত্যাযজ্ঞের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করে বড়লাট লর্ড জেমস ফোর্ডকে চিঠি দেন। 1927 সালের আজকের এই দিনে বৈমানিক চার্লস লিন্ডবার্গ একাকী বিমান চালিয়ে বিশ্বে প্রথম আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার জন্য যাত্রা শুরু করেন। 1930 সালের 27 মে নিউ ইয়র্কে 1046 ফুট বিল্ডিংটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়, যেটি সে সময় মানুষের তৈরি দীর্ঘতম ভবন। ইউরোপীয় প্রতিরক্ষা গোষ্ঠী গঠিত হয় 1952 সালের আজকের এই দিনে। 1972 সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সল্ট এক চুক্তি স্বাক্ষরিত হয়। 1989 সালের আজকের এই দিনে বার্মার সামরিক শাসক গোষ্ঠী দেশের নাম পরিবর্তন করে দ্য ইউনিয়ন অব মিয়ানমার রাখে এবং রেঙ্গুনের নাম পাল্টে রাখে ইয়াঙ্গুন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ঐতিহাসিক ঘটনার বিবরণের পর এবারে জানাবো আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত মানুষের কথা। 1332 খ্রিস্টাব্দের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ইবনে খালদুন, আরব মুসলিম পণ্ডিত, যাকে আধুনিক সমাজবিজ্ঞান, ইতিহাস ও অর্থনীতির জনকদের মধ্যে অন্যতম বিবেচনা করা হয়। 1852 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন বিলি বার্নস, পেশাদার ইংরেজ ক্রিকেটার। এদিকে আর্থার মোল্ড, ইংরেজ ক্রিকেট খেলোয়াড়, যিনি জন্মগ্রহণ করেন 1863 সালের আজকের এই দিনে। 1890 সালে 27 মে জন্মগ্রহণ করেন যতীন্দ্র প্রসাদ ভট্টাচার্য, একজন বাঙালি কবি। 1903 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন যোগেশচন্দ্র বাগল, প্রখ্যাত ভারতীয় সাংবাদিক, সম্পাদক এবং ইতিহাসবিদ। 1995 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন সাবিলা নূর, বাংলাদেশি মডেল ও অভিনেত্রী। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 27 মে 2026। আজ আপনাদের যাতে জন্মদিন, সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আয়োজনের এ পর্যায়ে জানাবো আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন এমন কিছু স্মরণীয় মানুষের কথা। নোবেল পুরস্কার বিজয়ী জার্মান জীববিজ্ঞানী রবার্ট কক মৃত্যুবরণ করেন 1910 সালের আজকের এই দিনে। স্পেনীয় কথা সাহিত্যিক গ্যাব্রিয়াল মিরো মৃত্যুবরণ করেন 1930 সালের আজকের এই দিনে। 1964 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন জওহরলাল নেহরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। 1986 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন অজয় মুখোপাধ্যায়, পশ্চিম বাংলার চতুর্থ ও ষষ্ঠ মুখ্যমন্ত্রী। 1995 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন শ্যামাদাস চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি পরমাণু বিজ্ঞানী। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।

0: বন্ধুরা শুনছিলেন এই দিনের পর্ব। উৎসব মানেই আনন্দ, আর সেই আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী আয়োজনগুলো। এমনই এক রোমাঞ্চকর আয়োজন হল ঘোড়দৌড়। ঘোড়া আর জকির দুরন্ত গতি, ছোট চলার প্রতিযোগিতা, সব মিলিয়ে যেন চোখের পলকে ধরা দেয় এক অন্যরকম উত্তেজনা। বহু প্রাচীন এই খেলাটি শুধু বিনোদনই নয়, বরং ঐতিহ্য আর সংস্কৃতিরও এক অনন্য বহিঃপ্রকাশ।
1: ঘোড়দৌড়ে অংশ নেয় একাধিক ঘোড়া, আর নির্দিষ্ট ট্র্যাকে কে আগে পৌঁছাবে সেই লড়াইয়ে তৈরি হয় দারুণ উত্তেজনা। আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের মেলা ও উৎসবে আজও এই আয়োজন দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাই তো ঘোড়দৌড় শুধু একটি খেলা নয়, এটি আমাদের ঐতিহ্য, আবেগ আর উৎসবেরই এক জীবন্ত প্রতিচ্ছবি। এবারে উৎসবে বাংলাদেশ পর্বে শুনব এই ঘোড়দৌড় নিয়ে বিস্তারিত কথা। এ পর্বের গ্রন্থনা ও উপস্থাপনায় আছেন সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার, অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
2: সুপ্রিয় শ্রোতা, ঘোড়দৌড় বা ঘোড়ার দৌড় প্রতিযোগিতা বাংলার এক সুপ্রাচীন ঐতিহ্যবাহী লোকক্রীড়া। এটি মূলত গ্রাম বাংলার সংস্কৃতি, বিশেষ করে ফসলি মাঠে বা খোলা প্রান্তরে ঘোড়দৌড়ের আয়োজন করা হয়। কালের বিবর্তনের জনপ্রিয়তা কমে গেলেও দেশের বিভিন্ন স্থানে উৎসব আনন্দে আজও এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে। এটি সমস্ত খেলার মধ্যে সবচেয়ে প্রাচীন, যার মূল ভিত্তি হল দুই বা ততোধিক ঘোড়ার মধ্যে একটি নির্দিষ্ট পথ বা দূরত্ব কত কম সময়ে পাড়ি দেওয়া যায় তার কৌশল। অন্য কথায়, ঘোড়দৌড় একটি অশ্বারোহী ক্রীড়া কার্যকলাপ, যেখানে সাধারণত দুই বা ততোধিক ঘোড়া জকিদের দ্বারা পরিচালিত হয়ে থাকে। ঘোড়দৌড়ের ধরনের ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায় এবং অনেক দেশে এই খেলাকে ঘিরে তাদের নিজস্ব ঐতিহ্য গড়ে তুলেছে। বৈচিত্র্যের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির ঘোড়ার মধ্যে দৌড় সীমাবদ্ধ রাখা, বাধা অতিক্রম করে দৌড়ানো, বিভিন্ন দূরত্বে দৌড়ানো, বিভিন্ন ট্র্যাকের পৃষ্ঠে দৌড়ানো এবং বিভিন্ন গতিতে দৌড়ানো। কিছু দৌড়ে দক্ষতার পার্থক্য প্রতিফলিত করার জন্য ঘোড়াদের বিভিন্ন ওজন বহন করতে হয় এবং এই প্রক্রিয়াটি হ্যান্ডিক্যাপিং নামে পরিচিত। ঘোড়দৌড়ের ইতিহাস অত্যন্ত প্রাচীন এবং এটি রাজা বাদশাহদের সময় থেকে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে এসেছে। মধ্য এশিয়ায় প্রায় 4000 খ্রিস্টপূর্বাব্দে প্রথম ঘোড়া পালনের প্রমাণ পাওয়া যায়। একসময় প্রাচীন গ্রিস, রোম এবং মিশরে রথ এবং ঘোড়দৌড়ের ব্যাপক জনপ্রিয়তা ছিল। অবিভক্ত বাংলায় প্রথম সংগঠিত ঘোড়দৌড় শুরু হয় 1769 সালের 16 জানুয়ারি এবং এটা হয় কলকাতার কাছে আকরা নামক স্থানে। 1847 সালে প্রতিষ্ঠিত হয় রয়্যাল ক্যালকাটা টার্ফ ক্লাব, যা একসময় পুরো উপমহাদেশের ঘোড়দৌড় নিয়ন্ত্রণ করত। 1809 সালে দৌড়ের মাঠটি কলকাতার ময়দান এলাকায় স্থানান্তর করা হয়। 1825 সালে ঢাকার ম্যাজিস্ট্রেট মিস্টার ডাউস রমনা এলাকা পরিষ্কার করে ঘোড়দৌড়ের জন্য একটি বৃত্তাকার পথ বা রেসকোর্স তৈরি করেন। এটি রমনা রেসকোর্স নামে বর্তমানে পরিচিত। ঢাকার নবাবরা যেমন নবাব আব্দুল গনি, নবাব আহসানুল্লাহ এই খেলাকে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছেন। নবাবদের ঘোড়ার জন্য সে সময় কাঁটাবন এলাকায় আস্তাবলও তৈরি করা হয়েছিল। ঘোড়দৌড়ের বিভিন্ন রকম প্রকারভেদ আছে, যেমন ফ্ল্যাট রেসিং। ফ্ল্যাট রেসিংয়ে ঘোড়াগুলো একটি সরল বা ডিম্বাকৃতির ট্র্যাকের দুই বিন্দুর মধ্যে সরাসরি দৌড়ায়। এরপরে আছে জাম্প রেসিং বা জাম্পস রেসিং, এটা স্টেপল চেজিং নামেও পরিচিত। গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডে এটাকে বলা হয় ন্যাশনাল হান্ট রেসিং। এখানে ঘোড়ারা বিভিন্ন প্রতিবন্ধকতার উপর দিয়ে দৌড়ায়। তারপরে আছে হার্নেস রেসিং। হার্নেস রেসিংয়ে ঘোড়াগুলো ট্রট বা পেস করে দৌড়ানোর সময় সালকিতে থাকা চালককে টানে। সালকি হল হালকা গাড়ি যা ঘোড়ার সাথে জুড়ে দেওয়া হয়। আরও কিছু দৌড়ের সাথে মানুষ পরিচিত, যেমন স্যাডল ট্রটিং। স্যাডল ট্রটিং এ ঘোড়াদের জিন পরিয়ে একটি নির্দিষ্ট পয়েন্ট থেকে শেষ পর্যন্ত ট্রট করে যেতে হয়। এরপরে আছে এন্ডুরেন্স রেসিং। এই দৌড়ে ঘোড়াগুলো দেশ জুড়ে অত্যন্ত দীর্ঘ পথ পাড়ি দেয়, যা সাধারণত 40 থেকে 161 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। 25 মাইলের কম দূরত্বকে লিমিটেড ডিস্টেন্স রাইড বা এলডি হিসেবে গণ্য করা হয়। এক এক ধরনের ঘোড়দৌড়ের জন্য এক এক রকমের ঘোড়া ব্যবহার করা হয়ে থাকে। রেসিংয়ের উপর নির্ভর করে ঘোড়াগুলোকেও নানান নামে আখ্যা দেওয়া হয়। ফ্ল্যাট রেসিংয়ের জন্য ব্যবহৃত জাতগুলোর মধ্যে রয়েছে থরোব্রেড, কোয়ার্টার হর্স, অ্যারাবিয়ান, পেইন্ট এবং অ্যাপালোসা। জাম্প রেসিংয়ে জাতগুলোর মধ্যে রয়েছে থরোব্রেড বা একিউপিসি। হার্নেস রেসিংয়ে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং উত্তর আমেরিকার স্ট্যান্ড ব্রেড ব্যবহার করা হয়। ইউরোপে রাশিয়ান এবং ফরাসি ট্রটারগুলো স্ট্যান্ড ব্রেডের সাথে ব্যবহার করা হয়। ফিন হর্স এবং স্ক্যান্ডিনেভিয়ান কোলব্রাড ট্রটারের মতো হালকা কোলব্রাড ঘোড়াগুলো তাদের নিজ নিজ ভৌগোলিক অঞ্চলে হার্নেস রেসিংয়ে ব্যবহৃত হয়ে থাকে। আমাদের দেশে ঘোড়াদৌড় খুব প্রচলিত কোনো খেলা না হলেও বেশ জনপ্রিয়। ঘোড়দৌড় কেবল একটা প্রতিযোগিতামূলক খেলা নয়, বরং এটি সাংস্কৃতিক ও সামাজিক ঐতিহ্যের এক গভীর প্রতিফলন। ঘোড়দৌড়কে কেন্দ্র করে যে বিশাল মেলার আয়োজন করা হয়, সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আশেপাশের গ্রামের হাজার হাজার মানুষ সমবেত হয়। এটি বিভিন্ন এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন দৃঢ় করতে সহযোগিতা করে। ঘোড়দৌড় এটি মূলত প্রাচীন যুগের অশ্বারোহী যুদ্ধের দক্ষতার একটি আধুনিক এবং আনন্দদায়ক রূপ। এর মাধ্যমে পূর্বপুরুষদের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। ঘোড়দৌড় উপলক্ষে

0: শিল্প, কুটির শিল্প এবং বিশাল বাজার তৈরি হয়। এতে ক্ষুদ্র ব্যবসায়ীদের আয়ের সুযোগ ঘটে এবং গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আসে। এই প্রতিযোগিতার কারণে আজও অনেক শৌখিন মানুষ দুর্লভ জাতের ঘোড়া লালন পালন করে থাকেন। এটি প্রাণী সম্পদ রক্ষা এবং ঘোড়া প্রশিক্ষণের এক অনন্য ধারাকে টিকিয়ে রেখেছে। বর্তমানে তরুণ সমাজকে মোবাইলে আসক্তি বা বিভিন্ন নেতিবাচক কাজ থেকে দূরে রাখতে এই ধরনের সুস্থ ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি শারীরিক কসরত ও সুস্থ মানসিকতার তৈরি করতে সহযোগিতা করে।
1: শ্রোতা বন্ধুরা, শুনছিলেন উৎসবে বাংলাদেশ পর্ব, আর আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, যার সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরের পর্বে যাওয়ার আগে আমাদের কাছে লেখার ঠিকানা জানিয়ে দিচ্ছি।
2: আমাদের কাছে লেখার ঠিকানা পত্রালাপ, প্রযোজক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রযত্নের পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শেরেবাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। সেই সাথে ইমেল করতে পারেন, ইমেলে আপনার মনের কথা জানাতে লিখতে পারেন ialaponbibidhaka@gmail.com এই ঠিকানাতে।
1: প্রিয় শ্রোতা, আমাদের দেশের অন্যতম খল চরিত্রের অভিনেত্রী শাহনাজ পারভীন দুলারী, তিনি দীর্ঘদিন ধরে বহু সিনেমায় খল চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন এবং নিজের অভিনয় দক্ষতায় তৈরি করেছেন আলাদা পরিচয়।
2: তার অভিনয় জীবন, উত্থান এবং বর্তমান ব্যস্ততা নানা বিষয় নিয়ে আমরা জানব প্রিয় মানুষ প্রিয়জন পর্বে। এই পর্বের উপস্থাপনায় আছেন তানিয়া সুলতানা।
3: সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন প্রিয় মানুষ প্রিয়জনে। আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বাংলা চলচ্চিত্রের এক পরিচিত ও শক্তিমান অভিনয় শিল্পী শাহনাজ পারভীন দুলারী। বাংলা সিনেমায় খল চরিত্রকে যিনি নিজের অভিনয় গুণে জীবন্ত করে তুলেছেন, দর্শকের মনে ভয়, ঘৃণা, আবার ভালোবাসা সব অনুভূতির জন্ম দিয়েছেন, তিনি আমাদের আজকের অতিথি। দীর্ঘ অভিনয় জীবনে তিনি কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে এবং নিজের অসাধারণ উপস্থিতি দিয়ে আলাদা জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। আজ আমরা জানব তার অভিনয় জীবনের গল্প, সংগ্রাম, স্মৃতি, সিনেমার সোনালী সময়ের নানা কথা এবং ব্যক্তি জীবনের কিছু অজানা অনুভূতি। তবে আর দেরি কেন বন্ধুরা, চলুন আজকে আমরা স্বাগত জানাই আমাদের আজকের অতিথিকে। আপু কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো?
3: হ্যাঁ ভালো আছি। শুরুতে একটু জানতে চাই, অভিনয় জগতের পথচলা কিভাবে শুরু হলো?
4: এটা তো অনেক বছর আগের কথা, আমি তখন খুবই ছোট, ক্লাস ফোরে পড়ি আর কি। আমার একটা বান্ধবী ছিল, ক্লাসমেট বান্ধবী, তো ওর মামা অভিনয় করত। সেই মামার অভিনয়ের বদলতে আমার খুব শখ ছিল অভিনয় করব, কিভাবে আসব, তো মামাকে একদিন বললাম, তা মামা বললো চলো। আমিও ভাবলাম যে গেলেই অভিনয় করতে পারবো, তো মামার সাথে চলে আসলাম। এখন আসার পরে মামা তো আমাকে একটা ছবিতে নিয়ে দিল, কিন্তু যে অভিনয়টা তো আমার ভিতরেই ছিল না যে অভিনয় কিভাবে করে, কিন্তু আমি অভিনয় করব সেই অনুভূতিটা আমার ছিল। যাই হোক, এইভাবে হাঁটি হাঁটি পাপা করে আজকে পর্যন্ত আছি এখানে।
3: একটি প্রশ্ন কৌতূহল বসে তো একটু জানতে ইচ্ছে করছে, আপনি দেখতে ভীষণ সুন্দর, তো নায়িকা না হয়ে খল নায়িকা হলেন কিভাবে?
4: আমি যখন ফিল্মে আসছি তখন আমার বয়স ছিল 13 বছর, আমার ব্যাকগ্রাউন্ডও কেউ ছিল না, আমি একা একাই সংগ্রাম করতাম। তখন আমি হয়তো সেই সময় হিরোইন হইতে পারি নাই, আর আমি যখন হিরোইনের অফার পেয়েছি কিন্তু তখন আমি নিজেই রিজেক্ট করেছি, আমি করিনি।
3: কারণ আপনি খলনায়িকা চরিত্রে অভিনয় করলো এখানে সফল এবং জনপ্রিয়।
4: না, আমি প্রথমে খলনায়িকাও ছিলাম না, আমি অসংখ্য ছবিতে কমেডি করেছি, দিলদার, টেলিসামাত, তারপর সাইফুদ্দিন, আফগানি, এদের সাথে আমার প্রায় তখন 100টার মতো ছবি রিলিজ হয়ে গেল। এরপরে আমাদের শ্রদ্ধেয় কাজী হায়াত সাহেব, ওনার সাথে আমার একটা ছবি করতে গিয়ে পরিচয় হলো, ছবিটার নাম ছিল ইমান, উনি তখন ওখানে চিফ অ্যাসিস্ট্যান্ট, আমি একজন শিল্পী। উনি আমাকে প্রথম কমেডির থেকে ওনার মনা পাগলা ছবিতে ক্যারেক্টার আর্টিস্ট নিলেন, এই তখন আমার ওই লাইনটা ছেড়ে আমি ক্যারেক্টার আর্টিস্ট চলে আসলাম।
3: প্রথম কোন ছবিতে অভিনয় করেছেন মনে আছে?
4: হ্যাঁ, আদালত।
3: আর কোন সিনেমায় অভিনয় করার পর দুলারীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, সবাই চিনে গেছে যে উনি শক্তিমান একজন অভিনেত্রী দুলারী?
4: দুইটা ছবি বলতে হবে পাশাপাশি, একটা হচ্ছে সম্মান মরহুম সিবলি সাদিক সাহেব, আর একটা হচ্ছে এই নিয়ে সংসার, উনিও মারা গেছেন, নূর হোসেন বলাই। এই দুইটা ছবি আমার একই সাথে শুটিং শেষ করছি, একই দিনে রিলিজ হয়েছিল দুইটা ছবি। আমি হলে গিয়ে দেখেছি, যখন দেখলাম যে দর্শকের আমার পজিটিভ থেকে নেগেটিভ ক্যারেক্টারে বেশি অ্যাকসেপ্ট করেছে, তখন আমি আর কি চেঞ্জ করে দিলাম যে না, আমি ওই ক্যারেক্টারটাই করব।
3: আর সবাই ইতিবাচক চরিত্র করলে নেতিবাচক কারা ফুটাবে? আমার মনে হয় যে নেতিবাচক চরিত্রগুলো ফুটিয়ে তোলা আসলে একটু বেশি কঠিন, কারণ আমরা ভালো মানুষ এটা প্রকাশ করা খুব সহজ, কিন্তু ভালো

0: মানুষ হয়ে খারাপটাকে ফুটিয়ে তোলা বোধ হয় একটু কঠিন, একটু চ্যালেঞ্জিং তো বটে।
1: একটু কঠিন না, অনেক কঠিন। আমার ব্যবহারের উপরে একটা মানুষকে আমি একটা সংসার তছনছ করে দিচ্ছি, সেটাকে ওইভাবে না করলে তো সংসারটা ভাঙবে না,
0: হুম হুম
1: ঠিক আছে? আর আমাদের এই ক্যারেক্টারটা যদি ছবিতে না থাকে, ছবিটাও কিন্তু শেষ হচ্ছে না, গল্পটা এগোচ্ছে না, গল্পটা ওই এক জায়গায় স্থির হয়ে থাকবে। সেই কারণে আমাদের ওইখানে এমনই অভিনয় করতে হয় যে যাতে আমাদেরকে বাস্তবে ফিরে আসতে হয়, আমাদের দেখে যাতে দর্শক গালি গালাজ করে যে তোর জন্য এই সংসারটা নষ্ট হয়েছে, দর্শকও চলে যায় ওই আমার ক্যারেক্টার যে ওই মহিলার কারণে এই সংসারটা নষ্ট হয়েছে।
0: এবং এটাই হচ্ছে আপনার অভিনয় জীবনের সার্থকতা যে ওটাকে ফুটিয়ে তুলতে পারেন আপনি। এই যখন দর্শকদের কথাই বললেন, তখন তো স্বাভাবিকভাবেই আমাদের একটি কৌতূহল থাকবে যে যখন বাইরে যান তখন কিছু প্রতিক্রিয়া তো পান দর্শকদের, দুই একটি মজার ঘটনা মনে আছে?
1: মজার ঘটনা তো অনেক অনেক আছে, তবে একটা খুব রিসেন্টলি, বেশি দিন হয় না, বছরখানেক আগের কথা বলি, আমি বাইরে গেছি শু করতে, তো ওইখানে দুই তিনটা ছেলে মেয়ে আসছে, স্কুল কলেজের হবে আর কি, ওরা এসে আমার সাথে ছবি টবি তুললো, অনেক কথা কথাবার্তা বললো, আমিও খুব হাসি খুশিভাবে ছবি তুললাম, ওদের সাথে কথা বললাম, ওরা ওদের বাসায় চা খাওয়ার দাওয়াত দিল, সব কিছু ঠিক আছে। কিন্তু আমার সঙ্গে কথা বলে একটু সামনে গিয়ে বলে কি, মহিলা অনেক খারাপ, শয়তান বেটি। তার মানে কি? তার মানে ওরা আমাকে খুশি করার জন্য আমার সাথে কথা বলে গেল, কিন্তু ফাঁকে গিয়ে ওরা আসল জায়গায় চলে গেছে যে আমি তো কতটা খারাপ, বলে কি এই মহিলার কারণে এই সমস্ত ছবিটাই নষ্ট হয়ে গেছে। তো আসলে কথা হলো কি, ওই ছবিটাতে আমাকে দরকার ছিল, বিধায় আমাকে নেওয়া হয়েছে ওই গল্পে।
0: এবং তখন নিশ্চয়ই আপনার ভালো লেগেছে, যেটাই তো আপনার সার্থকতা
1: অভিনয়। হ্যাঁ, ভালো লেগেছে।
0: এইগুলো দিয়ে আসলে তারাও প্রমাণ করে যে আপনি কতটুকু অভিনয়টাকে বাস্তবে ফুটিয়ে তুলতে পেরেছেন চলচ্চিত্রে, এটি আপনার সার্থকতা। দীর্ঘ অভিনয় জীবনে অনেকের সাথে কাজ করেছেন, যদি বলা হয় পছন্দের পরিচালক অভিনেত্রী কিংবা অভিনেতা কারা?
1: কার নাম রেখে কার নাম বলবো, তা পছন্দ সবাই মোটামুটি, তার মধ্যে দুই একজন আছে, যেমন কাজী হায়াত সাহেব, উনি আমাকে জীবনে ওনার অনেক ছবিতে আমি অভিনয় করেছি, আমার মনে হয় না যে একটা শিল্পী একটা ডিরেক্টর এতগুলো ছবিতে অভিনয় করে, আমি এখন গুনেও বলতে পারবো না। উনি যদি 500 ছবি করে থাকে তার অর্ধ ছবিতে আমি অভিনয় করছি। তারপর যে নূর হোসেন বলার ভাইয়ের নাম বললাম, উনি আমার খুব কাছের একজন ডিরেক্টর ছিলেন, আমাকে বড়াপা বড়াপা করতেন। এই তো আরো আছে অনেক, কয়জনের নাম আমি বলবো, সবার সাথে তো কাজ করে আনন্দ লাগে, ভালো লাগে।
0: এবং সহশিল্পী হিসেবে শাবনূর, শাবানা এদের মতো সিনিয়র জুনিয়র অভিনেত্রীদেরকে পেয়েছেন, তো যখন জুনিয়রদের হয় না যে একটি নির্যাতন, ছবিতে যে নির্যাতন করা সেটি স্বাভাবিকভাবেই আসে, কিন্তু যখন কোনো সিনিয়র শিল্পী যে আপনার থেকে বয়সেও বড়, অভিনয় দক্ষতাও তার বেশি, যদি শাবানার কথাই বলি, তাদেরকে যখন এরকম শারীরিক মানসিক নির্যাতন করেন তখন কি একটু ভয় লাগে না, কিংবা
1: না না ভয় লাগে,
0: অস্বস্তি বোধ হয় না?
1: না, ওই সময়টা হয় না। আমরা হয়তো আমার সিনিয়র, যেমন আগে মায়া হাজারিকা নামে এক ভদ্র মহিলা ছিলেন, আমাদের ক্যারেক্টারটাই করতেন, ভ্যাম করতেন, ওনার সাথে আমি কয়েকটা ছবিতে অভিনয় করছি, তবে অভিনয় স্পটে যাওয়ার আগে ওনার হাতে ধরে পায়ে ধরে সালাম করতাম এবং বলে নিতাম যে আপা ক্যারেক্টারটা এই টাইপের, হয়তো অনেক উনি আমাকে সাহস দিত যে ভুলে যা, তুই দুলারি আমি মায়া হাজারিকে, এটা ভুলে যা। তখন আমাদের মনে থাকে না যে সে আমার সিনিয়র আর্টিস্ট বা তাকে আমি নির্যাতন করছি, সে কষ্ট পাচ্ছে, এটা মনে থাকে না।
0: আপনার সময় যখন অভিনয় শুরু করেন তখন মেয়েদের জন্য আসলে চলচ্চিত্রে আসাটা অনেকটাই চ্যালেঞ্জিং ছিল, এই চ্যালেঞ্জগুলোকে কিভাবে ফেস করেছেন সামাজিক পারিবারিক?
1: অনেক কষ্ট গেছে, আমার ফ্যামিলিতে কেউ কোনোদিন গান বাজনা কেউ করেনি। তারপরেও আমি বলবো যে আমি যে উদ্দেশ্য নিয়ে এই জগতে আসছিলাম, যে আমি অনেক কিছু হতে পারেনি, তবে যতটুকু হয়েছি আমার নিজের যোগ্যতা, আমি অনেক কষ্ট করেছি, অনেক সাফার করে আজকে আমি এই পর্যন্ত আসছি।
0: এবং যখন আপনি সফল হলেন, সবাই আপনাকে চিনলো, তখন নিশ্চয়ই পরিবার কিংবা সমাজে গ্রহণযোগ্যতা তো আপনি অবশ্যই পেয়েছেন, পরিবারও তো সবাই নিশ্চয়ই খুশি হয়েছে?
1: হ্যাঁ, ওদের ধারণা ছিল আমি কিছু করতে পারবো না। আসলে আমি ছোটবেলায় খুব ডান পিটে ছিলাম, গাছের আর নদী পার হয়ে যেতাম, এরকম অবস্থা ছিল।
0: আপনি দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য ছবিতে কাজ করেছেন, এই কাজ করতে গিয়ে হয় না যে তিক্ত কিছু অভিজ্ঞতা কিন্তু থাকে প্রত্যেকটা মানুষেরই, এরকম কোন তিক্ত অভিজ্ঞতা মনে আছে যেটা আপনাকে আরো বেশি উৎসাহ দিয়েছিল সামনে এগিয়ে যাওয়ার?
1: ছবিটার নাম ছিল স্বামী, গল্পটা আমাকে নিয়েছিল ওই ছবিটা, শাবানা আপা, বুলবুল ভাই ছিল নায়ক নায়িকা, আরেকজন মহিলা ছিলেন চন্দনা আপা, আর মায়া হাজারিকা ছিলেন আমার মা। তখন আমি বেশ হেলদি ছিলাম, এই প্রথম মায়ের দিকে আমি দেখলাম, তো উনি যখন আমার সামনে আসলেন, আমাকে দেখার পরে উনি বেঁকে বসলেন যে উনি আমার মায়ের ক্যারেক্টার করবে না, কেন বলে এত মোটা মেয়ের মা আমি হব না। অনেক অনেক কিছু হইলো আমার,
0: শুরু থেকে আপনি মোটা ছিলেন?
1: না, ওই যে ঢাকায় আসছি তখন তো বুঝতাম না, শুটিং এ যখন যা পেতাম খেতাম ওগুলো ভাবতাম না, কিন্তু হঠাৎ করে আমি খুব একটা বেশি দিন মোটা ছিলাম না, বছরখানিক ছিলাম, যাই হোক তখন আমার ওয়েট অনেকটাই বেশি ছিল, আর ওই গল্পেতে আমার এই ওয়েটটাই দরকার ওইখানে।
0: আচ্ছা
1: যাই হোক, তো মায়া দিয়ে আমার সাথে মায়ের ক্যারেক্টার করবে না, এটা নিয়ে অনেক কিছু হইলো। আমি তো চলে গেলাম অনেক দূরে, একটু ফাঁকে গিয়ে বসে বসে চোখের পানি ফেললে তো আর কি করব, ছবিটা হবে না, এটাই মোটামুটি আমার ধারণা ছিল। পরে একটা পর্যায়ে শাবানা আপা মায়া দেখে যায় অনেক বুঝাইলো, বুলবুল ভাই বলল যে এখানে যেই অভিনয় করুক না কেন তাকে এরকম মোটাই হতে হবে এই গল্পের জন্য। তারপরে মায়া দিয়ে করছি, কিন্তু আমি সেদিন আমি ওখানে বসে বসে আমার টার্গেট ছিল যে আমি স্লিম হব এবং আমি এই ধরনের ক্যারেক্টার করবো না।
0: আচ্ছা, আসলে এই ছোট ছোট কষ্টগুলোই মানুষকে সামনে এগিয়ে যেতে অনেক বেশি উৎসাহ দেয়, অনুপ্রেরণা দেয়। আমাদের এই প্রজন্মের অনেকেই অভিনয়ে আসতে চায় কিংবা আপনাদেরকে দেখে তারা অভিনয়ে আগ্রহী হয়, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে?
1: তাদের জন্য আমার পরামর্শ প্রথম হলো ধৈর্য রাখতে হবে। এখনকার ছেলেমেয়েরা অভিনয়ে এসে মনে করে যে আজকে আমি অভিনয় করতে আসছি, কালকে আমার ছবি শেষ, পরশুদিন রিলিজ হবে, আমি নায়িকা বা নায়ক হয়ে গেলাম। এইটা চিন্তা করলে সে শিল্পী হতে পারবে না। এইখানে অজস্র ধৈর্য নিয়ে আসতে হবে, দুইটা চারটা পাঁচটা দশটা ছবি হতে পারে, করতে করতে করতে করতে যখন তার ভিতরে যে অনুভূতিটা আসবে যে না আমি এখন কিছু করতে পারবো, তখনই সে সাকসেস হবে।
0: আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বাংলাদেশ বেতারে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য।
1: তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
0: বন্ধুরা, আজকের পর্বে আমরা শুনলাম বাংলা চলচ্চিত্রের এক শক্তিমান অভিনেত্রীর জীবনের গল্প, সংগ্রাম আর সাফল্যের কথা। দুলারি শুধু একজন অভিনেত্রী নন, তিনি আমাদের চলচ্চিত্র ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অভিনয় আজও দর্শকের মনে আলাদা আবেগ তৈরি করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় মানুষ প্রিয়জন থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
2: শ্রোতা বন্ধুরা, শুনছিলেন প্রিয় মানুষ প্রিয়জন পর্ব। এবার গানের ভুবনে স্বাগতম।
3: ভালোবাসার আবেশে ভরা কিছু গান কখনো পুরনো হয় না, সময় পেরিয়ে বারবার ফিরে আসে হৃদয়ের দুয়ারে। তেমনই একটি মনোমুগ্ধকর গান নয়নে নয়ন রেখে। এই গানে প্রেম যেন নিঃশব্দে কথা বলে, চোখে চোখে গড়ে ওঠে অনুভূতির এক গভীর গল্প।
2: চমৎকার এই গানটির শিল্পী আঞ্জুমান আরা বেগম, গীতিকার জীবননেসা জামালের কথায় গানটিতে সুর দিয়েছেন করিম শাহাবুদ্দিন। চলুন বন্ধুরা, গানে হারাই।

0: সুপ্রিয় শ্রোতা, কথায় কথায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আমরা চলে এলাম আজকের দর্পণের একেবারে শেষ প্রান্তে। এবার বিদায়ের কথাই বলবো। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা, উৎসবের এই আমেজে আমরা যাত্রাপথে সবাই যেন থাকি সচেতন।
1: পবিত্র ঈদ উল আজহা সবার জীবনে বয়ে নিয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি, এমনই শুভকামনায় শেষের কথায় বলি আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সাবিহা আফরিন, উপস্থাপনায় আমি আহসান হাবিব বাপ্পি
0: এবং আমি তামান্না সিদ্দিকী, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি কেয়া ত্রিপুরা। আগামীকাল সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী 10ই জিলহজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়ে থাকে। প্রায় 4000 বছর আগে এই দিনে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মহান আল্লাহর নির্দেশে তার প্রিয় সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম আল্লাহকে খুশি করার জন্য তার পিতার ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করেন। তবে সর্বশক্তিমান আল্লাহর রহমতে হজরত ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। ঐতিহাসিক সেই ঘটনার স্মরণে সারা বিশ্বের মুসলমানগণ মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশের জনগণ এবং সারা বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখা এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মুসলিম উম্মাহর দ্বার প্রান্তে আবারও এসেছে পবিত্র ঈদ উল আজহা। তারেক রহমান বলেন, মুসলমানদের গৌরবান্বিত এই উৎসব শুধু আনন্দ উদযাপনের নয়, বরং এটি শক্তিমান মহান আল্লাহর উপর গভীর বিশ্বাস, আত্মসমর্পণ ও ত্যাগের স্বর্গীয় বার্তা বহন করে। প্রধানমন্ত্রী দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং মুসলিম বিশ্ব তথা সকলের কল্যাণ কামনা করেন। ঈদকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশে কোরবানির পশুর হাটগুলোতে চলছে শেষ দিনের বেচাকেনা। হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাঁক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে হাটগুলো। আজ সকালে রাজধানীর গাবতলী ও দিয়াবাড়ির পশুর হাটে ক্রেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। হাটগুলোতে থাকছে জাল নোট শনাক্তকারী মেশিন। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়া অব্যাহত রয়েছে। কমলাপুর রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। এদিকে গতকাল রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সড়কে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় 24 ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রেখেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যে কোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। তিনি গতকাল রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে রাষ্ট্রের ভেতর রাষ্ট্র গড়ে তোলার যে অপচেষ্টা সন্ত্রাসীরা করেছিল তা যৌথ অভিযানের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সৃষ্টিশীল চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ টেলিভিশন বিটিভির সংবাদ ও অনুষ্ঠানের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ লক্ষ্যে জনবলকে সময়োপযোগী করাই সবচেয়ে বড় কাজ বলে উল্লেখ করেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী গতকাল বিটিভির ঢাকা কেন্দ্রে ফিফা বিশ্বকাপ 2026 সম্প্রচার বিষয়ে এক মত বিনিময় সভায় একথা বলে। সৌদি আরবে পবিত্র হজ পালনের শেষ পর্যায়ে হাজিরা এখন মিনায় পৌঁছেছেন। এখানে হাজিরা মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দেবেন। এরপর তারা বড় জামারায় কঙ্কর নিক্ষেপ করবেন। পরে মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। এর আগে গতকাল লাখো মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফাতের ময়দান। মসজিদে নামিরায় খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করেন। খেলার খবর ফুটবল। ভারতে অনুষ্ঠানরত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে খেলবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বিকেল 5টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটানের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:12 এবং সূর্য অস্ত যাবে 6:40। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজনটালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আধুনিক গান। শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান, প্রথম গানটির রচয়িতা মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন বদুৎ সরকার।

আপনারা শুনছেন আধুনিক গান, শিল্পী মোহাম্মদ ইউসুফ আহমেদ খান। এবারে গানটির রচয়িতা হীরেন্দ্রনাথ মৃধা, সুর করেছেন মোহাম্মদ শাহনেওয়াজ।

0: দুখানি আধুনিক গান শুনলেন মোহাম্মদ ইউসুফ আহমেদ খানের কণ্ঠে।
1: আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আপনারা উপভোগ করবেন রবীন্দ্রসঙ্গীত অনিমা রায়ের কণ্ঠে।

0: প্রথমে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে এবং এরপরে হৃদয়ের একুল অকুল দুকুল ভেসে যায়। দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন অনিমা রায়ের কণ্ঠে। বাংলাদেশ বেতার, ঢাকা।
1: হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রিজিয়া পারভীন, ইন্দোরায়। আমি আছি বাংলাদেশ বেতারের সাথে ঈদুল আজহার বিশেষ আয়োজনে। আপনাদেরকে আমন্ত্রণ, আপনারা থাকুন বাংলাদেশ বেতারের সাথে।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন পল্লীগীতি শুনবেন সজল দেওয়ানের কণ্ঠে। প্রথম গানের রচয়িতা আলফু দেওয়ান, সুর করেছেন আলফু দেওয়ান।

0: দোকানি পল্লীগীতি শুনলেন, শিল্পী ছিলেন সজল দেওয়ান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, চলমান মাইক্রোফোন। সুপ্রিয় শ্রোতা, ত্যাগের মহিমায় মহিমান্বিত হওয়ার সুযোগ নিয়ে আমাদের দরজায় করা নাড়ছে পবিত্র ঈদুল আজহা। চলমান মাইক্রোফোনে আমাদের আজকের বিষয় কুরবানির পশুর হাট। এই মুহূর্তে আমি আছি রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়, যেখানে বসেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত কোরবানির পশুর হাট। এখানেই কথা বলবো কয়েকজন বিক্রেতা ইজারাদার এবং জানার চেষ্টা করব কোরবানির পশুর বিক্রি কেমন চলছে, এখানকার ব্যবস্থাপনা কেমন। আমাদের সঙ্গেই থাকুন। এই মুহূর্তে কথা বলবো একজন গরু বিক্রেতা, যিনি ঢাকার বাইরে থেকে অনেকগুলো গরু নিয়ে এসেছেন।
2: আমরা আইসি গতকাল, আমার বাড়ি হলো কাংনি থানা, জেলা মেহেরপুর, কাংনি থেকে এসেছি।
1: এবার কয়টা গরু নিয়ে আসছেন?
2: আমরা 5 গাড়ি গরু নিয়ে এনেছি আমাদের গ্রামের। জি জি,
1: বাজার
2: ভালো হবে এরা ভালোই তো দেখছে। এখানে আমরা নতুন এসেছি, প্রথম এসেছি। আমরা কচুকাতে ছিলাম, থাকতাম এক বছরে, এখানে আবার প্রথম এসেছি। এখানে দেখছি তো ভালোই, এখানে এসে দেখছি ভালোই।
1: কথা বলবো আরো একজন গরু বিক্রেতার সাথে।
3: প্রত্যেকে আসছেন, কবে আসছেন ভাই?
4: এটা পাবনা আতাইকুল্লা থানা কৃষ্ণপুর বাড়ি।
1: কয়টা গরু আনছেন, কয়টাকে?
4: আমি আনছি 3টাকে, 55টা গরু।
1: সবগুলোকে দেশি না বাইরেরও আছে?
4: সব গরু আমাদের গ্রামের অরিজিনাল বাংলাদেশি। কাটে আইছি এবার, গতবার গরু ভালোই বিক্রি হয়েছে, আচ্ছা 2-1 হাজার লাভেটা হয়তো বিক্রি হয়েছে।
1: ঢাকা শহরের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে গরু রাখতে যেহেতু অসুবিধা হয়, সবাই একদিন আগে দুদিন আগে কিনে।
4: না, অনেক বাড়িতে জায়গা আছে বাসায়, এখন আল্লাহ ভাগ্যে যেটা চুইছে মনে করেন, সেইটির উপর নির্ভর করে আমরা ব্যাপারে বসে আছি। এবার যে গরু দেখা যাচ্ছে তাতে সে তুলনা হিসেবে আপনার গরু পাবে না বাংলাদেশে, কারণ গরুর চাহিদা অনেক, কিন্তু গরু বাংলাদেশে আছে কম। অর্ধেক গরু খামারিরা পুষতে পারে নাই।
1: এর কারণ কি?
4: এর কারণ গরুর দাম বেশি। 1 কেজি মাংস আপনার খোলা মাঠে আপনার বিক্রি হয় হচ্ছে লগা 800 থেকে 850 টাকা কেজি, আর আপনার ঈদের মৌসুমে আপনার এলো গরুর গোস্তের দাম পরে 1000 থেকে 1200 টাকা কেজি। এই জন্যে আপনার খাদ্যর দাম প্রতি কেজি আগে ছিল তো মনে করেন যে হলো 50 বা 52 টাকা কেজি, এখন সেই খাদ্য হয়েছে 60 থেকে 70 টাকা কেজি। এই দিক দিয়ে গরু আপনার অনেক কমে গেছে, খামারি করে লাভ হচ্ছে না।
1: ইজারাদারদের ব্যবস্থাপনা কেমন এখানকার?
4: ইজারাদারের ব্যবস্থা আপনার শতকরা 5 টাকা, হাজারে আপনার হচ্ছে হলো 500 টাকা, এই হলো এইখানকার হচ্ছে হলো ইজারাদারের। কিন্তু বিক্রেতারের এখানে কোনো টাকা নাই, যা কিনবে তাদের এটা হাসিল।
1: আপনি যে বেচবেন আপনার তো টাকা দেওয়া লাগবে
4: না? আমাদের তো টাকা দেওয়া লাগবে,
1: মানে আপনার জন্য এটা ভালো?
4: এটা আমাদের জন্য ভালো, কিন্তু হাটে আসলে সুব্যবস্থাও ভালো আছে, কিন্তু কষ্টজনক হচ্ছে এই রাস্তার পর দিয়ে মনে করেন যে বৃষ্টি আসলে হয়তো একটু পিছলে হাঁটা খাটা, একটু এই পানির ব্যবস্থাটা নাই মনে করেন। এই জায়গাটা আমাদের দুর্গম, এবং এই ময়লা টয়লা ফেলানির কোনো নেই, এটা থাকা খাওয়া খুবই কষ্টজনক এই বছরে।
1: ঠিক আছে, এই মুহূর্তে কথা বলবো এই যে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অনুমোদিত যে কোরবানির পশুর হাট, এই হাটের যে ইজারাদার, তাদের সঙ্গে তাদের নিরাপত্তা ব্যবস্থা কেমন সবকিছু জানার চেষ্টা করবো তার কাছ থেকে।
5: আমাদের এখানে খাজনা সিস্টেম হলো গরু যত টাকায় বিক্রি হবে তার 5% হাসিল। এটা আপনার যে গরু কিনবে উনি দিবে, ক্রেতা দিবে না? না, বিক্রেতাদের কোনো ইয়া নেই। নিরাপত্তার ব্যাপার আমাদের এখানে সার্বক্ষণিক পুলিশ এবং র্যাবের টহল টিম আছে, ওনারা একটু বড় টহল দেয়। এছাড়া ওনাদের বুথ আছে প্রত্যেকটা পুরো হাটে, আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় সিসি ক্যামেরা আছে।
1: আর যারা ক্রেতা আসবে তাদের নিরাপত্তার ব্যবস্থা কিভাবে করছে?
5: আমাদের ভলেন্টিয়ার আছে, প্রতিদিন প্রতি শিফটে প্রায় 300 থেকে 400 ভলেন্টিয়ার কাজ করে পুরো হাটে। আমাদের র্যাব আছে, পুলিশ আছে, আমাদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার আছে।
1: পর্যাপ্ত পানির ব্যবস্থা আপনারা রাখেননি, অনেকগুলো গরু পানি না খাওয়া হচ্ছে, পর্যাপ্ত ময়লা অপসারণের ব্যবস্থা নেই?
5: আমাদের পর্যাপ্ত পানির ব্যবস্থা আছে, কিন্তু অনেক ব্যাপারে আছে ওনারা ভিতরের হাউসটায় যেতে চায় না। আমাদের মাঠের ভিতরে একটা হাউস, মাঠের এই কোনো একটা হাউস, বড় বড় দুইটা হাউস, তারপর আমরা পাইপ দিয়ে বিভিন্ন জায়গায় বাইরে পানির ব্যবস্থা করছি, কিন্তু ওনারা একটু হেঁটে আসে যে পানিটা নিবে, অতটুকু ওনারা মানে ইনশিওর করতে চায় না, এই জন্য আর কি অনেক অনেক জায়গায় একটু সমস্যা এই আর কি। আর কোনো বড় ময়লাটা সিটি কর্পোরেশন তো প্রতিদিন আমাদের এখান থেকে ময়লা নিয়ে যাচ্ছে, প্রতিদিনই ময়লা অপসারণ হচ্ছে, প্রতিদিন সকালে সন্ধ্যায়
6: ভোরবেলাতে।
3: আমার পাঁচটা গরু নিয়ে আসছি, কারণ হাটের সার্বিক পরিস্থিতি ভালো আছে, সেই চিন্তা করে ওই ঈদের এক থেকে গরু কেনা বেচা হয়। হাটের সার্বিক অবস্থা খুবই ভালো, পরিবেশে খুব সুন্দর আছে, এখন বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। দেশের সার্বিক পরিস্থিতি যেমন কস্টিং খরচটা হচ্ছে প্রান্তিক খামারি বা বড় খামারি যাই বলেন সব মিলিয়া কস্টিং খরচটা একটু বেশি, সেক্ষেত্রে থেকে আশাবাদী যে ন্যায্য একটা মূল্য পাবো। আসলে প্রত্যেকটা জিনিসের যেহেতু দাম বেশি, সেই তুলনায় কম্পেয়ার করলে হয়তো বা যদি মানুষ বিবেক নিয়ে আসে বা দাম দেয় তাহলে মাশাআল্লাহ খুব একটা ভালো হবে ইনশাআল্লাহ।
6: ইজারাদারদের আয়োজন কেমন?
3: না, তাদের ব্যবস্থাপনা খুবই ভালো, কিন্তু এখন বৃষ্টির কারণে এটা হচ্ছে প্রাকৃতিক একটা দুর্যোগ, এখানে তো তাদের কোনো হাত নাই। তারপরেও তারা সার্বক্ষণিক খুব সহযোগিতা সুলভ আচরণ করতেছে এবং সবকিছু মিলে তারা দেখভাল করতেছে খুব সুন্দরভাবে।
6: এইবার তো ইন্ডিয়ান গরু মনে হয় আসবে না বাজারে, কেমন বাজার আশা করছেন?
7: ইন্ডিয়ান গরু আশা করি যে নাই, একটু বাজার ভালো হওয়ার কথা আমার হিসাবে যে একটু বাজার ভালো যাবে। গরু বাছুর সব পরিমাণই আছে আর কি, ব্যা পরিমাণও হয় নাই আবার কমও হয় নাই।
6: এখনো তো সবাই এসে শেষ করে
7: না, সবাই এসে শেষ করে নাই, আসার পর আছে, কাস্টমারও আছে, দেখা সাক্ষাৎ করতেছে। এই অবস্থায় আমরা ই পাইতেছি, কিছু গরু দাম দরও দিতেছে।
6: ইজারাদারদের ব্যবস্থাপনা কেমন?
7: ইজারাদারের ব্যবস্থা করা আইন, কোনো জুটপাট আটের ভিতর চলতে দিবে না, কোনো অসুবিধা ব্যাপারীগারে অসুবিধা নিষেধ করতেছে যে ব্যাপারীগারে কোনো রকম অসুবিধা
6: বাজার বেশি না কম?
8: বাজার কমই গেছে একটু,
6: কারো কারো কাছে শুনতেছি বেশি দিতেছে, আপনার কাছে কম কেন মনে হইলো?
8: ভাই এগোর কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন, ওনারা কিরকম বলে, কেউ খারাপ বলে কেউ ভালো বলে। আমি যেটা মনে করি বাজার ভালোই গেছে, যে কিছু কিছু লোক বাজারে যা দেখবেন কিরকম দাম যায় না যায় ডিফেন্ড করে বাজারে উঠবে।
6: এবার গরুর বাজার কেমন বলে মনে হয়েছে?
8: আলহামদুলিল্লাহ ভালোই।
6: এই সব মিলিয়ে গরুর বাজারের পরিবেশ কেমন ছিল?
8: মোটামুটি ভালোই গেছে পরিবেশ।
6: ধন্যবাদ ভাই।
1: এক ভাই গরু হাতে নিয়ে আসছেন, বেশ সুন্দর একটা গরু দেখতে। ভাইয়ের সঙ্গে একটু কথা বলি, ভাই গরু কি কিনলেন?
9: হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ গরু কিনলাম।
1: দাম কেমন পড়েছে?
9: দাম পড়েছে 1,80,000।
1: এবার অন্যান্য বছর তুলনায় গরুর বাজার কেমন? খুব কি চড়া নাকি দাম কম আছে নাকি ঠিক আছে?
9: না দাম আমার মনে হচ্ছে অন্যান্য বছরের মতো ঠিকই আছে, খুব বেশি আসলে পার্থক্য নাই। আমি অন্যান্য জায়গায় যাচাই বাছাই করলাম, সব জায়গায় দেখে শুনে নিলাম যে অন্যান্য বছরের তুলনায় খুব বেশি না আবার কমও না, এভারেজ একটা বাজার আছে।
1: তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মোটামুটি দাম ঠিক আছে, তাই তো?
9: দাম বেশি না, তবে কামারের একটা দাম বেশি যাচ্ছে, কারণ তাদের কস্ট অনেক বেশি পড়ে যায়। কারণ গরুর খাবার যে আছে এগুলা কৃত্রিম, যে খাবার গুলা বসি আছে, কুড়া আছে কিংবা খোদ আছে, এগুলা খরচ বেশি পড়ে যায়, এটার জন্য একটু দাম তারা বেশি চাচ্ছে। মোটামুটি দাম ভালোই আছে, খারাপ না।
1: সব মিলিয়ে বাজার ব্যবস্থাপনা কেমন দেখলেন? বাজারের কেমন কি বিষয় আসে?
9: বাজার ব্যবস্থাপনা একদম 100% সঠিক হবে না কখনোই, কারণ এত প্রচুর ভিড় আর ডাকা শর্ত, এরকম বাজার ব্যবস্থাপনা সব সারা বছর থাকে না। খুব ভালো ব্যবস্থাপনায় আমি দেখতে পাচ্ছি।
1: আপনাকে ধন্যবাদ। এইখানে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে একটি প্রাণী চিকিৎসা কেন্দ্র রয়েছে, যেখানে ডাক্তাররা নিয়মিত এখানে বসেন এবং এই কোরবানির হাটে যেসব প্রাণী এসেছে তাদের চিকিৎসা সেবায় তারা এখানে নিয়োজিত রয়েছেন। আমি জানতে চাইব তাদের কাছ থেকে তাদের কাজ কি, আসলে কি করছেন তারা এখানে?
10: আমাদের কাজ হচ্ছে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা, যেমন হচ্ছে এই যেকোনো ফার্মারের কোনো সমস্যা হলে তারা আমাদের চেম্বারে আসবে, যদি লাগে তো সেক্ষেত্রে আমরা তাদের যেখানে গরু আছে সেখানে আমরা চলে যাবো, আর তাদের টেম্পারেচার নিবো, দেন হচ্ছে অন্য কী কী অসুবিধা আছে সেগুলো দেখার পাশাপাশি সেই অনুযায়ী প্রেসক্রিপশন করে দেবো। অ্যান্ড যদি আমাদের মেডিসিন সাপ্লাই থাকে সেগুলো তাদেরকে দিয়ে দেবো, আর যদি না থাকে সেক্ষেত্রে প্রেসক্রিপশন অনুযায়ী তাদেরকে মেডিসিন আনতে বলবো, তারা সেটা আনবেন, অ্যান্ড দেন আমরা ওটা পুশ করে দেবো।
1: এইটা কি 24 ঘন্টাই থাকবে চালু?
10: হ্যাঁ অলমোস্ট 24 ঘন্টায় চালু থাকে, কলেজ 4 জন থাকবে, আমরা 2 জন রাতে শিফট হয়ে যাবো।
1: প্রিয় শ্রোতা, কোরবানির পশুর হাট নিয়ে চলমান মাইক্রোফোনের আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা, ত্যাগের মহিমায় মহিমান্বিত হোক আমাদের সবার জীবন। আজকের চলমান মাইক্রোফোন উপস্থাপনায় ছিলাম আমি ওয়াসিম আকরাম, সম্পাদনায় এএসএম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দুলাল হোসেন।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, আয়োজনটালিতে এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে নজরুল সঙ্গীত, শিল্পী প্রিয়াঙ্কা গোপ।

0: খালকাটের উপরে আমরা গান শুনলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন সকাল ১০টার বাংলা সংবাদ।

আসসালামু আলাইকুম। সকাল ১০টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাবিলা জামান। আগামীকাল সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী ১০ই জিলহজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। প্রায় ৪০০০ বছর আগে এই দিনে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম মহান আল্লাহর নির্দেশে তার প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসাল্লামকে কুরবানি দিতে উদ্যত হলে সর্বশক্তিমান মহান আল্লাহর রহমতে হজরত ইসমাইল আলাইহিস

0: এতক্ষণ যন্ত্রসঙ্গীতের আয়োজনে গিটারে লঘু সুর শুনলেন, বাজিয়েছেন সিদ্দিকুর রহমান, বাংলাদেশ বেতার ঢাকা।
1: সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি ফাহমিদা নদী, ঈদুল আজহার এই আনন্দে বাংলা

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন ফাহিম হোসেন চৌধুরী কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন আধুনিক গান শুনবেন শিল্পী শিরিন আক্তার লিসা। প্রথম গানের রচয়িতা ইউনুস আলী মোল্লা, সুরকার আনিসুর রহমান তনু।

আধুনিক গান শুনছেন শিরিন আক্তার লিসার কণ্ঠে। এবারের গানের কথা লিখেছেন ফরিদা ফারহানা, সুর করেছেন বাবু সরকার।

0: এতক্ষণ আধুনিক গান শুনলেন শিরিন আক্তার লিসার কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স, এফএম 102 মেগাহার্স, এফএম 90 মেগাহার্স। দ্বিতীয় পালার অধিবেশনে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা। অনুষ্ঠান উপস্থাপনায় শামীম শবনম, সুবর্ণা মেহজাবিন এবং আমি রাবেয়া সুলতানা শিউলি। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ রবিউল ইসলাম, তাওহিদা আফরোজ এবং মোসাম্মদ নূর জাহান। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
2: ধন্যবাদ রাবেয়া সুলতানা শিউলি। এখন আমাদের পরিবেশনায় রয়েছে পল্লীগীতি, শিল্পী এস এম লাল। শিল্পী প্রথমে গিয়েছেন উকিল মুন্সির গান।

0: এতক্ষণ পল্লীগীতি শুনলেন এস এম লালের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন শকতারা আক্তারের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন সমবেত কণ্ঠে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান শুনবেন। গীতিকার মোহাম্মদ মামুন আল ফরিদ, সুর করেছেন বিশ্বজিৎ সরকার।

0: ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গানটি শুনলেন।
1: জবাইকৃত পশুর রক্ত এবং অপ্রয়োজনীয় অংশ যেখানে সেখানে ফেলবেন না, এতে পরিবেশ দূষিত হয়, মশা মাছির বংশ বৃদ্ধি পায়। কোরবানিকৃত পশুর বর্জ্য অংশ নিজ দায়িত্বে নির্ধারিত আবর্জনা ফেলার কন্টেইনারে ফেলুন, পরিবেশ বিপর্যয় থেকে বাঁচুন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, পশু কোরবানির পরে আপনার পরিবেশ যাতে দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখুন। ভ্রমণের সময় দ্রুতগতিতে গাড়ি চালাতে চালককে তাগিদ দেবেন না, চালক যাতে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখুন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাস, লঞ্চ বা স্টিমারে চলাচল করবেন না, ভিড় এড়িয়ে চলুন, নিরাপদে ভ্রমণ করুন। রেল স্টেশনে, বাস ও লঞ্চ টার্মিনালে, যাত্রাপথে পাশের যাত্রী বা অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে খাবার সামগ্রী ও পানীয় গ্রহণ করবেন না। কোনো ব্যক্তিকে অজ্ঞান পার্টি অথবা প্রতারক চক্রের সদস্য সন্দেহ হলে সাথে সাথে নিকটস্থ পুলিশকে জানান। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রুমিনা খানম। আগামীকাল সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী দশই জিলহজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। প্রায় ৪০০০ বছর আগে এই দিনে হজরত ইব্রাহিম আলাইহিসালাম মহান আল্লাহর নির্দেশে তার প্রাণপ্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসালামকে কোরবানি দিতে উদ্যত হলে সর্বশক্তিমান মহান আল্লাহর রহমতে হজরত ইসমাইল আলাইহিসালামের পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে সারা বিশ্বের মুসলমানগণ মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করে থাকেন। এদিকে প্রধানমন্ত্রী তারিক রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেজে এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মুসলমানদের গৌরবান্বিত এই উৎসব শুধু আনন্দ উদযাপনের জন্য নয়, বরং এটি সর্বশক্তিমান মহান আল্লাহর উপর গভীর বিশ্বাস, আত্মসমর্পণ ও ত্যাগের স্বর্গীয় বার্তা বহন করে। প্রধানমন্ত্রী তারিক রহমান দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা এবং মুসলিম বিশ্ব তথা সকলের কল্যাণ কামনা করেন। ঈদকে সামনে রেখে রাজধানী সহ সারাদেশে কোরবানির পশুর হাটগুলোতে চলছে শেষ দিনের বেচাকেনা। হাটে হাটে বেড়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গরু ব্যবসায়ীদের হাঁক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে হাটগুলো। রাজধানীর গাবতলী ও দিয়াবাড়ির পশুর হাটে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কোরবানির হাটগুলোতে রয়েছে জাল নোট শনাক্তকারী মেশিন। প্রিয়জনদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষের রাজধানী ছাড়া অব্যাহত রয়েছে। কমলাপুর রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রেখেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুফ বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব তথ্য জানান। সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে শেষ পর্যায়ে হাজিরা মিনায় পৌঁছেছেন। সেখানে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা পশু কোরবানি দিচ্ছেন। এরপর বড় জামারায় কঙ্কর নিক্ষেপ শেষে মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। ১১ ও ১২ জিলহজ অবশিষ্ট আনুষ্ঠানিকতা শেষে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন হাজিরা। এর আগে গতকাল লাখো মুসল্লির লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফাতের ময়দান। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার যে কোনো ধরনের অনিয়ম, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখবে। তিনি গতকাল রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্সের ন্যাশনাল অপারেশন মনিটরিং সেন্টার পরিদর্শন শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা যৌথ অভিযানের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সৃষ্টিশীল চিন্তাভাবনা এবং মেধা ও মননকে কাজে লাগিয়ে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি সংবাদ ও অনুষ্ঠানের মান উন্নয়নে আরও আন্তরিক হওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এ লক্ষ্যে জনবলকে সময়োপযোগী করাই সবচেয়ে বড় কাজ বলে উল্লেখ করেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী গতকাল বিটিভির ঢাকা কেন্দ্রে ফিফা বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার বিষয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন। খেলার খবর, ফুটবল। ভারতে অনুষ্ঠানরত সাব নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে খেলবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বিকেল ৫টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটানের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্ধ সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের নিয়ে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান সেতু। অংশগ্রহণে স্মৃতিসৌধ বেতার শ্রোতা ক্লাব, ভাকুর্তা, সাভার, ঢাকা। সঞ্চালনায় মৌসুমী ঘোষ।

0: বাংলাদেশ বেতার আমাদের সংস্কৃতি, ইতিহাস আর হৃদয়ের এক অনন্য সেতুবন্ধন। এখানেই ধ্বনিত হয় বাংলার মাটি ও মানুষের কথা, প্রাণের স্পন্দন আর সময়ের গল্প। এ আধুনিক প্রযুক্তির যুগে এসেও বাংলাদেশ বেতার সকলের কাছে পৌঁছে যাচ্ছে প্রতিদিন। তারই ধারাবাহিকতায় আজ আমি রয়েছি সুন্দর একটি অনুষ্ঠানে। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের শ্রোতা ক্লাব ভিত্তিক নিয়মিত আয়োজন সেতুতে, এবং আপনাদের সাথে রয়েছি আমি মৌসুমী ঘোষ। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন স্মৃতিসৌধ বেতার শ্রোতা ক্লাব সাভার, ঢাকা। আপনাদের কেমন লাগছে এখানে আসতে পেরে? শুরুতে একটু পরিচয় পর্বটা জেনে নি।
1: জি, আমি মোহাম্মদ সিরাজউদ্দিন মাস্টার, সভাপতি স্মৃতিসৌধ বেতার শ্রোতা ক্লাব, গ্রাম ও ডাকঘর ভাকুর্তা, থানা সাভার, জেলা ঢাকা।
2: আমি শিরিন আক্তার রিপা, সদস্য স্মৃতিসৌধ বেতার শ্রোতা ক্লাব।
0: আমাদের সামনে আমি দেখতে পাচ্ছি একটা ছোট্ট সোনামণি আছে, তোমার নামটা কি একটু বলে দাও?
3: এবার জান।
0: আচ্ছা, তুমিও কি এখানকার সদস্য?
3: হ্যাঁ।
0: আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি, প্রবীণ একজন আছেন আমাদের সাথে, প্লিজ আপনি যদি আপনার নামটা পরিচয়।
4: আমার নাম মোহাম্মদ বাচ্চু মিয়া, শ্রোতা ক্লাবের আমি এক শ্রোতা। আমি আজকে আইসি, এনো সবার জন্য দেখাও হবে, সবার গল্প হবে।
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এদিকে দেখি, এদিকে দুইজন দেখতে পাচ্ছি, একটু নামটা জেনে নি।
5: আমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন, স্মৃতিসৌধ বেতার শ্রোতা ক্লাব।
0: আচ্ছা, আপনার?
6: আমি সাবির রহমান, সদস্য স্মৃতিসৌধ বেতার শ্রোতা ক্লাব।
0: আচ্ছা, এখানে একটা জিনিস খুব ভালো লাগলো আমার, যে এখানে আমি সব বয়সী সদস্যই দেখলাম, যেখানে আপনি রয়েছেন, প্রবীণ রয়েছেন, একজন আপু রয়েছেন আমাদের সাথে, এবং ছোট্ট বাচ্চা, আবার ইয়াং পাচ্ছি একজনকে, আবার পাচ্ছি একজনকে শ্রীনেস এজে। তো আমার কাছে মনে হয় যে সবকিছু মিলিয়ে আজকের অনুষ্ঠানটা অনেক অনেক ভালো জমে উঠবে। এবং এই যে আপনাদের যে স্মৃতিসৌধ বেতার শ্রোতা ক্লাবটা রয়েছে, এটা তো আপনাদের গ্রামেই বললেন, গ্রামে অবস্থিত রয়েছে, এটা কি আপনাদের একটা গ্রামে নাকি এটা দুই তিনটা গ্রাম মিলে আপনাদের এই ক্লাবটা রয়েছে?
1: জি, আমাদের পাশাপাশি দুইটা গ্রামের সদস্য নিয়ে আমরা এই ক্লাবটা পরিচালনা করি, ভাকুর্তা এবং কান্দি ভাকুর্তা। তো ভাকুর্তার নামই সবাই চিনে, এই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভাকুর্তা গ্রামটাই বলি।
0: আচ্ছা, এটা তো প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে আপনি রয়েছেন, তো আপনি কত বছর আগে থেকে এটার সাথে সম্পৃক্ত হয়েছেন বা এই যাত্রাটা শুরু করেছেন?
1: জি, আমি একেবারে ছোটকাল থেকেই বেতার শুনে থাকি। 1995 সালে যখন আমি হাই স্কুলে পড়ি, তখন থেকে আমি বেতারে নিয়মিত লেখা শুরু করি। 2002 সালে মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানে শ্রেষ্ঠ পত্রলেখক শ্রোতা হয়ে বাংলাদেশ বেতারে প্রথম সাক্ষাৎকার দিই। এরপর একাধিকবার বাংলাদেশ বেতারে সাক্ষাৎকার দিয়েছি। 2016 সালে আমাদের স্মৃতিসৌধ বেতার শ্রোতা ক্লাবটি ঢাকা বেতারে নিবন্ধিত হয়। আমাদের ক্লাবে 20 জন শ্রোতা রয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদক মুক্ত সমাজ গড়াই আমাদের ক্লাবের মূল লক্ষ্য। এছাড়া বিভিন্ন জেলা শ্রোতাদের নিয়ে আমরা ছোট পরিসরে আমাদের এলাকাতে ভাকুর্তাতে আমরা একটা ছোট পরিসরে শ্রোতা সম্মেলন করে থাকি, এবং বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আমরা সেখানে দাওয়াত করে থাকি।
0: তার মানে তো আপনার বাংলাদেশ বেতারের সাথে বহু বছরের একটা সম্পৃক্ততা রয়েছে। এবং এই যে আপনি ক্লাবটা করেছেন, আপনি বললেন যে এখানে বাল্য বিবাহ নিয়ে আপনি কাজ করছেন, আরেকটা কথা বললেন যে মাদক মুক্ত কাজ করছেন, তো এই বিষয়টা আপনার কেন মনে হলো যে না, এই বাল্য বিবাহটা নিয়ে আমাকে কাজ করতে হবে বা এই মাদক মুক্ত কাজ করব, এটার পেছনের কারণটা ঠিক কি ছিল?
1: জি, যেহেতু আমাদের গ্রাম এলাকা, তো আমরা দেখি যে মেয়েদেরকে, যাদের 14-15 বছর বয়সে বিয়ে হয়ে যায়, তারা দেখা যায় কি যে সন্তান জন্ম নিতে গিয়ে তারা অনেকেই মা এবং বাচ্চা দুটোই মারা যায়। আর মাদক নিয়ে কি বলবো, যে যদি কোনো একটা পরিবারে একজন মাদকাসক্ত থাকে, তাহলে ওই পুরো পরিবারের অশান্তি লেগে যায়। এর জন্য আমরা দেখলাম কি এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি বাল্য বিবাহ প্রতিরোধ করি এবং মাদক মুক্ত সমাজ গড়ি, তাহলে আমাদের দেশটা এগিয়ে যাবে। আমরা ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা বাল্য বিবাহ প্রতিরোধ করেছি।
0: এরকম কোন একটা গল্প আপনি কি আমাদেরকে একটু শোনাতে পারবেন, যে কোনো বিয়ে হতে গেছে, হয়তো তার বয়স হয়নি বিয়ের জন্য, আপনি এটা কাটকে দিয়েছেন বা কোনো পদক্ষেপ নিয়েছেন?
1: হ্যাঁ, অবশ্যই। আমরা 2018 সালে এরকম একটা সরাসরি একটা পদক্ষেপ নিয়েছি, যে আমার বাড়ির থেকে কাছাকাছিতেই জানতে পারলাম যে একটা অল্প বয়সের মেয়ে, বিশেষ করে 14 বছর বয়সে মেয়ে বিয়ে হচ্ছে। তো আমি আমাদের স্থানীয় যে শাহাদাত মেম্বার, ওনাকে প্রথমে ইনফরমেশন করলাম। তো উনি চেয়ারম্যানের মাধ্যমে আমাদের থানার যে টিওএনও ছিল, ওনাকে ইনফরমেশন করলাম। ওনার সাথে সাথে ওনাদের টিম নিয়ে ওইখানে হাজির হয়ে তারপরে বাল্য বিবাহ প্রতিরোধ করে।
0: আপনি শিক্ষকতার সাথে জড়িত আছেন বা শিক্ষকতা পেশায় রয়েছেন, গ্রাম ভিত্তিক এই প্রফেশনটা অনেক অনেক বেশি জনপ্রিয় এবং মানুষের আসলে একটা আস্থার জায়গা, সেই জায়গা থেকে যে আপনি কাজ করছেন, এটা খুবই ভালো লাগলো আপনার কথাটা শুনে। ছোট্ট সোনামণি একটু তার কাছে যায়, আমার খুব আগ্রহ লাগছে তার সাথে কথা বলার জন্য, সে এত কষ্ট করে এসেছে। আচ্ছা, তুমি যে এত কষ্ট করে এসেছো, তোমার কি আসতে কোনো কষ্ট হয়েছে রাস্তায়?
3: না।
0: তুমি কি আমাদেরকে কোনো একটি কবিতা শোনাতে পারবে?
3: হ্যাঁ।
0: তাহলে আমাদেরকে একটু কবিতা শুনিয়ে দাও।
3: আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ধারু তার বাড়ি। চিক চিক করে বারু, কোথাও নাই কাদা, এক ধারে কাশ বন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শারিকের ঝাঁক, রাতে উঠে থেকে থেকে শিয়ালের হাঁক।
0: অনেক অনেক সুন্দর হয়েছে, আমরা সবাই একটা তালি দিই গীতার জন্য। হ্যাঁ, এত কষ্ট করে এসেছে এবং কত সুন্দর করে আমাদেরকে একটি কবিতা শুনিয়ে দিল। পাশে দেখতে পাচ্ছি একজন প্রবীণ লোক রয়েছেন আমাদের মাঝে। বাচ্চু ভাই, কত বছর ধরে আপনি বেতারের সাথে সম্পৃক্ত রয়েছেন?
4: বেতারে কমসে কম 20 বছর হইব।
0: 20 বছর হবে? আচ্ছা, আপনি তো তাহলে আমাদের সব অনুষ্ঠানই শুনেন।
4: শুনি,
0: আপনি একটু আপনার গল্প বলেন তো আপনার মতো করে।
4: কৃষি যে অনুষ্ঠানগুলা রেডিওতে শুনি আমরা, এগুলা অনেক আমার উপকার দেয়। অনেক কথাই শুনি রেডিও যে প্রচার করে, এই কাজগুলো আমি অনেকগুলো গ্রহণযোগ্য আমার লেগে। আমি যেহেতু কৃষক।
0: আচ্ছা, কৃষি কি কি হয় আপনার বাসায়?
4: আম, বরকলই, ফুলকপি, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, লাউ শাক, পালং শাক, মূলা শাক, আমি বিভিন্ন ধরনের আইটেম আমি ফসল করি।
0: আচ্ছা, এবং এগুলো আপনি বেতার থেকে যে আমাদের যে কৃষি ভিত্তিক যে অনুষ্ঠানটা হয়ে থাকে এটার মাধ্যমে আপনার অনেক উপকৃত হয়ে থাকে?
4: হ্যাঁ, 100-100।
0: আচ্ছা, আপনি একটু আগে আমাকে বলছিলেন যখন কথা হচ্ছিল যে আপনি দেশের বাইরে ছিলেন, তখন আপনার একটা গল্প আছে রেডিও নিয়ে। আপনি একটু শুনেন
4: তাহলে আমার কান্না আসে। আমি এক দালালে মারফত সৌদি আরব গেছিলাম। যাওয়ার পরে আমার এই দিক কইছে যে দোকানের বিষয় কাজ করার লাগিয়া, তখন আমার নিয়ে দিছে মরুভূমিতে। তখন আমি একা, তখন আমি কি করব, আমার সাথে কোনো মানুষ নাই, শুধু আছে ওট, 30টা ওট ছিল। তখন

0: এনে দিছে। রেডুরা সবসময় আমার পাশে থাকতো, বাংলা ভাষা শুনতাম, আমার মনটা ভালো লাগতো যে বাংলা ভাষা কথা কয়, বাংলা অনুষ্ঠান, বাংলা খবর আমি শুনতাম। এই দিয়ে আমি এক জায়গায় 12 বছর কাটাইছি, শুধু রেডুর আত্মার বন্ধন আমার পাশে।
1: সেই মরুভূমিতে ছিলেন আপনি 12 বছর?
0: হ্যাঁ, মরুভূমিতে।
1: তারপর কিভাবে এসেছেন?
0: তারপরে আমি মালিক রে কইছি যে আমার দেশে ভাড়া, তখন দেশে ভাড়ানোর কথা কইলে আমার টিকিট কাইটা আমার সরাসরি এয়ারপোর্ট নিয়ে দিত, তো আমি বাসা আইতাম। ঠিক আছে, কষ্টের কাহিনী গেছে।
1: আমাদের বেতারে অনেক শ্রোতা বন্ধুরা রয়েছে এবং এই অনুষ্ঠানটাও অনেকেই শুনবেন, তো এই অনুষ্ঠান থেকে সে কিন্তু এই ইনফরমেশনটা নিতে পারে যে এখনো গ্রাম পর্যায়ে অনেক দালাল আছেন যারা হচ্ছে বিদেশে যাওয়ার জন্য দেখা যায় যে একটা পরিবারের সর্বস্ব বিক্রি করে যায়,
0: আমি অনেক ঋণ করে গেছি,
1: ঋণ করে যায়, তো তারপর দেখা যায় তাদেরকে এক জায়গায় যাওয়ার কথা বলছে এবং তাদেরকে আরেকটা জায়গা নিয়ে যাচ্ছে, এই প্রতিকূলতা। আমার কাছে মনে হয় যে এই অনুষ্ঠানের মাধ্যমে যদি একজন শ্রোতা বন্ধুও এই জিনিসটা সম্পর্কে একটু সতর্ক থাকে তাহলে মনে হয় যে কিছুটা হলো হয়তো বা বিপদটা কমে যাবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি একজন 14-15 বছরের, তো তুমি কোন ক্লাসে পড়ো? আমি তুমি করে বলি তোমাকে।
2: আমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন, ক্লাস 10 পড়ি।
1: এখানে আগে কখনো এসেছো?
2: হ্যাঁ, এখানে আরো 2 একবার আসছিলাম আমার বাবার সাথে।
1: আচ্ছা, তুমি হচ্ছে এই যে এখানকার সদস্য, তো তুমি এখানকার যে অনুষ্ঠানগুলো হয়, এই যে তোমাদের যে ক্লাবের যে অনুষ্ঠানটা হয়, যে স্মৃতিসৌধ বেতার শ্রোতা ক্লাবের যে অনুষ্ঠান হয়, এটার সাথে তো তুমি আছো।
2: জি।
1: আচ্ছা, কি কি অনুষ্ঠান হয় তোমাদের ক্লাবে?
2: আমাদের ক্লাবে যে শ্রোতা সম্মেলন, বৃক্ষরোপণ, এই অনুষ্ঠানগুলো।
1: আচ্ছা, এগুলো করে থাকো। আচ্ছা, এখানে আমরা একটু সিরাজ ভাইয়ের সাথে একটু কথা বলি। আপনারা বৃক্ষরোপণ করেন?
3: জি জি।
1: কিভাবে একটু বলেন তো আপনি?
3: আমাদের গ্রাম এলাকায় যে মেইন রাস্তাগুলো আছে, দেখি কোন সাইড একটু ফাঁকা এবং যে সাইডটা একটু ঢালু, ওই দিকে আমরা রাস্তাগুলো পর্যবেক্ষণ করি যে কোথায় গাছগুলো লাগালে ভালো হবে এবং কোথায় একটু ঝুঁকিপূর্ণ রাস্তাগুলো ঢালু বা ভেঙে পড়ে, আমরা ওই জায়গাগুলো সিলেক্ট করে তারপরে আমরা কতগুলো গাছ লাগবে ওই ঘাস কিনে নিয়ে তারপরে আমরা ওইখানে লাগাই। শুধু লাগালেই হয় না, ওইটা আমরা মাঝে মধ্যে দেখাশোনা করি, হ্যাঁ, যত্ন করি যে গাছগুলো ঠিক মতো বৃদ্ধি পাইতেছে কিনা বা কোনো গরু ছাগলের আক্রমণ করে কিনা, ওইটা আমরা ই করি। আমার উদ্দেশ্য হলো যে যদি গ্রাম এলাকার প্রতিটা এলাকাতে যদি গাছ লাগানো হয় এবং সাথে সাথে ওটা যত্ন আদি করতে হবে, তাহলে আমাদের দেশ সবুজ দেশ হবে।
1: কোনো কিছু পরিপূর্ণতা পায় না। আমাদের মাঝে একজন আপু রয়েছেন, আমরা একটু আপুর কাছে চলে যাব। শিরিন আপু, এই যে স্মৃতিসৌধ বেতার শ্রোতা ক্লাবে আপনি কিভাবে যুক্ত হলেন, আপনার গল্পটা যদি একটু ছোট করে শোনান।
4: আমি ছোটবেলা থেকেই বেতার শুনতাম, ভালো লাগে আর কি। আমি তো একজন মহিলা, সবার তো একটা ইচ্ছে থাকে যে একটা কিছু করবো, অথবা আমি পেশাগতভাবে টিচার ছিলাম, এখন গৃহিণী হয়েছি, হাঁস মুরগি পুষি, এটা একটা শখ, কাজ করতে ভালো লাগে।
1: অবশ্যই ঘরে বসে না থেকে আমার কাছে মনে হয় যে ঘরের মধ্যেই কিন্তু ছোট পরিসর অনেক কিছু করা যায়। কতগুলো হাঁস মুরগি আছে?
4: 20টা হাঁস, তারপরে মুরগি 60টা এরকমে।
1: অনেক অনেক অনেক।
4: প্রথমে 4টা থেকে শুরু করছি মুরগি দিয়ে, তারপরে আস্তে আস্তে মানে ওই শখ
1: আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই আসলে যারা একটু সচেতন তাদের হচ্ছে স্বাস্থ্য পুষ্টি বিষয়ক অনুষ্ঠানটা শোনা উচিত, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু জানতে পারে। এবং গ্রাম পর্যায়ে যেটা হয় যে এই যে পরিবার পরিকল্পনার বিষয়টাও বললেন আপনি, এই জায়গাতেও কিন্তু অনেক বেশি না জানা থেকে যায় আমাদের মাঝে, তো ওই জায়গায় ছোট্ট করে যদি আমরা আমাদের কাজের ফাঁকে ফাঁকে রান্না করছি, রান্না করার পাশাপাশি বা যে কোনো পরিবারের কাজ করছি পাশাপাশি যদি এরকম রেডিওটা বাজতে থাকে, একটু শুনতে থাকি, কিছু না কিছু উপকার কিন্তু পাওয়া যায়। আচ্ছা, আমার ডান সাইডে রয়েছে ভাই, অনেকক্ষণ ধরে বসে আছে। ভাই, কিভাবে এখানে এসেছেন একটু যদি আমাদেরকে বলতেন।
5: আমি সাব্বির রহমান, সদস্য স্মৃতিসৌধ বেতার শ্রোতা ক্লাব। আমি ছোটকাল থেকেই নিয়মিত বেতার শুনে আসছি। আমি বেতারের প্রায় সবগুলো অনুষ্ঠানই নিয়মিত শুনে থাকি, বিশেষ করে খবর, নাটক, মহানগর দর্পণ, উত্তরণ, কৃষি বিষয়ক অনুষ্ঠান, জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান, ফোন ইন অনুষ্ঠান এবং বাণিজ্যিক কার্যক্রম থেকে প্রচারিত গালের ডালি বিনিময় এবং ঝংকার অনুষ্ঠানও শুনে থাকি। বর্তমানে এফএম অ্যাপস, ইউটিউব ও বিভিন্ন অনুষ্ঠানের লাইভ প্রচার করায় এবং ফেসবুকে অনুষ্ঠানের আগাম সূচি দেওয়ায় শ্রোতার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
1: অনেক অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বললেন যে আপনি বিভিন্ন প্রোগ্রাম শুনে থাকেন, তো এখানে যদি ছোট্ট করে কেউ যদি একটু গান আমাদেরকে শোনাতেন আমরাও শুনবো, আবার আমাদের যারা শ্রোতা বন্ধুরা আছে তারাও শুনতে পারবে।
3: জি, আমি একটি গান পরিবেশন করব, হাওয়া ছবির একটি গান, খুবই জনপ্রিয় একটি গান। তুমি

বেলা বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, পিরিতবালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয়, পিরিতবালা গলার মালা বললে কি আর হয়, যারে ভালো লাগে আমার দেখলে তারে

0: বসন্তকালে, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি, বসন্তকালে তোমায় বলতে পারিনি, বসন্তকালে তোমায় বলতে পারিনি।
1: প্রকৃত গানের রং কতটা জমেছে আমি জানি না, তবে আমাদের এই অনুষ্ঠান যে আজকে জমে গেছে এটা নিয়ে কোনো দ্বিধা কি আছে কারো মনে? আমার তো মনে হয় না, আমি তো পুরো গানের মধ্যে ডুবে গিয়েছিলাম। অনেক সুন্দর গান গেয়েছেন এবং গানটাও অনেক অনেক অনেক সুন্দর। আচ্ছা, প্রতি বছর দেখা যায় যে এই যে শ্রোতা ক্লাবে আপনি বললেন যে আপনার বিভিন্ন সংগঠনের সাথে আপনি রয়েছেন বা অনলাইনে বিভিন্ন সংযোগ রয়েছে আপনাদের, তো আপনারা কি কোনো দেখা করা বা কথা বলা, মিটিং বা কোনো কিছু এগুলো করে থাকেন আপনাদের সংগঠন থেকে?
0: হ্যাঁ, অবশ্যই। আমরা ব্যক্তিগতভাবে ফেসবুকে আমরা একটা প্রচার দেই যে আমাদের এলাকাতে একটা শ্রোতা সম্মেলন করা হবে। এটা শুধুমাত্র আমরা শ্রোতারা ব্যক্তিগত উদ্যোগে, আমরাই প্রথমে এই ক্লাবটার থেকে উদ্যোগ নিই। সারা বাংলাদেশ থেকে শ্রোতারা আগ্রহ প্রকাশ করে, তখন আমরা একটা নির্দিষ্ট কতজন আসবে এলাকা থেকে, সারা বাংলাদেশ থেকে আমরা একটা ক্যালকুলেশন করি। তো তাদেরকে একটা নির্দিষ্ট ডেটে আসতে বলি এবং সেখানে সারা দিন শ্রোতাদের নিয়ে অনুষ্ঠান হয়ে থাকে।
1: এই যে ছোট্ট বন্ধু, কি মন খারাপ লাগছে না ভালো লাগছে? ভালো লাগছে। আচ্ছা, যদি ভালো লাগে তাহলে তুমি কি আমাদেরকে একটু গান শোনাবে? তাহলে একটু গান শুনিয়ে ফেলো তো।
2: আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরি, ফুলপরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরি, ফুলপরি লাল পরি, লাল পরি নীল।

0: আজকাল আর খেলার সময় খালি খেলা করি খেলা করি। হ্যাঁ, আমাদের দেশটা স্বপ্নপুরি, সাথে মোদের ফুল পরি, ফুল পরি লাল পরি, লাল পরি নীল পরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি।
1: সবাই মিলে আমরা একটা তালি দিয়ে দিই, সে তো সবার সাথে ভাব করতে চাচ্ছে না, এবং আসলেই সে ফুলপরির মতো। এবং আমাদের এই যে ছোট একটা ফুলের মতো বাচ্চা এখানে সে এসেছে, এবং এই যে সে উৎসাহ নিয়ে গানটা সবাইকে শোনালো, তো আমার মনে হয় যে আসলে আমাদের সবাইকে আমাদের জায়গা থেকে আসলে এই যে একটা বাচ্চার সুন্দর সময় এটা নিশ্চিত করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বেতারে জনসচেতনতামূলক অনেক প্রোগ্রাম হয়ে থাকে। আমি যদি আপুর কাছে একটু বলি, আপু মনে হয় কিনা এই প্রোগ্রামটা যদি আরেকটু ভালোভাবে হতো বা আরেকটু বেশি হতো তাহলে হয়তো বা আরেকটু ভালো আপনি উপকৃত হতে পারতেন?
2: শিশুদের নিয়ে, তারপর নারীদের অনেক রকমই হয় যে সমস্যার সম্মুখীন, কিছু কিছু আমরা নারীরা আছি বসে থাকি কিন্তু অনেকে দেখা যায় না যে কাদের কি সমস্যা হচ্ছে, জানতে যায় না, কিন্তু অনেক শিশু দেখা যায়। তারপর আমরা নারীরা নির্যাতিত হই প্রতিনিয়ত, কিন্তু আমাদের এগুলো তো নারী বিষয়ে যে অনুষ্ঠানগুলো থাকে, এরা মনে করেন যদি খেয়াল করে কিভাবে এটা হয় অথবা কোথায় কি ই আছে
1: নারীর সঠিক আইন সম্পর্কে তো অনেকে জানে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বেতারে কিন্তু আইন রিলেটেড অনেক প্রোগ্রাম আছে যেখানে মেয়েদের যে সঠিক আইন, ন্যায় বিচার এই বিষয় নিয়ে অনেক আলোচনা করা হয়। আমি আমার অধিকার কতটুকু পাচ্ছি বা কতটুকু আমি যেতে পারবো, এই বিষয়টা আসলে সে একটা দিক নির্দেশনা কিন্তু পেয়ে যায়।
2: এটা মনে করেন বেশি যদি হয় প্রচারিত, অথবা শিশুদের নিয়ে একটা শিশুদের নিরাপত্তা অথবা কিভাবে বেড়ে ওঠা উচিত, এটা একটা নারীর
1: সঠিক প্যারেন্টিংটা, হ্যাঁ সেটা জানাটাও কিন্তু জরুরি।
2: গার্জিয়ান হিসেবে অনেকে জানেন আমার মেয়ে কি করতেছে অথবা আমার ছেলে কিভাবে যাচ্ছে স্কুলে, তার কিভাবে যত্ন নেওয়াটা। অনেক মহিলারা দেখা যায় স্কুলে মেয়ে বাচ্চাদের দেয় না, আর্থিক হোক অথবা কোনো কোনো সমস্যা হলেই হোক দিতে চায় না, যে একটু বড় হলেই বিয়ে দিব অথবা একটু বড় হলে কাজে ধরাই দেবো।
1: একটু ভাইয়ের কাছে যায় যে আপনি শিক্ষকতা পেশায় রয়েছেন, আসলে গ্রামে এখন এরকম রয়েছে না যে স্কুলে পাঠায় না মেয়েদেরকে, এরকম হয়?
3: মাঝে মধ্যে গ্রাম এলাকায় কিছুটা ইপটিজিং এর কবলে পড়ে, অনেক মেয়েরা আছে বলতে চায় না,
1: কিন্তু লজ্জা পায়, ভয় পায়।
3: এই সমস্যাটা মেয়েরা সরাসরি প্রতিবাদও করে না, বাসায় গিয়ে বলেও না। আমাদের যে নারী বিষয়ক যে অনুষ্ঠানগুলো আছে জনসচেতনমূলক অনুষ্ঠান, এগুলো যদি শুনে তো বাচ্চারা তারা সরাসরি কোনো কিছু প্রতিবাদ না করতে পারলো বাসায় এসে কিভাবে বলতে হয় গার্জিয়ানদের কাছে সেটা বলবে, এবং তার গার্জিয়ান সেটা প্রতিরোধ করবে এলাকার মুরব্বীদের নিয়ে বা এলাকার যারা মাতবর আছে বা এলাকার গণমান্য ব্যক্তি তাদেরকে নিয়ে প্রতিবাদ করতে পারবে। তো মূল কথা হলো বাচ্চাদেরকে জানতে হবে এবং কিভাবে প্রতিরোধ করতে হবে, হ্যাঁ সেটাও জানতে হবে।
1: সেটা তো অবশ্যই। যে আমাদের সিয়াম ভাই রয়েছে, ছোট্ট বন্ধু, ক্লাস টেনে পড়া হয় না?
4: জি।
1: তো যেহেতু টেনে পড়া হয় পড়াশোনার তো একটু চাপ রয়েছে।
4: জি।
1: তো এই যে পড়াশোনার চাপকে সামলে এই যে এখানে এসেছো তার জন্য তো আমি অনেক অনেক কৃতজ্ঞ তোমার কাছে। তো তুমি কি আমাদেরকে একটু কবিতা শোনাতে পারবে?
4: জি, আমি একটি কবিতা বলবো, কবিতার নাম হলো ঠিক আছে, লিখেছেন সুকুমার বড়ুয়া। অসময়ের মেহমান ঘরে ঢুকে বসে যান, বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টল টলে বাসি ডাল, ঠালাটো বাঙা চোরা বাটি তো লিক আছে, খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে, তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে।
1: তোমার কবিতাটা শুনছিলাম মুগ্ধ হয়ে, ঠিক আছে। তো এই যে ভাইয়াকে দেখতে পাচ্ছ, উনি ইয়াং রয়েছেন, এই যে ছোট্ট বন্ধু রয়েছে, সিনিয়র রয়েছে, আপনি রয়েছেন। আচ্ছা, আপনি আমাদের কোন কোন প্রোগ্রামগুলো শুনেন যে একটু বলেন তো।
5: আমি বিশেষ করে আপনাদের যে এফএম অনুষ্ঠানগুলো বেশি শুনে,
1: এফএম অনুষ্ঠান শুনেন। আচ্ছা, এফএম অনুষ্ঠানে কোন কোন বিষয়টার প্রতি আপনার আগ্রহটা বেশি রয়েছে?
5: দর্পণ, কৃষি বিষয়ক অনুষ্ঠান, জনসংখ্যা পুষ্টিশীল, এগুলো শুনতাম, কিন্তু এখন রাতের যে অনুষ্ঠানগুলো আপনাদের হয় এফএম এর গান টান, এগুলো বেশি শুনে। ফেসবুক কমেন্ট ভিত্তিক,
1: মানে ফেসবুক গান এগুলো আপনি অনেক অনেক শুনেন। আসলে আমাদের বেতারে কিন্তু গানের অনেক অনেক সুন্দর অনুষ্ঠান হয়, এবং এখানে আমাদের নিউজ সেকশন রয়েছে যেখানে আপনি নিউজও শুনতে পারবেন। এক কথায় আপনি যদি বেতার ফলো করেন তাহলে বেতারে সব সংবাদই আপনি পাবেন এবং নির্ভুল তথ্য পাবেন এবং সঠিক সময় পাবেন, যেটা আসলে যারা বেতার শোনে তারাই অনেক ভালোভাবে বলতে পারবে। এই যে এখানে আমাদের প্রবীণ ভাইয়া যিনি আছেন উনি বললেন, এটা আসলেই অনেক গর্বের একটা বিষয় যে একটা মানুষ মরুভূমিতে আছে তার একমাত্র সম্বল হচ্ছে বেতার। এই বন্ধনটা অনেক অনেক জরুরি। ভাইয়াকে একটু বলি, ভাইয়া যেহেতু এটা সভাপতি পদে রয়েছেন আপনাদের শ্রোতা ক্লাবের, এই ক্লাবটা নিয়ে আসলে আপনার প্রত্যাশা কতটুকু রয়েছে, বা আমাদের বেতারের জায়গা থেকে আপনার প্রত্যাশা কতটুকু, অনুষ্ঠান কেন্দ্রিক আপনার প্রত্যাশা সর্বোপরি?
3: ক্লাবের মাধ্যমে আমাদের প্রত্যাশা হলো যে, আমি আগেই বলেছি যে বাল্য বিবাহ আর এবং যৌতুকমুক্ত মাদক মুক্ত সমাজ গঠন করতে চাই। পাশাপাশি শ্রোতা সংখ্যা বৃদ্ধির জন্য আমরা চাই যে বাংলাদেশ বেতার থেকে জেলা বা উপজেলা পর্যায়ে ছোট পরিসরে শ্রোতা সম্মেলন বা উঠান বৈঠক, এবং সারা দেশে যে বিভিন্ন স্কুল কলেজ রয়েছে সেগুলো বেতার জনসচেতনমূলক অনুষ্ঠান কুইজ অনুষ্ঠান রাখলে এবং সেখানে কুইজ বিজয়ীদের রেডিও সেট উপহার দিলে বেতার সম্পর্কে জানতে পারবে এবং তারা বেতার শুনতে পারবে এবং সচেতন হবে।
1: এটা খুব ভালো একটা কথা বলেছেন যে বাচ্চারা অনেক কিছুতে যখন উৎসাহ পায় তখন যে কোনো কিছুর প্রতি আসলে তাদের আগ্রহ বেড়ে যায় এবং জিনিসটা সামনের দিকে যাওয়া যায়। আপনারা একটু নাটকও প্র্যাকটিস করেন, তো আমার মন চাইছে এবং আমার মনে হয় আমার সাথে যারা আমার কথাগুলো শুনছেন তাদেরও মন চাইছে যে একটু নাটক যদি হতো তাহলে আসলে মন্দ হতো না।
3: জি, বর্তমানে দেখলাম আমি যে ছেলেমেয়েরা মোবাইলে যে গেম, হ্যাঁ, গেম খেলা আসক্ত হয়েছে, তো সেই হিসাবে সচেতনমূলক আমাদের একটা ছোট্ট একটা নাটিকা,
1: চলুন আমরা শুনে ফেলি নাটকটা।
3: এই যে মেম্বার সাহেব, স্কুল ছুটি শেষে আপনার বাড়ির দিকেই যাচ্ছিলাম।
5: কেন মাস্টার সাহেব?
3: আপনার ছেলে কয়েকদিন যাবত ক্লাসে খুবই অমনোযোগী, ক্লাসের পড়াও ঠিক মতো পারছে না, গুম গুম ভাব নিয়ে ক্লাসে জিমায়, এমনকি বন্ধুদের সাথেও আচরণ খারাপ করছে। আমার মনে হয় ও মোবাইলে আসক্ত হয়েছে।
5: আপনি ঠিকই বলেছেন মাস্টার সাহেব, ওর মায়ের মোবাইল নিয়ে বাসায় সারাক্ষণ গেম খেলে, একটু কিছু বললেই রাগ করে, চেঁচামেচি শুরু করে।
3: এখন থেকে ওকে আর মোবাইলে গেম খেলতে দিবেন না। আমি আগামীকাল ওকে মোবাইলের ক্ষতিকর দিকগুলো ভালো করে বুঝিয়ে দিব, আশা করি ও ঠিক হয়ে যাবে।
5: ঠিক আছে মাস্টার সাহেব।
1: আপনি একটা মেসেজ দিয়েছেন, তো আপনার এই নাটকের মাধ্যমে আসলে একজন মানুষও যদি ইন্সপিরেশন পায় যে না, আমি আমার বাচ্চাটাকে ফোন থেকে একটু দূরে রাখবো, এটা আমাদের একটা সার্থকতা বা আপনার একটা সার্থকতা। কথায় কথায় আসলে অনেক কথা হয়ে গেছে, মন চাইছে যে আপনাদের সাথে আরো অনেক গল্প করি, আরো অনেক আড্ডা দিই, আরো অনেক কিছু জানতে পারি, কিন্তু সময় তো চলে এসেছে, এখানে আমাদের আড্ডাটা শেষ করতে হচ্ছে। কথা হবে আপনাদের সাথে, বিদায় নিচ্ছি এটা বলে যে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশ বেতারের সাথে থাকবেন।
3: ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।

এতক্ষণ শুনলেন শ্রোতাদের নিয়ে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান সেতু। অংশগ্রহণে ছিল স্মৃতিসৌধ বেতার শ্রোতা ক্লাব, বাকরুদা, সাভার, ঢাকা। সঞ্চালনায় ছিলেন মৌসুমী ঘোষ, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিস কুলসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যই সুখের মূল।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভালো যে থাকতেই হবে, কারণ আগামীকাল পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। অনেকেরই কোরবানির পশু কেনা হয়ে গেছে, আবার এখনও অনেকেই কোরবানির পশু কেনায় ব্যস্ত। আপনাদের সবার ঈদ উদযাপন আনন্দময় হোক। তবে একটি বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, আর তা হচ্ছে পবিত্র ঈদুল আজহায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং নির্দিষ্ট স্থানে ফেলা, জীবাণুনাশক ব্যবহার এবং পশু কোরবানির স্থানটি খুব ভালোভাবে ধুয়ে ফেলা জরুরি। সবার জন্য রইল ঈদের অগ্রিম শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, জীবনের প্রতিটি পদক্ষেপ হোক সুপরিকল্পিত আর সুন্দর, অনাবিল ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল। সুস্থ থাকা আমাদের সকলের কাম্য, আর এজন্য সচেতন থাকতে হয়, বিশেষ করে দাঁতের বিষয়ে। সুস্থ শরীরের জন্য নিয়মিত দাঁতের যত্ন নেওয়া অপরিহার্য। নিয়মিত দাঁত পরিষ্কার না করলে দাঁতে প্লাক জমে ক্যাভিটি বা ক্ষয়রোগ তৈরি হয়। এর ফলে মাড়ি থেকে রক্ত পড়া, তীব্র ব্যথা এবং মুখে দুর্গন্ধের সৃষ্টি হতে পারে। তাই সুস্থ থাকতে আমাদের প্রতিদিন দাঁতের সঠিক যত্ন নিতে হবে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে দাঁতের স্বাভাবিক যত্ন ও সুরক্ষায় করণীয় বিষয়ে সাক্ষাৎকারমূলক আলোচনা শুনবেন। সাক্ষাৎকার প্রদানে ডাক্তার কাজী আবুল হোসেন আজাদ, সাক্ষাৎকার গ্রহণে আফরোজা আক্তার।
2: সুপ্রিয় শ্রোতা, আজ আমরা কথা বলবো দাঁতের স্বাভাবিক যত্ন নিয়ে, আর এই বিষয়ে বলবার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কাজী আবুল হোসেন আজাদ। চলে যাব তার কাছে। কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
2: জি ভালো আছি। আর আজকে আমাদের শ্রোতাদের জন্য আপনার কাছে কিছু প্রশ্ন থাকবে। শুরুতেই আপনি জেনেছেন যে আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে দাঁতের স্বাভাবিক যত্ন। দাঁত আসলে প্রত্যেকটা মানুষেরই খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, যেটার আসলে আমরা বলি না দাঁত থাকতে দাঁতের মর্যাদা আসলে দেই না। তো আসলে দাঁতের যত্নের ব্যাপারেই আমি শুরুতেই কথা বলবো শ্রোতাদের জন্য, যে দাঁতের স্বাভাবিক যত্ন বলতে আপনি কি বুঝান?
3: দাঁতের স্বাভাবিক যত্ন বলতে আসলে বোঝা যায় এমন যে আমরা প্রতিদিনই খাবার দাবার খাচ্ছি, যে খাবারগুলোই আমরা খাই না কেন, যখনই খাই আমাদের উচিত হচ্ছে খাবার পরে ভালো করে একবার একটু অন্তত একবার অন্তত ভালো করে কুলকুচি করা, প্রতিদিন দুইবার ব্রাশ করা, সকালে নাস্তার পরে একবার ব্রাশ করা এবং রাতে ঘুমানোর আগে। এবং সবচেয়ে ভালো হয় যেটা, যদি প্রতিদিন একবার করে রাতে ঘুমানোর আগে যে ব্রাশ করা হয় সে সময় যদি ডেন্টাল ফ্লসিং করা যায়। এই ফ্লসিং এর ফলে যেটা হবে, দাঁতের দুই দাঁতের মাঝে যে খাবারগুলো আটকে থাকে সেগুলো বের হয়ে যায়। এতে সাধারণত যেটা হয়, এ থেকে দাঁতের অসুখ আর হবে না, এটা প্রিভেন্ট করা সম্ভব।
2: খুব সহজ এবং স্বাভাবিক একটা উপায় কিন্তু উনি বললেন, যেটা আমরা চাইলেই সহজেই করতে পারি। নিশ্চয়ই আমরা সেটা করব দাঁতটাকে ভালো রাখার জন্য। আর একটা জিনিস আমরা দেখি প্রায়, আমরা পানি খেলে অনেকে বলে দাঁত শিরশির করছে, সেটা একটু ঠান্ডা পানি খেলে দাঁত শিরশির করে, এটা কেন হয় আসলে?
3: জি, এটা একটা ভালো প্রশ্ন এবং সবচেয়ে কমন একটা প্রবলেম। আমরা যখন ক্লিনিকে, আমাদের কাছে যখন অনেকেই আসে, যত ব্যথাই থাকুক না কেন, কোনো না কোনো দাঁতে বল নোটিস করে যে আমার এই দাঁতটাতে গরম খেলে বা ঠান্ডা খেলে শিরশির করে, চা অথবা কফি অথবা কোল্ড ড্রিঙ্কস। এবং এখন যে সমস্যাগুলো দেখা দিবে এই শীতের সময়, যে পানিটা যখন একটু বেশি ঠান্ডা থাকে যে কারণে এই সময়টা শিরশিরটা বেশি করে, মুখে পানি দেওয়ার সাথে সাথে কোনো একটা বা দুইটা দাঁত অনেকেই বলে যে খুব ধরে যায়। তো সাধারণত দেখা যায় যে এই দাঁতগুলোতে যখন আমরা পরীক্ষা করে দেখি, দেখা যায় যে কখনো ক্যারিজ থাকে, ক্যারিজ মিস হচ্ছে দাঁতে কখনো ছোট ছিদ্র থাকতে পারে, এই কারণেও অনেক সময় শিরশির করে। আবার অনেক সময় আছে যে ব্রাশের টেকনিকটা ফল্টি হয়, লাইক হচ্ছে আমরা সাইড টু সাইড ব্রাশ করি এবং খুব শক্ত ব্রিসেলের ব্রাশ ব্যবহার করি। এতে দেখা যায় কি, একটা জায়গাতে গাম থেকে এবং দাঁতের মাঝে যে জায়গাটা থাকে ওই অংশটার মধ্যে একটা ক্যাভিটি তৈরি হয়ে যায়, একটা ক্ষয় হয়ে যায় এবং দাঁতের এনামেলটা পাতলা হয়ে যায়। এই কারণে ওই সময় যখন পানি ঠান্ডা পানিটা ধরে দাঁত স্বাভাবিকভাবেই তখন শিরশির করে। তো কখনো এরকম হয় যে এইগুলোর প্রতিকারের জন্য আমরা যেটা করে থাকি, যদি কোনো ক্যারিজ থাকে সেই ক্যারিজকে রিমুভ করে আমরা সেটা রেস্টোরেশন করে দিই। আবার কখনো এরকম হয়েছে যে দাঁতের পাশে দিয়ে যদি কখনো ব্রাশিং এর কারণে দাঁত ক্ষয় হয়ে থাকে সেটাও আমরা রেস্টোরেশন করে ঠিক করে ফেলতে পারি। এভাবেই আসলে দাঁতের
2: শিরশির
3: করাটা আমরা মুক্তি পেতে পারি।
2: আচ্ছা, এই ব্রাশের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ মনে হলো, আসলে কি ধরনের ব্রাশ মানুষ সিলেক্ট করবে, কোন ধরনের ব্রাশটা ভালো হবে সেটা কি করে বুঝবে?
3: সাধারণত দুই ধরনের ব্রাশই বাজারে পাওয়া যায়, শক্ত ব্রাশ, ব্রিসেলগুলো খুবই হার্ড থাকে, আর একটা হচ্ছে সফট ব্রাশ। আমাদের সাজেশন হচ্ছে এইটাই যে সবাই যেন নরম ব্রাশটা ইউজ করে। নরম ব্রাশের ইউজের ফলে কখনোই দাঁতে ঘষার কারণে যে মানে অনেক ফোর্সফুলি ঘষলেও দাঁতের ক্ষয় হবে না, সেক্ষেত্রে নরম ব্রাশটা আমরা সাজেশন দিয়ে থাকি।
2: আর অনেকে বলে থাকে যে আমার দাঁতে পাথর জমেছে, এই ব্যাপারটা আসলে কি?
3: হ্যাঁ, আসলে এটা হচ্ছে কি, সাধারণ মানুষকে বা যারা আসলে এই রিলেটেড না, তো এই জন্য আমরা বোঝানোর জন্য বলে থাকি যে দাঁতে পাথর হওয়া, এটা আসলে খাবার জমে জমে প্রথমে প্লাক তৈরি হয়। মানে ব্রাশিং যখন মানে প্রপারলি না হবে এবং দুইবার করে ব্রাশ যদি কারো অভ্যাস না থাকে, তখন দাঁতের গোড়াতে দুই দাঁতের ফাঁকে ফাঁকে ওই যে শুরুতে যেটা বললাম যে স্বাভাবিক যে যত্ন, ফ্লসিং না করলে দাঁতের ফাঁকে ফাঁকে এই খাবারগুলো জমে যায়, জমে গিয়ে একটা শক্ত আবরণ তৈরি হয়, যেটাকে আমরা বোঝানোর জন্য মানুষকে বলি পাথর। আসলে এটাকে আমরা বলি হচ্ছে ক্যালকুলাস, এটাই হচ্ছে দাঁতের পাথর।
2: তার মানে ওই ফ্লসিং করলে বা একটু রেগুলার যে স্বাভাবিক যত্নের কথা বলছিলে সেটা করলে আমরা এটা থেকে মুক্তি পেতে পারি। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ডেন্টাল ক্যারিজ বা দাঁতে ছিদ্র হয়ে যাওয়া যেটাকে বলে, এটা আসলে কেন হয় এবং এর প্রতিকারটা কি?
3: হ্যাঁ, ডেন্টাল ক্যারিজ হচ্ছে আমাদের জন্য একটা বড় খারাপ দিক। দাঁতের অসুখ বা দাঁতের যে ব্যথা, এই ডেন্টাল ক্যারিজ থেকে কখনো শুরু হয়ে থাকে। যেমন হচ্ছে আমরা অনেক সময় হচ্ছে যে খাবারগুলো খাই, এই খাবার অনেক সময় হচ্ছে দাঁতের মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপ থাকে, এই গ্রুপের মধ্যে খাবারটা আটকে যায়। এই খাবার আটকে গেলে এরপরে যখন টাইমলি আমরা যে ব্রাশ যদি না করি, এরপর আবার যখন আমরা কোনো মিষ্টি খাবার খাই, ওইখান থেকেই সুগার দাঁতের ওই খাবারের সাথে মিশে ক্যারিজ তৈরি করা শুরু করে। প্রথমেই দেখা যায় কি যে এখানে একটা ব্রাউন স্পট তৈরি হয়, আমরা আসলে সে সময় গুরুত্ব দেই না, কারণ এটা কখনোই ব্যথার সৃষ্টি করে না। এরপরে দেখা যায় যে এটা একটা কালো স্পটের মতো তৈরি হয়, এই কালো স্পট থেকেই ধীরে ধীরে ধীরে ধীরে ক্যারিজটা আরো ডিপ হইতে থাকে। একটা সময় যায় এটা হচ্ছে দাঁতের যে অস্থিমজ্জা বলি বা দাঁতের যে মজ্জা বলি, সেটাকে আমরা বলি হচ্ছে পাল্প, এই পাল্পটা টাচ করে যায়। কখনো পাল্পকে এমনভাবেই আক্রমণ করে যে তখন তীব্র ব্যথা হয়, পাল্পটা ধরে যায়, তখন আমাদেরকে এক্সরে করে দেখতে হয় যে কতটুকু পর্যন্ত পাল্পের কাছাকাছি চলে গেছে। অনেক সময় আছে যে পাল্প থেকে অনেক দূরে থাকে, কিন্তু আমরা অনেকেই জানি বা যারা এই বিষয়টাতে জানার আছে, দাঁতের তিনটা লেয়ার থাকে। একদম উপরে যে সাদা অংশটা থাকে এটা হচ্ছে এনামেল লেয়ার, এই এনামেল লেয়ারের নিচের যে অংশটা থাকে এটাকে বলা হচ্ছে ডেন্টিন, এটা একটু ইয়েলো কালারের থাকে। এই ডেন্টিনটা যখন আক্রমণ করে ফেলে বা ডেন্টিনটা ধরে যায় ক্যারিজের কারণে, তখন হচ্ছে দাঁত শিরশির করে। তো এই অবস্থা পর্যন্ত কখনো আমরা এটাকে চিকিৎসার জন্য আমরা রেস্টোরেশন করতে পারি, যেটাকে আমরা ফিলিং বলি, এটা করা যেতে পারে, এটা করলে ঠিক হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় যে এই ডেন্টিন ভেদ করেও পাল্প টাচ করে ফেলে, যদি পাল্প টাচ করে ফেলে সেক্ষেত্রে আমাদেরকে দেখা যায় যে এত তীব্র ব্যথা হয়, এই ব্যথা থেকে বাঁচার জন্য তখন বাধ্য হয়ে রুট ক্যানাল করা লাগে।
2: তার মানে যেটা আমরা শুরুতেই আসলে খেয়াল রাখবো যে আমার দাঁতে ব্রাউন স্পট যখন পড়ছে, তখন থেকে শুরু হলে দাঁতটা আসলে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কম থাকে,
3: কম থাকে।
2: কিন্তু ধীরে ধীরে যখন ফিলিং এর দিকে যেতে হয় এরপরে রুট ক্যানাল, আসলে দাঁত তখন মানে ইতিমধ্যে বেশ ক্ষতিগ্রস্ত, তার মানে নতুন করে আবার সেটাকে ঠিক করতে হবে।
3: যখন দাঁতে রুট ক্যানাল করা লাগে এরকম একটা পর্যায়ে চলে আসে, স্বাভাবিকভাবেই তখন আমাদের এই রুট ক্যানাল প্রসিডিউরটা, আগে হয়তো অনেক কষ্ট ছিল, এখন যদিও অনেক সহজ, খুব ভালো মানে প্রযুক্তি এখন বাংলাদেশে চলে আসছে। তো আমার পরামর্শ থাকবে হচ্ছে এই দাঁতের চিকিৎসার জন্য আমাদের ডেন্টাল সোসাইটির এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির হচ্ছে একটা স্লোগান আছে, বিডিএস নয় তো ডেন্টিস্ট নয়। যারা আমাদের কথা শুনছেন তাদের সবার কাছে আকুল আবেদন, আপনি যেখানেই যার কাছেই ট্রিটমেন্ট করুন না কেন, আপনি আগেই দেখে নেবেন যে সেই ডাক্তার পাস করা ডাক্তার কিনা এবং তার নামের পাশে বিডিএস আসে কিনা।
2: অনেক ধন্যবাদ আপনাকে শ্রোতা, আপনারা নিশ্চয়ই অনেক বেশি সচেতন থাকবেন। খুবই স্বাভাবিক যত্ন কিন্তু তিনি বললেন, যেটা নাকি আমরা রেগুলার যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আমরা এই অস্বাভাবিক ব্যাপারগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো আর দাঁতটাকে আমরা ভালো রাখতে পারবো। সবার জন্য শুভকামনা, আবার কথা হবে অন্য কোনো বিষয়ে, ভালো থাকবেন সবাই।
1: সাক্ষাৎকারমূলক আলোচনা শুনলেন। বাল্যবিবাহ একটি সমস্যার কারণ, এটি বন্ধ করা আমাদের সবার দায়িত্ব। বাল্যবিবাহ ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই ক্ষতির কারণ। একটি মেয়ের শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রধান অন্তরায় বাল্যবিবাহ। একটি সুস্থ ও শিক্ষিত জাতি গঠনে আমাদের সবাইকে সম্মিলিতভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। এখন বাল্যবিবাহ প্রতিরোধের গান শুনবেন শিল্পী মোহাম্মদ শাহিনুল ইসলাম, গীতিকার কাজী ফারুক বাবুল, সুরকার সজল দাস।

0: জীবন মানেই এগিয়ে চলা, পেছনে ফেলে যায় কতই না ঘটনা। ফেলে আসা দিনগুলো আমাদের স্মৃতির পাতায় জল জল করতে থাকে। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জীবন কথা পর্বে। এখন জীবনে ঘটে যাওয়া ঘটনার রূপক উপস্থাপন করছেন পারভিন আহসান মিলি।
1: বাড়ির ভেতর ফুটো টিনের চাল, মাটির মেঝে আর ভাঙা নড়বড়ে একটা টেবিল, এখানেই বসে প্রতিদিন পড়াশোনা করত রাহিমা। বাবা রহিমউদ্দিন একজন দিন মজুর, পাঁচ পাঁচটি সন্তানের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রতিদিনই ভাবনা একটা, আজকে ভাত জুটবে তো? রাহিমা ছিল সবার বড়। মেয়েটা শান্ত চুপচাপ, কিন্তু চোখে ছিল আগুন, বইয়ের পাতায় যত আগ্রহ। জীবনটা যেন ওর বইয়ের পাতাতেই আটকে আছে। স্কুল থেকে ফিরে ছোট ভাই বোনদের দেখাশোনা, রান্না আর ঘরের কাজে মাকে সাহায্য করা, সব সামলে নিয়ে রাতের আঁধারে কুপির আলোয় পড়াশোনা। এক এক দিন রাত পার হয়ে ভোরের আলো ফুটে উঠত। ঘুম ভেঙে মা ভীষণ রাগ করতেন, কুপির তেল ফুরিয়ে যেত বলে। কিন্তু বাবা ওকে প্রশ্রয় দিতেন, বলতেন, থাক না, মেয়েটার আমার লেখাপড়ার এত আগ্রহ, সামর্থ্য থাকলে এই মেয়েরে আমি জজ ব্যারিস্টার বানাইতাম। আর রহিমা হেসে বলে, বইয়েরূপ কেন মা, এই বই তো আমাদের ঘরের গণ্ডি পেরোনোর রাস্তা। দিন আসে দিন যায়, রাহিমা এসএসসি পরীক্ষা দেয় এবং সবাইকে অবাক করে দিয়ে ওই স্কুলে এমনকি ওই এলাকার সবার চেয়ে ভালো রেজাল্ট করে। এত কষ্ট, এত অভাবের মাঝেও এমন রেজাল্ট, সবাইকে অবাক করে দেয়। স্কুলের হেডমাস্টার রাহিমার বাবাকে বলেন, ওকে কলেজে ভর্তি করে দাও, মেয়েটা অনেক দূর যাবে। কিন্তু রহিম কোনো উত্তর দেয় না। রাতে মেয়েকে ডেকে বলেন, তোমার সামনে এখন দুটো রাস্তা খোলা, হয় তোমাকে বিয়ে করতে হবে, তাহলে সংসারে একটা মুখ কমবে, না হলে তোমাকে কাজ করে টাকা আয় করতে হবে, কারণ আমি এখন আর পারছি না, তোমাকে কলেজে পড়ানোর সাধ্য আমার নেই। রাহিমার বুকে ঝড় ওঠে, এতদিনের স্বপ্ন ভেঙে খান খান হয়ে যায়। সেই সন্ধ্যায় গ্রামে আসেন নাসির আলী। তিনি ঢাকায় বসবাস করলেও নিজ পৈতৃক এলাকায় মাঝে মাঝে আসেন, গ্রামের স্কুলে মসজিদ মাদ্রাসায় নিয়মিত দান করেন। রাহিমার খবর শুনে খুশি হয়ে তিনি ওকে ঢাকায় হোস্টেলে রেখে পড়াশোনা চালানোর সুযোগ দিতে চাইলেন। রহিম মিয়া প্রথমে দ্বিধায় ছিলেন, কিন্তু রাহিমার চোখে আনন্দের অশ্রু দেখে অনুমতি দিলেন। বললেন, যা মা তুই পড়, আমার কর্মফলের শাস্তি তোকে ভোগ করতে দেব না। ঢাকায় গিয়ে রাহিমা কলেজে ভর্তি হয়, তারপর বিশ্ববিদ্যালয়ে। নিজের মেধা আর চেষ্টা দিয়ে একদিন সরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়ে যায়। এরপর একদিন ফিরে আসে সেই মাটির ঘরে, বাবার হাতে তুলে দেয় নিজের প্রথম বেতনের টাকাটা। চোখের পানিতে ভেসে বাবা শুধু বলেন, মা তুই আমার শুধু মেয়ে নোস, তুই আমার গর্ব। এই গল্পটা শুধু রাহিমার একার নয়, আমাদের সমাজে হাজারো রাহিমা আছে, যারা বড় পরিবারে জন্মায়, অভাবে বেড়ে ওঠে, কিন্তু বুক ভরার স্বপ্ন নিয়ে এগিয়ে চলে। কন্যা শিক্ষা বন্ধ না করে যদি পরিবার একটু সাহস করে পাশে দাঁড়ায়, তবে এমন মেয়ে শুধু সংসারে নয় সমাজেরও মুখ উজ্জ্বল করে। এই জন্য চাই সচেতনতা, সাহস আর সহযোগিতার হাত, তাহলে আলো আসবেই।

সুখী সংসার গড়তে হলে সংসারে সদস্য সংখ্যা সীমিত রাখার কোনো বিকল্প নেই, তাই দুটির বেশি সন্তান নয়। শোনাব জনসংখ্যা বিষয়ক গান, শিল্পী বাবুল রেজা ও সেজুতি আশরাফি নদী। গানের কথা লিখেছেন মোহাম্মদ আহাদ ভাওয়ালি, সুরকার এস এম আব্দুল আওয়াল।

0: একজনের লগে আরেকজন গলা মিলাইয়া সমবেত সঙ্গীত শুরু করছ দেই। হায় রে, কি মুশকিল, এইবার তো সরা সুরে। আরে ওই থাম মোমেনা, থামো সগিরের মা,
1: থামো কইলে গিয়া থামো যায়।
0: সেইটা যায় না জানি, রন্ধন শিল্পে তোমার জুড়ি নাই, হোল লাইফ কথায় কথায় খালি কান্নাই। তোমার কান্দনের কারণে জীবনে বহুত ভুল সিদ্ধান্ত লইতে বাধ্য হইছি, আর না।
1: আর একটা বার যদি তুমি আমার কথা উনো সখীদের বাপ,
0: আর কোনো বারই না। মহা মুশকিল। এইখানে শুনো, এইখানে বইয়া না কান্দা, ভিতরে যাও, ভিতরে যাইয়া বৌমার কাছে বইয়া থাকো, যাও। আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হইয়া যাইব। আর যেই সব দাওয়াই আইনটা দিছি, সেইগুলা ঠিক মতো ইস্তেমাল করছো তো?
1: করছি তো।
0: ফুক দেওয়া তেল পানি পচা গুড়ের রসি সব খাওয়াইছো তো? অবিশ্বাস করলে হিতে বিপরীত হইব।
1: বিশ্বাস অবিশ্বাস আমি জানি না, তা মাইয়াটার খুবই কষ্ট হইতেছে।
0: শোনো শোনো শোনো, ওই ঝিন ঝিন ফুল আর লজ্জাপতির শিকড় বাইন্ডা দিছো তো শরীরে?
1: আমার
0: বাড়ির বউরে নিয়া কোন ডাক্তারের কাছে যামু না। তোমার যেমনে হইছে বৌমারও হেমনি হইব। আর একটু ধৈর্য দাও।
1: ধৈর্য ধরতে গিয়ে জীবনটা না শেষ হইয়া যায় আমার।
0: আরে আ কথা রাহো, আর তক্র কইরো না, যাও বৌমার কাছে গিয়া বহো। সফুরা যাইতো চেষ্টা কইরা কই জানি গেল, ওরে আসতে দাও
1: না। তোমার পায়ে পড়ি, তুমি একখান গাড়ির ব্যবস্থা করো। গোটা রাত গড়াইয়া আরেক দুপুর হইছে, এখনো খালাস হয় নাই। আমার ডর লাগতেছে, পোলাটাও তো বাড়িত নাই। আল্লাহ রে,
2: দেখি দেখি।
0: আরে রে, এই যে কেডা
1: স্বাস্থ্য আপা,
2: দেখি রাস্তা ছাড়েন, আমার ভিতরে যেতে দেন।
0: ভিতরে গিয়ে কি করবেন?
2: সফুরা দাই সব বলছে আমারে, তাই আর দেরি করুন যাইব না।
0: আরে আরে আরে, শুনেন শুনেন।
2: কি শুনুম? প্রসূতি বাইচা থাকলে সব কথাই শুনুন যাইব।

0: আপনারা কি মানুষ?
1: কেন কি হয়েছে?
0: কি হয়েছে মানে, গত রাতে সগিরের বউয়ের বেদনা উঠছে আর অহন পর্যন্ত তারে ডাক্তারের কাছে না নিয়ে বাড়িতেই রাখছেন। জানেন, 12 ঘন্টার বেশি সময় প্রসব বেদনা থাকলে মা আর শিশুর মৃত্যু হইতে পারে।
1: কি
0: হ, বাচ্চা থাকলেও নানা ধরনের ভয়ানক জটিলতায় ভুগতে পারে। কোন রকম সংস্কার কুসংস্কার দিয়া কোনো মানুষের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া যায় না। নিরাপদে মা হওয়া নারীর জন্মগত অধিকার।

0: ডেঙ্গু জ্বর মশাবাহিত রোগ এবং একটি সমস্যার কারণ। এডিস মশার কামড়ে এই রোগ হয়। ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা সম্ভব, এর বিস্তার নিয়ন্ত্রণের জন্য আমাদের সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু জ্বর মুক্ত থাকি। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা যাতে জন্মাতে না পারে সেদিকে খেয়াল রাখি। জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা বংশবিস্তার করে, কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। শেষ হলো আজকের নির্ধারিত সময়। আপনাদের মতামত পরামর্শ ভালো লাগা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখুন এই ঠিকানায়: ডাকবাক্স প্রযত্নে পরিচালক, জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, শেরেবাংলানগর, ঢাকা 1207। মতামত পাঠাতে পারেন আমাদের ইমেলের মাধ্যমে। আমাদের ইমেল অ্যাড্রেস betarphnc1207@gmail.com। আবারও সবার জন্য রইল ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। বিদায় নেব আজকের মতো। বিদায়ের আগে বলে যাই, আজকের অনুষ্ঠানে গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন শাহিদা মঞ্জুরি।
1: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য

0: কোরবানির পশুর চামড়া অনভ্যস্ত হাতে না ছাড়িয়ে দক্ষ লোক দিয়ে সঠিকভাবে ছাড়িয়ে নিন, কারণ চামড়া মূল্যবান জাতীয় সম্পদ, এর অপচয় রোধ করুন। চামড়া ছাড়ানোর জন্য উপযুক্ত ছুরি ব্যবহার করুন এবং ছাড়ানোর আগে ছুরি দিয়ে সঠিকভাবে দাগ নিয়ে নিন। মূল্যবান চামড়া যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখুন। জবাই করার পর পশুর চামড়ার ওপর রক্ত জমাট বাঁধতে দেবেন না, তাতে চামড়ার ক্ষতি হতে পারে। চামড়া ছাড়িয়ে নেবার পর ভেতরের অংশে লেগে থাকা মাংস ও চর্বি তুলে ফেলুন এবং চামড়া পানিতে ধুয়ে লবণ মাখিয়ে সংরক্ষণ করুন।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি লাকিমনি দেবনাথ। আগামীকাল সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী দোষী জিলহজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের আর মাত্র একদিন বাকি থাকাতে রাজধানীসহ সারাদেশে কোরবানির পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে। গরু ব্যবসায়ীদের হাঁকডাক, দরদাম এবং মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। এদিকে রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে থাকছে জাল নোট শনাক্তকারী মেশিন। এদিকে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজারগুলোতে জমে উঠেছে কেনাকাটা। জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনো মরিচ, ধনিয়া, জয়ফল, জয়ত্রী ও তেজপাতা বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। এছাড়া কুরবানির ঈদ সামনে রেখে রাজধানীর কর্মকারপল্লীগুলো এখন ব্যস্ততম সময় পার করছে। কারওয়ান বাজার, পুরান ঢাকার কাপ্তান বাজার ও নয়াবাজারে বিক্রি হচ্ছে দা ও বটি। কোরবানিকে কেন্দ্র করে কসাইদের চাহিদাও বেড়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণে প্রায় 16,000 কর্মী প্রস্তুত রাখা হয়েছে, যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়া কোরবানির পশুর বর্জ্য 8 ঘন্টার মধ্যে অপসারণের সময় নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য প্রায় 13,500 কর্মী প্রস্তুত রেখেছে সংস্থাটি। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও ঘরমুখো মানুষের ভিড়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় 24 ঘন্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রেখেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব তথ্য জানান। সৌদি আরবে পবিত্র হজ পালনের অংশ হিসেবে হাজিরা এখন মিনায় অবস্থান করছেন। সেখানে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তাঁরা পশু কুরবানি দিচ্ছেন। এরপর বড় জামারায় কঙ্কর নিক্ষেপ শেষে মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। 11 ও 12 জিলহজ আনুষ্ঠানিকতা শেষে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন হাজিরা। এর আগে গতকাল লাখো মুসল্লির লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আরাফাতের ময়দান। মসজিদে নামিরা থেকে খুতবা শেষে হাজিরা একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করেন। লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 31 জন নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় হিজবুল্লাহ গেরিলাদের শতাধিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। গত মাসের মাঝামাঝি সময় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননে যুদ্ধবিরতিতে উপনীত হওয়ার পর গতরাতের এই হামলা অন্যতম ভয়াবহ হামলা। এর আগে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার এক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তেল আবিব লেবাননে তাদের অভিযান আরও জোরদার করবে। ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও দুই পক্ষই তা লঙ্ঘন করেছে। এর প্রভাবে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবন্ধের আলোচনা ব্যাহত হচ্ছে। খেলার খবর, ফুটবল। ভারতে অনুষ্ঠানরত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে খেলবে। গোয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বিকেল 5টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটানের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌহুঁশিয়ারি সংকেত, 2 নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার, ঢাকা।
2: কোরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধকল্পে জনসচেতনতামূলক বার্তা। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কোরবানির প্রাণীর রক্ত ও বর্জ্য নির্ধারিত স্থানে ফেলি। পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। ভ্রমণের সময় দ্রুতগতিতে গাড়ি চালাতে চালককে তাগিদ দেবেন না। চালক যাতে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখুন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাস, লঞ্চ বা স্টিমারে চলাচল করবেন না। ভিড় এড়িয়ে চলুন, নিরাপদে ভ্রমণ করুন।
3: কোরবানির পশুর চামড়া অনভ্যস্ত হাতে না ছাড়িয়ে দক্ষ লোক দিয়ে সঠিকভাবে ছাড়িয়ে নিন, কারণ চামড়া মূল্যবান জাতির সম্পদ, এর অপচয় রোধ করুন। চামড়া ছাড়ানোর জন্য উপযুক্ত ছুরি ব্যবহার করুন এবং ছাড়ানোর আগে ছুরি দিয়ে সঠিকভাবে দাগ দিয়ে নিন। মূল্যবান চামড়া যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখুন। জবাই করার পর পশুর চামড়ার উপর রক্ত জমাট বাঁধতে দেবেন না, তাতে চামড়ার ক্ষতি হতে পারে। চামড়া ছাড়িয়ে নেবার পর ভেতরের অংশে লেগে থাকা মাংস ও চর্বি তুলে ফেলুন এবং চামড়া পানিতে ধুয়ে লবণ মাখিয়ে সংরক্ষণ করুন।
1: আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য প্রতিবছর পবিত্র ঈদ উল আজহায় অসংখ্য পশু কোরবানি করা হয়। পশুর বর্জ্য পরিবেশের জন্য মারাত্মক বিপর্যয়ের সৃষ্টি করতে পারে। যদি আমরা সতর্ক ও সচেতন না হই, তাই কোরবানিকৃত পশুর উচ্ছিষ্ট পরিবেশসম্মতভাবে অপসারণ করুন। পশু জবাইয়ের পূর্বে গর্ত করে নিন। গর্তের মধ্যে রক্ত ও অপ্রয়োজনীয় অংশ পুঁতে রাখুন। জবাইকৃত পশুর রক্ত এবং অপ্রয়োজনীয় অংশ যেখানে সেখানে ফেলবেন না, এতে পরিবেশ দূষিত হয়, মশা মাছির বংশবৃদ্ধি পায়। কোরবানিকৃত পশুর বর্জ্য অংশ নিজ দায়িত্বে নির্ধারিত আবর্জনা ফেলার কন্টেইনারে ফেলুন, পরিবেশ বিপর্যয় থেকে বাঁচুন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পশু কোরবানির পরে আপনার পরিবেশ যাতে দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখুন। কোরবানির পশু রাখার স্থান ও জবাই করার স্থান প্রচুর পানি ও ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন। ব্লিচিং পাউডার ব্যবহার করে আপনার আঙিনা দুর্গন্ধমুক্ত রাখুন। কোরবানি পশুর বর্জ্য অংশ দ্রুত অপসারণের জন্য প্রয়োজন বোধে নিকটস্থ সিটি কর্পোরেশন অথবা পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের সংবাদ দিন। কোরবানি একটি ধর্মীয় অনুশাসন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। কোরবানির পরে আপনার পরিবেশ যাতে দূষিত না হয় এবং কোরবানির পবিত্রতা রক্ষা পায় সেদিকে লক্ষ্য রাখুন। সুন্দর পরিবেশ রক্ষা করে ধর্মীয় দায়িত্ব পালন করুন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজে।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঢাকা ও এর আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টিসের প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। আন্তবেতার নাট্য অনুষ্ঠানে শুনবেন রাজশাহী কেন্দ্রের নাটক নীল বেদনা, শুনবেন রাত 10:00। রচনা শ্যামল রহমান, প্রযোজনা মোহাম্মদ ফারুকুর রহমান ফয়সাল। এবার জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM এ 92 মেগাহার্টজে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকাল 28 মে পবিত্র ঈদ উল আজহা। এ উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে যেসব বিশেষ অনুষ্ঠান প্রচার হবে এখন জানিয়ে দেওয়া হচ্ছে। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব, কোরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শুনবেন সকাল 10:20। শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন ত্যাগের মহিমায় খুশির ঈদ সকাল 10:30। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান উচ্ছ্বাসের ঈদ বেলা 11:05। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান দুপুর 12:20। নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ বেলা 2:20। ঈদে মুক্তিপ্রাপ্ত ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান রূপালী সুর বেলা 3:05। বিশেষ গীতি নকশা ঈদুল জোহার চাঁদ হেসেছে বিকেল 5:30। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ বেতার বিবরণী সন্ধ্যে 6:35। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে নাটক জীবন কাঠি রাত 10:00, রচনা শেখ মোস্তাগিসুর রহমান, প্রযোজনা ABM মাহবুবুর রহমান। এতক্ষণ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে যেসব বিশেষ অনুষ্ঠান প্রচার হবে তা জানিয়ে দেওয়া হল।
2: কোরবানির পশুর চামড়া অনবস্থ হাতে না ছাড়িয়ে দক্ষ লোক দিয়ে সঠিকভাবে ছাড়িয়ে নিন, কারণ চামড়া মূল্যবান জাতীয় সম্পদ, এর অপচয় রোধ করুন। চামড়া ছাড়ানোর জন্য উপযুক্ত ছুরি ব্যবহার করুন এবং ছাড়ানোর আগে ছুরি দিয়ে সঠিকভাবে দাগ দিয়ে নিন। মূল্যবান চামড়া যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখুন। জবাই করার পর পশুর চামড়ার ওপর রক্ত জমাট বাঁধতে দেবেন না, তাতে চামড়ার ক্ষতি হতে পারে।
3: রেল স্টেশনে, বাস ও লঞ্চ টার্মিনালে, যাত্রাপথে পাশের যাত্রী বা অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে খাবার সামগ্রী ও পানীয় গ্রহণ করবেন না। কোনো ব্যক্তিকে অজ্ঞান পার্টি প্রতারক চক্রের সদস্য সন্দেহ হলে সাথে সাথে নিকটস্থ পুলিশকে জানান। ট্রাক, লঞ্চ, ট্রলার ইত্যাদি পরিবহনে অতিরিক্ত পশু বোঝাই করবেন না।
0: জবাইকৃত পশুর রক্ত ও অপ্রয়োজনীয় অংশ যেখানে সেখানে ফেলবেন না, এতে পরিবেশ দূষিত হয়, মশা মাছির বংশ বৃদ্ধি পায়। কোরবানিকৃত পশুর বর্জ্য অংশ নিজ দায়িত্বে নির্ধারিত আবর্জনা ফেলার কন্টেইনারে ফেলুন, পরিবেশ বিপর্যয় থেকে বাঁচুন। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পশু কোরবানির পরে আপনার পরিবেশ যাতে দূষিত না হয় সেদিকে লক্ষ্য রাখুন। কোরবানির পশু রাখার স্থান ও জবাই করার স্থান প্রচুর পানি ও ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করুন এবং ব্লিচিং পাউডার ব্যবহার করে আপনার আঙিনা দুর্গন্ধমুক্ত রাখুন। কোরবানির পশুর বর্জ্য অংশ দ্রুত অপসারণের জন্য প্রয়োজন বোধে নিকটস্থ সিটি কর্পোরেশন পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের সংবাদ দিন।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমন্ত্রণ জানাচ্ছি পাঁচমিশালি গানের অনুষ্ঠানে। প্রথমেই দেশের গান আমার মুখে বাংলাদেশ, শিল্পী অনিমা রিজা ডি কস্তা, গীতিকার কবির বকুল, সুরকার শওকত হোসেন।

পাঁচমিশালি গানে এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী ইয়াসমিন মুশতারি, গানটি লিখেছেন গোলাম সরোয়ার শলক, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

শ্রোতা বন্ধুরা শুনছেন পাঁচমিশালি গান, এবার শুনবেন রবীন্দ্রসঙ্গীত, স্বপন দত্তের কণ্ঠে পথের শেষ কোথায়।

পাঁচমিশালি গানে এবারে শুনবেন একটি ছায়াছবির গান, ছায়াছবি অভিশাপ, শিল্পী মোহাম্মদ আলী সিদ্দিকী ও জিনাত রেহানা।

0: পাঁচমিশালি গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আমি মেজবা বাপ্পি, আমি আসছি গান নিয়ে বাংলাদেশ বেতারের পবিত্র ঈদুল আজহার বিশেষ গীতি নকশায়। ঈদ আনন্দে বাংলাদেশ বেতারের সাথে থাকুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
3: কোরবানির পশুর চামড়া অনভ্যস্ত হাতে না ছাড়িয়ে দক্ষ লোক দিয়ে সঠিকভাবে ছাড়িয়ে নিন, কারণ চামড়া মূল্যবান জাতীয় সম্পদ, এর অপচয় রোধ করুন। চামড়া ছাড়ানোর জন্য উপযুক্ত ছুরি ব্যবহার করুন এবং ছাড়ানোর আগে ছুরি দিয়ে সঠিকভাবে দাগ দিয়ে নিন। মূল্যবান চামড়া যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখুন। জবাই করার পর পশুর চামড়ার ওপর রক্ত জমাট বাঁধতে দেবেন না, তাতে চামড়ার ক্ষতি হতে পারে। চামড়া ছাড়িয়ে নেবার পর ভেতরের অংশে লেগে থাকা মাংস ও চর্বি তুলে ফেলুন এবং চামড়া পানিতে ধুয়ে লবণ মাখিয়ে সংরক্ষণ করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। আগামীকাল সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী 10 জিলহজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারিক রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের আর মাত্র একদিন বাকি থাকাতে রাজধানীসহ সারা দেশে কোরবানির পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে। গরু ব্যবসায়ীদের হাঁক ডাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠেছে হাটগুলো। এদিকে রাজধানীর প্রতিটি হাটে পশুর হাটে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে থাকছে জাল নোট শনাক্তকারী মেশিন। এদিকে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজারগুলোতে জমে উঠেছে কেনাকাটা। জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনামরিচ, ধনিয়া, জয়ফল, জয়ত্রী ও তেজপাতা বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। এছাড়া কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর কর্মকার পল্লীগুলো এখন ব্যস্ততম সময় পার করছে। কারওয়ান বাজার, পুরান ঢাকার কাপ্তান বাজার ও নয়া বাজারে বিক্রি হচ্ছে দা ও বুটি। কোরবানিকে কেন্দ্র করে কসাইদের চাহিদাও বেড়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রায় 16,000 কর্মী প্রস্তুত রাখা হয়েছে, যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়া কোরবানি পশুর বর্জ্য 8 ঘণ্টার মধ্যে অপসারণের সময় নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য প্রায় 13,500 কর্মী প্রস্তুত রেখেছে সংস্থাটি। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও ঘরমুখো মানুষের ভিড়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় 24 ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রেখেছে বিদ্যুৎ বিভাগ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো টানা 13 দিন 24 ঘণ্টা খোলা রয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, 21 মে থেকে 2 জুন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিক চালু রয়েছে। ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও যাত্রীদের যাতায়াত সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এদিকে পবিত্র হজ পালনের অংশ হিসেবে হাজিরা এখন মিনায় অবস্থান করছেন। সেখানে মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় তারা পশু কোরবানি দিচ্ছেন। এরপর বড় জামারায় কঙ্কু নিক্ষেপ শেষে মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন 6 শিশুর মৃত্যু হয়েছে। আজ ভোরে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। রমনার থানার পুলিশ গণমাধ্যমকে জানায় যে তারা ঘটনাটির তদন্ত করে দেখছে। লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 31 জন নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হিজবুল্লাহ গেরিলাদের শতাধিক অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়। গত মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতিতে উপনীত হওয়ার পর গতরাতের এই হামলা অন্যতম ভয়াবহ হামলা। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ছায়াছবির গান বাবা কেন চাকর। এই ছায়াছবি থেকে প্রথম গানটি নেওয়া হয়েছে। গেয়েছেন খালিদ হাসান মিলু, আমার মতো এত সুখী।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি নিয়ে আছে সুলতানা বিবিয়ানা ছায়াছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও পড়শি।

আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারে গানটি নেওয়া হচ্ছে সোনাই বন্ধু ছায়াছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাম্মী আক্তার।

সুপ্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। এবারের গানের শিল্পী সালমা জাহান ও এম এ খালেক, ছায়াছবি মহামিলন।

আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি নেওয়া হয়েছে প্রাণের চেয়ে প্রিয় ছায়াছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন রিজিয়া পারভিন ও এন্ড্রু কিশোর।

শুনছেন ছায়াছবির গান বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এবারে গানটি নেওয়া হয়েছে রাজকুমার ছায়াছবি থেকে, যুগলে কণ্ঠ দিয়েছেন বালা মুকনা।

শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি কি করে বলবো তোমায়, শিল্পী সুবীর নন্দী, নেওয়া হয়েছে ছায়াছবি আবদুল্লাহ থেকে।

ছায়াছবির গান শুনছেন, এবারে রয়েছে নয়নের আলো ছায়াছবি থেকে গান আমি তোমার দুটি চোখে, গেয়েছেন সামিনা চৌধুরী।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ছায়াছবির গান। এবারের গানটি নেওয়া হয়েছে সজন ছায়াছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার শানু ও অলকা ইয়াগনি।

0: তাসমিন আক্তার বিনা, আবু বকর সিদ্দিক ও আমি লায়লা আরিয়ানি হোসেন।
1: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আরিফুল ইসলাম, রবিউল ইসলাম, নাসরিন আক্তার ও লুৎফুন্নাহার মেরি, এবং অধিবেশন তত্ত্বাবধান রয়েছেন উম্মে হাবিবা।
2: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন ফ্যামিলি কার্ডের গান সমবেত কণ্ঠে। গানটির কথা ও সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: শুনলেন ছায়াছবির গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, তৃতীয় পালার আয়োজনে সবাইকে স্বাগত। এখনকার অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজনা, আসানুল্লাহ তমাল,

0: ফ্যামিলি কার্ডের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন কেয়া হায়দারের কণ্ঠে।

0: কেয়া হায়দারের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতে ঢাকা, 28 মে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমাদের কেন্দ্র থেকে যে সব বিশেষ অনুষ্ঠান প্রচার হবে জানিয়ে দিচ্ছি তার কিছু তথ্য। ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কোরবানি পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শুনবেন সকাল 10:20। শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন ত্যাগের মহিমায় খুশির ঈদ সকাল 10:30। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান উচ্ছ্বাসের ঈদ বেলা 11:05। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান দুপুর 12:20।
2: নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারীকণ্ঠ বেলা 2:20। ঈদে মুক্তিপ্রাপ্ত ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান রূপালী সুর বেলা 3:05। বিশেষ গীতিনকশা ঈদুজ্জোহার চাঁদ হেসেছে বিকেল 5:30। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ বেতার বিবরণী সন্ধে 6:35। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই খবর শুনতে পাবেন।

আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাকসুদ আক্তার। আগামীকাল সারা দেশে যথাযোগ্য ধর্মীয় বাপ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। হিজরির বর্ষপঞ্জী অনুযায়ী 10ই জিলহজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়ে থাকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের আর মাত্র একদিন বাকি থাকাতে রাজধানীসহ সারাদেশে কোরবানির পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে। এদিকে রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজারগুলোতে জমে উঠেছে কেনাকাটা। জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনামরিচ, ধনিয়া, জয়ফল, জয়ত্রী ও তেজপাতা বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। এছাড়া কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর কর্মকার পল্লীগুলো এখন ব্যস্ততম সময় পার করছে। কারণ বাজার, পুরান ঢাকার কাপ্তান বাজার ও নয়াবাজারে বিক্রি হচ্ছে দা ও বটি। কোরবানিকে কেন্দ্র করে কসাইদের চাহিদাও বেড়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণে প্রায় 16,000 কর্মী প্রস্তুত রাখা হয়েছে, যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়া কোরবানির পশুর বর্জ্য 8 ঘন্টার মধ্যে অপসারণের সময় নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য প্রায় 13,500 কর্মী প্রস্তুত রেখেছে সংস্থাটি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সবকিছু মিলিয়ে এবার ভালো একটা ঈদ যাত্রা উপভোগ করেছে এদেশের মানুষ। আজ রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। মন্ত্রী বলেন, টিকিট কালোবাজারি রোধ সরকার কঠোর অবস্থানে রয়েছে। যেখানে অভিযোগ পাওয়া যাচ্ছে সেখানে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও ঘরমুখো মানুষের ভিড়। এদিকে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় 24 ঘন্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রেখেছে বিদ্যুৎ বিভাগ। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে নগরবাসীর প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। আজ জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, নির্ধারিত স্থানে কোরবানি দিতে হবে এবং যত্রতত্র পশু জবাই করা থেকে বিরত থাকতে হবে। বর্জ্য ফেলার জন্য নগরবাসীর মধ্যে 1 লাখের বেশি চটের ব্যাগ বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতার জন্য নগরবাসীর মধ্যে স্যাভলন ও ব্লিচিং পাউডারও সরবরাহ করা হয়েছে উল্লেখ করে কোরবানির স্থান পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ব্যবহারেরও আহ্বান জানান তিনি। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন 6 শিশুর মৃত্যু হয়েছে। আজ ভোরে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। রমনা থানার পুলিশ গণমাধ্যমকে জানায় যে তারা ঘটনাটি তদন্ত করে দেখছে। সৌদি আরবে আজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। এদিকে পবিত্র হজ পালনের অংশ হিসেবে হাজিরা এখন মিনায় অবস্থান করছেন। সেখানে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা পশু কোরবানি দিচ্ছেন। এরপর বড় জামারায় কঙ্কন নিক্ষেপ শেষে মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। লেবাননের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 31 জন নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, হিজবুল্লাহ গেরিলাদের শতাধিক অবকাঠামো লক্ষ্য করে এ হামলা চালানো হয়। গত মাসের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতিতে উপনীত হওয়ার পর গত রাতের এই হামলা অন্যতম ভয়াবহ হামলা। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে
পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।

0: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
1: যে কোনো উৎসব আমাদের কাছে আনন্দের, কেবল তাই নয়, এ যে ঐক্যের প্রতীক। শ্রোতা, আগামীকাল পবিত্র ঈদ উল আজহা। ধর্মীয় এই উৎসব আমাদের বিশ্বাস এবং আধ্যাত্মিকতাকে করে শক্তিশালী। ঈদে ইবাদত হয়, নামাজ হয়, কোলাকুলিও হয়। ঈদ আমাদের সংযম শেখায়, ত্যাগ শেখায়। আল্লাহ পাক আমাদের সবার হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করুন, সুখ শান্তি আর সমৃদ্ধি বিরাজ করুক বিশ্বময়। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল থেকে প্রচারিত এসো গড়ি ছোট পরিবার আয়োজন থেকে সবাইকে জানাই ঈদ শুভেচ্ছা। শ্রোতা, আজ আপনাদের জন্য থাকছে সাপ্তাহিক নাটক সুখের আলপনা। নাটকটি রচনা করেছেন জাহিদ হোসেন বাবুল এবং প্রযোজনায় মোহাম্মদ মোশারফ হোসেন। চলুন বন্ধুরা, শোনা যাক। তবে
2: কি হইল চৌধুরী সাহেব, থামলেন যে?
3: তোরা বলি
2: যে
3: তোর মুখটা আমার সামনে একটু আগাই আন।
2: যে আনছি।
3: তোরে থাপ্পড়টা কেন মারলাম জিজ্ঞাসা করলি না?
2: কেমনে কবু কেন মারছেন?
3: এইটা হইল গিয়া উচা আর নিচার পার্থক্য, বুঝলি? সবাই বড় হওয়ার যোগ্যতা রাখে না, যেমন তুই। কতবার বলছি, ওই কতবার বলছি, জনসমক্ষে আমারে স্যার বলবি, ভবিষ্যতে আমি মেম্বার হমু, এখন থেকে সম্মানটা আপ করা লাগবো। কিন্তু তুই দেখি মানুষের সামনে আমারে চৌধুরী সাহেব বলস, এখন থেকে প্রতিদিন নিজে নিজে 1000 বার স্যার স্যার বলবি। কতবার বলবি?
2: 100 বার।
3: এই 1000 বার, তাইলে অভ্যাস হয়ে যাইব, মামলা ডিসমিস, বুঝলি?
2: বুঝছি।
3: ব্যাপারটা কি তোরা বলি, আমিরুন বিবির উঠানে বক্তব্য রাখে কেডা?
4: দেখা তো মনে হইতেছে ওই পরিবার পরিকল্পনা অফিসের সামিনাফা।
3: ওই তার সেইখানে কি কাজ? সে কি মেম্বার হইব নাকি? একটু কান লাগাইয়া শোনা দরকার। কি বলে
5: একটা প্রবাদ আছে, আমাদের নানি দাদিদের মুখে শুনেছি, সংসার সুখের হয়
6: রমণীর গুণে। আমি জানি আপা,
5: এটা কিন্তু সত্যি। সংসার সুখের হয় নারীদের জন্যই, আর সুখী সংসার গড়ার প্রধান শর্ত হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা সীমিত রাখা। তাতে কি সুবিধা হয় আপনারা বলতে পারবেন?
6: আমি পারবো আপা।
5: বলেন।
6: সুখী সংসার গড়তে হইলে ছেলে হোক মেয়ে হোক দুইটা সন্তানই যথেষ্ট। এতে কইরা সংসারে অভাব অনটন কম দেখা দিব, তেমনি সবার স্বাস্থ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত হইব।
5: বাবা বাবা, সরলা ভাবি, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো।
6: এইসব কথা তো আপনার কাছ থেকেই শিখছি আপা। আমি আপনার ভাইয়ের সাথে কথা বললে সিদ্ধান্ত নিছি, আমরা আর সন্তান নিব না।
5: বাহ,
6: দুইজনই যথেষ্ট।
5: এই তো পরিকল্পিতভাবে প্রতিটি পরিবার গড়ে তোলার মাধ্যমে সমাজ তথা একটি দেশে সুস্থ, বুদ্ধিদীপ্ত আর অর্থনৈতিক উৎপাদনক্ষম প্রগতিশীল জাতি গড়ে তোলা সম্ভব। কেননা অর্থনৈতিক সচ্ছলতা ও সুখী পরিবার গঠনে সঠিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিকল্পিত পরিবার গঠন কেবলই আর্থিক সামর্থ্যের বিষয় নয়, এর সাথে সামাজিক বিষয়, নারীর ক্ষমতায়ন, মায়ের সুস্বাস্থ্য, শিশু পুষ্টি ও উৎপাদনশীলতা সহ অনেক কিছু জড়িত। তারপর সন্তানের সুস্বাস্থ্যের প্রাথমিক ভিত্তিও হচ্ছে তার জন্মকালীন পুষ্টি।
3: কি সর্বনাশ, এই সাবিনা আক্তার দেখি আমারে ডুবানোর ব্যবস্থা করতেছে।
2: কেমনে চৌধুরী স্যার?
3: ওই গ্রামের সব পরিবারে যদি পোলাপান কইবা যায়, আমার কারখানায় কাজ করব কে, আমার ভোট দিব কারা? আরে আরে, তো এখনই থামানো দরকার। ডাক, ওই ডাক, করে ডাক।
2: এই সাবিনা আক্তার আপা, ও সাবিনা আক্তার আপা, একটু এদিকে আসবেন।
5: আচ্ছা আচ্ছা, আসছি। কি হয়েছে, ডেকেছেন কেন?
2: চৌধুরী সাহেব, থুকু থুকু, এই চৌধুরী স্যার আপনারা রাখছেন।
5: ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম। তা এইখানে বক্তব্য রাখতেছেন কেন?
5: বক্তব্য? বক্তব্য কোথায় রাখলাম? আমি তো এদেরকে পরিবার পরিকল্পনা সম্পর্কে বোঝাচ্ছি, এই আর কি।
3: পরিবার পরিকল্পনা?
5: জি জি।
3: আপনি কি বিয়ে করছেন?
5: কেন, আপনি জানেন না?
3: আপনি বিয়ে করেন নাই অথচ পরিবার পরিকল্পনা সম্পর্কে জ্ঞান দিতেছেন, বিষয়টা কি?
5: আপনি বোধহয় ভুলে গেছেন, আমি পরিবার পরিকল্পনা অফিসে চাকরি করি।
3: বিমানবন্দরে ঘোরাঘুরি করলেই বিমানে চড়ন যায় না, তার জন্য ভিসা লাগে, টিকিট লাগে।
5: আপনার এই যুক্তি কিন্তু ঠিক না। মাংসের সাথে আলু মিশালেই আলু মাংস হয় না, আলু আলুই থেকে যায়। আসি, আসসালামু আলাইকুম।
3: দেখছোস, দেখছোস, তারপর দেখছোস, আমারে আমারে যুক্তি শেখাই। তারে তো যথার্থ যুক্তিযুক্ত শিক্ষা দিতে হয়। এই এই তোরা
7: কি,
3: আরে ওইদিকে আবার পুকুরে ঝাপাঝাপি করে কারা?
7: নয়ন মিয়ারে দেখতেছি, সে পোলা পাইন্ডে সাঁতার শিখাইতেছে।
3: সাঁতার শিখায় মানে ডাকি? এই পাড়ে আবার ওইটা কেডা দাঁড়ায় আছে।
7: মরহুম লতিফ মিয়ার কন্যা রুবি বেগম রে দেখা যাইতেছে।
3: সে ওইখানে কি করে, তালি বাজায় নাকি?
7: বুঝতে পারতেছি না।
3: শোনা দরকার।
8: কি ব্যাপার, ওই পুষ্টিবিদ কি আবার সাঁতার বিদ হইতাছে নাকি?
9: হইলে তোমার কোনো সমস্যা?
8: না, আমার কি সমস্যা, এই সব করে লাভটা কি হয় তোমার, তা কি একটু জানতে পারি জনাব?
9: এই যে দেখো, ছেলে মেয়েতে পুরা গ্যারাম ভরা, কারো ঘরে তিনটা, কারো ঘরে পাঁচটা সাতটা। একটা জিনিস চিন্তা করে না, পোলাপান গুলারে ঠিক মতো খাওয়ান না দিলে, খেলাধুলা না করাইলে তারা দুর্বল জাতি হিসেবে গঠিত হবে, তখন পরিবারের সমস্যা, দেশের সমস্যা।
8: বাবা, এবার দেখি দেশবিদের তালিকার দিকে চলে যাইতেছো। ঠিক আছে, চালায় যাও, আমি যাই, আপাদুলা ভাইয়ের টাইম হয়ে গেছে, যাই।
3: হেরে তোরাব,
7: যে
3: এইখানেও দেই পোলাপান কমানোর পরিকল্পনা। ডাক নন্দে, ডাক
9: নয়ন। ও মিয়া নয়ন,
10: কি হলো, ডাকেন কেন?
9: তাড়াতাড়ি আসো, এই চৌধুরী সাহেব তোমারে ডাকে।
3: হই আন মুক্তান,
9: যে
3: মুক্তান,
9: যে ও নয়ন, এ তাড়াতাড়ি আসো, এই চৌধুরী স্যার তোমারে ডাকে।
10: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম। পুকুরে ঝাপাঝাপি করতেছো কেন?
10: ঝাপাইলাম কোথায়, আমি শিশুদের সাঁতার শেখাইতেছি।
3: তোমারে কি সাঁতার শেখানোর জন্য নিয়োগ দেওয়া হইছে?
10: সাঁতার শেখানোটা জরুরি কাজ চৌধুরী সাহেব।
3: কোনটা জরুরি কোনটা অজরুরি সেই জ্ঞান তোমার থেকে আমার নিতে হইব?
10: একটা ভালো কাজ করছি, এই কাজে কি সমস্যা?
3: ভালো কাজ সবাই করতে পারে না, আর এদের সাঁতার শেখায় কি করবা? এরা কি ব্রজেন দাস হইব, বড় হইয়া ইংলিশ চ্যানেল পাড়ি দিব?
10: সেটা বলতে পারবো না, কিন্তু সাঁতার জানা থাকলে ক্ষতি কিছু নাই।
3: ক্ষতি অক্ষতির কথা ভাবার জন্য জনপ্রতিনিধি আছে, এই যেমন আমি, জনগণের ভালো মন্দ দেখার জন্য আমি আছি। এসব বিষয় নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। যাও যাও, এবার বাড়ি যাও। এই এই থামো থামো থামো, এইদিকে আসো। তা তুমি তো মিয়া মহা বেয়াদব।
10: বেয়াদবি কি করলাম?
3: যাই তো স্যার, যাও, সালাম দিয়া যাবো না? দেশ থেকে কি আদব লায়া সব উঠে গেছে নাকি?
10: আসসালামু আলাইকুম।
9: ওয়ালাইকুম আসসালাম।
3: রামালে,
9: যে
3: তুই ওয়ালাইকুম আসসালাম বললি কেন? সালাম কি তোরে দিছে?
9: যে না,
3: সে সালাম দিছে আমারে। আমি ওয়ালাইকুম আসসালাম বললে বলবো, না বললে নাই। এ কি, ওইদিকে আবার রাস্তা মাপা মাপি শুরু করছে কে, কি যন্ত্রণা। হ্যাঁ চল দেখি।
11: আসসালামু আলাইকুম চাচা।
3: ওয়ালাইকুম আসসালাম। তুমি লতিফ মিয়ার বড় মেয়া শিউলিনা?
11: জি চাচা।
3: তা কোলে কে?
11: আমার প্রথম মেয়ে সন্তান।
3: মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খালি একজন? না না, আরো নিবা আরো নিবা, পরিবারে সন্তান যত বেশি হবে তত ভালো। কাজের চিন্তা করবা না, একটু বড় হইলেই আমার কাছে পাঠায় দেবা, আমি কাজ দিয়া দিব।
11: এইটা কি বলেন চাচা, পরিবার বড় হলে কত রকম সমস্যা দেখা দেয়। সাবিনা আপা, আমারে পরিবার বড় হলে কি সমস্যা, ছোট হলে কি সুবিধা, সব অঙ্ক দিয়া বুঝাইয়া দিছে।
3: ও, এই সব কথায় কান দিবা না, সে গ্রামের সর্বনাশ করতেছে, মনের ভিতরে নিশ্চয়ই কোনো গোপন উদ্দেশ্য আছে, আমি কিন্তু তার উপরে ব্যাপক মাইন্ড করছি। আচ্ছা বাদ দাও, তা তুমি এইখানে রাস্তার মাঝখানে দাঁড়ায় আসো যে বাড়ি যাও।
11: আপনাদের জামাই রাস্তা মাপামাপি করতেছে, সেই কারণে যেতে পারছি না।
3: সত্যই তো, রাস্তা মাপামাপি করছে, ঘটনাটা কি?
11: আমি জানি না, তাকেই জিজ্ঞেস করেন, সে আমাকে কিছু বলে নাই।
3: ও জামাই বাবাজি, কেমন আছেন?
12: হু আর ইউ, আপনি কে?
3: আমার গ্রামে এসে আমাকে জিজ্ঞেস করে আমি কে? আমি হারিশ চৌধুরী, আপকামিং মেম্বার।
12: ও আপনি আপকামিং মেম্বার কাকা, আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম। তা বাবাজি কোনো সমস্যা?
12: সমস্যা বলতে সমস্যা, বলেন, মহা বিপদে আছি, ভেরি বিগ প্রবলেম।
3: মহাবিপদ? তা মহাবিপদটা কি, সেটা কি জানতে পারি?
12: দেখেন তো, কামিং টু ফাদার ইন লজ হাউস বাট নো কার। শ্বশুর বাড়ি আসব অথচ গাড়ি নিয়ে আসতে পারবো না, বিষয়টা ঠিক না।
3: মোটেই ঠিক না, মোটেই ঠিক না। গ্রামের ইজ্জত না থাকতে পারে, আপনার তো আছে, তা সমস্যা কি এটাই?
12: এটাকে আপনার কাছে কোনো সমস্যা মনে হয় না? আমি শ্বশুর বাড়িতে আসব অথচ গাড়ি নিয়ে আসতে পারবো না, এটাই তো বড় সমস্যা।
3: হ্যাঁ তা তো অবশ্যই। গাড়ি কি খরিদ করেছে?
12: নো, এখনো করি নাই, ইনশাল্লাহ করব।
3: তা জামাই বাবাজি, আপনার রাস্তার মাপঝোপ কি শেষ হয়েছে?
12: জি আপকামিং মেম্বার কাকা, ফিনিশ। এবার শ্বশুর বাড়ির দিকে রওনা হই, পরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম। ব্যাটা বটের পথ, আমার সাথে তামাশা।
6: আপনাকে ঠিক মতো সম্মান না দেখাইলে ককের অসম্মান হবে না।
12: কক ব্যবসায়ী মানে? রবি, কানেক্টিং ইউর ল্যাঙ্গুয়েজ।
6: দুলা ভাই, কানেক্টিং না, ওইটা হবে কন্ট্রোল।
12: তুমি নিজেকে কন্ট্রোল করো, আমার বিষয়ে ভাবতে হবে না, এখন যাও। আম্মার সাথে আমার জরুরি কথা আছে। আম্মা আপনি ভালো আছেন?
13: জি বাবা আমি ভালো আছি।
12: কিন্তু আমি ভালো নাই।
13: কেন কেন বাবা, কি হয়েছে?
12: এর একটা বিহিত হওয়া দরকার আম্মা।
13: কিসের?
12: আই নিড এ সলিউশন। এভাবে ভ্যানে করে আর এখানে আসা যাবে না, নেভার এভার। আর আমার কথা না হয় বাদই দিলাম, আপনার মেয়ের কথাই বিবেচনা করেন। সে নতুন মা হয়েছে, তার একটু আরাম আয়েশের দরকার, সে খুব কষ্ট পাইছে, পুরো রাস্তা গরমে দগ্ধ হয়ে গেছে, একেবারে আলুসিদ্ধ। ধরে দেখেন, বুঝতে পারবেন।
6: তাই? না না দুলা ভাই, মনে হইতেছে আপা ভালো মতো সিদ্ধ হয় নাই, আর একটু লাগবে।
12: রুবি সবসময় আর কি করবা না, ইট ইজ এ ম্যাটার অফ প্রেস্টিজ, মান সম্মানের ব্যাপার।
6: দুলা ভাই আপনারে আমার এত ভালো কেন লাগে জানেন?
12: কেন?
6: এই যে আপনি কথায় কথায় ইংরেজি বলেন, তারপর আবার বাংলায়ও তর্জমা করে দেন। যদিও আমার জন্য এটা কোনো সমস্যা না, আমি ইংরেজি জানি, কিন্তু এই যে আম্মা, তিনি তো আর ইংরেজি জানেন না, তার বুঝতে সুবিধা হয়।
12: তুমি আবার আর কি করো আমার সাথে, জোকিং?
6: এই যে আমি একটা ভালো কথা বললাম আর আপনি রাগ করলেন, বিষয়টা কি ঠিক?
13: আহা রুবি, তুই কি শুরু করলি বলতো? থামতো, থামে বা। বাবা যে অনেক দূর থেকে আসছো, গোসল টোসল করে লও, আমি খাউন দিতেছি।
12: কিন্তু বিষয়টার তো কোনো বিহিত হলো না আম্মা, নো সলিউশন।
13: এখন ঘরে যাও, পরে তোমার কথা শুনবো। ও রুবি, রুবি রে, ওই দৌড় দিয়ে যা তো একটু, নয়নরে গিয়া বল আমি ডাকছি, কিছু মাছ আর তরকারি লাগবো।
6: আচ্ছা ঠিক আছে মা, আমি যাইতেছি, আসি আমি।

0: আমার মনটা খুব খারাপ হয়েছে আপা।
1: মন থাকলে কখনো তা ভালো হবে, আবার কখনো খারাপ হবে, এটাই তো স্বাভাবিক। সবসময় যদি মন ভালো থাকে তাহলে বিষয়টা বুঝবে কি করে? মন খারাপ হয় বলেই তো কখন মন ভালো থাকে তা বোঝা যায়।
0: কথা সত্য বলছেন। আপনি তো জানেন আমার কাজগুলোর ফাঁকে ফাঁকে পুকুরে প্রতিদিন নিয়ম করে শিশুদের সাঁতার শিখাই।
1: জানি।
0: ঠিক করছি, এখন থেকে আর শিখামো না।
1: সে কি হঠাৎ এমন সিদ্ধান্ত নিলে কেন?
0: চৌধুরী সাহেব আমার জাতা বলছে সাঁতার শিখানোর দরকার নাই।
1: কিছু মানুষ আছে সব সময় ভালো কাজে বাধা দেয়, এমন না যে তুমি যে কাজটা করছো সেটা খারাপ। বিষয়টা হচ্ছে এই ভালো কাজের মর্মটা সে বুঝতে পারছে না। তিনি আমাকেও তো হালকা করে ধমক দিয়েছে, আমি যেন কাউকে পরিবার পরিকল্পনা বিষয়ে উদ্বুদ্ধ না করি। আমি কি তার কথায় থেমে গেছি?
0: কেন থামবেন, অবশ্যই থামবেন না।
1: আমার দায়িত্ব থেকে কেউ আমাকে সরাতে পারবে না। এটা কেবল দায়িত্ব না, এটা হচ্ছে মানুষের উপকার করা। সারা বিশ্বের জনসংখ্যা বৃদ্ধি পৃথিবীকে বসবাসের অনুপযোগী এবং সমস্যা সংকুল করে তুলছে। তাই জনসংখ্যা বৃদ্ধি রোধ অথবা পরিমিত সন্তান জন্মদান করে পৃথিবীর ভারসাম্য আনতে পরিবার পরিকল্পনা অবশ্যই করতে হবে। মানুষজন এখন বুঝতে পারছে, সচেতন হচ্ছে। এখন তুমিও কি তার কথায় এমন একটা ভালো কাজ করা ছেড়ে দেবে? এখন ভেবে দেখো তো, বাচ্চাগুলো যখন সাঁতার শিখে যাবে, এই গ্রামের কোনো শিশু পানিতে ডুবে আর মারা যাবে না, তাদের শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে, তখন তোমার আর এই মন খারাপের কথা মনেই থাকবে না।
0: এইটা তো ভাইবা দেখি নাই।
1: এখন থেকে ভাবো, আর তুমি ঠিক করো যে কাজটা তুমি করছো তা বন্ধ করে দেবে কিনা।
0: কোনোদিন না পা, যতদিন আমার শ্বাস থাকবো ততদিন পোলাপানরে সাঁতার শিখাবো।
1: এই তো ঠিক বলেছ। তবে এবার তোমাকে আরেকটা কথা বলি, তোমার এখন সংসার করা উচিত।
0: উচিত আমি বুঝি, কিন্তু আমারে মেয়ে দিব কারা? কোনো অভিভাবক নাই তো যে আমার পক্ষ হইয়া প্রস্তাব নিয়ে যাবে।
1: তুমি চাইলে সে দায়িত্বটা আমি নিতে পারি। এখন তোমার পছন্দের কেউ আছে কিনা সেটাই বলো।
0: সেই রকম ভাবে কেউ নাই, একটু একটু আছে।
1: সে কে আমি বোধহয় বুঝতে পারছি। তবে তোমাকে আগেই বলে রাখছি নয়ন, নিজ পরিবার থেকে শুরু করে রাষ্ট্র কাঠামোর সর্বত্র স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য প্রতিটি পরিবার হওয়া দরকার পরিকল্পিত পরিবার। পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে আর্থিক অনটন দেখা দেয়। পারিবারিক পরিমণ্ডলে স্বাস্থ্যকর পরিবেশ রক্ষা কিছুতেই সম্ভব হয় না। অল্প জায়গায় বেশি মানুষ একত্রে অস্বাস্থ্যকর অবস্থায় থাকতে হয়, যার প্রভাব পরবর্তীতে পরিবার ও রাষ্ট্রের উপর বর্তায়। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যানবাহন, হাটবাজার, রাস্তাঘাট সহ নানা রকম নাগরিক সুবিধা প্রাপ্তি কঠিন হয়ে পড়ে। বেড়ে যায় বায়ু দূষণ, শব্দ দূষণ।
2: আপা, ও আপা!
1: আরে সরলা ভাবি, এসো এসো। কি হয়েছে ভাবি, তোমার মনটা খারাপ কেন?
2: আপা, সলিম ভাইয়ের বউর কথা তো জানতেন, একটু আগে মইরা গেছে।
1: ভাবি!
0: বলো কি ভাবি, সলিম ভাইয়ের বউ মারা গেছে? আহারে, চার চারটা বাচ্চা নিয়ে সলিম ভাই বিপদেই পড়া গেল।
1: এর জন্য তো সলিম ভাই নিজেই দায়ী নয়ন।
0: এটা কি বলেন আপা?
1: ঘন ঘন গর্ভধারণ আর সন্তান প্রসবের কারণে মায়ের স্বাস্থ্য ভেঙে পড়ে। গর্ভকালীন সময়ে সন্তান মায়ের খাদ্য ও পুষ্টির একটি অংশ গ্রহণ করে গর্ভে বেড়ে ওঠে। এরপর ওই শিশু ভূমিষ্ঠ হওয়ার পর যখন মায়ের বুকের দুধ পান করে, তখনও সে মায়ের খাদ্য ও পুষ্টির একটি অংশ গ্রহণ করে। তাই ঘন ঘন গর্ভধারণ ও সন্তান প্রসবের ঘটনা ঘটলে মায়ের শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয়। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হার হ্রাস এবং শিশুর যথাযথ শারীরিক ও মানসিক বিকাশের পথ সুগম করতে পরিকল্পিত পরিবার গঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2: কিন্তু আপা, সলিম ভাই তো সে অবস্থা নাই।
1: কি করে থাকবে? তোমরাই বলো তো, আয়ের চাইতে ব্যয়ের পরিমাণ বেশি হলে সেখানে অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলোর টান পড়বে, নাকি?
0: হ্যাঁ আপা, আপনি ঠিকই বলছেন।
1: আমি কতবার তাকে বুঝিয়েছি কিন্তু তিনি সব সময় বলেন চিন্তা করবেন না, চিন্তা করবেন না। চৌধুরী সাহেব নাকি পোলাপানের কাজের ব্যবস্থা করবেন।
0: এই চৌধুরীর মাথা আমি ফাটায় দেব, মানুষকে খালি কুবুদ্ধি দেয়।
1: আচ্ছা, একটা বিষয় একটু চিন্তা করো তো, চৌধুরী সাহেব সবাইকে একই কথা কেন বলে? শিশুদের দিয়ে তিনি কি কাজ করান? অনেককে নাকি কাজও দিয়েছেন। শিশুদের দিয়ে কাজ করানো কিন্তু নিষেধ। আমার কিন্তু এই বিষয়টাতে সন্দেহ হচ্ছে। নয়ন, তুমি একটু খোঁজ নাও তো এই বিষয়টা।
0: কিভাবে নেব
2: আপা? আমার একটা বুদ্ধি আছে, আমি চৌধুরীর সাথে ভাউদিয়া কথা কম, তারে বলমু আমার বড় ফলারে কাম দিতি, তখন জানতে পারুম সে আসলে কি কাম করায়, এইভাবে তারে ধরা যায় বাবা।
0: আরে ভাবি, তোমার মাথায় দেখি ব্যাপক বুদ্ধি। ঠিক আছে, তুমি আগাও, চৌধুরী সাবরে হাতে নাতে ধরতে হবে।
1: জানতাম নয়ন সাহেব রে এখানেই পাবো, তাই সোজা চলে আসছি। কি সবাই মিলে এখানে কি হইতেছে?
3: এসো রুবি এসো, তোমার কথাই তো বলছিলাম।
1: আমার কথা কেন?
2: কি রে রুবি, ভয় পাইতেছিস কেন? কোন আকাম করছিস নাকি?
1: কামই পাই না আবার আকাম, সব কাম তো তোমাগো নয়ন মিয়া দখল কইরা বসে আছে, পুষ্টিবিদ, সাঁতারবিদ, এখন আবার তিনি দেশবিদও হইতেছেন।
3: তাতে কি তোমার কোনো আপত্তি আছে?
1: না, আমার আপত্তি থাকবো কেন? আমি তো আর নিজের খাইয়া বোনের মোস্তাড়াই না।
3: গভীরতর বিষয়।
0: এখন বলো আমার কাছে কি জন্য আসছো?
1: আমার দরকারে আসি নাই, মা তোমারে যাইতে বলছে, দুলা ভাই আর আপা আসছে, তাই কিছু মাছ তরকারি লাগবো।
0: সেটা বলতে এত দেরি করতেছো কেন? আমার প্রধান দায়িত্ব এখন এইটা। আমি গেলাম।
4: যে স্যার,
5: এই তো লাইন মতো আসছস।
4: আমি সবসময় লাইনে থাকি।
5: লাইনে ছিলা না, আনা হইছে। মানুষে সকাল বিকাল থাপড়াইতে হয়, তাইলেই সে লাইনে আসে। এই যেমন তুই, তোরে সকাল বিকাল থাপড়াইয়া মেরামত করা হয়েছে। এই সামনে দিয়া চইলা গেল, কোনো আদাব সালাম নাই। ডাক, ডাক করে ডাক।
4: সরলা বেবি, এই সরলা বেবি, এদিকে আসো, এদিকে আসো, আসো আসো।
6: আপকামিং মেম্বার স্যারের সামনে দিয়া চইলা গেলা, কোনো আদাব সালাম নাই। বিষয় কি?
2: মনটা ভালো নাই ভাই।
5: মন ভালো নাই, সমস্যা কোথায়? কে তোমার মনে বেদনা সৃষ্টি করেছে?
2: কেউ করে নাই, এমনি আসছে, বুঝেন না, কাম কাজ নাই। স্বামীটা সারাদিন ঘরে বসিয়া থাকে, পোলাপান বড় হইতেছে, তাকে ঠিক মতো খাওন দিতে পারি না।
5: আরে তার জন্য চিন্তা কি? আমি আছি কি জন্য? তোমার স্বামীরে তো কাম দিতে পারবো না, তার বয়স হয়ে গেছে। তোমার বড় পোলারে পাঠায় দিও, কাম দিয়া দিমু।
6: চৌধুরী স্যারের কামের সৃষ্টি বড়ই চমৎকার। যার পোলাপান যত বেশি তার আয় রোজগার তত বেশি। প্রথম জন যে বেতন, দ্বিতীয় জন ডাবল বেতন, তারপরে জন আরো ডাবল, আরো ডাবল।
5: তোমার কয় পোলা?
2: দুইজন।
5: আয় রোজগার কম, আরে পোলা পানারও বাড়াও, আয় রোজগারে উন্নতি করো।
2: চৌধুরী সাহেব, আমি আইজি ফুলারে পাঠাইতেছি। আসসালামু আলাইকুম।
5: ওয়ালা রাব মিয়া।
4: জি,
5: জামাই মিয়া এদিকে আসতাছে, তার মনের মধ্যে একটা প্যাঁচ লাগানো দরকার।
4: আপনার কষ্ট করুন, দরকার নেই, আমি লাগাই দিই।
5: তোর দরকার নাই, তুই খালি হা হু কইরে সাপোর্ট দিবি। এই যে, এই যে জামাই বাবাজি, এ কেমন আছেন?
7: গুড, ভেরি গুড, মানে আমি খুব ভালো আছি।
5: এখন ভালো আছেন, তবে মনে হয় না আর বেশি দিন ভালো থাকতে পারবেন।
7: আপনি কি বোঝাতে চাইছেন? ক্লিয়ার মি, পরিষ্কার করুন।
5: আমি সেই অনেক দিন আগে থেকেই বুঝতে পারছি, কিন্তু আপনি বুঝতে পারেন নাই। আফসোস, আপনার এই শিক্ষা দীক্ষার কোনো লাভ হইল না।
7: কথা ক্লিয়ার, মানে পরিষ্কার করে বলেন।
5: ভাবগতিক যা দেখতেছি, আপনার শাশুড়ি আম্মা কিছু একটা করতে যাচ্ছেন।
7: কি করতে যাইতেছেন?
5: তেনার কোনো ছেলে সন্তান নেই, দুইখান মাইয়া, এক মাইয়া আপনার ঘরে, দ্বিতীয় মাইয়া যাবে কার ঘরে? ভাবছেন কিছু?
7: আপনি কি তাকে আপনার ঘরে নিবার চিন্তা করতেছেন?
5: তাওবা তাওবা আস্তাগফিরুল্লাহ, কি বেলাস কথাবার্তা বলেন, সে সম্পর্কে আমার ভাতিজি হয়।
7: তাহলে আপনি এত টেনশন করতেছেন কি জন্য?
5: আপনাকে আমি বিশেষভাবে পছন্দ করি, আমার টেনশন আপনারে নিয়া।
7: কি টেনশন?
5: আপনার শ্বশুরের এত বিষয় সম্পত্তি, সেই সব যদি কোনো সবজি আলার কাছে চইলা যায়।
7: হ্যাঁ বলেন কি, এখন তাহলে উপায়?
5: আপনার মাত্র এক সন্তান, তাতে কাজ হইব না, সন্তান সংখ্যা বেশি লাগবো।
7: তাতে কি বিজনেস মানে লাভ হবে?
5: পিতার সম্পত্তির উপর মেয়ের নাতি নাতকুরের হক আছে।
7: হ্যাঁ আছে।
5: এখন আপনার সন্তান সংখ্যা যত বেশি, তত ভাগ বেশি।
6: সন্তান সংখ্যা যত বেশি ভাগ তত বেশি, বুঝতে পারছেন দিদি ভাই?
7: আই আন্ডারস্ট্যান্ড, সন্তান যত বেশি ভাগ তত বেশি। আপকামিং মেম্বার কাকা, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংক ইউ।
8: তোমার আবার কি হলো? দুম মাইরা বসে আছো কেন? কি কো চিন্তা করো?
7: হোয়াট কো চিন্তা? হিসাব করে কথা বলবে শিউলি বেগম? আমারে কি তুমি হাউস হাজবেন্ড মানে ঘর জামাই ভাবছো?
8: কি বলো, তোমার কি ঘরের অভাব আছে নাকি যে ঘর জামাই থাকবে? আমি বলতে চাচ্ছি তুমি কি চিন্তা করো, কোনো সমস্যা হইছে?
7: আই থিং মানে আমি চিন্তা করছি শাশুড়ি সাহেবা।
8: এই শাশুড়ি সাহেবা কি বলো? শাশুড়ি আম্মা?
7: ইয়েস, শাশুড়ি আম্মা। তিনি হঠাৎ কেন আমাদের ডাকলেন? হোয়াট উদ্দেশ্য?
8: এইখানে উদ্দেশ্যর কি দেখলা? শাশুড়ি জামাইকে ডাকতে পারেন না?
7: অফ কোর্স পারেন, তবে এত জরুরি ভাবে কেন?
8: তাতে কি সমস্যা দেখা দিল?
7: সমস্যা তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবা না, সেই বুদ্ধি তোমার ঘটে নাই।
8: তা ঠিক, আমি তো আর সারাক্ষণ মুরগির সাথে থাকি না।
7: এই এই, তুমি আবার আমার ব্যবসা নিয়ে ইনসাল্ট করলা। হ্যাঁ, দিস ইজ টু মাচ।
8: হইছে, বাদ দাও। শোনো, রবি বড় হইছে, তার বিয়া দিতে হবে। মা একটা ছেলের বিষয়ে চিন্তা করছেন, ছেলেটা আমারও পছন্দ, তাই ফাইনাল সিদ্ধান্ত তোমার সারা নেয় কিভাবে?
7: ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড।
8: শোনো, কাল একবার সাবিনা আপার কাছে যাব। মেয়ের তো 6 মাস হলো, আমরা আর একটা সন্তান নেব, সেটা কবে নিলে ভালো হইব?
7: নো, কোনো যাওয়া যাওয়াই হবে না। আমার যত ইচ্ছা তত সন্তান নিব। আরে বোঝো না কেন, সন্তান যত বেশি ভাগ তত বেশি।
8: কি শের ভাগের কথা বলতেছো? হেই, তুমি কি কারো ফান্দে পড়ছো? বেশি বাড়াবাড়ি করছো তো মুরগির ঘরে নিয়ে বাইন্দা রাখুম। দুনিয়ার এত উন্নতি হইতেছে সেইটা চোখে দেখো না। শোনো নাই, আমাগো দক্ষিণ পাড়ার সলিম ভাই বেশি সন্তান নেয়ার কারণে তার সংসার ধ্বংস হইয়া গেছে, এমনকি তার বউটা পর্যন্ত মইরা গেছে। তুমি কি আমারে মারণের ফন্দি করছো?
7: হ্যাঁ, এইটা তুমি কি বলো? আমি একটু বেকুব, কিন্তু মানুষ হিসাবে অতটা খারাপ না।
8: কারো বাজে কথায় কান দিবা না, সুখী পরিবার গড়তে হলে সন্তান দুইটার বেশি না।
5: তোরাবালি।
4: জি চৌধুরী স্যার।
5: এই
4: যে
5: আয় রোজগার এত কম কেন? পোলাবান কি কাম করতে চায় না?
4: বড় দিকদারির মধ্যে আছে আমি, বুঝছেন? এইসব পোলাবান একটু কাজ করে হাঁপাইয়া যায়।
5: তার লাগে কি তুইও হাঁপাস?
4: জেনা জেনা।
5: তাইলে হাত গুটায় রাখছোস কেন? পয়সা কয়খান বাড়ি দিবি দেখবি, পোলাপানের কাজের স্পিড বাইরা গেছে। এইটা হইল কর্ম টেকনিক, বুঝছোস?
4: অবশ্যই বুঝছি চৌধুরী সাহেব। আসসালামু আলাইকুম।
5: ওয়ালাই। আরে তুমি তুমি এইখানে কেন?
4: আপনার কর্ম সচক্ষে দেখবার আসছি।
5: ও, কর্ম দেখবার আইসো, দেখছো? হ্যাঁ, দেখা হইলে অহন যাও।
4: আমি তো যাইতে আসি নাই, আপনার নেওয়ার ব্যবস্থা নিয়ে আসছি।
5: আমি তোমার সাথে গেলেই না তুমি আমারে নিবা, আমি তোমার সাথে তো যাবো না। যাও যাও, ভাগো, না হয় মার মার চিনো মার সেই দেখাইবা।
4: মায়ের আমি খাবো না, আপনার খাওয়ার ব্যবস্থা করে আসছি। যারা মারবে তারা আসতেছে।
5: হারি চৌধুরী রে, তুমি মনে হয় চিনতে একটু ভুল করছো বাবা।
4: ভুল আপনি করছেন, অবশ্য সব চালাকরাই একদিন ধরা খায়। আপনি কি কর্ম করেন, গ্রামের পোলাপানগো কি কর্মে লাগান, সেটা বুঝবার জন্য আমরা চালাকি করে সরলা ভাবির ছেলেকে আপনার কামে পাঠানোর ব্যবস্থা করছি।
5: তার মানে সরলা আমার সাথে গরমিল করলো?
4: সে একা করে নাই, আমরা সহ করছি। গ্রামের মানুষদের বুদ্ধি দেন, পোলাপান যেন বেশি বেশি নেয়, আপনার এই লোহার কারখানায় যেন কাজ করে। আপনার খেলা শেষ, পুলিশ আসতেছে।
5: পুলিশ? পুলিশ? পুলিশ কেন?
4: আপনারা ধরে নিতে, তারপর কি হবে সেটা পুলিশই বলতে পারবে।
5: পুলিশ আসুক, এই কারখানা যে আমার তার কোনো প্রমাণ আছে? দেখাও প্রমাণ, দেখাও।
4: আছে আছে, প্রমাণ আছে।
5: কি কি প্রমাণ? দেখাও প্রমাণ।
4: প্রমাণ সরলা ভাবির ছেলে, তার কাছে আমি একটা মোবাইল দিয়ে রাখছি,
0: সে আপনার সব কাণ্ডকীর্তি মোবাইলে রেকর্ড করে রাখছে, সব পুলিশে দেখানো হয়েছে।
6: আমার তো পালান দরকার। এই চৌধুরী স্যার, থুকু চৌধুরী সাহেব, এই বুঝতে পাচ্ছেন আমি তাহলে এখন যাচ্ছি। হ্যাঁ খুদা বেশ আসি।
0: তুমি কোথায় পালাও তোরা বলি?
6: আমার কাজ আছে।
0: না গিয়া লাভ নাই, পুলিশের কাছে তোমার নামটাও দেওয়া আছে।
8: বাবাজি তোমারে আমি ডাকছি, আমার অবশ্য একটা উদ্দেশ্য আছে।
7: সেটা আম্মা আমি আগে ইঙ্গিত পাইছি, আপনি নিশ্চিন্তে আমার কাছে এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করতে পারেন।
8: হাল্লাপাক, আমার কোনো ছেলে সন্তান দেন নাই, তাতে আমার আফসোস নাই। সংসারে সুখ শান্তির জন্য দুইটা সন্তানের বেশি নেওয়ানো ঠিক না।
7: আম্মা আপনার জ্ঞান বুদ্ধি দেখা আমি প্রাউড অফ।
3: দুলা ভাই এটা প্রাউড হবে না, হবে হ্যাপি।
7: রুবি আমি তোমার কাছে ইংরেজি শিক্ষার ক্লাস নিতে বসি নাই, আম্মার সাথে গুরুত্বপূর্ণ বিষয় ডিসকাস করছি, এখন তোমার চোপা বন্ধ। আচ্ছা বলেন আম্মা।
8: বাবা আমি তোমার কিন্তু জামাই মনে করি না, আমি মনে করি তুমি আমার ছেলে।
7: অফকোর্স আম্মা।
8: কথা হইল গিয়ে ওই যে রুবি, রুবি বড় হয়েছে, তার বিয়া দিতে হইব না? তার বিয়া দিতে হইলে আরেকটা ভাই আসবে সংসারে, আসবে না? আমি চাই তোমরা মিলামিশা থাকবা।
7: আপনি কোনো চিন্তা করবেন না আম্মা, ছেলে কি ঠিক করে ফেলাইছেন?
9: এখনো পুরা ঠিক হয় নাই, তুমি মত দিলে ঠিক হবে।
8: মানে বাবাজি ছেলেটা কিন্তু ভালো, শিক্ষিত, জগতে তার কেউ নাই, নিজের কিছু জমি জমা আছে, সেগুলিতে ক্ষেত খামার কইরা বেশ আয় উন্নতি করছে। ছেলেটার নাম নয়ন।
7: আমিও তার সম্পর্কে ভালো ভালো কথা শুনেছি, গ্রামের মানুষের উপকার করে বেড়ায়, কারো সাথে ঝগড়া ফেসাদ করে না। আম্মা আমি রাজি।
8: আলহামদুলিল্লাহ, যাক বাবা আমি খুব নিশ্চিত হইলাম।
3: একটা কথা জিজ্ঞেস করব।
0: কি কথা?
3: তুমি কি আমারে ভালোবাসো? কি হইল, উত্তর দিতেছো না কেন?
0: তুমি খুব সাহসী মেয়ে রুবি।
3: এইখানে সাহসের কি হইল?
0: এই যে ভালোবাসার কথা সহজে অকপটে বলে ফেললে।
3: তুমি কিভাবে বুঝলা যে আমি খুব সহজেই কথাটা বলে ফেললাম?
0: আমার মনে হইল
3: মানুষের ধারণা বেশিরভাগ সময় ভুল হয়।
0: আমি ভুল বলছি?
3: এই একটা সহজ কথা বলার জন্য যে নিজের সাথে কত যুদ্ধ করছি, কত রাত না ঘুমায়ও কাটাইছি। আচ্ছা এখন বরং সেসব কথা থাক, শোনো আম্মা আপা আর দুলা ভাই তোমার বাড়ি আসতেছে।
0: খবর দিলে আমি যাই? আমার বাড়ি কি জন্য?
3: তোমারে নিয়ে যেতে।
0: কোথায়?
3: আমাদের বাড়িতে। আর আসতে দিবে কিনা তাও ঠিক বলতে পারতেছি না।
0: মানে কি?
3: ওনারা যখন আসবে তখন মানে টের পাইবা।
0: বুঝলাম, নতুন জ্ঞান নিতে হবে।
3: হ মেলা জ্ঞান নিছো, আপাতত ওইসব না নিলেও চলবে। কাল থেকে সাবিনা আপার কাছে যাইবা, দিনে এক ঘন্টা করে তার কাছ থেকে সংসার বিষয়ে জ্ঞান নিবা।
0: সেই জ্ঞানও মোটামুটি নেওয়া হয়েছে।
3: কি কি নিছো?
0: অনেক জ্ঞান নিছি, তার মধ্যে দুইটা জ্ঞান খুবই ইম্পর্টেন্ট।
3: কি কি?
0: এক নম্বর, সংসার সুখের হয় রমণীর গুণে।
3: আর দুই নম্বর,
0: যদি করতে না চাও পরিবারের অনিষ্ট, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট।
10: এতক্ষণ শুনলেন জাহিদ হোসেন বাবুল রচিত এবং মোহাম্মদ মোশারফ হোসেন প্রযোজিত নাটক সুখের আলপনা। এতে অভিনয় করেছেন শামিমা চৌধুরী, মোহাম্মদ ফয়জউদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেজু, বনশ্রী অধিকারী, চন্দ্রিমা রানী পাল, শিউলি রানী বালা, শাহিনা আক্তার পাপিয়া, জাহিদ বাবুল এবং তাবিদারি রসুল। বন্ধুরা, সারা বছর যেহেতু এখন ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে, তাই সাবধানতা চাই সবসময়। এডিস মশার বংশবিস্তার রোধ করুন, বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, কোথাও পানি জমতে দেবেন না। সচেতনতাই যে কোনো রোগ প্রতিরোধের একমাত্র পথ।

0: উৎসব আমাদের মনকে যেমন আনন্দ দেয় তেমনি সম্পর্ককে মজবুত করে। আসুন জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্তকে আনন্দময় করে তুলি। সবার ঈদ যাত্রা আনন্দময় হোক আর সময়গুলো হোক ত্যাগের আলোয় উদ্ভাসিত। আজ এশোগড়ি ছোট পরিবার গ্রন্থনা এবং উপস্থাপনায় ছিলাম জিনাত আক্তার, সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তোফাজ্জল হোসেন।
1: এশোগড়ি ছোট পরিবার অনুষ্ঠানটির শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

বাংলাদেশ বেতার ঢাকা। তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। আল কোরআন। এখন শুনবেন পবিত্র আসর নামাজের আজান।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজনে এখন শুনবেন ভক্তিমূলক গান। শিল্পী মোহাম্মদ ফজলুল হক, গীতিকার এস এম বখত শাহ চিশতি, সুরকার মোহাম্মদ ফজলুল হক।

ভক্তিমূলক গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। এবারে শুনবেন একটি দেশের গান, শিল্পী মোহাম্মদ মতিউর রহমান ও চমচমি দেওয়ান, গীতিকার গোলাম সরওয়ার শলক, সুরকার অশোক কুমার সরকার।

0: দেশের গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ নাটক জীবন কাঠি।
2: আমি পাগল হব, পাগল নেব, যাব পাগলের দেশে।
1: শুনবেন ঈদ উল আজহার দিন রাত ১০টায়। রচনা শেখ মোহাম্মদ মুস্তাগিসুর রহমান, প্রযোজনা এ বি এম মাহবুবুর রহমান।
3: আমার মেলা দিনের স্বাদ বুঝলি, ইরাম ছোটখাটো একটা বাগান কর।
4: তা করেন না কেন, আপনার তো জমি জমার।
1: নাটকটিতে অভিনয় করেছেন জহুরুল ইসলাম, নাহিদা শারমিন, মোহাম্মদ শাহজাদা সম্রাট, এ কে এম আমিনুল হক আমিন, সুফিয়া মাওলা ছবি সহ আরো অনেকে।
5: তুমি শহরে যাইয়ে কাজ করে বন্ধকের টাকা জোগাড় করে তবেই ফিরবে।
1: প্রচারিত হবে বাংলাদেশ বেতার ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ এবং FM ১০৬ মেগাহার্টজে। একই সঙ্গে শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। নাটকটি শোনার আমন্ত্রণ রইল।
6: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হবে সংবাদ। প্রথমে ইংরেজি সংবাদ, তারপর বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar, the news read by Asim Rafiqul Islam. The Holy Eid al-Adha, the biggest religious festival of the Muslims, will be celebrated tomorrow across the country with due solemnity and religious fervor. Meanwhile, President Mohammad Shahabuddin and Prime Minister Tariq Rahman, in separate messages, have greeted the countrymen on the occasion of Holy Eid al-Adha. With only one day left for Holy Eid al-Adha, last-minute buying and selling is taking place in the sacrificial animal markets across the country, including the capital. The markets are bustling with buyers and cattle traders, with each party bargaining price of sacrificial animal. Meanwhile, law enforcement agencies have taken steps to prevent counterfeit money in every animal market in the capital. Meanwhile, shopping has geared up in the country's spice market, focusing on the Holy Eid al-Adha. Sales of cumin, cardamom, cinnamon, cloves, peppercorns, dried chilies and coriander have increased several items. In addition, the capital's current bazaar, Kaftan Bazaar and Noya Bazaar, are now busy with selling of equipment necessary for sacrificing animals. The demand for butchers has also increased. Meanwhile, about 16,000 workers have been kept ready to remove the waste of sacrificial animals in the Dhaka North City Corporation area. In addition, the Dhaka South City Corporation has set a time limit of 8 hours to remove the waste of sacrificial animals. The organization has prepared about 13,500 workers for this. Thousands of people are leaving the capital for their village homes ahead of Eid al-Adha. Trains are seen departing on schedule from Kamalapur Railway Station amid heightened security and passenger management measures. Besides, bus and launch terminals are also seen busy with homebound people. Six new bones have died at Adin Medical College Hospital in the capital's Mogbazar area today. Director General of the Directorate General of Health Services, Professor Dr. Prabhat Chandra Bishwas, told reporters that a high-level committee has been formed to investigate the deaths of the six new bones. The committee has been asked to submit its report within the next 72 hours and the government will take a strict action based on its findings. Health and Family Welfare Minister Sardar Mohammad Shakwat Hussain has paid a surprise visit to Pakundia Upazila Health Complex in Kishorganj today to observe health care services at the grassroots levels. He inspected the emergency department, male and female wards, and the hospital kitchen. He also spoke to admitted patients and inquired about the quality of treatment and food being served at the hospital. Later, briefing journalists, Health and Family Welfare Minister said, government is conducting an announced visit under the Prime Minister's directive to assess the real situation of healthcare services and the behavior of doctors and staff at the root level. He said everyone concerned must work together to improve service quality and restore discipline in hospitals. At least 31 people have been killed in an intensive wave of Israeli strikes across southern and eastern Lebanon. Israeli military said it hit more than 100 Hezbollah infrastructure sites and fighters in what was one of the heaviest nights of bombardment since a U.S. brokered ceasefire began in mid-April. Earlier speaking at a security cabinet meeting, Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel was deepening our operation in Lebanon. Heat wave is sweeping across parts of the Western Europe, breaking long-standing temperature records and causing several deaths. In the United Kingdom, temperature crossed 35 degrees Celsius yesterday. France has also been hit by extreme heat and temperature reaching up to 36 degrees Celsius in the southwest. Experts say such extreme and unpredictable weather events are becoming more common due to climate change. Finally, weather and focus valley till 1 tonight says there is no inland river port warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: Assalamu alaikum. Bangladesh Betar, Banijik Shangbad Porchi, Abdul Mannan. ঈদের আর মাত্র একদিন বাকি থাকতে রাজধানী সহ সারাদেশে কোরবানির পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচা কেনা জমে উঠেছে। গরু ব্যবসায়ীদের হাঁকঢাক, দরদাম আর মানুষের ভিড়ে মুখর হয়ে উঠছে হাটগুলো। এদিকে রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পশুর হাটগুলোতে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন ব্যাংক ও পুলিশের পক্ষ থেকে থাকছে জাল নোট শনাক্তকারী মেশিন। এদিকে পবিত্র ঈদ উল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজারগুলোতে জমে উঠেছে কেনাকাটা। জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনামরিচ, ধনিয়া, জয়ফল, জয়ত্রী ও তেজপাতা বিক্রি অনেক কয়েক গুণ বেড়ে গেছে। এছাড়া কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর কর্মকারপল্লীগুলো এখন ব্যস্ততম সময় পার করছে। কারওয়ান বাজার, পুরান ঢাকার কাপ্তান বাজার ও নয়াবাজারে বিক্রি হচ্ছে দাও ও বটি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশব্যাপী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ও ব্যবস্থা ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রেখেছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিভাগের সচিব মেরানা মাহরুখ বাংলাদেশ সংবাদ সংস্থাকে এসব তথ্য জানান। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর, পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এবং সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা সাত দিন পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে এ সময় বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে। হিলি স্থলবন্দর, পঞ্চগড় জেলার বাংলাবান্ধা স্থলবন্দর এবং সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী পহেলা জুন থেকে পুনরায় স্থলবন্দরগুলোর স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে ৩১ মে পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সম্প্রতি এনবিআর এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এছাড়া আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য এর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবিসিসিআই, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশন সহ সকল পক্ষকে জানানো হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায় ৩১ মে থেকে ২রা জুন পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনসমূহ সার্বক্ষণিকভাবে চালু রয়েছে। ঈদের সময় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও যাত্রীদের যাতায়াত সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোবাইল সংযোগ খাতে সংস্কার আনা গেলে বাংলাদেশ আরও দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে পারবে এবং ২০৩৪ সাল নাগাদ সরকারের বার্ষিক রাজস্ব আয় স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত প্রায় ২০০ কোটি মার্কিন ডলার বৃদ্ধি পাবে। ইউরোপ ভিত্তিক গবেষণা ও পরামর্শ প্রতিষ্ঠান ফ্রন্টিয়ার ইকোনমিক্স লিমিটেডের চলতি বছরের মে মাসে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মোবাইল খাতে প্রস্তাবিত কর সংস্কারের ফলে ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, মোবাইল ব্যবহার বৃদ্ধি এবং সারাদেশে ডেটা ব্যবহারের পরিমাণ বাড়বে। এর মাধ্যমে মাথাপিছু জিডিপির বার্ষিক প্রকৃত প্রবৃদ্ধির হার ৬.৬% থেকে বেড়ে ৭.২% উন্নীত হবে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় ১২৩.২৫ টাকা, ক্রয় ১২২.২০ টাকা, ইউরো বিক্রয় ১৪৪.৪৫ টাকা, ক্রয় ১৪১.৭৮ টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় ১৬৭.২৩, ক্রয় ১৬৪.০৮, সৌদি রিয়াল বিক্রয় ৩৩.০৭, ক্রয় ৩২.৪০, কুয়েতি দিনার বিক্রয় ৪০৩.৮০, ক্রয় ৩৯৬.২৫, সিঙ্গাপুর ডলার বিক্রয় ৯৬.৮১, ক্রয় ৯৪.৯৬ এবং থাইবাত বিক্রয় ৩.৭৯, ক্রয় ৩.৭২। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে ৬টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আয়োজন মালায় এবার রয়েছে আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। প্রথম গানটির কথা সাজিয়েছেন নুরুল ইসলাম মানিক, সুর করেছেন ফয়সাল আহমেদ, কণ্ঠ দিয়েছেন ঐদ্রী ভৌমিক।

শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। এবারে রয়েছে পৃথিবীর এখানে আছে এই গানটি। গেয়েছেন শিল্পী অপু আমান, কথা লিখেছেন রুঙ্গু শাহাবুদ্দিন, সুর করেছেন আলাউদ্দিন বাবুল।

শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। এবারে রয়েছে কতটা পথ পেরিয়ে এই গানটি। শিল্পী জুলি শর্মিলি, গানের কথা সাজিয়েছেন ফরিদা ফারহানা, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান সুরের মেলা। সুরের মেলার এবারে গানটিতে কণ্ঠ দিয়েছেন মিরাজুল জান্নাত সোনিয়া। গানটির কথা লিখেছেন শফিকুল ইসলাম বাহা, সুর করেছেন মোহাম্মদ শাহনুর আলম রেজা।

0: সুরের মেলার এবারের গানটিতে কণ্ঠ দিয়েছেন সম্রাট আহমেদ, গানটির কথা লিখেছেন মোহাম্মদ হাবিবুল্লাহ এবং সুর করেছেন তাজু আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়শা সিদ্দিকা।

0: Hello, dear listener. Welcome to our English learning program, Let's Speak English. Here I am, your presenter, Aisha Siddiqa, who would like to make a conversation session with two friends who will meet for the first time and will make an introduction with each other. Today, I am joined by two wonderful guests who will be sharing their personal information using some simple sentence that will help you to make an English conversation with anyone. First, we have Sumaina Mahnida Rahman, and alongside her, another guest, Yasmin Mukta. Thank you, Sumaina and Mukta, for joining our today's program. Today, we'll learn how to introduce ourselves and talk about personal information such as name, hometown, studies, work, and hobbies. Our friends Sumaina and Mukta will show us how to do it politely and correctly. Listen carefully and repeat after them if you can. So, at the first meeting, they will converse with each other.
1: Hello, I think we haven't met before. My name is Mukta.
2: Hello, Mukta. Nice to meet you. I'm Sumaina.
1: Nice to meet you too, Sumaina.
0: Okay, so at the first meeting, this is how we start a self-introduction. Hello, my name is, and reply with nice to meet you. So, amra hocche prothom jokhon karo sathe dekha hoy, ekjon stranger or oporichito karo sathe, tokhon amra first of all tar sathe hello bole tar sathe start korte pari, othoba hocche amra greetings hishebe good morning bolte pari, othoba hocche assalamu alaikum bolte pari, ebong tar naam diye she hocche shuru korte pare, ebong opposite side theke arekjon bolte pare nice to meet you. Then they will talking about their hometowns.
1: Sumaina, where are you from?
2: I am from Rajshahi. It's a beautiful city on the bank of the Padma River. And you?
1: I'm from Chattogram. It's a busy port city.
2: Oh, I have heard a lot about Chattogram.
0: Okay, notice the sentences. I am from Rajshahi. Orthat, ami hocche Rajshahi theke eshechi. And I am from Chattogram. So, ami Chattogram theke eshechi. Orthat, tader hometown gulo jokhon describe korche, tokhon eibhabe bolte pare, she kotha theke eshechi, I am from Rajshahi or I am from Chattogram. So we use the verb to be am, is, are to talk about where we are from. Orthat ekhane am, is, are ei verb gulo hocche use kora hoyeche je she kotha theke esheche shei khetre. Then amra hocche amader conversation er ei porjaye amra dekhbo je they will talking about studies.
2: Mukta, are you a student or do you work?
1: Actually, I am a student. I study at Jahangirnagar University in the Department of English. What about you?
2: I've just started working as a software engineer at a private company in Dhaka.
1: That sounds interesting.
0: Okay. Here Mukta says, I'm a student or I study at the Jahangirnagar University. So, this structure is useful for all students. So, কোন একজন স্টুডেন্ট যখন হচ্ছে সে অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে আছে সেটা বোঝাতে চাইলে সে এরকম বলতে পারে যে আমার স্টুডেন্ট অথবা সে বলতে পারে আই স্টাডি অ্যাট দ্য নেম অফ দ্য ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটির নাম বলতে পারে ঠিক একইভাবে যখন হচ্ছে কোন একটা জব সম্পর্কে বলতে যাবে অর্থাৎ তার প্যাটার্নটা জবের প্যাটার্ন কি বা কোন কোম্পানিতে কাজ করছে সেক্ষেত্রে যেটা সুমাইনা বলল সে বলল আই হ্যাভ জাস্ট স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার সো অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে অ্যাজ আ ডক্টর হতে পারে অ্যাজ আ কাস্টম অফিসার হতে পারে সো যে কোনো কিছুই আমরা হচ্ছে জব বোঝানোর জন্য আমরা এইভাবে শুরু করতে পারি আই হ্যাভ জাস্ট স্টার্টেড ওয়ার্কিং অ্যাজ তারপরে হচ্ছে তার যে ডেজিগনেশনটা আছে সেই ডেজিগনেশনটা সে বলতে পারে নাও দে উইল টকিং অ্যাবাউট দেয়ার হবিস
1: সো হোয়াট ডু ইউ ডু লাইক সো হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইয়োর ফ্রি টাইম
2: আই এনজয় রিডিং বুকস অ্যান্ড প্লেয়িং ফুটবল হাউ অ্যাবাউট ইউ
1: আই লাভ গার্ডেনিং অ্যান্ড লিসনিং টু মিউজিক
2: দ্যাটস গ্রেট
0: ওকে সো খুব অল্প কথায় তারা হচ্ছে তাদের হবিস সম্পর্কে বলছিল অর্থাৎ একজন হচ্ছে ফুটবল খেলতে পছন্দ করে আর একজন হচ্ছে গার্ডেনিং করতে পছন্দ করে সো টু টক অ্যাবাউট হবিস উই ইউজ ভার্ব লাইক লাভ এনজয় সো এখানে এক্সাম্পল হিসেবে বলেছে আই লাইক ড্রয়িং অথবা বলতে পারি আই এনজয় প্লেয়িং ক্রিকেট অথবা আমরা বলতে পারি আই লাভ কুকিং অর্থাৎ আমাদের যখন যে পছন্দটা বা যে হবি আছে সেই হবিগুলো আমরা লাইক এনজয় আর লাভ এই শব্দগুলো ইউজ করে আমরা খুব সিম্পল সেন্টেন্সের মাধ্যমে প্রকাশ করতে পারি সো নাও লেটস রিভিউ সাম গ্রামার পয়েন্টস ফ্রম টুডেজ কনভারসেশন হোয়েন উইল স্টার্ট টু ইন্ট্রোডিউস আওয়ার সেলফ অর ইয়োর সেলফ দেন ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু টেল ইয়োর নেম যেমন এখানে ওরা বলেছে মাই নেম ইজ সুমাইনা অন দ্য আদার সাইড মুক্তা বলেছে আই এম মুক্তা। সো এক্ষেত্রে আমরা কখনোই বলবো না মাই সেলফ জুমাইনা, বিকজ এই ধরনের সেন্টেন্স হচ্ছে এটা ইনকারেক্টলি আমরা হচ্ছে এক্সপ্রেস করছি। সো মাই সেলফ জুমাইনা না বলে আমরা বলতে পারি মাই নেম ইজ জুমাইনা, অথবা আমরা বলতে পারি আই এম মুক্তা। ঠিক একইভাবে আমরা যখন হচ্ছে হোম টাউন সম্পর্কে বলবো কারো কাছে, তখন আমরা বলতে পারি যেমন এখানে ওরা কনভার্সেশনে বলেছে আই এম ফ্রম রাজশাহী অর আই এম ফ্রম চট্টগ্রাম। আমরা সবসময় বলার চেষ্টা করব যে আমাদের যে হোম টাউনটা আছে অর্থাৎ তার আগে একটা ফ্রম ইউজ করব, অর্থাৎ এখানে সাবজেক্ট বসবে, এখানে অক্সিলারি ভার্ব হিসেবে অ্যাম বসেছে সাবজেক্ট অনুসারে, এবং ফ্রম অর্থাৎ কোথা থেকে এসেছে সেই জায়গাটার নাম আমরা ডিসক্রাইব করব। এরপর হচ্ছে আমরা তাদের স্টাডিজ বা জব সম্পর্কে বলেছি, যেটা হচ্ছে স্টুডেন্ট হলে আই এম আ স্টুডেন্ট, অথবা হচ্ছে আই স্টাডি অ্যাট দ্য নেম অফ দ্য ইনস্টিটিউট অর্থাৎ অ্যাট দ্য নেম অফ দ্য ইউনিভার্সিটি অর স্কুল অর কলেজ। অর জব হিসেবে যদি আমি বলি যে ওয়ার্কার হিসেবে যে আই এম অ্যাজ আ টিচার অর আই ওয়ার্ক অ্যাজ আ টিচার অর আই ওয়ার্ক অ্যাজ আ ব্যাংকার। সো এই শব্দগুলো আমরা হচ্ছে যে কোনো আমাদের স্টাডি বা জব পারপাজে ইউজ করতে পারি। নর্মালি আমরা হচ্ছে হবিজের ক্ষেত্রে হচ্ছে লাইক লাভ এনজয় ইউজ করে থাকি, এবং এই লাইক লাভ এনজয়ের সাথে যখন হচ্ছে আমরা আইএনজি যোগ করে থাকি তাহলে সেক্ষেত্রে সেটা জেরান্ড বা নাউন হিসেবে ইউজ করা হয়। সো যেমন এখানে ওরা সেন্টেন্সে বলেছে যে ওদের হবি সম্পর্কে একজন যেরকম বলেছে যে ওদের ফুটবল বা সুইমিং যদি হবি থাকে অথবা বাস্কেটবল যদি হবি থাকে তাহলে সেক্ষেত্রে ওরা বলতে পারে যে আই লাইক সুইমিং, অর্থাৎ সুইম হচ্ছে ভার্ব ছিল এটার সাথে আইএনজি যোগ হয়ে সুইমিং করে এখানে হচ্ছে আমরা এটাকে নাউন হিসেবে এক্সপ্রেস করেছি। ঠিক একইভাবে তার কারো যদি হচ্ছে কোনো বই পড়তে ভালো লাগে তাহলে সেক্ষেত্রে সে কি বলতে পারে জুমাইনা?
2: সেক্ষেত্রে সে বলতে পারে I enjoy reading.
0: I enjoy reading. অর্থাৎ আমি বই পড়তে পছন্দ করি। ঠিক একইভাবে কেউ যদি হচ্ছে ট্রাভেল করতে পছন্দ করে সেক্ষেত্রে মুক্তা কি হতে পারে?
1: I enjoy traveling.
0: Yeah. So হতে পারে I enjoy traveling. অর্থাৎ ট্রাভেল হচ্ছে ভার্ব, বা এটার সাথে আইএনজি যোগ করে বলতে পারি I enjoy traveling. So আমরা কনভার্সেশনে যখন নতুন কারোর সাথে পরিচয় হবে তখন আমরা নর্মালি হচ্ছে খুব পোলাইট এক্সপ্রেশন দেখাই। সো পোলাইট এক্সপ্রেশন দেখালে অর্থাৎ কারোর সাথে যখন আমরা ইন্ট্রোডিউস করব তখন হচ্ছে রিপ্লাই হিসেবে আমরা কি কি ধরনের পোলাইট এক্সপ্রেশন বলতে পারি জুমাইনা?
2: আমরা যেসব পোলাইট এক্সপ্রেশনগুলো ইউজ করে থাকি সেগুলো হলো নাইস টু মিট ইউ, অথবা ইটস গ্রেট টু নো অ্যাবাউট ইউ।
0: ওকে, সো নাইস টু মিট ইউ অথবা ইটস গ্রেট টু নো অ্যাবাউট ইউ, অর্থাৎ কারোর সাথে পরিচিত হওয়ার পর যে খুশি হওয়া বা ভালো লাগা সেক্ষেত্রে আমরা বলতে পারি সো ইটস নাইস টু মিট ইউ, অথবা বলতে পারি ইটস গ্রেট টু নো অ্যাবাউট ইউ, অর্থাৎ আপনার সম্পর্কে জেনে আমার খুব ভালো লাগলো। সো জুমাইনা, আমরা এন্ড অফ দ্য টাইম আমরা দেখলাম যে জুমাইনা যে কনভার্সেশনে বলছে যে মুক্তা আই রিয়েলি এনজয় টকিং উইথ ইউ, নাও আই নো ইউর হোম টাউন স্টাডিজ অ্যান্ড হবিস। সো এই মুক্তা এবং জুমাইনার লাস্ট কনভার্সেশন যখন দুজনের মধ্যে হলো দুইটা সেন্টেন্স দিয়ে কিভাবে তারা শেষ করতে পারে প্রথমে আমরা জুমাইনার মুখ থেকে শুনবো, দেন মুক্তার মুখ থেকে শুনবো।
2: মুক্তা আই রিয়েলি এনজয় টকিং উইথ ইউ, নাও আই নো ইউর হোম টাউন স্টাডিজ অ্যান্ড হবিস।
1: Same here, Zumaina. Meeting new friends and introducing ourselves is always fun.
0: Okay, dear listener, that's all for today's episode. Practice introducing yourself with your friends and classmates. Remember, speaking confidently about yourself is the first step to good communication in English. Thank you for listening to Let's Speak in English. See you next time. Thank you and goodbye from Aisha Siddiqua.

0: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়শা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি পরিচালনা করলেন মাশরুফা তানজিনা নওশিন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন খাল খননের গান। সমবেত কণ্ঠে এই গানটির কথা লিখেছেন এস এম নাসির উদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান।

0: খাল খননের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান রন্টি দাসের কণ্ঠে। গানটির কথা লিখেছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: দেশের গান শুনলেন রন্টি দাসের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ নাটক ডি অন কাঠি।
3: আমি পাগল হব, পাগল নেব, যাব পাগলের দেশে।
2: শুনবেন ঈদ উল আজহার দিন রাত ১০টায়। রচনা শেখ মোহাম্মদ মুস্তাগিসুর রহমান, প্রযোজনা এ বি এম মাহবুবুর রহমান।
4: আমার মেলা দিনের স্বাদ বুঝলি, ইরাম ছোটখাটো একটা বাগান কর।
5: তা করেন না কেন, আপনার তো জমি জমার।
2: নাটকটিতে অভিনয় করেছেন জহুরুল ইসলাম, নাহিদা শারমিন, মোহাম্মদ শাহজাদা সম্রাট, এ কে এম আমিনুল হক আমিন, সুফিয়া মাওলা ছবি সহ আরো অনেকে।
6: তুমি শহরে যাইয়ে কাজ করে বন্ধুকে টাকা জোগাড় করে তবেই ফিরবে।
2: প্রচারিত হবে বাংলাদেশ বেতার ঢাকা ক, মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ এবং FM ১০৬ মেগাহার্টজে। একই সঙ্গে শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপ থেকে। নাটকটি শোনার আমন্ত্রণ রইল।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আয়োজন মালে এবার রয়েছে আধুনিক গান। শুনবেন পুলক অধিকারের কণ্ঠে। প্রথম গানটির কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন রিপন খান।

শুনছেন আধুনিক গান পুলক অধিকারের কণ্ঠে। এবারের গানটির কথা সাজিয়েছেন প্রজিৎ ঘোষ, সুর করেছেন সম খায়রুল ইসলাম।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন পুলক অধিকারীর কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসন্ন পবিত্র ঈদ উল আজহায় নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য সম্মানিত জনসাধারণের প্রতি অনুরোধ,
0: যারা ঢাকার বাইরে যাবেন তারা সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করবেন, যাতে শেষ মুহূর্তের ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটের মারাত্মক ভিড় এড়িয়ে নির্বিঘ্নে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।
1: ভ্রমণের সময় দ্রুতগতিতে গাড়ি চালাতে চালককে তাগিদ দেবেন না, চালক যাতে নিয়মতান্ত্রিকভাবে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখুন।
0: নিজের জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেন, বাস, লঞ্চ বা স্টিমারে চলাচল করবেন না। ট্রেন, লঞ্চ, বাসের ছাদে কিংবা ট্রাকে ভ্রমণ করবেন না। ভিড় এড়িয়ে চলুন, নিরাপদে ভ্রমণ করুন।
1: রেল স্টেশনে, বাস ও লঞ্চ টার্মিনালে, যাত্রাপথে পাশের যাত্রী বা অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে খাবার সামগ্রী ও পানীয় গ্রহণ করবেন না।
0: কোনো ব্যক্তিকে অজ্ঞান পার্টি, প্রতারক চক্রের সদস্য সন্দেহ হলে সাথে সাথে নিকটস্থ পুলিশকে জানান।
1: ট্রাক, লঞ্চ, ট্রলার ইত্যাদি পরিবহনে অতিরিক্ত পশু বোঝাই করবেন না।
0: পশুর হাটে অর্থ লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। অর্থ লেনদেনের সময় কোনো নোট জাল সন্দেহ হলে নিকটস্থ পুলিশের সহায়তা নিন।
1: পশুর হাটে কেউ অতিরিক্ত হাসিল অথবা চাঁদা দাবি করলে নিকটস্থ পুলিশকে জানান।
0: পশুর চামড়া পাচারের বিষয়ে সতর্ক থাকুন। কাউকে চামড়া পাচারকারী সন্দেহ হলে স্থানীয় পুলিশকে অবহিত করুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। কিছুক্ষণের মধ্যেই প্রচারিত হবে খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি বিদিতা রহমান। যথাযথ উৎসব উদ্দীপনা, ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় আগামীকাল সারাদেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ইসলাম ধর্মের বিশ্বাস অনুযায়ী হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। মহান আল্লাহ তার আনুগত্য ও ত্যাগের এই পরীক্ষায় সন্তুষ্ট হয়ে ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে একটি পশু কোরবানির ব্যবস্থা করেন। সেই ঘটনার স্মরণে ইসলামে কোরবানির বিধান চালু হয়, বিধায় ঈদুল আজহা কোরবানির ঈদ নামেও পরিচিত। ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সকালে মুসল্লিরা ঈদগাহ ও মসজিদে সমবেত হয়ে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। খতিবরা খুতবায় কোরবানির তাৎপর্য ও ইসলামের ত্যাগের আদর্শ তুলে ধরবেন। ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭:৩০টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালিক প্রধান এই ঈদের নামাজ পরিচালনা করবেন। জাতীয় ঈদগাহে এবার ১২১টি কাতারে একসঙ্গে প্রায় ৩৫,০০০ মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রায় ৩,৫০০ নারী মুসল্লির জন্য পৃথক নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিচারপতি, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ময়দানে নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। নামাজ শেষে দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হবে। ঈদগাহে নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মুসলে উদ্দিন আহমদ। পরে এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আগ্রহী মুসল্লিদের নিরাপত্তার বিধান মেনে চলতে আহ্বান জানান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম বলেন, বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহে নামাজ আদায় করতে মুসল্লিদের যেন কোনো অসুবিধা না হয় সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপি কমিশনার জানান, ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীতে ৪-৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থার মধ্যে কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও এখন ঘরমুখো মানুষের ভিড়। এদিকে রাজধানীর মহাকালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সবকিছু মিলিয়ে এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা ভালো হয়েছে। বাসের টিকিট বিক্রি কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, টিকিটের কালো বাজারি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এ সময় মন্ত্রী যাত্রীদের সঙ্গেও কথা বলেন। সৌদি আরবে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এদিকে পবিত্র হজ পালনের অংশ হিসেবে হাজিরা এখন মিনায় অবস্থান করছেন। সেখানে মহান আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় তাঁরা পশু কোরবানি দিচ্ছেন। এরপর বড় জামারায় কঙ্কর নিক্ষেপ শেষে মাথা মুন্ডন কিংবা চুল ছোট করবেন হাজিরা। রাজধানীর মগবাজারে আদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬টি শিশুর মৃত্যু হয়েছে। আজ ভোরে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পরে স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা প্রভাত চন্দ্র বিশ্বাস আদিন হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 72 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসি জটিলতা বা ভেন্টিলেশন সমস্যার কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। সবশেষে আবহাওয়া, আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ।
1: ওয়ালাইকুম
0: সালামের জবাব তো খুব সুন্দর করে দিলা সবাই একসাথে, ব্যাপারটা তো কিছু বুঝলাম না।
1: কেন সুন্দর করে? আমরা সব সময় দিই
0: না, সুন্দর করে দাও। তবে আজকেরটা একটু অদ্ভুত সুন্দর মনে হয়েছে।
2: আজকের ঘটনা হলো, আজকে খুশির বিষয়টা একটু ঘুরপাক করতেছে। একটা খুশি তো বড়, আর একটা খুশি মাঝামাঝি ধরনের, সেটা আবার তোমার থেকে আসছে, তো এই জন্য ডাবল খুশি মিলাইয়া আমরা মনে করি খুশি তো
0: একটু। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য অনেক বেশি শান্তি নাকি
3: বলবো। দাওয়াত খাওয়াইবা না,
0: দাওয়াত খাওয়াইলে যে খুশিতে থাকতে হইব, আর দাওয়াত না খাওয়াইলে যে খুশিতে থাকতে হইব না, এটা কিন্তু ঠিক।
3: তোমার দাওয়াতের লাগিয়ে তো আজকে এত খুশি,
0: কোনো অসুবিধা নাই।
2: আমরা দাওয়াত খামু, এটা আমরা খুশি। হ্যাঁ খাওয়াই তো, এই জন্য বোধহয় কিছুটা অখুশি, এই জন্য সে খালি ছাপাই যেতে।
0: না না না, আমার কিন্তু মহা খুশি,
2: মহা খুশি,
0: আমি মহা খুশি। শোনো, কারণ খুশি এই কারণে যে এটা তো আল্লাহর তরফ থেকে খাইতাছ।
2: অবশ্যই
0: তাই না?
2: এখন কত হইতেছে,
3: আল্লাহ জানে ভালোবাসে, তার বাড়িতে মেহমান বেশি বেশি।
2: আল্লাহর তরফে জিনিসটা তুমি আবার আটকে রাখো না, অংশের শেষ আমরা দিয়ে দিও।
0: হ্যাঁ হ্যাঁ, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, তুমি চিন্তা করো না।
4: রূপালী বিকুন তো মাঝখানে হাদিসের কথা কইয়ে ফেলাইছে, আল্লাহ যারে বেশি ভালোবাসে হের বাড়ি বেশি বেশি মেহমান
0: পাঠায়। পরিষ্কার পরিচ্ছন্নের একটা ব্যাপার আছে তাই না?
2: তা তো অবশ্যই,
0: বাড়ির আশপাশ, তারপরে আমরা এই যে বর্জ্য, কুরবানির বর্জ্য কেমনে কোথায় রাখবো, কিভাবে রাখবো, যাতে আশেপাশের মানুষের যেন কোনো কষ্ট না হয়, এই সব চিন্তা ভাবনা করে গর্ত খুইরা, তারপরে সেই সমস্ত ময়লাগুলো একসঙ্গে দিয়া তারপর আমাদের কাজ করতে হইব,
1: মাটি চালা দিতে হইব।
0: কি বলো বাবুল, কি বলো?
2: হ্যাঁ, তবে কাজটা ওই যে পরে করলে হবে না।
0: না না,
2: এই যে মনে করো, কথা বলতে দাও, এই যে মনে করো যে কোরবানি শেষ করলাম, শেষ করার পরে আচ্ছা কাজ করবো, শেষ করার পরে ওই যে সন্ধ্যে গিয়ে পরিষ্কারের কাজ করবো, না না তা হবে না। এর মধ্যে অলরেডি জীবাণু কিন্তু তোমার বাসার ভিতরে হান্দে গেল।
3: আর একটা কথা আছে, এর আগের থেকেও কিন্তু শুরু করতে হবে। এই যে গরু যে বাইন্দা রাখবা, জবত দিবা ঈদুল আজহার দিন, এই যে বর্জ্য গুলা এইগুলাও কিন্তু গুছায় রাখবা, মাটি চাপা দিয়া। তার
0: খুব সুন্দর একটা
3: কথা, গতবার আমার কি হইলো মনে নাই, তুমি গো বাবুল ভাইয়ের গরু বান্দা ছিল, তার বাড়ি আমি যে আসার খাইলাম গোবরের মধ্যে, আমার মনে থাকবো না কও,
0: তাই তো
4: সেই আসারের ব্যথা কিন্তু
3: হনো, আমার মনে আছে, এই জন্যই মনে আছে।
4: নাসির ভাই কও, আমি কিন্তু এই যে বর্জ্য ফেলাইতে হবে, এই জন্য গর্ত করতে হবে না? আমি কিন্তু গর্ত প্রতি বছর ঈদের আগের দিন করে রাখি, সকালবেলা কষ্ট
2: হবে।
0: সবাই সবার জন্য দোয়া করি, সুন্দর ভাবে যেন কুরবানি দিয়া মাংস ঘরে তুইলা, কুরবানি মানে জবই দেওয়ার পরে সুন্দর করে আছে, আমরা সিলাই ওইগুলো কেমনে পরিষ্কার কইরা, ওই যেখানে একটা নির্দিষ্ট জায়গায় আমরা কিভাবে ফালাবো, সেই ব্যবস্থাটা কিন্তু আমাদের আগে থেকে করতে হইব।
3: ঠিক আছে, আগে থেকে করতে হইব, পরিকল্পনা হলো অর্ধেক।
0: এই যে শোনো, কোরবানির পশুর চামড়া ছাড়ানো উপায়, এই বিষয় নিয়ে একটা আলোচনা শুনলে কেমন হয়?
2: আরো ভালো।
0: তাহলে আমরা শুনে আসি।
5: প্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব কোরবানির পশুর চামড়া ছাড়ানোর সঠিক উপায় সম্পর্কে। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডাক্তার মনিরুজ্জামান তরফদার, তথ্য কর্মকর্তা প্রাণী সম্পদ, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, ঢাকা। স্বাগতম আপনাকে।
6: ধন্যবাদ।
5: কোরবানির পশুর চামড়া এত গুরুত্বপূর্ণ কেন?
6: চামড়া আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। প্রতি বছর চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। তবে বিশেষভাবে উল্লেখ্য যে আমাদের সারা বছর যে পরিমাণ পশুর চামড়া আসে, তার অর্ধেকাংশই আসে কুরবানির সময়। সেই জন্য কুরবানির পশুর চামড়া আসলে অর্থনৈতিক দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ।
5: সঠিকভাবে চামড়া ছাড়ানো না হলে চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যায়। এই যে গুণগত মান নষ্ট হয়ে যায়, এর প্রধান কারণটা কি?
6: চামড়ার মান নষ্ট হওয়ার কয়েকটি সাধারণ কারণ রয়েছে, অসচেতনতার কারণেই হয়। যেমন চামড়ায় কাটা দাগ পড়ে যায়, ছুরির গভীর দাগ লেগে যায়, এলোমেলো ভাবে যদি চামড়া কাটা হয় বা টানাটানির ফলে চামড়া ছিঁড়ে ফেলা হয়, মাটিতে টেনে যদি অনেক সময় ময়লা লাগে বা সময় মতো সংরক্ষণ অভাবে চামড়ার পচন ধরে যায়, এইসব বিষয় খুবই ঠুনকো, কিন্তু সতর্কতার যদি অবলম্বন করা হয় তাহলে সম্ভব এর থেকে রক্ষা করা। এবং এই কারণেই অধিকাংশ সময় আমরা চামড়ার মান নষ্ট হয়ে যায় দেখি।
5: জানতে চাই জবাইয়ের আগে কি কি প্রস্তুতি নেওয়া উচিত? তাহলে
6: একটা গবাদি পশুকে যখন জবাইয়ের জন্য প্রস্তুতি নিব, তার আগে যদি আমরা কিছু জিনিস মনে রাখি, তাহলে দেখা যাবে যে আমাদের চামড়া খুবই সুন্দরভাবে অর্থনৈতিকভাবেও অবদান রাখতে পারবে। যেমন পশুকে কোরবানির আগে অবশ্যই ভালোভাবে গোসল করে নিতে হবে এবং শরীরে যেন কাদা, গোবর বা ময়লা যেন না লাগে সেটা খেয়াল রাখতে হবে। জবাইয়ের সাধারণত 1-2 ঘন্টা আগে গবাদি পশুকে পর্যাপ্ত পরিমাণে পানি পান করাতে হবে, শুধু পানি। এতে করে চামড়া ছিলানো সহজ হয়। পশুকে শান্তভাবে ধরতে হবে এবং মারধর বা ধাক্কাধাকি করা যাবে না, যেন চামড়াতে কোনো ধরনের আঘাতপ্রাপ্ত না হয়। জবাইয়ের যে আমরা ছুরিটা ব্যবহার করব, তো অবশ্যই ধারালো হতে হবে এবং বিশেষভাবে উল্লেখ্য যে চামড়া ছাড়ানোর জন্য যে ছুরিটা হবে সেটা বিশেষ এবং আলাদা ধরনের হতে হয়, যেন চামড়া ছাড়ানোর জন্য শুধু ব্যবহার করা যায় এবং চামড়া ছাড়াতে সহজ হয়।
5: সঠিকভাবে চামড়া ছাড়ানোর ধাপগুলো কি কি?
6: জবাই শেষে পশু যখন পরিপূর্ণভাবে নিস্তেজ হয়ে যাবে, সে জায়গায় পশুকে চিত করে রাখতে হয়। এরপর প্রথম যে ধাপটা হলো, গবাদি পশুর যে গলা থেকে বুক হয়ে পেটের মাঝ বরাবর একটা সাদা রেখা আছে, যেটা আমরা মেডিকেলের ভাষায় বলি লিনিয়াল, বা এই বরাবর সোজা একটা দাগ দেয়া লাগে চামড়া ছাড়ানোর চাকু দিয়ে। দ্বিতীয় ধাপ হলো, সামনের পা থেকে হাঁটু পর্যন্ত এবং হাঁটু থেকে বুক পর্যন্ত একটা সরল দাগ দিতে হয়, যেন সেই বুকের দাগের সাথে মিলে যায়। তৃতীয় ধাপ হলো, পেছনের দুই পা থেকে লেজের কাছ পর্যন্ত কেটে মাঝ বরাবর একটা দাগ দিতে হয়। চতুর্থ ধাপ হলো, হাত দিয়ে ধীরে ধীরে চামড়া আলগা করতে হবে, যেখানে শক্তভাবে লেগে যাবে সেখানে খুব সাবধানে ছুরি ব্যবহার করতে হবে।
5: সব শেষে জানতে চাই, চামড়া কাটার সময় কোন কোন জায়গাগুলোতে বেশি সাবধান থাকা দরকার?
6: চামড়া ছাড়ানোর জন্য যে জায়গাগুলোতে চামড়া শরীরের সাথে বেশি লেগে যায়, সেই অংশগুলো ছাড়ানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন গলা, বুক, কাঁধ, উরু ও পিঠের অংশের যে চামড়া আছে সেটা শরীরের সাথে অনেক শক্তভাবে লেগে যায়। এসব স্থানের চামড়া যদি আমরা কাটতে যাই, অবশ্যই সতর্কতার সাথে কাটতে হবে।
5: প্রিয় শ্রোতা, আশা করছি আজকের এই আলোচনা থেকে আপনারা জেনেছেন কিভাবে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়াতে হবে এবং সংরক্ষণ করতে হবে।
0: কেমন শুনলা?
2: অনেক বিষয়ে আমরা শুনলাম, জানলাম, একটু জ্ঞানের কথা বলি, বুঝছো? বলো, তোমাদের তো একটু মাঝে মাঝে বলতে হয়, না বললে তোমরা আর বুঝো না। চামড়া জাতীয় সম্পদ, একেবারে এই সম্পদকে নষ্ট করা যাবে না, নষ্ট করলে নিজের লস, জাতির লস। আর একটা কথা হলো, অলিবু বাকি যা তুমি বলো, চামড়া নাকি কার হক?
3: বিক্রি করে যা টাকা হয় গরিবদের মধ্যে বিলাই দেওয়া হয়।
2: তো জ্ঞানের কথাটা মনে রেখো, চামড়া যাতে নষ্ট না হয়।
3: শুনছি নাসির ভাই, এখন তুমি একটা গানের ব্যবস্থা,
0: গান শোনাবো। তার আগে এই যে গুরুত্বপূর্ণ আলোচনা গুলো আমরা যে করলাম, এইগুলা কিন্তু অক্ষরে অক্ষরে পালন করতে হবে এবং সবাই মাইনা চলতে পারি, আর যারা জানে না তাদেরকেও জানাইতে হবে। একটা গান শুনতে চাইছে, একটা গান শুনাই দিই, বুঝছো? একটা কৃষি বিষয়ক গান শুনাই দিই, কি বলো? তার কণ্ঠে বাড়ির পাশে পতিত জমি, বাড়ির পাশে পতিত জমিতে কি হইব কি না হইব গানের মধ্যে আমরা শুনি, কি বলো?
3: শুনি
0: শুনি

0: হ্যাঁ, তা কেমন শুনলা গান কও?
1: খুব ভালো
2: খুব
1: শুনলাম,
2: ভালো, খুব সুরেলা
1: শোনো না
2: কণ্ঠে।
1: ভাই,
0: হ্যাঁ কও।
1: ফুল পাখি গান হলো প্রকৃতির অবদান, সবাই ভালোবাসে।
0: বাড়ির পাশের পতিত জমিতে কি সুন্দর সুন্দর চারা লাগাইতে হবে এবং সারিবদ্ধ ভাবে লাগাইতে হবে, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর ভাবে মাইনা
1: শুনলাম, এটা কিন্তু মনে থাকবে।
3: ঠিক করছো, মনে বেশি থাকবে।
0: আর একটা ব্যাপার নিয়ে আলোচনা করি, কি বলো?
1: বলো।
0: আচ্ছা, চরাঞ্চলের বসত বাড়িতে নিবিড় সবজি চাষ নিয়ে আলোচনা করবেন। রেশমা আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
4: আর সাক্ষাৎকারটা গ্রহণ করেছেন আহসানউল্লাহ খান তমাল।
0: তাহলে আমরা শুনি না আসি?
3: আচ্ছা শুনি।
5: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আসরে। আমি আহসানুল্লাহ তমাল। আজ আমরা কথা বলবো চরাঞ্চলে বসত বাড়িতে নিবিড় সবজি চাষ বিষয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের আসরে উপস্থিত আছেন রেশমা আফরোজ, উপজেলা কৃষি অফিসার, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, ঢাকা থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
3: আপনাকেও ধন্যবাদ।
5: আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছি, চরাঞ্চলে বসত বাড়িতে নিবিড় সবজি চাষ কেন গুরুত্বপূর্ণ?
3: ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের ব্রহ্মপুত্র নদ, যমুনা নদী ও পদ্মা নদী অববাহিকায় গড়ে ওঠা চরাঞ্চল প্রাকৃতিকভাবে ঝুঁকিপূর্ণ এলাকা। এখানে নদী ভাঙ্গন, বন্যা, খরা ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে মানুষের জীবন জীবিকা অনিশ্চিত। এই প্রেক্ষাপটে বসত বাড়ির আঙ্গিনায় নিবিড় সবজি চাষ পরিবারকে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দিতে পারবে। প্রথমত, এটি পরিবারের দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণ করে। লাল শাক, পালং শাক, ঢেঁড়স, বেগুন, লাউ, মিষ্টি কুমড়া, টমেটো ও মরিচের মতো সবজি অল্প জমিতে উৎপাদন সম্ভব, ফলে বাজারের উপর নির্ভরশীলতা কমে এবং শিশু নারীর অপুষ্টি হ্রাস পায়। দ্বিতীয়ত, অতিরিক্ত সবজি স্থানীয় হাটে বিক্রি করে নগদ আয় করা যায়। চরাঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় এই আয় পরিবারে অর্থনৈতিক স্থিতি আনে। তৃতীয়ত, বসত ভিটায় সবজি চাষ নারীর অংশগ্রহণ বাড়ায়। গৃহিণীরা বীজ বপন, আগাছা পরিষ্কার, সেচ ও ফসল সংগ্রহে ভূমিকা রাখতে পারে। এতে তাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়ন ঘটে।
5: এবারে আপনার কাছে জানতে চাচ্ছি, চরাঞ্চলের প্রতিকূল পরিবেশে কিভাবে সফলভাবে নিবিড় সবজি চাষ করা যায়?
3: চরাঞ্চলের মাটি অনেক সময় বালুময় ও অনুর্বর হয়, আবার বর্ষায় প্লাবিত হয়, তাই কিছু বিশেষ কৌশল অনুসরণ করা জরুরি। উঁচু বেড ও মাচা পদ্ধতির ক্ষেত্রে বর্ষাকালে পানি জমে থাকা এড়াতে 1 থেকে 1.5 ফুট উঁচু বেড তৈরি করা উচিত। লাউ, করলা, শশা ও পুঁই শাক মাচায় চাষ করলে জমির সঠিক ব্যবহার হয় এবং ফলন বৃদ্ধি পায়। ফসল নির্বাচন ও মৌসুমি পরিকল্পনার ক্ষেত্রে স্বল্পমেয়াদী ও সহনশীল জাত নির্বাচন করতে হবে। গ্রীষ্মে ঢেঁড়স, বরবটি, লাল শাক, শীতে বাঁধাকপি, ফুলকপি, টমেটো চাষ করা যায়। একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল করলে মাটির উর্বরতা বজায় থাকে। জৈব সার ব্যবহারের ক্ষেত্রে গোবর, কম্পোস্ট ও পচা পাতা মাটির সাথে মিশিয়ে নিলে উৎপাদন বাড়ে, এতে খরচ কমে যায় এবং মাটির গুণাগুণ উন্নত হয়। মালচিং ও পানি সংরক্ষণের ক্ষেত্রে খড় বা শুকনো পাতা দিয়ে জমি ঢেকে রাখলে মাটির আর্দ্রতা বজায় থাকে। বৃষ্টির পানি ড্রামে সংরক্ষণ করে খরার সময় সেচ দেওয়া যায়। সমন্বিত বালাই দমনের ক্ষেত্রে নিম পাতার রস, ফেরোমন ফাঁদ বা আলোর ফাঁদ ব্যবহার করে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করা যায়, এতে স্বাস্থ্য ঝুঁকি কমে এবং পরিবেশ রক্ষা পায়। এসব পদ্ধতি অনুসরণ করলে চরাঞ্চলের সীমাবদ্ধতা সত্ত্বেও নিবিড় সবজি চাষ লাভজনক করা সম্ভব।
5: আপনার কাছে সব শেষে জানতে চাচ্ছি, চরাঞ্চলে নিবিড় সবজি চাষ সম্প্রসারণে কি ধরনের সহায়তা প্রয়োজন?
3: চরাঞ্চলে এই কার্যক্রম টেকসই করতে প্রাতিষ্ঠানিক সহায়তা গুরুত্বপূর্ণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে প্রশিক্ষণ ও প্রদর্শনী প্লটের মাধ্যমে আধুনিক প্রযুক্তি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারে। কৃষকদের হাতে কলমে শেখানো হলে উৎপাদন অবশ্যই বাড়বে। মানসম্মত বীজ ও জৈব সার সহজলভ্য করতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বীজ বিতরণ কার্যক্রম আরো জোরদার করা দরকার। মৌসুমি বন্যা বা ক্ষতির সময় স্বল্প সুদে ঋণ ও আর্থিক সহায়তা কৃষকদের ঝুঁকি মোকাবেলায় সহায়ক হবে। চরাঞ্চল থেকে সবজি বাজারে পৌঁছাতে নৌ ও সড়ক যোগাযোগ উন্নয়ন করতে হবে। ন্যায্য মূল্য নিশ্চিত হলে কৃষকের আগ্রহ বাড়বে। সঠিক পরিকল্পনা, প্রযুক্তি ও সহযোগিতা থাকলে এটি গ্রামীণ উন্নয়নের শক্ত ভিত্তি গড়ে তুলতে সক্ষম হবে।
5: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আসরে সময় দেওয়ার জন্য।
0: কে
4: কেমন লাগলো?
2: ভালো লাগলো না,
4: খালি আনন্দ শুনলে তো হইব না, কামের কথাও শুনতে হইব।
2: এই জন্য
4: তাহলে একটা মানে একটা প্রতিবেদন শুনি, প্রামাণ্য প্রতিবেদন, কি বলো?
6: শ্রোতা বন্ধুরা, সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। কুরবানির ঈদ মানে ত্যাগের আনন্দ, আর এই আনন্দের অন্যতম পূর্ব শর্ত হলো পবিত্রতা ও পরিচ্ছন্নতা। তাই আজ আমরা কথা বলবো হাটের বর্জ্য ও কুরবানির বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। আজকে আমরা গাবদলির পশুর হাটের বিভিন্ন জায়গায় ঘুরে এখানকার খামারি এবং সিটি কর্পোরেশনের ব্যক্তিত্বদের সাথে কথা বলে আসলে জানবো কিভাবে হাটের বর্জ্য পরিষ্কার করা হয় এবং ক্রেতাদের প্রতি যারা কুরবানির পরে বর্জ্য ব্যবস্থাপনাটা কিভাবে করা উচিত। আমাদের সাথে এখন রয়েছেন একজন ব্যবসায়ী, তার নাম হলো ইউনুস ব্যাপারী। আমাদের একটা বিষয় জানার প্রয়োজন ছিল যে পশুর হাটগুলাই কোন কোন ধরনের বর্জ্যগুলো আসলে তৈরি হয়।
7: নোংরা হয় ভাই, খ্যার, ঘাস, গোবর, কাটা,
6: এগুলা কি প্রতিদিনই তৈরি হচ্ছেই?
7: সবসময় হবে ভাই, হবেই তো, লক্ষ লক্ষ গরু যাইতেছে।
6: এখন হাটের যে এই যে ময়লাগুলা তৈরি হয়, এই ময়লাগুলা কি প্রতিদিনই পরিষ্কার করেন আপনারা?
7: প্রতিদিন পরিষ্কার, প্রত্যেকদিন।
6: এটা কিভাবে পরিষ্কার করা হয় সাধারণত?
7: এটা প্রতিদিন প্রতিটা এই দোকানের লোক রাখা আছে, বুঝছেন, ওরা নিয়ে নিয়ে এক জায়গায়
6: হাটের পরিবেশটা সুন্দর রাখতে খামারি বা বিক্রেতাদের ভূমিকাটা আসলে কেমন হওয়া উচিত বলে মনে করেন?
7: ভালো, যত পরিষ্কার থাকে ভালো না?
6: পরিষ্কারটা কিভাবে করেন শুরু থেকে?
7: মানে মনে করেন যার যার পজিশন, যে যেটুকু থাকে, যার যে কোনো মাল থাকে, ওই জায়গাটা পরিষ্কার করে রাখে, লোক আছে পরিষ্কার করে রাখে।
6: নিজের এই খরচটাকে নিজেকে বহন করতে হয়?
7: নিজের দোকান নিজের বহন করতে হবে না, ফ্লাই দিয়ে নিয়ে, ফ্লাই দিয়ে আসলে সিটি কর্পোরেশন লেখে যায়।
6: বুঝতে পারছি, মানে হাটের বাইরে সিটি কর্পোরেশনের ময়লা রাখার জন্য একটা জায়গা আছে, আপনারা এখান থেকে পরিষ্কার করে সেখানে রাখেন?
7: হ্যাঁ হ্যাঁ, লাখ লাখ নিয়ে যায়।
6: এখানে কি কোনো পশু কুরবানি করা হয়?
7: না না না, রেলওয়ে কিনে জায়গাটা হাট।
6: এখানে মশা মাছি এগুলার উপদ্রব কেমন?
7: এগুলো ওষুধ দেয় ভাই,
6: মানে মশা মাছির জন্য ওষুধ?
7: ওষুধ দেয়, হ্যাঁ ওষুধ দেয়। হ্যাঁ
6: বুঝতে পারছি, মানে আপনারাও এই ব্যবস্থা গুলো গ্রহণ করেন, আবার সিটি কর্পোরেশন থেকেও ব্যবস্থা করেন?
7: সিটি কর্পোরেশন লোক দিয়ে যায় ভাই।
6: ধন্যবাদ, আপনার সাথে কথা বলে ভালো লাগলো।
8: আমাদের সাথে রয়েছেন জনাব মোহাম্মদ আরিফুর রহমান, অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঈদের দিন যেখানে পশু জবাই করার কারণে বর্জ্য শহরের বিভিন্ন জায়গায় ছড়ায়, এই ব্যাপারে আমাদের প্রথম সতর্কতা কি হওয়া উচিত?
9: আপনারা জানেন যে আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রতিদিন প্রায় 4,000 টন বর্জ্য উৎপন্ন হয়। তো আমাদের ঈদের সময় করে কোরবানির পশু থেকে যে বর্জ্য প্রায় হচ্ছে ঈদের দিন এখানে প্রায় 10,000 টনের উপরে বর্জ্য উৎপন্ন হবে। পাশাপাশি ঈদের পরের দিন আপনি জানেন যে আমাদের এখানে কোরবানি হয়ে থাকে। আমাদের গত বছরের যে পরিমাণ আমরা বর্জ্য পেয়েছিলাম ঈদ উপলক্ষে প্রায় 21,000 টন 3 দিনে, তা আমরা এবারও আশা করছি যে সম পরিমাণ বা তার চেয়েও বেশি পরিমাণ বর্জ্য উৎপন্ন হবে আবার ঈদে। তো এই বর্জ্য অপসারণের ক্ষেত্রে আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছে সিটি কর্পোরেশনে, পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে সাথে নিয়ে ইতিমধ্যে কিন্তু আমাদের বিভিন্ন কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ঈদের পূর্বেই আমাদের যে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন গুলো রয়েছে এগুলো যাতে সম্পূর্ণরূপে খালি থাকে। খালি থাকার কারণ হচ্ছে যেটা যদি খালি থাকে তাহলে আমরা বর্জ্যটা নিয়ে এসে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে আমরা রাখতে পারবো বা ওখান থেকে হচ্ছে আমরা আনন্দবাজারে আনতে পারবো। সেক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে আমাদের 55টি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের পাশাপাশি আমরা খোলা কয়েকটি স্পটও রাখছি, যেখানে প্রাথমিকভাবে আমরা যে বর্জ্যগুলো উৎপন্ন হবে কোরবানির সে বর্জ্যগুলো সেখানে নিয়ে আসবো এবং ওখান থেকে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে, আপনি জানেন যে আমাদের এবার সরকার থেকে 12 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের একটা টার্গেট ধারণ করা হয়েছে, আমরা আশা করি এর মধ্যে হচ্ছে আমরা বর্জ্য অপসারণ করতে পারবো।
8: কুরবানি দেওয়ার ক্ষেত্রে পশু রক্ত পরিষ্কার করার সঠিক নিয়মটা কি? অনেকে কিন্তু বাসার সামনে কোরবানি দিয়ে থাকে, তো এক্ষেত্রে সঠিক নিয়মটা কি?
9: আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে কিন্তু জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা কিছু লিফলেট, মাইকিং সহ কিছু টিভিসি আমরা প্রস্তুত করেছি। এর মধ্যে হচ্ছে একটা অংশ হচ্ছে যে আমাদের কোরবানির পশুর বর্জ্য যাতে কোনোভাবে আমাদের ড্রেনে পড়ে ড্রেন যাতে বন্ধ করে না দেয়। আপনি জানেন যে আমাদের বর্ষাকাল সন্নিকটে ড্রেন যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে আমরা আমাদের যারা নাগরিক আছে তাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যারা হচ্ছে কোরবানি করবেন, আমরা সিটি কর্পোরেশন থেকে ইতিমধ্যেই কিন্তু ব্যাগ, আমরা প্রায় 17 লক্ষ পিস ব্যাগ কিন্তু মানুষজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এক একটা ব্যাগে প্রায় 35 কেজি পর্যন্ত বর্জ্য কিন্তু ধারণ ক্ষমতা রয়েছে। সেক্ষেত্রে যে বর্জ্যগুলো উৎপন্ন হয় সেটা আমরা নগরবাসীর প্রতি আহ্বান থাকবে, আপনারা আমাদের যে ব্যাগ আমরা দিয়েছি সেই ব্যাগে আপনারা সংরক্ষণ করবেন। পাশাপাশি ব্যাগের পাশাপাশি কিন্তু আমরা ব্লিচিং পাউডারও কিন্তু সরবরাহ করছি। তো আমরা এক্ষেত্রে কেউ যদি ড্রেনের পাশে যদি হচ্ছে কোরবানি করে থাকেন, সেক্ষেত্রে যাতে হচ্ছে বর্জ্যটা যাতে হচ্ছে ড্রেনে না পড়ে, রক্তের ক্ষেত্রে যেটা রক্তটা আপনারা সাথে সাথে ধুয়ে ফেলবেন, ধুয়ে ফেললে ফ্লো এর মাধ্যমে চলে যাবে, ধুয়ে ফেলে ওখানে ব্লিচিং পাউডার দিয়ে দিলে আমাদের দুর্গন্ধ সহ অন্যান্য বিষয়গুলো আসবে না। এর পাশাপাশি আমাদের সিটি কর্পোরেশন থেকে আমরা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গা যেখানে নোংরা হবে সেখানে পরিষ্কার করার জন্য কিন্তু আমাদের যে গাড়িগুলো রয়েছে ফায়ার সার্ভিস সহ অন্যান্য ডিপার্টমেন্টের গাড়িও কিন্তু আমরা রাখার জন্য পরিকল্পনা করেছি। এছাড়াও আমাদের সিটি কর্পোরেশন নিজস্ব কিছু গাড়ি আছে যে গাড়িগুলো যে পানি দেওয়া যাবে এগুলোর ব্যবস্থা আমরা রেখেছি। প্রত্যেকটা ওয়ার্ডে যে ভ্যান সার্ভিস বা সহ আমাদের যে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তাদের মাধ্যমে কিন্তু আমরা বাসায় বাসায় হচ্ছে যারা কোরবানি দিবে তাদের কাছে এই ব্যাগগুলো ঈদের আগেই নর্মালি আমরা চেষ্টা করব ঈদের তিন দিন আগে পৌঁছানোর জন্য, এবং কেউ যদি বাদ থাকে তাকে আমরা ঈদের আগের দিন পর্যন্ত হচ্ছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা।
10: আমাদের শ্রোতাদের জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ থেকে কোনো বার্তা যদি থাকে তাহলে?
9: হ্যাঁ অবশ্যই, আমরা বিশেষ করে আমাদের সকল শ্রোতাদের প্রতি আহ্বান থাকবে, যেহেতু নগরটা হচ্ছে সকলের মিলে আমরা পরিচ্ছন্নতা কর্মী যারা আছে বা সিটি কর্পোরেশন পাশাপাশি নগরবাসী সকলে মিলে কিন্তু আমাদের এই নগর, আমরা বর্তমান সরকারের একটা অঙ্গীকার হচ্ছে ক্লিন ঢাকা গ্রিন ঢাকা নির্মাণ। আমরা আশা করব পরিচ্ছন্ন নগরী সুস্থ জীবন করার জন্য হচ্ছে স্লোগানকে সামনে রেখে আমরা নগরবাসীর সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। তারা যেন হচ্ছে অন্তত ড্রেনগুলো হচ্ছে ময়লা আবর্জনা দিয়ে পরিপূর্ণ করে না ফেলে জলাবদ্ধতার কারণ যাতে না হয়। পাশাপাশি আপনারা জানেন যে এটা বিশাল একটা কার্যক্রম, এই কার্যক্রমে আমাদের নাগরিক সহযোগিতা পেলে আমরা 12 ঘন্টা যে আমাদের টাইম নির্ধারণ করা আছে তার পূর্বেই হচ্ছে আমরা নগরটাকে পরিষ্কার।
10: আপনাকে ধন্যবাদ, অসাধারণ সব পরামর্শ শুনলাম। পশুর হাট থেকে শুরু করে ঈদের দিন কুরবানির বর্জ্য, আমরা যদি একটু সচেতন ভাবে ব্যাগ বন্দি করি এবং ব্লিচিং পাউডার ব্যবহার করি তবে আমাদের চারপাশ থাকবে একেবারে ঝকঝকে পরিষ্কার এবং গন্ধহীন। শ্রোতা বন্ধুরা, আসুন ত্যাগের মহিমায় বলিয়ান হয়ে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখি, নিজে সুস্থ থাকি, প্রতিবেশীকেও সুস্থ রাখি।
11: নতুন পায়জামা পাঞ্জাবি সব শেষ, গন্ধে নাড়ি ভুড়ি উল্টায় আসতো, সারাদিন চা খাইছি সব পুঁজি বাইর হইয়া যাব রে, সব পুঁজি বাইর হইয়া যাইব, কেডা করলো ইখাম, কোন বাড়ির লোকে করলো? জরিনা, ওই জরিনা,
12: হাই হাই হাই হাই হাই তুলা ভাই, আপনার এই অবস্থা হইলো কেমনে? হাই
11: হাই শোন, হাই শোনা,
12: ঠিক কইরা
11: দাঁত বের কইরা হাই শোনা। আচ্ছা আচ্ছা, কোন আক্কেল জ্ঞানালা মানুষ এইভাবে যেখানে সেখানে পশুর হাড় গোবর রক্ত ফেলাইয়া রাখে? আমি ওই গোবরে পিছলে পড়াই তো আমার এই অবস্থা। কেডা, কোন বাড়ির লোক এই কাম করছে? কোন বাপের বাড়ি? আমার তাড়াতাড়ি কর।
12: থামেন থামেন দুলা ভাই, থামেন, মানছে রে আর গালি গালাস করেন কেন? এইগুলান তো আপনার বাইরে ভাইয়ের কাম, কি আর করবেন, আপনারও কপাল খারাপ দুলা ভাই। তাছাড়া ওই গুলান রে ফালাইব কই, আর এই গুলান তো দুই দিনেই শুকাইয়া যাইব।
11: দুই দিনেই শুকাইয়া যাইব? শুকাইব তো শুকানোর আগে তোমাগো বাড়ি শুদ্ধা মানুষ রে হাসপাতালে ভর্তি করাইয়া ছাড়ব। তোমরাই না, হ ঠিকই কই, শুধু তোমরাই না আশপাশের মানুষও সুস্থ থাকবো না।
12: ও মা, এইগুলা আবার কি কথা দুলা ভাই?
11: হ্যাঁ শোনো, জবাই করা পশুর রক্ত গোবর এবং অন্যান্য অংশ যেগুলা আমাগো কামে লাগে না সেগুলা একটা গর্ত কইরা পুইতে ফেলতে হয়।
12: সত্য?
11: হ্যাঁ সত্য, না হইলে মশা মাছির বংশ বৃদ্ধি পায়, চারিদিকে গন্ধ ছড়ায়, পরিবেশ দূষিত হইয়া মারাত্মক রোগ ছড়ায়।
12: কিন্তু দুলা ভাই, পশু জবাই করলে তো রক্ত গোবর হাড় এগুলান তো এদিক ওদিক ছড়াইব
11: না, ছড়াইব না, একটু সচেতন হইলে ছড়াইব না, আর যাতে না ছড়ায় সেই জন্য জবাইয়ের আগে একটা গর্ত কইরা নিতে হইব। সেই গর্তে ওই যে কইলাম রক্ত গোবর হাড় ওগুলান পুইতা ফেলতে হইব। আরে আরে, ওগুলান তো পরে জমিনে ভালো সারের কাম দেয়।
12: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক কথাই তো কইছেন, ভুল হইয়া গেছে দুলা ভাই, এইরকম ভুল যাতে আর না হয় এই কথা আমি সবাইরই কইয়া দিমুনে, আর এইগুলান এক্ষুনি পুইতা ফালানের ব্যবস্থা করতেছি, এক্ষুনি পুতানের ব্যবস্থা করতেছি। ওই আবুল আবুল, উদালটা নিয়ে আয় তো, এইগুলা সব পুইতে ফালানের ব্যবস্থা কর। ওই আবুল
0: কেমন লাগলো? কি অবস্থা? কি
13: আরে আমি তো প্রস্তুতি
0: না, আমরা কিন্তু খুব সুন্দর ভাবে এই যে শুনলাম, এতে আমাদের অনেক উপকার হয়েছে
1: না?
0: সবাই রে কিন্তু এই জিনিসগুলা বুঝায় বলতে
1: হইবে
0: সুন্দর ভাবে। আমরা বর্জ্য পরিষ্কার কইরা মাটি খুইরা আগে থেকে মাটি খুইরা রাখ
13: নাসির ভাই, এবং পরিবেশটাকে সুন্দর রাখ, এই যে বলার দায়িত্বটা তুমি নিশ্চিন্তে পরামানিক ভাই পরে ছাইরা দাও।
0: আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে পরামানিক ভাই, তুমি বাড়ি বাড়ি যায় তোমার আশেপাশে সবাই বইলা দিও, ঠিক আছে?
13: হ্যাঁ, তোমরা সবাই মিলে যখন দায়িত্ব
1: দিছো
0: বাড়ি যাবা,
1: ওঠা লাগবে।
0: আপনারা শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। অনুষ্ঠানটা সম্পাদনা করেছেন মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভিন, আর অনুষ্ঠানটা প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা। তাহলে চলো
1: একসাথে।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভাওয়াইয়া গান, শিল্পী ফেরদৌসী রহমানের কণ্ঠে বাপু চ্যাংড়ারে, আব্দুল করিমের কথায় ও সুরে।

ভাওয়াইয়ের গান শুনছেন শিল্পী ফেরদৌসী রহমানের কণ্ঠে। এবারের গান কিসের মোর রাঁধন, আব্দুল করিমের কথায় ও সুরে এই গানটি।

ভাওয়াইয়া গান শুনলেন শিল্পী ছিলেন ফেরদৌসী রহমান। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনলেন কৃষক কার্ডের গান। যুগলে গিয়েছেন কে এম আবদুল্লাহ মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার বিউটি। গানের কথা সাজিয়েছেন মনিরুজ্জামান মনির, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: কৃষক কার্ডের গান শুনলেন। শিল্পী ছিলেন কে এম আবদুল্লাহ আল মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার বিউটি।
1: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপোপাড়ায় ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে ২০ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৯৮% এবং সন্ধ্যে ৬টায় ৭৬%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ৫:১২ এবং অস্ত যাবে ৬:৪০। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: This is Bangladesh Betar giving you the weather report read by Shami Manasreen. Dhaka Met Office forecast for the inland river ports valid till 1 AM says that there is no warning and no signal is to be hoisted. Now forecast for the entire country valid till 6 PM tomorrow. Rain or thundershower accompanied by temporary gusts or squalls and lightning flash may be expected over more places of Rajshahi, Dhaka, Moymonsingh, Khulna and Sylhet divisions and over some places of Rangpur, Borishal and Chattogram divisions. Besides this, moderate up to heavy shower is expected over some places of the country. Day temperature may be decreased slightly over the entire country and night temperature is likely to remain nearly unchanged over the whole country. Today the highest temperature of the country was 34.5 degrees Celsius in Khepupara and the lowest was 20 degrees Celsius in Narayanganj. Today the temperature of Dhaka was recorded maximum 29 degrees Celsius and minimum 21.4 degrees Celsius. Humidity recorded in air at 9 AM was 98% and at 6 PM was 76%. The sun rises over Dhaka tomorrow at 5:12 AM and the sun sets at 6:40 PM. And that is enough for the report for this time.
0: বাংলাদেশ বেতার ঈদ জামাত সম্পর্কিত ঘোষণা। মুসলিম মিল্লাতের পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের তৌহিদ বিশ্বাস ও ত্যাগের স্মৃতিবাহী ঈদ কোরবানির ঈদ আজও যেন মরু লু হাওয়ায় প্রতিটি বিশ্বাসীর কাছে আল্লাহর রাহে কোরবানি করার সে আহ্বান ভেসে আসে।
1: আসমানি হুকুম আজও শোনা যায় মরু লু হাওয়ায়, কোরবানি দাও সেই প্রিয় ধন যা চাহেন মহান খোদায়। প্রিয় শ্রোতা, ত্যাগের মহিমা, ঐশী অনুপ্রেরণা ও অপার আনন্দের বার্তা নিয়ে ফিরে এলো পবিত্র ঈদুল আজহা। ঈদ মোবারক,
0: ঈদ মোবারক, আসসালাম। আগামীকাল দেশে অনাবিল আনন্দ, ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের জন্য ত্যাগের মহিমায় উদ্ভাসিত পরম আনন্দের একটি দিন।
1: এদিন সকালে মুসলিম সম্প্রদায় ঈদগাহে বা মসজিদে দুরাকাত ওয়াজিব নামাজ আদায় করে থাকেন। এখন জেনে নেওয়া যাক কোথায় কখন আগামীকাল ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
0: রাজধানীতে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭:৩০ এবং যথারীতি এবারও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পরপর ৫টি জামাত অনুষ্ঠিত হবে।
1: প্রথম জামাত সকাল ৭:০০, দ্বিতীয় জামাত সকাল ৮:০০, তৃতীয় জামাত সকাল ৯:০০, চতুর্থ জামাত সকাল ১০:০০ এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০:৪৫ অনুষ্ঠিত হবে।
0: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত হবে সকাল ৭:৩০।
1: ধানমন্ডি সুবহানবাগ জামে মসজিদে সকাল ৭:৩০, ধানমন্ডি ১২ নম্বর রোডে তাকুয়া জামে মসজিদে ঈদ জামাত সকাল ৭:০০ এবং ৬ নম্বর রোডে ঈদগাহ জামে মসজিদে সকাল ৭:৩০ ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
0: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় প্রথম জামাত সকাল ৭:৩০ ও দ্বিতীয় জামাত সকাল ৮:৩০।
1: মিরপুর ডিওএসএস কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭:০০, দ্বিতীয় জামাত সকাল ৮:৩০।
0: গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ ময়দানে সকাল ৫:৪৫, সকাল ৭:৩০ এবং সকাল ৯:৩০ তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
1: কাঁঠালবাগান বাইতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে সকাল ৭:৩০ প্রথম এবং সকাল ৮:৩০ দ্বিতীয় জামাত।
0: তেজগাঁওয়ে আরজতপাড়া জামে মসজিদে সকাল 7:30 ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
1: বসুন্ধরা আবাসিক এলাকায় মারকাজুল ফিকরিল ইসলামী বড় মসজিদে ঈদ জামাত সকাল 6:00 এবং জি ব্লকের বাইতুল জান্নাত জামে মসজিদে ঈদ জামাত সকাল 7:00 অনুষ্ঠিত হবে।
0: মোহাম্মদপুরের মসজিদে তৈয়বিয়ায় সকাল 7:00 ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। তালতলা সরকারি জামে মসজিদে ঈদ জামাত সকাল 7:00 অনুষ্ঠিত হবে।
1: জাতীয় বেতার ভবন জামে মসজিদে ঈদ জামাত সকাল 7:30 অনুষ্ঠিত হবে।
0: ধানমন্ডি বাইতুলমান জামে মসজিদে ঈদ জামাত সকাল 7:30।
1: মতিঝিল সরকারি কেন্দ্রীয় জামে মসজিদে সকাল 7:00 প্রথম জামাত ও সকাল 8:00 দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
0: নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:00 ঈদের প্রধান জামাত ও সকাল 8:00 দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
1: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

0: গড়ে শহীদ বড় ময়দানে ঈদের জামাত কাল 8:30। এ জামাতও দেশের অন্যতম বৃহৎ জামাত হিসেবে পরিচিত।
1: চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে সকাল 7:00 এবং দ্বিতীয় জামাত হবে সকাল 8:00।
0: বরিশালে ঈদের প্রধান জামাত সকাল 8:00 নগরীর হেমায়েতউদ্দিন ঈদগাহ মাঠে।
1: খুলনায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:00 সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে।
0: রংপুর মহানগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত সকাল 8:00।
1: সিলেটের 700 বছরের পুরনো ঐতিহ্যের এক প্রতীক শাহী ঈদগাহে ঈদের জামাত হবে সকাল 8:00।
0: রাজশাহীতে শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত সকাল 7:30।
1: কুমিল্লা জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাত সকাল 8:00।
0: ময়মনসিংহ জেলার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল 7:30 এবং দ্বিতীয় জামাত সকাল 8:30।
1: বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে এবার পবিত্র ঈদুল আজহার 3টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7:00, দ্বিতীয় জামাত সকাল 8:00 এবং তৃতীয় জামাত সকাল 9:00।
0: বগুড়ায় সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 8:00।
1: ত্যাগের মহিমায় ভাস্বর হোক সবার হৃদয় মন, ঈদ মানুষের ঘরে ঘরে আনুক খুশি আর অনাবিল আনন্দ। প্রতিটি মানুষ মিলিত হোক ত্যাগ ও ভালোবাসার অফুরান ময়দানে।
0: হৃদয় গুহা আলোকিত হোক হেরার জ্যোতির অনন্য আভায়, এই শুভ প্রত্যাশায় শেষ করছি ঈদ জামাত সম্পর্কিত ঘোষণা।
1: তথ্য সংগ্রহ ও গ্রন্থনায় আফতাব আহমেদ। ঈদ মুবারক।

0: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা,
1: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছে আজকে পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 কৃষি বিষয় কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 শুনবেন বেতার ম্যাগাজিন উত্তরণ। আন্তবেতার নাট্য অনুষ্ঠানে শুনবেন রাজশাহী কেন্দ্রের নাটক নীল বেদনা, শুনবেন রাত 10:00। রচনা শ্যামল রহমান, প্রযোজনা মোহাম্মদ ফারুকুর রহমান ফয়সাল। এফএম এর অনুষ্ঠান এফএম 92 MHz সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: আসসালামু আলাইকুম। সন্ধে 7টা, বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি মাওয়াবিন্দে মাহমুদ। আগামীকাল সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী 10ই জিলহজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়ে থাকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের আর মাত্র একদিন বাকি থাকাতেই রাজধানীসহ সারাদেশে কোরবানির পশুর হাটগুলোতে শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে। এদিকে রাজধানীর প্রতিটি পশুর হাটে জাল টাকা প্রতিরোধে তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের মশলার বাজারগুলোতে জমে উঠেছে কেনাকাটা। জিরা, এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনামরিচ, ধনিয়া, জয়ফল, জয়ত্রী ও তেজপাতা বিক্রি কয়েক গুণ বেড়ে গেছে। এছাড়া কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীর কর্মকার পল্লীগুলোতেও এখন ব্যস্ততম সময় পার করেছে। কারওয়ান বাজার, পুরান ঢাকার কাপ্তান বাজার ও নয়াবাজারে বিক্রি হচ্ছে দা ও বটি। কোরবানিকে কেন্দ্র করে কসাইদের চাহিদাও বেড়েছে। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রায় 16,000 কর্মী প্রস্তুত রাখা হয়েছে, যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়া কোরবানির পশুর বর্জ্য 8 ঘন্টার মধ্যে অপসারণের সময় নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এজন্য প্রায় 13,500 কর্মী প্রস্তুত রেখেছে সংস্থাটি। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম আজ রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সবকিছু মিলিয়ে এবার ভালো একটা ঈদযাত্রা উপভোগ করেছে দেশের মানুষ। মন্ত্রী বলেন, টিকিট কালোবাজারি রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। যেখানে অভিযোগ পাওয়া যাচ্ছে সেখানেই সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। কঠোর নিরাপত্তা ও সুষ্ঠু যাত্রী ব্যবস্থাপনার মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনগুলো নির্ধারিত সময় ছেড়ে যাচ্ছে। এছাড়া বাস ও লঞ্চ টার্মিনালগুলোতেও ঘরমুখো মানুষের ভিড়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম আজ জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে নগরবাসীর প্রতি সচেতন হওয়ার আহ্বান জানান। ডিএসসিসি প্রশাসক বলেন, নির্ধারিত স্থানে কোরবানি দিতে হবে এবং যত্রতত্র পশু জবাই করা থেকে বিরত থাকতে হবে। বর্জ্য ফেলার জন্য নগরবাসীর মধ্যে 1 লাখের বেশি চটের ব্যাগ বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। গাজীপুরে কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের জন্য বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিনামূল্যে লবণ বিতরণ করেছে জেলা প্রশাসন। বিসিক গাজীপুর কার্যালয় কর্তৃক প্রস্তুতকৃত তালিকার ভিত্তিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় এই লবণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। কোরবানির সময় যথাযথভাবে চামড়া সংরক্ষণ নিশ্চিত করা এবং অপচয় রোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সংস্কারের কাজ আজ এখন অতি দ্রুতই শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, এই সংস্কার কাজের জন্য ব্যয় হবে 11,29,00,000 টাকা। তিনি আরও জানান, সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে চুক্তি হলেই চলতি সপ্তাহের মধ্যেই কাজ শুরু হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। শিল্পকলা একাডেমির সংস্কার কাজের মধ্যে রয়েছে মঞ্চ, বিকল ফ্যান ও জেনারেটর, নষ্ট সাউন্ড সিস্টেম ও হেড ব্যাকগ্রিন। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজধানী রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:12 এবং সূর্যাস্ত সন্ধে 6:40। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে
1: কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। প্রিয় শ্রোতা, আজ শুনবেন তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি।
2: সুপ্রিয় শ্রোতা, যে যেখান থেকে শুনছেন, সকলকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতারে কৃষি বিষয়ক কার্যক্রম দেশ আমার মাটি আমার নিয়মিত আয়োজন সম্ভাবনার কৃষি অনুষ্ঠানের আজকের পর্ব। এই অনুষ্ঠানে আমরা এক ঝাঁক তরুণ কৃষিবিদ মিলে তুলে ধরি কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা। এছাড়া প্রচলিত কৃষি ব্যবস্থা থেকে কৃষি কিভাবে আরো আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাইয়ে টেকসই করা যায় এবং তরুণ প্রজন্মকে কৃষিতে আরো বেশি সম্পৃক্ত করা যায়, এসব সম্ভাবনার কথাই তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বে আপনাদের সাথে অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে রয়েছি আমি কৃষিবিদ কাইয়ুম কাফি
3: এবং আমি হালিমা তোসামিয়া। প্রিয় শ্রোতা, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মার জন্য ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক অনন্য বার্তা নিয়ে আসে। শুধু ত্যাগের মহিমাই নয়, এই পবিত্র উৎসব আমাদের অর্থনীতি ও সম্পদ ব্যবস্থাপনার সঙ্গেও গভীরভাবে সম্পৃক্ত। ঈদুল আজহাকে ঘিরে কোরবানির পশুর প্রতিটি অংশেরই রয়েছে বিশেষ গুরুত্ব ও ব্যবহারিক মূল্য। বিশেষত কোরবানি পশুর চামড়া দেশের গুরুত্বপূর্ণ অর্থকরী সম্পদগুলোর একটি, যা বৈদেশিক মুদ্রা অর্জন ও চামড়া শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে অসচেতনতা ও অস্বাস্থ্যকর ব্যবস্থাপনার কারণে প্রতি বছর বিপুল পরিমাণে চামড়া নষ্ট হয়ে যায়, যার প্রভাব পড়ে জাতীয় অর্থনীতিতেও। তাই স্বাস্থ্যসম্মত উপায়ে কোরবানির পশুর চামড়া ছাড়ানো, সঠিকভাবে লবণ ব্যবহার এবং যথাযথ সংরক্ষণ অত্যন্ত জরুরি।
2: প্রিয় শ্রোতা, মুসলমানদের তাৎপর্যপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল আজহার অনন্য অনুষঙ্গ কুরবানির পশু। তাই আজকে আলোচনার বিষয় স্বাস্থ্যসম্মত উপায়ে কুরবানির পশুর চামড়া ছাড়ানো ও সংরক্ষণের অর্থনৈতিক গুরুত্ব। সুপ্রিয় শ্রোতা, প্রতি পর্বের ন্যায় আজকেও আমাদের আলোচনার মধ্য থেকে থাকবে আপনাদের জন্য বিশেষ কুইজ। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে নির্বাচিত একজন পেয়ে যাবেন বাংলাদেশ বেতারের সৌজন্যে আকর্ষণীয় পুরস্কার। প্রশ্ন কি এবং উত্তর পাঠাবেন কিভাবে তা জানতে পারবেন অনুষ্ঠানের মাঝেই। তাই পুরস্কার জেতে নিতে পুরো অনুষ্ঠানটি শুনতে থাকুন।
3: কাফি, আমরা তো ইতিমধ্যে আমাদের আজকের আলোচনার যে বিষয় সেটা আমরা জেনে এসেছি, তো চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই।
2: মূল আলোচনায় যাওয়ার আগে চলো তাহলে আমাদের কৃষক ভাইদের কৃষি আবহাওয়া সম্পর্কে জানিয়ে আসি।
3: হ্যাঁ, চলো শুনে আসি কৃষি আবহাওয়া।
4: আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা, বাংলাদেশ বেতারের সম্ভাবনার কৃষি অনুষ্ঠানের আবহাওয়ার্তায় আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সাথে রয়েছি আমি শাহেদ মাহমুদ
5: এবং আমি ইফাত মার্জানা মাহদিয়াত খান। বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য সেবা বামিস অনুযায়ী এই সপ্তাহে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে এবং দিনের বেলায় বেশ গরম অনুভূত হতে পারে। আচ্ছা শাহেদ, এই সপ্তাহে দেশের বিভিন্ন এলাকায় বিভাগীয় তাপমাত্রা আবহাওয়ার পরিস্থিতি কেমন হতে পারে?
4: হ্যাঁ ইফাত, বামিসের তথ্য অনুযায়ী রাজশাহী, খুলনা, ঢাকা বিভাগে এই সপ্তাহে তীব্র গরম এবং তাপমাত্রা বেশ বেশি অনুভূত হতে পারে। এছাড়া ময়মনসিংহ, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগেও আবহাওয়া যথেষ্ট উষ্ণ ও শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এই সপ্তাহে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রংপুর ও সিলেটে খুব সামান্য বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর রাজশাহী ও খুলনা বিভাগের আবহাওয়া সম্পূর্ণ শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ইফাত, যেহেতু তাপমাত্রা একটু বেশি থাকবে এবং বৃষ্টিপাত নেই বললেই চলে, তাই এ সময়ে ফসলের যত্নে কৃষক ভাইদের প্রতি কি কোনো পরামর্শ আছে তোমার কাছে?
5: হ্যাঁ শাহেদ, আছে। যেহেতু তাপমাত্রা বেশি থাকবে এবং আবহাওয়া শুষ্ক, সেক্ষেত্রে ফসলের জমিতে প্রয়োজনীয় সেচ প্রয়োগ করতে হবে। আউশ ধানের চারা রোপণের জন্য জমি তৈরির পর বিঘা প্রতি 6 কেজি ইউরিয়া, 7 কেজি টিএসপি এবং 11 কেজি এমওপি সার প্রয়োগ করে 20-25 দিন বয়সে চারা রোপণ করতে হবে। আচ্ছা শাহেদ, যেহেতু গরম প্রচুর, এক্ষেত্রে গরমের কারণে আমাদের গাছে কোনো ধরনের রোগবালাই হতে পারে কিনা?
4: হ্যাঁ অবশ্যই, গরমের কারণে অনেক বেশি রোগবালাই হতে পারে। এই আবহাওয়ায় টমেটোতে ভাইরাসজনিত পাতা কুকড়ানো রোগ এবং বাহক সাদা মাছের আক্রমণ হতে পারে। তাই আক্রান্ত গাছ তুলে ধ্বংস করুন এবং ইমিড্রাক্লোপিড স্প্রে করতে পারেন। এই তীব্র গরমে গবাদি পশু বা হাঁস মুরগি বা মৎস্য খাতের জন্য কি কোনো পরামর্শ আছে তোমার কাছে?
5: হ্যাঁ সাহেব, গবাদি পশুকে তাপদাহ থেকে রক্ষা করতে গোয়ালঘরে পর্যাপ্ত পরিমাণ বাতাসের সঞ্চালন ব্যবস্থা রাখতে হবে এবং খাবারের সাথে প্রতিদিন 50 গ্রাম আয়োডিনযুক্ত লবণ এবং মিনারেল মিক্সচার ব্যবহার করতে হতে পারে। হাঁস মুরগিকে তাপদাহ থেকে বাঁচাতে এবং খাঁচা ঠান্ডা রাখতে ভেজা চটের বস্তা দিয়ে ঢেকে দেওয়া যেতে পারে এবং খুব সকালে এবং বিকেলের দিকে খাবার দেওয়া যেতে পারে।
4: প্রিয় কৃষক ভাই বোনেরা, আবহাওয়ার এই পরিবর্তনশীল পরিস্থিতিতে আপনার ফসল ও প্রাণীর সঠিক যত্ন নিন। প্রয়োজনে নিকটস্থ উপজেলা কৃষি কর্মকর্তা বা মৎস্য কর্মকর্তার পরামর্শ নিন।
5: আপনাদের সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা।
3: কাফি, আমরা তো কৃষি আবহাওয়া সম্পর্কে শুনলাম, চলো আমরা মূল আলোচনায় ফিরে আসি।
2: হ্যাঁ চলো তাহলে মূল আলোচনায় ফিরে আসা যাক। শ্রোতা বন্ধুরা, এবার মূল আলোচনা অনুষ্ঠানের এই অংশে আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
6: আপনাদেরকে স্বাগত।
3: ডক্টর সেলিম, প্রথমেই যদি আসি যে আমাদের কুরবানির যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কুরবানির পশু, তো এই পশু জবাই করার সময় আসলে কি কি বিষয় লক্ষ্য করা দরকার, এবং আমাদের কুরবানির পশুর ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা একটা খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, তো আপনি যদি বর্জ্য ব্যবস্থা সম্পর্কেও আমাদের কৃষকদের কিছু বলতেন।
6: আসলে গবাদি পশুর চামড়া একটি মূল্যবান জাতীয় সম্পদ, এবং এই চামড়া এবং চামড়াজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। কিন্তু আমরা যদি সঠিকভাবে চামড়া ছাড়ানো, জবাই করা এবং পরবর্তীতে সংরক্ষণ ঠিকমতো না করি, তাহলে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা হারাবে। এবং পাশাপাশি আমরা কোরবানির পরে দেখা যাচ্ছে যে সঠিকভাবে বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে আমাদের চারপাশের পরিবেশ খুবই দূষিত হচ্ছে। সেজন্যই আমাদের এই সমস্ত বিষয়ে লক্ষ্য রাখা দরকার। আসলে জবাই করার উদ্দেশ্যে পশুকে মাটিতে শোয়াবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে খুব জোরে পশুকে শোয়ায় না থাকে, এতে চামড়া থেতলে যেতে পারে, চামড়া ক্ষতিগ্রস্ত হতে পারে, এবং মাথা বাঁকানো ছুরি ব্যবহার করে চামড়া ছাড়ানো, পরিষ্কার পরিচ্ছন্ন উঁচু জায়গায় পশু জবাই করতে হবে, একটু ঢালু জায়গায় একটা গর্ত করে রাখা, যাতে রক্ত বা অন্যান্য দ্রব্যাদি বা যে বর্জ্য পদার্থ ওই গর্তে জমা হবে, এবং পশু জবাই শেষে নাড়িমুড়ি সহ অন্যান্য যে উচ্ছিষ্টাংশ থাকবে সেগুলো আমরা ওই গর্তের মধ্যে মাটি চাপা দিয়ে রাখবো, এবং পরবর্তীতে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে, যাতে এখান থেকে ময়লা আবর্জনা না ছড়ায়, জীবাণু যাতে না ছড়াতে পারে এবং পরিবেশকে দূষিত না করতে পারে। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রতিবছর সিটি কর্পোরেশন থেকে গার্বেজ ব্যাগ দেওয়া থাকে, এই ময়লা আবর্জনা গার্বেজ ব্যাগে সংরক্ষণ করে মুখ বন্ধ করে রেখে দিব, এবং সিটি কর্পোরেশন লোকজন সঠিক সময়ে সেগুলি নিয়ে যাবে।
2: জি, আপনার থেকে শুনছিলাম যে কিভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা যায়। তো আমাদের পবিত্র ঈদুল আজহায় দেখা যায় যে সবাই তো কুরবানি করে, কারো আসলে ওইভাবে পেশাদারিত্ব ভাবে চামড়া ছাড়ানোর পদ্ধতিটা আসলে জানা থাকে না, অনেক সময় দেখা যায় চামড়ার ক্ষতি হয়। তো এই ক্ষেত্রে আপনি কি একটু বলবেন যে আসলে সঠিকভাবে চামড়া ছাড়ানোর নিয়মাবলী কি কি?
6: আমাদের যারা চামড়া ছাড়ায় তারা কিন্তু পেশাদার না, যদিও প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কসাইদেরকে পর্যাপ্ত পরিমাণে সারা দেশে প্রশিক্ষণ দিয়ে থাকে। তারপরও জবাই করার পর পশুর দেহ অসার বা নিস্তেজ হয়ে গেলে চিত করে শুয়ে দুপাশে ঠেস দিয়ে দিতে হবে। দুপাশে যদি ঠেস দিয়ে থাকে তাহলে চামড়া ছাড়াতে সুবিধা হয়। নোকদার বা ধারালো ছুরির অগ্রভাগ দিয়ে জবাই করার স্থান থেকে গলা, সিনা ও পেটের উপরিভাগ দিয়ে একদম সোজাসুজি ভাবে একটা দাগ কেটে নিতে হবে লেজ পর্যন্ত। সামনের দুপায়ের গোড়ালি বা হাঁটু থেকে সিনা পর্যন্ত অন্য আরেকটি দাগ কেটে প্রথম দাগের সাথে যুক্ত করতে হবে। সামনের দাগ কাটার পরে পিছনের দুপায়ের হাঁটু থেকে লেজের কাছাকাছি পর্যন্ত দাগ কেটে ওই প্রথমোক্ত লম্বা দাগের সাথে যুক্ত করতে হবে। কোনো ক্রমে এটা যাতে বাঁকা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ছোট আকারের পশুকে গাছের ঢালে বা ঝুলানোয় ঝুলিয়ে চামড়া ছাড়াতে হবে, এতে চামড়া নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। সাধারণত ছাগল ভেড়া এগুলোকে আমরা কিন্তু উপরে ঝুলিয়ে কিন্তু চামড়া ছাড়ানো সহজ হয়, এতে ছুরির দাগল অনেক সময় লাগে না। এভাবে যদি ছাড়ানো হয় তাহলে চামড়া ভালোভাবে ছাড়ানো সম্ভব হবে। চামড়া ছাড়ানোর পর মাটিতে ছেঁচড়ানো ঠিক না, রক্ত গোবর কাদাযুক্ত মাটি যেন চামড়াতে না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে, এবং পরিশেষে কুকুর এবং অন্যান্য প্রাণীর নাগালের বাইরে ঠান্ডা ছায়াযুক্ত স্থানে চামড়াকে রাখতে হবে।
3: জি, আপনি চমৎকার ভাবে চামড়া ছাড়ানোর পদ্ধতিটা বললেন। তো চামড়া ছাড়ানোর পরে যে চিন্তার বিষয়টা থাকে সংরক্ষণ, আপনি যদি একটু চামড়া সংরক্ষণের নিয়মাবলীগুলো একটু বলতেন।
6: চামড়া ছাড়িয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে রেখে দেয়, সেটা কোনোভাবেই করা যাবে না। জবাই করার 4-5 ঘন্টার মধ্যে চামড়া বিক্রয় যদি না হয় তাহলে আমরা সংরক্ষণের পদ্ধতি অনুযায়ী সংরক্ষণ করতে হবে। সাধারণত পশু থেকে চামড়া ছাড়ানোর পর ভালোভাবে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে। চামড়া লেগে থাকা অতিরিক্ত মাংস, চর্বি বা ঝিল্লি চামড়ার উপরে, যে সমস্ত রক্ত অথবা ঝিল্লি অথবা যদি মাংস লেগে থাকে তাহলে সেগুলো ছাড়িয়ে নিতে হবে, নাহলে সেখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লবণ কিন্তু চামড়াতে যাবে না। চামড়ার মাংসের পিঠ উপরের দিকে রেখে মুঠে মুঠি করে লবণ ছাড়িয়ে দিতে হবে, এমন ভাবে চামড়ার প্রতিটা জায়গায় যাতে লবণ লাগে। প্রথমবার আমরা যে পরিমাণ লবণ প্রতিটা চামড়ার জন্য লাগবে সংরক্ষণের জন্য, দুই ভাগ করে প্রথমে একবার চামড়া লাগাবো, পরবর্তীতে আবার দ্বিতীয়বার আবার চামড়া উপরে লবণ লাগিয়ে ছিটিয়ে দিব। সাধারণত প্রতিটি গরুর চামড়ার জন্য চার থেকে পাঁচ কেজি লবণ দরকার হয় এবং প্রতিটি ছাগলের চামড়ার জন্য এক কেজি লবণ চামড়া সংরক্ষণ করতে হবে। শ্রোতা বন্ধুদেরকে আমি একটা বিষয় আবার বলতে চাই যে আসলে আমাদের দেশে গরু মহিষ ছাগল ভেড়া যে চামড়া আমরা পেয়ে থাকি সেগুলো সংরক্ষণের জন্য গরু মহিষের ক্ষেত্রে অর্থাৎ বড় অ্যানিমেলের ক্ষেত্রে চার থেকে পাঁচ কেজি লবণ দরকার যেটা সংরক্ষণের জন্য এবং ছাগল ভেড়ার জন্য এক কেজি লবণ যথেষ্ট। এই পদ্ধতি ছাড়াও বড় ট্যানারিগুলোতে হিমাগারে রেখেও চামড়া সংরক্ষণ করা যায় যাতে চামড়া কোনো প্রকার ব্যাকটেরিয়া সংক্রমণ না হয় এবং চামড়ার পচন না হয় এবং চামড়ার গুণাগুণ অক্ষুণ্ণ থাকে।
7: জি ডক্টর সেলিম, আমরা শুনছিলাম যে চামড়া সংরক্ষণ কিভাবে করা যায়। তো আমরা কিন্তু আসলে সবাই জানি যে চামড়া বা চামড়াজাত পণ্য আমাদের তৈরি পোশাকের পরেই কিন্তু আমাদের রপ্তানি আয়ের বা বৈদেশিক মুদ্রা আয়ের একটা অন্যতম উৎস। তো এবার যদি আপনার কাছে জানতে চাই যে পশুর চামড়া যেটা রয়েছে এটার অর্থনৈতিক গুরুত্ব আসলে কতটা গুরুত্ব বহন করে এবং আমাদের শ্রোতা বন্ধুর উদ্দেশ্যে যদি বলতেন যে এটা কতটুকু অর্থনৈতিক গুরুত্ব রয়েছে।
6: আপনি যথার্থই বলেছেন যে আসলে তৈরি পোশাকের পরবর্তীতে আমাদের যে বৈদেশিক মুদ্রা অর্জনের চামড়া, কাজেই সেই হিসেবে আমরা চামড়ার অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। সঠিকভাবে যদি চামড়া সংরক্ষণ না করা হয়, চামড়া যদি ছাড়ানো ঠিক মতো না হয়, চামড়া যদি কোনো দাগ থাকে তাহলে চামড়া গুণগত মান নষ্ট হয়ে যাবে এবং চামড়ার মূল্য কমে যাবে। উন্নত মানের চামড়া দিয়ে আমরা সাধারণত জুতা, ব্যাগ, বেল্ট ও অন্যান্য চামড়াজাত পণ্য তৈরি করা হয় এবং আন্তর্জাতিক বাজারে উচ্চ মূল্যে যে চামড়ার গুণগত মান সম্পন্ন হবে তার মূল্য কিন্তু বেশি থাকবে। সেই জন্যই আমরা চামড়া গুণগত মান রক্ষার জন্য চামড়ার অর্থনৈতিক গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট। এবং তো আমরা যে কাঁচা চামড়ার অপচয় যাতে না হয় সেটা সঠিকভাবে সংরক্ষণ করা, শিল্প কারখানা মানসম্মত কাঁচামাল সরবরাহ নিশ্চিত করা, বৈদেশিক মুদ্রা চামড়া থেকে আসতে পারে, এই জন্য বাংলাদেশের ট্যানারি ও চামড়াজাত শিল্পে হাজার হাজার মানুষের কর্মসংস্থানও কিন্তু এই শিল্পের সাথে জড়িত। এই শিল্পের বিকাশে মানসম্মত চামড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চামড়া নষ্টজনিত অর্থনৈতিক গুরুত্ব যেটা আছে ক্ষতি অনেক সময় থেকে যদি চামড়া ক্ষতি হয় তাহলে কিন্তু বাজার মূল্য কমে যায়, দেশের সামগ্রিক অর্থনৈতিক ক্ষতি হবে এবং পরিশেষে যেটা বললো ভ্যালু অ্যাডেড যে প্রোডাক্ট, যদি ভালো চামড়া থেকে ভালো ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট তৈরি হবে, জুতা, জ্যাকেট, হ্যান্ডব্যাগ, গ্লাভস, এই সমস্ত দেশীয় শিল্পের বিকাশে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমরা টিকে থাকার জন্য এই চামড়ার অর্থনৈতিক গুরুত্ব খুবই অপরিসীম।
3: জি ডক্টর সেলিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য।
6: আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
3: কাফি, আমরা তো আজকে আমাদের অতিথির থেকে আলোচনার বিষয়ে শুনে আসলাম বিস্তারিত, তো চলো আমরা আমাদের শ্রোতা বন্ধুদের আজকের কুইজ জানিয়ে দিয়ে আসি।
7: হ্যাঁ চলো, শ্রোতা বন্ধুদের এই পর্বের কুইজটা জানিয়ে দাও।
3: প্রিয় শ্রোতা, এবার আপনাদের জন্য রয়েছে কুইজ। আজকের কুইজ, গরুর চামড়া সংরক্ষণের জন্য কত কেজি লবণ প্রয়োজন। আমি আবারও বলছি, আজকের কুইজ, গরুর চামড়া সংরক্ষণের জন্য কত কেজি লবণ প্রয়োজন। উত্তর পাঠান সম্ভাবনার কৃষি @gmail.com এ। আপনাদের সুবিধার্থে SOMVABONARKRISHI@gmail.com এ উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর দিতে ভুলবেন না।
7: প্রিয় শ্রোতা, এই পর্বে আপনাদের জন্য কুইজ, গরুর চামড়া সংরক্ষণে কত কেজি লবণ প্রয়োজন। উত্তর পাঠান সম্ভাবনার কৃষি @gmail.com এই ঠিকানায়। আপনাদের সুবিধার্থে আমি বানান করে বলছি, SOMVABONARKRISHI@gmail.com এই ঠিকানায়। উত্তরের সাথে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার দিতে ভুলবেন না। সামিয়া, আমরা তো কুইজ জানলাম, তো আমরা তো প্রত্যেক পর্বে একজন সফল কৃষকের গল্প শুনে আসি, তো আজকে আমরা চলো একজন সফল কৃষকের গল্প শুনি।
3: আজকে আমরা কিসের গল্প শুনছি?
7: আজকে আমরা সাভারের একজন খামারি সাইফুল ইসলামের গল্প শুনব।
3: আমাদের গল্প শোনাচ্ছেন ইফাত সুলতানা।
8: কোরবানি ঈদকে ঘিরে দেশের খামারগুলোতে শুরু হয়েছে নানা রকমের ব্যস্ততা। আজকে আমরা এসেছি সাভারের শ্যামলাপুরে। আজকের আয়োজনে আমরা শুনব তরুণ খামারি উদ্যোক্তাদের সংগ্রাম, সফলতা আর কোরবানি ঘিরে বাড়তি ব্যস্ততার গল্প। আমি ইফাত সুলতানা বাংলাদেশ বেতারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ প্রামাণ্য অনুষ্ঠানে। এখন আমরা কথা বলছি অ্যাগ্রোনেস্ট হাব থেকে। তরুণ উদ্যোক্তাদের এই খামারে তারা গোট প্রোডাকশন এবং কাউ প্রোডাকশন নিয়ে কাজ করছেন। বর্তমানে তাদের এই খামারের অংশটিতে আছে প্রায় 50টির মতো ছাগল বাচ্চা সহকারে, যেখানে তারা গোট ফার্মিং এর সাথে গোট প্রোডাকশন এবং এখানে তাদের ভেড়াও দেখতে পাচ্ছি আমরা। তাদেরই উদ্যোক্তাদের মধ্যে একজনের সাথে আমরা কথা বলবো। নেস্টের যাত্রাটা কিভাবে শুরু হয়েছিল?
9: অ্যাগ্রোনেস্টের যাত্রাটা মূলত আমরা 1-1.5 বছর আগে শুরু করি। অ্যাগ্রোনেস্টের পিছনে মূলত আমার বোনের হাজবেন্ড, ওনার উৎসাহ এবং ওনার শখ ছিল, সেই সাথে আমি আমার স্ত্রী সবাই মিলে আমরা অ্যাগ্রোনেস্টের যাত্রাটা শুরু করি। তুরুতে আমরা গোট ফার্মিং প্লাস ভেড়া, তারপরে ক্যাটেল ফার ফ্যাটেনিং যেটা, সেটা আমরা করার শুরু করেছি। এটা আমরা আস্তে আস্তে এক্সপেরিমেন্ট হিসেবে নিয়েছি, তো এরপরে আমরা লার্জ স্কেলে ব্যাপারটা শুরু করতে যাচ্ছি।
8: অনেকেই শুধু গোট ফ্যাটেনিং এর দিকে গুরুত্ব দেয়, কিন্তু আপনারা দেখছি এখন প্রোডাকশনটার দিকে গুরুত্ব দিচ্ছেন, এটার পিছনে কারণ কি?
9: বাংলাদেশের প্রেক্ষাপটে গোট ফ্যাটেনিংটা এখনো ওই পর্যায়ে পৌঁছায়নি যেখান থেকে আপনি আপনার গোটের জন্য যে চাহিদাটা সেটা আপনি সংগ্রহ করতে পারবেন। তো এই কারণে আমরা আসলে ফ্যাটেনিং এর পাশাপাশি আমরা ব্রিডিং এর দিকেও মেইনলি ফোকাসটা দিচ্ছি।
8: এটা সম্ভবত আপনাদের ব্রিডার,
9: জি,
8: নিজেদের খামারে ব্রিডার থাকলে সেই ক্ষেত্রে কি আপনাদের গোটের কোয়ালিটিটা ভালো আসে?
9: হ্যাঁ, তা তো অবশ্যই, এটা ব্রিডার আসলে প্রত্যেকটা ফার্মেই দরকার। ফ্যাটেনিং এর পাশাপাশি যদি আপনি ব্রিডিং এর থেকে যদি আপনি আপনার ভালো কোয়ালিটিগুলো যদি আপনি মেইনটেইন করতে চান, সে ক্ষেত্রে আপনার নিজস্ব ব্রিডার তো অবশ্যই লাগবে।
8: বর্তমানে সেকশনটাতে কতগুলো ছাগল আছে?
9: আমাদের এখানে বাচ্চা এবং বড় সব মিলে প্রায় 50-এর অধিক ছাগল আছে। তো এর মধ্যে দেশি ব্ল্যাক বেঙ্গল এবং ইন্ডিয়ান যেই হরিয়ানা, তারপরে আপনার সিরোহী জাত, এগুলো সব মিলে
8: আপনাদের তোতাপুরিও মনে হয় বলে সেই ব্রিডটাও আছে। কি আপনারা মাল্টিপল ব্রিড নিয়ে কাজ করছেন?
9: আমরা মাল্টিপল ব্রিড নিয়ে কাজ করছি, কারণ আমাদের এখনো খুব বেশি সময় হয় নাই, মাত্র 1-1.5 বছর হয়েছে। তো একটা ফার্ম আসলে গড়ে তুলতে গেলে মোটামুটি 4-5 বছর সময় লাগে।
8: এবারে জানতে চাচ্ছি যে খামারে যেহেতু আপনাদের এখানে ছাগলটা বেশি, ছাগল তো খুব সেনসিটিভ প্রাণী, তো এদের রোগ বালাই নিয়ে আপনারা কিভাবে এই চ্যালেঞ্জটা ফাইট করেন?
9: আসলে ছাগল এবং ভেড়ার ক্ষেত্রে মেইনলি যেটা হয় সেটা হচ্ছে পিপিআর আর এফএমডি রোগটাই বেশি হয় এবং পিপিআরটাই মারাত্মক আকারে দেখা দেয়। আসলে বাংলাদেশে সরকারিভাবে পিপিআর এর ভ্যাকসিন দেয়া হয়, তো বছরে সাধারণত 2 বার যদি আপনার পিপিআর এর ভ্যাকসিন দিতে হয় এবং এফএমডি এর ভ্যাকসিনও পাশাপাশি দিতে হয়।
8: দেখতে পাচ্ছি এখানে ছাগলদেরকে ঘাস দেয়া হচ্ছে। ভাই এগুলো কি ঘাস দিচ্ছেন?
10: এগুলো ফার্ম ঘাস দিচ্ছি।
8: নেপিয়ার বলে?
10: নেপিয়ার বলে।
8: আচ্ছা, এই ঘাস ছাগল খায়?
10: জি, এটা কচি ঘাস।
8: আচ্ছা, এটার উপকারিতা কি?
10: এটার উপকারী হলো শরীরের শক্তি এবং রোগ ব্যাধির থেকে এটা মুক্ত।
8: আচ্ছা, আপনার ছাগল দুর্বা ঘাসও খায়, তারপরে এই নেপিয়ার ঘাসও খায়?
10: সবই খায়, কলমিও খায়।
8: কলমি লতা যেটা?
10: জি, কলমি লতা।
8: কারণ ছাগল তো সাধারণত লতা জাতীয় ঘাসই বেশি খায়,
10: সেক্ষেত্রে
8: আপনারা দেখলাম যে একদম সুন্দর চাষ করা নেপিয়ার ঘাস দিচ্ছেন এবং ঘাসের কোয়ালিটিও বেশ ভালো। এই গোড়া সহই সব খেয়ে ফেলে?
10: জি জি।
8: এখানে ছাগলের পাশাপাশি দেখা যাচ্ছে গারোলও আছে, যেটা আর কি উন্নত জাতের ভেড়ার ক্রস। তো এদের মাংস মনে হয় পরিমাণে বেশি পাওয়া যায় ছাগলের থেকে?
9: আসলে ভেড়ার একটা ক্রস, তো এটার মাংস উৎপাদনটা বেশি হয় এবং রোগ বালাই সাধারণত কম হয়
8: ছাগলের থেকে। ওদের ইমিউনিটিটা তাহলে ভালো?
9: ছাগল এবং ওদের ইমিউনিটিটা প্রায় সেম, ওদের ইমিউনিটিটা অনেক ভালো।
8: কি ওদের অসুখ বিসুখ কম হয় ছাগলের থেকে?
9: কম হয় এবং ওরা খাবার নষ্ট করে কম।
8: ভেড়া যেরকম সব ঘাস কুটা খেয়ে ফেলে, গারোলও সেম?
9: ভেড়া এবং গারোল প্রায় সেম সেম, তো এদের আসলে খাবার নষ্ট করে কম, ইমিউনিটি সিস্টেমটা বেশি।
8: আর এদের বাচ্চা দেওয়ার রেট কেমন? বছরে এরা কয়বার বাচ্চা দেয়?
9: বছরে সাধারণত 14 মাসে এরা 2 বার বাচ্চা দিয়ে থাকে।
8: ছাগলের পাশাপাশি আপনার গারোল যেটা আপনারা প্রোডাকশন করছেন, এটাও আপনাদের প্রোডাকশন জন্যই রাখা হয়েছে?
9: আমাদের এখানে ছাগলের পাশাপাশি আমাদের গারোল আছে এক্সপেরিমেন্ট, এবং আমরা ইনশাআল্লাহ এই কোরবানির পরে আমরা সাধারণত 2 বার এক্সপেরিমেন্ট করব। দুম্বা উঠানোর ইচ্ছা আছে আমাদের, এগুলার ছাগল পাশাপাশি আমরা 2 বারও ট্রাই করব।
8: আপনাকে অনেক ধন্যবাদ।
3: কাফি, আমরা তো আমাদের সফল খামারির গল্প শুনে আসলাম, তো এবার আমাদের সবচেয়ে আকর্ষণীয় যে অংশ, আমাদের কুইজ বিজয়ী। কুইজ বিজয়ী নাম ঘোষণা করার আগে চলাগের প্রথমেই আমাদের শুনে আসি আমাদের গত পর্বের কুইজ কি ছিল। আমাদের গত পর্বের কুইজ ছিল বাংলাদেশে কোন জাতের গরু সবচেয়ে বেশি পালন করা হয়। সারা বাংলাদেশ থেকে আমাদের কে কে সঠিক উত্তর পাঠিয়েছে চলো তাদের নামগুলো শুনে আসি।
7: মানিকগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন ইয়াসমিন আক্তার, নার্গিস আক্তার, মোহাম্মদ রাসেল শেখ, পারভিন আক্তার, আব্দুল কাদের সরকার।
3: খুলনা থেকে মোহাম্মদ আশরাফুজ্জামান মিয়া, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মোহাম্মদ মারুফ হাসান, এম এইচ স্বাধীন, সাহারুজ্জামান ফাহাদ।
7: গাজীপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন জাহিদুল ইসলাম, হাসনা হেনা, ফারহিন রহমান, আকশা আহমেদ, তাফরিহা তাহুরা, ওয়াহিদা ওহি, তানজিম তটিনী, আদিবা আভা।
3: নারায়ণগঞ্জ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন, শরীফ, সারাবান সারা।
7: রংপুর থেকে শারমিন আক্তার শাম্পা, মোহাম্মদ শফিউদ্দিন।
3: টাঙ্গাইল থেকে আফিয়া আক্তার, সিরাজুল ইসলাম সৈকত, সৈয়দ বিল্লাহ হোসেন সবুজ।
7: রাজশাহী থেকে সালাউদ্দিন লালন।
3: জয়পুরহাট থেকে হোসনে আরা মুন্নি, হোসনে মরিয়ম পলাশ, মোসাম্মদ জামিলা বেগম, আফসার আলী, জাকির হোসেন শোভন।
7: ঢাকা থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আফিয়া আহমেদ, মোহাম্মদ শামীম, মিরাজ আলী খান, শরীফুন নাহার, রোকসানা আক্তার, মাহমুদা বেগম, গিয়াসউদ্দিন, তুষার সমদ্দার, আমাতুল্লাহ সরকার, আদিবা, মোহাম্মদ আলী, আকবর হোসেন বেপারি, আবদুল্লাহ সরকার সিয়াম, শাহরিয়ার আহমেদ বাপ্পি, মোহাম্মদ হেলাল উদ্দিন, দেয়ান সাদিয়া শারমিন, সাফিয়া সেতু, সারাবান সারা, ইসাবা ইলা,
3: মেহেরপুর থেকে তানভীর সাফি,
7: নাটোর থেকে মেহেদি হাসান, আরিফুল ইসলাম,
3: চট্টগ্রাম থেকে মেহেদি হাসান,
7: ঝিনাইদহ থেকে এস এম সবেদ আলী, মোহাম্মদ সবেদ আলী বিশ্বাস,
3: ভোলা থেকে মোহাম্মদ মাহমুদুল হাসান মাহি, মাহিমা বেগম, রিহানা বেগম, ইশা জাহান শোভা, ফরিদ উদ্দিন, তৌহিদুল ইসলাম সাইম, শরীফুন নাহার, রাশিদা বেগম, ইমরান হোসেন, আব্বাস উদ্দিন, নাজমুল ইসলাম নাইম, জামাল উদ্দিন, সুফিয়া বেগম, আকাশ হোসেন পাটোয়ারি।
7: চাঁদপুর থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন আফরোজা বেগম, সাফায়েত হোসেন সাইফ, সুমাইয়া আক্তার, উম্মে হাবিবা, ফারজানা ইসলাম, আলমগীর হোসেন, আসমা আক্তার আর্নিকা, রিধিকা রিধি, লাবণ্যলতা, নওসাবা নুহা।
3: কুড়িগ্রাম থেকে শাহনাজ পারভিন লাকি, লাবিব আহমেদ, ফারুক আহমেদ।
7: জামালপুর থেকে তাসিন আহমেদ আইয়ান খান।
3: কুষ্টিয়া থেকে সামিম হোসেন।
7: ময়মনসিংহ থেকে জুয়েল মিয়া।
3: কক্সবাজার থেকে আশিকুল ইসলাম নাইম।
7: পঞ্চগড় থেকে মোহাম্মদ আহনাফ তাহমিদ, বিথি চক্রবর্তী, মাহির ফয়সাল শিহাব।
3: বরিশাল থেকে মোহাম্মদ ইমরান মুন্সি।
7: এবং ঠাকুরগাঁ থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন মোহাম্মদ সোহেল রানা। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা সঠিক উত্তর পাঠিয়েছেন সকলকে আমরা বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রমের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। সামিয়া, তুমি তো জানোই যে আমাদের শ্রোতা বন্ধুরা যারা সঠিক উত্তর পাঠান সকলকেই আমাদের পুরস্কৃত করতে মন চায়, কিন্তু আমাদের সীমাবদ্ধতার জন্য লটারির মাধ্যমে একজনকেই বিজয়ী ঘোষণা করতে হয়।
3: তাহলে আজকে লটারির ভিত্তিতে কি হলো আমাদের কুইজ বিজয়ী?
7: চলো তাহলে তার নাম ঘোষণাই করে দেই।
3: হ্যাঁ চলো।
7: প্রিয় শ্রোতা, এ পর্বের কুইজের বিজয়ী হয়েছেন এম এইচ স্বাধীন, আক্তার চেম্বার, স্যার ইকবাল রোড, খুলনা। এম এইচ স্বাধীন, আপনাকে অভিনন্দন।
3: প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আজকের আলোচনার মাধ্যমে আমরা জানলাম কোরবানি পশুর চামড়া স্বাস্থ্যসম্মত উপায়ে ছাড়ানো ও সঠিকভাবে সংরক্ষণ করা শুধু ব্যক্তিগত সচেতনতার বিষয় নয়, বরং এটি জাতীয় অর্থনীতির সঙ্গেও গভীরভাবে জড়িত। সামান্য অসচেতনতার কারণে একটি মূল্যবান সম্পদ নষ্ট হয়ে যেতে পারে, যা দেশের চামড়া শিল্প ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। তাই পরিচ্ছন্ন পরিবেশে চামড়া ছাড়ানো, সময় মতো লবণ ব্যবহার এবং যথাযথ সংরক্ষণের মাধ্যমে চামড়ার গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। সচেতনতা ও সঠিক ব্যবস্থাপনাই পারে কোরবানির এই মূল্যবান সম্পদকে সুরক্ষিত রাখতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে।
7: প্রিয় শ্রোতা, সকলের জন্য শুভকামনা রইল এবং শুনতে থাকুন বাংলাদেশ বেতার। সবাইকে আবারও ধন্যবাদ। আগামী পর্বে আমরা থাকব এমনই নতুন কোন এক বিষয় নিয়ে। সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সম্ভাবনা কৃষির সাথেই থাকুন।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। আজ পরিবেশিত হল তরুণদের অংশগ্রহণে কৃষি ও কৃষকের সমস্যা, সম্ভাবনা ও সাফল্যের কথা নিয়ে অনুষ্ঠান সম্ভাবনার কৃষি। সম্পাদনায় ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।

0: বাংলাদেশ বেতার ঢাকা, একটি জন সচেতনতামূলক বার্তা। পশুকে জবাই করার পূর্বে ভালোভাবে গোসল করিয়ে নেবেন, যাতে পশু দেহে কোনো ময়লা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। জবাই করার পূর্বে পশুকে প্রচুর পানি খাওয়াবেন, এতে পশু দেহ থেকে চামড়া সরানো সহজ হবে। পশুকে জবাই করার সময় সাবধানতা অবলম্বন করুন, যাতে পশুর দেহে চোট না লাগে। চোট লাগলে চামড়া থেতলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। জবাই করার জন্য নখদার ছুরি এবং চামড়া ছাড়াবার জন্য মাথা বাঁকানো ছুরি ব্যবহার করুন। জবাই করার পর পশুদেহ নিস্তেজ হয়ে গেলে চিত করে শুইয়ে দুপাশে ঠেস দিয়ে দিবেন, এতে ছুরির কাটা দাগ লাগার সম্ভাবনা থাকে না।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠানে একযোগে প্রচার করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙ্গামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এ পালার আয়োজন, অর্থাৎ চতুর্থ পালার আয়োজন। জানাচ্ছি কারা থাকছি আপনাদের সাথে। উপস্থাপনে রয়েছি আমরা কজন, শাহনাজ পারভিন রুশি, আফরোজা আক্তার, বর্ষা আহমেদ এবং ইমতিয়াজ মাশরাফি। আমাদের সাথে প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, মোহাম্মদ রবিউল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও এস এম আল জুবায়ের, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন চমচমি দেওয়ান।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য।

0: সেনা নৌ ও বিমান বাহিনীর বীরসেনানী ভাই ও বোনেরা, দুর্বার অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দুর্বারে আজ আপনাদের জন্য রয়েছে রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া।
1: শ্রোতা বন্ধু, আজ পৃথিবীর কোথাও কোথাও কোনো কোনো প্রান্তে কিন্তু ঈদ উদযাপিত হচ্ছে, আর রাত বেরোলেই আমাদের দেশে বাংলাদেশে পবিত্র ঈদ উল আজহা। ঈদের শুভেচ্ছা সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার ঈদ হোক পূর্ণ আনন্দে ভরপুর, এই প্রত্যাশা আমাদের। আর সবাই কিন্তু যেটা বলছিলাম যে ঈদের যে নিয়ম রয়েছে সেটা পালন করব আমরা, কোরবানির পশুকে ঠিকঠাকভাবে জবাইও করব এবং সেই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখব। আর অবশ্যই মাথায় রাখব, খেয়াল করব যে যাতে করে গরিব দুঃখীরাও এই ঈদকে সমানভাবে উপভোগ করতে পারে।
0: ঠিক তাই। আর কোরবানির ঈদ মানেই হচ্ছে, বলা হয় সেখানে আত্মত্যাগ রয়েছে, নিজেকে নতুনভাবে জানার রয়েছে। পশু কোরবানির মধ্য দিয়ে নিজের পশুত্ব সেই জায়গাগুলো থেকে যেন একেবারে বিনাশ হয়, দেশকে ভালোবাসার সেই নরম এবং প্রথম অনুপ্রেরণার মধ্য দিয়েই যেন সামনের সময়গুলো নির্ধারিত হয়। বন্ধুরা, আয়োজনে এবারে আপনাদের জন্য রয়েছে দেশের গান, আর চাওয়া পাওয়ায় প্রথমে যে গানটি আপনাদের শোনাচ্ছি শুনবেন বশিরুজ্জামান সাব্বিরের কণ্ঠে, গীতিকার এবং সুরকার কবির বকুল।

দুরবারে আপনারা শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। এবারে শুনবেন আধুনিক গান, শিল্পী অপু আমান ও জানিতা আহমেদ ছিলে। গানের কথা জ্যোতির্ময় সেন, সুর করেছেন রিপন খান।

দুইবারে শুনছেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া। এবার একটি পল্লীগীতি, শিল্পী শেফালী সরগম, গীতিকার প্রজিত ঘোষ, সুর দিয়েছেন আলী আফতাব।

0: এই গানটির সাথে শেষ করছি দুর্বারের আজকের আয়োজন। দুর্বারের সৈনিক ভাইরা আজ শুনলেন রকমারি গানের অনুষ্ঠান চাওয়া পাওয়া। আগামীতে আবারও কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। দুর্বার অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনায় মোহাম্মদ মুনিরুজ্জামান।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। ভারতে অনুষ্ঠানরত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে খেলতে নামবে। জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বিকেল 5টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটান নারী দলের মোকাবেলা করবে। আগেই জানানো হয়েছে 12 দিনব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 6টি দেশ অংশ নিচ্ছে। কনফারেন্স লীগের ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের ক্রিস্টাল প্যালেস এবং স্পেনের রায়ো ভায়াকানো। জার্মানির লিপজিগ রেডবুল অ্যারেনায় বাংলাদেশ সময় আজ রাত 1টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। এদিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পিএসজি ইংলিশ জায়ান্ট আর্সেনালের মোকাবেলা করবে। আগামী শনিবার হাঙ্গেরি বুদাপেস্টে বাংলাদেশ সময় রাত 10টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে দ্বিতীয় লেগে পিএসজি বায়ার্ন মিউনিখের সঙ্গে 1-1 গোলে ড্র করে, ফলে দুই লেগ মিলিয়ে পিএসজি 6-5 গোলে এগিয়ে থেকে ফাইনালে উন্নীত হয়। আর্সেনাল ও আতলেটিকো মাদ্রিদের মধ্যকার সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি 1-1 গোলে ড্র হয়, ফলে দুই লেগ মিলিয়ে 2-1 এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করে আর্সেনাল। ত্রিদেশীয় নারী টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ আগামীকাল স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে শুরু হচ্ছে। এতে স্বাগতিক স্কটল্যান্ড, নেদারল্যান্ডস এবং বাংলাদেশ নারী দল অংশ নিচ্ছে। আগামীকাল উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ড নেদারল্যান্ডসের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় সন্ধ্যে 6টায় খেলা শুরু হবে। আগামী শনিবার তাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ড নারী দলের বিপক্ষে মাঠে নামবে এডিনবার্গে। বাংলাদেশ সময় সন্ধ্যে 7টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক এবং সমান সংখ্যক টি টোয়েন্টি সিরিজে অংশ নিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল আগামী মাসের 5 তারিখে বাংলাদেশ সফরে আসবে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 9 জুন প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে 11 জুন দু দলের মধ্যে দ্বিতীয় একদিনের এবং 14 জুন তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচই সকাল 9টায় শুরু হওয়ার কথা রয়েছে। 17 জুন চট্টগ্রামে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। এদিকে আগামী 7 জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিসিবি পরিচালনা পর্ষদ ইতিমধ্যে নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করেছে। বিবৃতিতে বলা হয়েছে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড রুমে সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওই দিনই সন্ধ্যায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট এবং 3 ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নিতে আফগানিস্তান ক্রিকেট দল আগামী মাসে ভারত সফর করবে। আগামী 6-10 জুন পর্যন্ত চণ্ডীগড়ে স্বাগতিক ভারত ও আফগানিস্তানের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। টেস্টে খেলছেন না আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান, তবে আফগান নির্বাচকরাই অভিজ্ঞ স্পিনারকে 3 ম্যাচের ওয়ান ডে সিরিজে অন্তর্ভুক্ত করেছেন। টেস্ট ও 3 ম্যাচের ওয়ান ডে দলের নেতৃত্বে থাকবেন হাসমতুল্লাহ শাহিদি। আগামী 13 জুন ধর্মশালায় ভারত ও আফগানিস্তানের মধ্যে প্রথম একদিনের, 17 জুন লখনৌতে দ্বিতীয় এবং 20 জুন চেন্নাই তৃতীয় শেষ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। আগামী 12 জুন ইংল্যান্ডে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে। মাসব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 12টি দেশ অংশ নেবে। বিশ্বকাপ গ্রুপ এ তে রয়েছে বাংলাদেশ, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত ও পাকিস্তান। বি গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড শ্রীলঙ্কা নারী দলের মোকাবেলা করবে। 14 জুন বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ইতিমধ্যে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের দল 2টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। 6 জুন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমটি এবং 9 জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়টি। দুটো ম্যাচই ল্যাস্টারশায়ারে অনুষ্ঠিত হবে। ফিফা বিশ্বকাপ ফুটবল 2026 আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। 12 জুন মেক্সিকো সিটি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা স্বাগতিক মেক্সিকোর ম্যাচ দিয়ে বিশ্বকাপের খেলা মাঠে গড়াবে। আগামী
মাসের 21 থেকে 27 তারিখ পর্যন্ত ওমানের রাজধানী মাস্কাটে আইটিটিএফ এটিটিইউ এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ অনূর্ধ্ব 19 বালক দল অংশ নেবে। খেলাধুলার খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার ওয়ালাহকুম বিদুয়াই কারাব্বি শাকিয়া। হে আমার রব, তোমার কাছে প্রার্থনা করে আমি কখনোই ব্যর্থ হইনি। সূরা আল মারিয়াম আয়াত 4। এখন প্রচার করা হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: আগামীকাল পবিত্র ঈদ উল আজহা প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে পালিত হয়। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মুসলমানেরা এই ঈদ উল আজহার উৎসব পালন করেন। আসুন আমরা এই ত্যাগ থেকে শিক্ষা নিয়ে শুধু পশু কুরবানি নয়, মনের পশুকেও কুরবানি করি, নিজেদেরকে সৎ ও ভালো সুশীল মানুষ হিসেবে তৈরি করি এবং দেশ ও সমাজের জন্য ভালো কাজ করি, এমনই প্রত্যাশা সকলের প্রতি। সবাইকে বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলের নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসারে আমন্ত্রণ। সকলের জন্য ঈদের শুভেচ্ছা। ঈদ।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আপনি কেমন আছেন অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় গর্ভবতী মায়ের এবং প্রসব পরবর্তী মায়ের চর্মরোগ হলে কি করণীয় বা এর কি চিকিৎসা রয়েছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান, প্রাক্তন বিভাগীয় প্রধান চর্ম ও যৌনরোগ বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে।
1: ধন্যবাদ আপনাকে।
0: আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আর প্রথমেই আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হলো যে গর্ভকালীন অবস্থায় ত্বকের কি কি ধরনের পরিবর্তন হতে পারে।
1: এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্যই গর্ভকালীন সময়ে মাদের কিছু ন্যাচারাল পরিবর্তন হয়, বিভিন্ন হরমোনের চেঞ্জের জন্য পরিবর্তন হয়, যেটা অনেকে মনে করেন যেটা একটা রোগ বোধ হয়, এটা ন্যাচুরালি হয়। যেমন ধরেন গর্ভকালীন সময়ে মায়েদের মেস্তা পড়ে, পেটের নাভি থেকে নিচে একটা কালো দাগের মতো পড়ে, যেটাকে আমরা লিনিয়ার নাইগ্রা বলে থাকি। অনেক সময় দেখা যায় যে পেটের চামড়া যখন আমরা বাচ্চাটা বেশি সময় হয়ে যায়, থার্ড মানে সেকেন্ড ট্রাইমাস্টার থার্ড ট্রাইমাস্টার যখন হয়, পেটের চামড়া ফাটা শুরু করে, যেটাকে আমরা বলি স্ট্রায়াগাভিডোরাম। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মুখের মধ্যে ছোট ছোট লাল রঙের মাকড়সার মতো আমরা বলি স্পাইডার অ্যাঞ্জিওমা দেখা যায়। এগুলো অনেকে ভয় পেয়ে যান, অনেকে মনে কি করতে হবে না করতে হবে, তবে এগুলো দেখা যায় যে বাচ্চা প্রসবের পরে এগুলো ন্যাচারালি কমে যায়।
0: এরপর আপনার কাছে জানতে চাই যে গর্ভকালীন অবস্থায় কিছু ধরনের চর্মরোগ আছে, যে চর্মরোগগুলো মাদের একটু উদ্বেগের কারণ হতে পারে, সেগুলো কি কি বা এটা কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে বা আমরা কি করতে পারি এই চর্মরোগের লক্ষণগুলো প্রকাশ পেলে।
1: আচ্ছা, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন কোন ক্ষেত্রে মাদের যে গর্ভকালীন সময় যেসব চর্মরোগ হয় সেক্ষেত্রে বাচ্চার এফেক্ট হতে পারে, মারও এফেক্ট পড়তে, শরীর এফেক্ট হতে পারে। সেক্ষেত্রে কিছু রোগ আছে, যেমন আমরা বলি দেখা যায় যে অনেক ক্ষেত্রেই মাদের গা চুলকাচ্ছে গর্ভকালীন সময়, পেট চুলকাচ্ছে, হাত চুলকাচ্ছে, আমরা বলি ইন্ট্রাপিক কোলেস্টেটিক পুরিটাস যেটা হয়, মানে হচ্ছে লিভারের মধ্যে আমাদের যে বাইলগুলো আছে ওটা আটকে যায়, আটকে গেলে পরে সারা গা চুলকাতে থাকে, এটা একটা একটু সিরিয়াস কন্ডিশন। এক্ষেত্রে কিন্তু যদি ঠিকমতো চিকিৎসা না করা হয় এটা বাচ্চার উপর গ্রোথ ডিটারেশন হতে হবে, বাচ্চার ডেভেলপমেন্ট কমে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন বিশেষজ্ঞের দেখা করতে হবে। সেক্ষেত্রে আমরা তার লিভার ফাংশন করব, আমরা দেখবো কিছু যেগুলো আছে যেমন এজিপি রিয়ালকান ফসফরেস কি বেড়ে গেল, বাইল এসিড বেড়ে গেল কিনা, যদি সেখানে থাকে তার জন্য খুব ভালো চিকিৎসা আছে, যেমন বলি আর্থ্রোডিক্সিকোলিক এসিড কিছু আছে, দিলে কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল করা যায় এবং বাচ্চার যে রিস্ক থাকে সেটাকে প্রিভেন্ট করা যায়। এরপর যদি আমরা বলি আরেকটা রোগ, সেটা হচ্ছে অ্যাটোপিক ইরাকশন অফ প্রেগনেন্সি। এইসব মায়েদের পরিবারে অ্যালার্জির হিস্ট্রি আছে, যেমন আমরা বলি ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাঁপানি আছে, অ্যালার্জিক রাইনাইটিস, নাক দিয়ে বারবার হাঁচি দেয়, এরকম অ্যাটোপিক যাদের হিস্ট্রি আছে এইসব মায়েদের বেশি হয়। দেখা যায় মুখ লাল হয়ে যাচ্ছে, গলা লাল হয়ে যাচ্ছে, চামড়া ভাজে ভাজে লাল হয়ে যাচ্ছে এবং সারা গা চুলকাচ্ছে, এই ধরনের কিন্তু, তবে এটা একটু সেলফ লিমিটিং কন্ডিশন, এটা তেমন বাচ্চার উপর ক্ষতি করে না কিন্তু মার জন্য খুব সমস্যা করে সেটা। সেক্ষেত্রে কিন্তু খুব সিম্পল ট্রিটমেন্ট, আমরা একটা ভালো ময়শ্চারাইজার দিয়ে মাকে খুব ভালো কন্ট্রোল করতে পারি, একটা সিম্পল অ্যান্টিহিস্টামিন যেগুলো চুলকানি কমার যায় এরকম ওষুধে কিন্তু খুব ভালো কন্ট্রোল করা যায়। তারপরে ধরুন আরেকটা আছে যেটা দেখতে খুব ভয়ঙ্কর মনে হয়, এটা আমরা বলি পলিমরফিক ইরাপশন অফ প্রেগনেন্সি। দেখা যাচ্ছে নাভিটা বাদ দিয়ে আশেপাশে এরকম ছোট ছোট গোটা হচ্ছে, পেটের মধ্যে হচ্ছে, ভাজে ভাজে হচ্ছে, পায়ের মধ্যে হচ্ছে, এটা দেখতে ভয় মনে হয়, সেটা কিন্তু খুব সেলফ লিমিটিং। সেটা যদি আমরা ঠিকমতো ওষুধ দিয়ে একটা বিশেষজ্ঞের সাথে দেখা করে কিন্তু সিম্পল ক্রিম ময়শ্চারাইজার খুব ভালো কন্ট্রোল করতে পারি। তবে আরেকটা জিনিস যেটা খুবই মানে ডেঞ্জারাস, যেক্ষেত্রে মায়েদের গর্ভবতী মায়েরা অবশ্যই বিশ্বচিকিৎসকের সাথে যোগাযোগ করবেন, দেখবেন যে আমরা নাভির আশপাশ থেকে শুরু হচ্ছে ছোট ছোট ফোস্কা মতো পড়ছে, যদিও খুব রেয়ার, এটা আমরা বলি পেমফিভার জেস্টেশনিস, ফোস্কা পড়ছে, সেটা আমার একটা অটো ইমিউন কন্ডিশন যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে সংযুক্ত, সেটা কিন্তু খুব সিরিয়াস কন্ডিশন, সেখান থেকে বাচ্চার উপর সিরিয়াস এফেক্ট হতে পারে, বাচ্চা পেটের মধ্যে মারাও যেতে পারে। তো এই ধরনের যদি পেটের মধ্যে ফোস্কা পড়ছে, যে আমরা ভাজে ভাজে ফোস্কা পড়ছে, সারা গায়ে ফোস্কা ছড়িয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খুব সিরিয়াস ট্রিটমেন্ট নিতে হবে এবং সেক্ষেত্রে কিন্তু ভালো চিকিৎসা আছে, যদি আমরা করি সেটাকে আমরা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারি এবং বাচ্চার স্বাস্থ্য ভালো রাখতে পারি। এরপরে যদি আরো কথা বলি সেটা হচ্ছে প্রেগনেন্সির সময় আমরা কিন্তু অনেক সাবধান থাকি, অনেক ওষুধই আমাদের নর্মাল যে রোগগুলো হয় অনেক ওষুধ আমরা দিতে পারি না, সেক্ষেত্রে অনেক ওষুধ আমরা উজ্জ্বল করে ফেলি, অনেক ওষুধ বাবা মা যখন প্রেগনেন্সি প্ল্যান করে তার আগেই বলে দিই যে এই ওষুধগুলো খাওয়া যাবে, এগুলো খাওয়া যাবে না, এবং সেক্ষেত্রে আমরা সেই সেফ ওষুধগুলো আমরা দিয়ে থাকি। যেমন ধরুন আমাদের এখন খুব বেশি হচ্ছে স্কেবিস রোগ, ফাঙ্গাল ইনফেকশন খুবই হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে অনেক ওষুধ আছে মাদেরকে দেওয়া যাবে না, খাওয়ার ওষুধ অনেক জন দেওয়া যাবে না, ফাঙ্গাস সেফ অ্যান্টি ফাঙ্গাল ড্রাগস, প্রেগনেন্সির সেফ কোনগুলো, আমরা যেমন বলি ক্যাটাগরি আছে, ক্যাটাগরি এ বি সি সি অ্যান্ড ক্যাটাগরি এক্স, এক্স মানে দেওয়াই যাবে না, সি মানে সাবধানতা দিতে হবে, সেখানে আমরা রিস্ক ভার্সাস বেনিফিট চিন্তা করে ওষুধের ক্ষেত্রে কিন্তু গর্ভবতী মায়েদের কিন্তু খুব অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আপনি যদি কোন ওষুধ খাচ্ছেন লং টার্ম, আপনার ডাক্তারের সাথে কথা বলে ওষুধগুলো খাওয়া যাবে কিনা প্রেগনেন্সি অবস্থায় সেটা জেনে নিতে হবে।
0: আর গর্ভকালীন সময়ে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়, কোন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ধরনের ওষুধ সেবন করা অনুচিত,
1: খুবই মানে যুক্তিপূর্ণ কথা, একটা
0: গুরুত্বপূর্ণ কথা। এরপর আপনার কাছে জানতে চাই যে সবচেয়ে একটি কমন সমস্যা রয়েছে গর্ভবতী মায়েদের, পেটের চামড়া ফেটে যায় এবং মুখে মেস্তা দেখা দেয়, তো এই যে সমস্যাগুলো হয় এটা থেকে প্রতিকার পাওয়ার উপায় কি বা এটা কতদিন থাকবে? আমরা কিন্তু মেয়েরা একটু সৌন্দর্য সচেতন হই তো খুব টেনশনে পড়ে যায় যে আসলে এটা আদৌ সেরে যাবে কিনা।
1: এটা একটা সবারই প্রশ্ন গর্ভবতী মায়েদের, এবং এই মেস্তাটা অনেকেরই হয়, ম্যাক্সিমামেরই হয়। তবে এই যেটা মনে রাখতে হবে, প্রেগনেন্সি শেষ হয়ে যাওয়ার পরে এটা কিন্তু ন্যাচারালি চলে যায়, মোস্ট অফ দেখে দেবে আর কোনো কোনো যায়ও না। তবে যেটা মনে রাখতে হবে, আমরা কিন্তু এই সময় প্রেগনেন্ট অবস্থায় আমরা খুব বেশি ওষুধ দিই না। অনেক ওষুধ আছে আমাদের কাছে যেটা আমরা পরে দিতে পারি, প্রেগনেন্সি আগে বা পরে দেওয়া যেতে পারে, কিন্তু সে দিই না। কিন্তু সিম্পল একটা সানস্ক্রিন, এর বেশি কিছু দেওয়া যাবে না, কারণ যে ওষুধগুলো আছে এগুলো বাচ্চার ক্ষতি করতে পারে, এটা আমরা দিব না। আপনি যখন বের হবেন, বের হওয়ার আধা ঘন্টা একটা সানস্ক্রিন মেখে নেবেন, এটি আপনার প্রিভেনশন। এবং যখন বাচ্চা হয়ে যাবে তখন আমাদের ওষুধ আছে, তখন কিন্তু আমরা দিতে পারবো। এটা হচ্ছে আপনার ব্যস্তার ক্ষেত্রে দ্যাট সিম্পল। আর যে পেট যে ফেটে যায় সেটার জন্য খুব ভালো চিকিৎসা, আসলে যে আমরা বলি অনেক কিছু অনেকে ক্লিন করে, খুব ভালো চিকিৎসা নাই। আমরা যেটা বলি যে একটা ভালো ময়শ্চারাইজার, পেটটাকে ভালো করে ময়শ্চারাইজ করে রাখেন, চামড়া সফট সাপল রাখেন, তাহলে কিন্তু চামড়া ফাটা থেকে অনেক ক্ষেত্রে দূরে রাখতে হবে, দূরে থাকা যাবে। আর যেটা হচ্ছে প্রেগনেন্সির পরে, তখন এটা একটা ন্যাচারাল হিলিং হয়, ন্যাচারালি কিন্তু সে কমে আসতে থাকে আস্তে আস্তে, তখন আমরা কিছু হেল্প করতে পারি। আমাদের কিছু লেটেস্ট চিকিৎসা আছে, যেমন আমরা বলি একটা পিআরপি মেজোথেরাপি বলি, সাথে কিছু লেজার আছে, সিরোফ্যাকশনাল লেজার, সেটা দিয়ে আমরা সুইং করতে পারি। তবে যেটা হচ্ছে উই ক্যান ইম্প্রুভ আ লট, একেবারে 100 ভাগ চলে যাবে এরকম না ব্যাপারটা, বাট তারপরে অনেক কিছু করা যেতে পারে আর কি।
0: এরপর আপনার কাছে জানতে চাই যে গর্ভকালীন সময়টাতে মায়েদের কি কি ধরনের চর্মরোগে তারা আক্রান্ত হতে পারেন?
1: আচ্ছা, যেটা হচ্ছে আমরা যেগুলো বললাম এগুলি গর্ভ প্রেগনেন্সি রিলেটেড, আর প্রেগনেন্সি ছাড়াও অন্য অন্য অনেক সব রোগে আক্রান্ত হতে পারে মায়েরা। তবে কিছু কিছু ব্যাপার দেখা যায়, আর একটা রোগ আছে খুব সিরিয়াস, এটাকে বলে আমরা যে আমাদের যে সোরিয়াসিস রোগটা আসে, রোগটা মায়ের মধ্যে পাস্টুলার হিসেবে অ্যাপেক্ট করতে পারে, এটাকে আমরা বলি হারপিস জেস্টেশনিস, খুবই একটা ভয়ঙ্কর একটা রোগ, ইম্পিরিকো হারপিটোফর্মিস। গর্ভকালীন সময় যে সোরিয়াসিস রোগটা আছে সেটা একটা সিরিয়াস রোগ দিতে পারে, তার নাম হচ্ছে ইম্পিরিকো হারপিটোফর্মিস। দেখা যায় মার পেটের মধ্যে ছোট ছোট গোল গোল লিশন হচ্ছে, ব্লাড টাইপ লিশন, সেখানে ছোট ছোট পুজোর মতো হচ্ছে, খুবই সিরিয়াস একটা সিচুয়েশন, সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট খুবই জরুরি। সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট আমাদের স্টেরয়েড আছে, আমাদের কিছু ওষুধ আছে, সেটা কন্ট্রোল করতে হবে, না ক্ষেত্রে মায়ের এবং বাচ্চার সিরিয়াস সমস্যা হতে পারে, এটা হতে পারে। এছাড়া যেটা হয় আমাদের যে কিছু কিছু রোগ আছে, যেমন আমরা খুব হচ্ছে আজকাল, যেমন স্কেবিস, একটা প্রচন্ড ছোঁয়াচে রোগ, দেখা যায় যে একবার যারা হয় বাসার সবাই ছড়িয়ে যাচ্ছে। যেমন প্রেগনেন্সির সময় আমাদের অ্যান্টিফাঙ্গাল একটা ওষুধ আছে, যেমন টারবিনেফিন, যেটা সেফ, প্রেগনেন্সির সেফ ওষুধ, যেগুলো আমরা ক্যাটাগরি এ বি সি এবং এক্স বলছিলাম, সেই ক্যাটাগরিতে এই ক্যাটাগরিতে সেফ যেটা পড়বে সেই ওষুধগুলো আমরা দিতে পারবো। সো মাদের ক্ষেত্রে এক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হবে, এবং অবশ্যই সেক্ষেত্রে বিশেষজ্ঞের কথা ছাড়া কোনো ওষুধ খাওয়া যাবে না, নেওয়া যাবে না।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আমাদের শ্রোতা বন্ধুদের ফেসবুকে পাঠানো প্রশ্নের উত্তর পর্বে। প্রশ্ন পাঠিয়েছেন এমডি আকাশ মিয়া, তিনি লিখেছেন দৌলতপুর মানিকগঞ্জ থেকে, গর্ভকালীন সময়ে মায়ের যদি চর্মরোগ হয় তাহলে নবজাতকের কি চর্মরোগে আক্রান্ত হতে পারে কিনা?
1: অবশ্যই হতে পারে, কিছু কিছু রোগ আছে যেটা বাচ্চাকে এফেক্ট করতে পারে, যেমন আমরা বলি ইন্ট্রাহেপাটিক কোলোস্টেসিস অফ প্রেগনেন্সি, মার গা চুলকাতে থাকে লিভারের মধ্যে, যেটা যে কিছু এনজাইম বেড়ে যায় আমরা যেটা বলি, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষেত্রে এফেক্ট করতে পারে, সেক্ষেত্রে ভালো চিকিৎসা আছে সেটা করতে পারি। আরো সিরিয়াস কন্ডিশন আছে, যেমন আমরা পেমফিগুয়েট জেস্টেশনিস বলি, যেতে মার গা দেখা যাচ্ছে ফোসকা পড়ছে, সেরকম হয়। আর আছে ইম্পিরিকো হাইপারফর্মিস, যেটা একটা সোরিয়াসিসের একটা রোগ, যেটা ওই গায়ের মধ্যে সোরিয়াসিস রোগটা ছোট ছোট পুজোর মতো ছোট ছোট রিংয়ের মতো তৈরি করে। এই ধরনের যদি কোনো সিচুয়েশন হয় অবশ্যই আপনি বিশেষজ্ঞের কথা বলে চিকিৎসা নেবেন, আমি সেক্ষেত্রে ভালো প্রতিকার আছে এবং বাচ্চার ক্ষেত্রে সেটা আমরা সাবধানতা এবং বাচ্চার যে উপকারের জন্য আমরা অনেক কিছু করতে পারি।
0: আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন মোহাইমিনুর রহমান, তিনি লিখেছেন যে গর্ভাবস্থায় চর্মরোগের কারণে সন্তানের কোনো ঝুঁকি আছে কিনা, এবং গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে চর্মরোগের ঔষধ খাওয়ার নিরাপদ নিয়মটা কি?
1: দুই ক্ষেত্রেই, গর্ভাবস্থায় এবং স্তন দানকালে অনেক ওষুধ মারা খেতে পারবেন না, এটা খুবই জরুরি। আপনি ধরেন কোনো কারণে আগে থেকে অনেক ওষুধ খাচ্ছেন, যেমন ধরেন আপনার চর্মরোগ আছে, সোরিয়াসিস আছে, আপনার একটা ফাঙ্গাল ইনফেকশন আছে, আপনার স্কেবিস আছে, এই ধরনের যদি রোগগুলো আছে অনেকগুলো ওষুধ আমরা রেস্ট্রিক্ট করে দেয়। কিন্তু সেক্ষেত্রে আমরা প্রেগনেন্সি সেফ যে ওষুধগুলো আছে সেগুলো দিয়ে দেয়, শুধু সেগুলো খেতে পারবেন। এবং যেমন ধরেন বাচ্চাদের ক্ষেত্রে অনেক ওষুধ কিন্তু ল্যাকটেশনের সময় বা বাচ্চাকে বুকে দুধ খাওয়ার সময় সেফ না, আমরা সেক্ষেত্রে কিছু সেফ ওষুধ আছে যেগুলো বাচ্চাকে স্তন দান করালে খাওয়ানো যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি বিশেষ কিছু দেখা করে কথা বলে কি কি ওষুধ খাওয়া যাবে যাবে না আপনি জেনে নেবেন, তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে।
0: নাসিম রেজা আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন কুমারখালী কুষ্টিয়া থেকে, তিনি জানতে চেয়েছেন পেমফিকয়েড কি, এটি গর্ভকালীনে কেন হয়, আর গর্ভকালীন সময় যদি এই রোগটা হয় তাহলে না হওয়ার জন্য আমরা কি কি সতর্কতাটা অবলম্বন করতে পারি।
1: খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। এটা আসলে আমার নাম হচ্ছে পেমফিকয়েড জেস্টেশনিস, এটা একটা খুব সিরিয়াস কন্ডিশন। সেকেন্ড ট্রাইমেস্টারে এই জিনিসটা হয়, দেখা যায় মার নাভির চারদিকে ছোট ছোট ফোস্কানি উঠছে, পেটের মধ্যে ছড়িয়ে যায়, থাইতে হাতে ছড়িয়ে যাচ্ছে। এটা একটা সিরিয়াস কন্ডিশন, একটা অটো ইমিউন কন্ডিশন, মানে আপনার যে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এটা আপনার শরীরে সমস্যা করছে। সেক্ষেত্রে বাচ্চারও ক্ষেত্রে, মায়ের পেটে বাচ্চার ক্ষেত্রে সমস্যা হতে পারে, ইভেন বাচ্চার আইডি বলে ইন্টারভিউ ডেথ হতে পারে। তো এই সেক্ষেত্রে আপনি যদি সেরকম দেখেন ফোস্কা পড়ছে, অবশ্যই ইমিডিয়েটলি একজন চর্মরোগ বিশেষজ্ঞ দেখা করে এটা চিকিৎসা নিতে হবে, কারণ এটা ভালো চিকিৎসা আছে, সেটা দিয়ে কিন্তু খুব ভালো কন্ট্রোল করতে পারি, এটাই মনে রাখতে হবে।
0: আনারুল ইসলাম আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন পঞ্চগড় থেকে, এবং সেই সাথে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন দীপক চক্রবর্তী, দীপক দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। তিনি বলেছেন গর্ভকালীন ও প্রসব পরবর্তী সময়ে মায়ের কেন চর্মরোগ হয়, বা এই ধরনের চর্মরোগগুলো যদি হয় তাহলে মায়ের থেকে শিশুও কি আক্রান্ত হতে পারে কিনা।
1: হতেই পারে, তবে যেটা হচ্ছে কি আমাদের অনেক ক্ষেত্রেই আমাদের প্রিন্সিপাল কিছু ন্যাচারাল চেঞ্জেস আমাদের শরীরে, যেমন মেস্তা পরে, পেটের মধ্যে চামড়া ফেটে যায়, পেটের নিচে কালো দাগ পরে, এগুলো কিন্তু ন্যাচারাল, অনেকে এগুলো রোগ মনে করেন। তবে দেখা যায় যে আপনার প্রেগনেন্সির পরবর্তী সময় সেগুলো ন্যাচারালি চলে যায়, কোনো কোনো ক্ষেত্রে সেটা থেকে যেতে পারে, সেখানে চিকিৎসা আছে, মেস্তা চিকিৎসা আছে, যে পেট ফেটে যায় চামড়া ফেটে যায় চিকিৎসা আছে, অত ভালো চিকিৎসা নাই, সেটা অনেক ক্ষেত্রে ইম্প্রুভ করতে পারি। আর বাচ্চাদের ক্ষেত্রে মার খাত থেকে রোগগুলো যেতে পারে, কিছু সিরিয়াস ডিজিজ আছে যেগুলো যায়, অনেক রোগ আছে সেটা সমস্যা করে না, যেমন আমরা বলছিলাম যে ইন্ট্রাপিটিক কোলোস্টেসিস অফ প্রেগনেন্সি, তারপরে পেমফিকয়েড জেস্টেশনিস, ইম্পেটিকয়েড হাইপারটিফর্মিস, তারপরে এই রোগগুলো যেমন বাচ্চাকে এফেক্ট করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই বিশেষ চিকিৎসকের কথা বলে চিকিৎসা নিতে হবে।
0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য।
1: আপনাকে এবং শ্রোতা বন্ধুদেরকে ধন্যবাদ।
0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, আগামী পর্বে কথা হবে অন্য কোন বিষয় নিয়ে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের আজকের অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখী সংসার অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তোফাজ্জল হোসেন।
2: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন সংবাদ ও সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি সাকির রিজওয়ানা। শুরুতেই শিরোনাম। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ত্যাগের মহিমায় আগামীকাল দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। দেশবাসী সহ মুসলিম উম্মাকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যে নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য, ঈদ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় বললেন তারেক রহমান। রাজধানীতে ঈদ উল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল 7:30 অংশ নেবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনে নগরবাসীর ঢাকা ছাড়া অব্যাহত। সবকিছু মিলিয়ে এবার ঘরমুখো মানুষের ঈদ যাত্রা ভালো হয়েছে, মন্তব্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর। রাজধানী সহ সারাদেশে চলছে কোরবানির হাটে শেষ দিনের পশু কেনাবেচা। কোরবানির বর্জ্য অপসারণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের 29,500 কর্মী প্রস্তুত, নগরবাসীর মধ্যে প্রায় 18 লাখ ব্যাগ বিতরণ। রাজধানীর আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 6 শিশুর মৃত্যু, ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন, 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমাদানের নির্দেশ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। এবং ভারতের গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় আগামীকাল সারাদেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী 10ই জিলহজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়ে থাকে। এখন শুনুন পবিত্র ঈদ উল আজহার তাৎপর্য নিয়ে একটি প্রতিবেদন।
2: মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা বা কোরবানির ঈদ। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং ত্যাগ, আনুগত্য ও আত্মশুদ্ধির এক মহান শিক্ষা। কোরবানির ইতিহাস জড়িয়ে আছে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসাল্লামের অসীম ত্যাগ ও আনুগত্যের ঘটনার সঙ্গে।
3: কোরবানির তাৎপর্য হলো, শিক্ষা হলো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুসলিমকে, মুমিনকে যখন যে নির্দেশ করবেন, কিংবা আমরা এভাবে বলতে পারি একজন মুমিনের প্রতি, মুসলিমের প্রতি আল্লাহ তাআলার যে নির্দেশ আছে সেই নির্দেশগুলো একেবারে শতভাগ নির্দেশের সামনে আত্মসমর্পণ করে নত হয়ে বিনয়ের সঙ্গে খুশি মনে সেই নির্দেশটা বাস্তবায়ন করবে। এটা হলো কোরবানির প্রথম বা অন্যতম শিক্ষা বা তাৎপর্য।
2: সেই স্মরণীয় ঘটনার অনুসরণে প্রতি বছর জিলহজ মাসের 10-12 তারিখ পর্যন্ত বিশ্বের মুসলমানরা পশু কোরবানি করেন। কোরবানির মাধ্যমে সমাজে সহমর্মিতা, ভাতৃত্ববোধ ও সাম্যের শিক্ষা ছড়িয়ে পড়ে। বিশেষ করে গরিব ও অসহায় মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে কোরবানির প্রকৃত তাৎপর্য প্রকাশ পায়। গুলশান আজাদ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ আহসানুল্লাহ এ বিষয়ে বাংলাদেশ বেতারকে বলেন,
3: নিয়তটা কতটুকু পবিত্র বিশুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে মান দহা তাইয়িবাতান বিনাফসিহি মুক্তাসিবান লিউদহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার। যে ব্যক্তি তার পরিশুদ্ধ নিয়তে, বিশুদ্ধ চিত্তে, প্রফুল্ল চিত্তে কোরবানি করবে এবং এই কোরবানির বিনিময় তথা সওয়াবের আশা রাখবে, অবশ্যই এই কোরবানি তার এবং জাহান্নামের মাঝে একটা প্রাচীর হয়ে যাবে।
2: ইসলামে কোরবানি ওয়াজিব ওইসব মুসলমানের উপর যারা প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক।
3: আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হালাল হালালের মধ্যে, বৈধ পন্থা উপার্জনের মধ্যেই তোমাদের বারাকাত এবং শান্তি, নিরাপদ, সুস্থতা বই। আর হারামের মধ্যে কোনো আরাম নেই, বরাকাতও নেই।
2: কুরবানির সবচেয়ে বড় শিক্ষা হলো ত্যাগ ও ভাগাভাগি। তাই আসুন এই ঈদুল আজহায় আমরা শুধু পশু নয়, নিজেদের ভেতরের হিংসা, অহংকার ও কুপ্রবৃত্তিকেও কুরবানি করি। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সকালে মুসল্লিরা ঈদগাহ ও মসজিদে সমবেত হয়ে ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। খতিবরা খুতবায় কুরবানির তাৎপর্য ও ইসলামের ত্যাগের আদর্শ তুলে ধরবেন। ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করবেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসী সহ মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন,
4: ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদুল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা।
0: বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হবে বিশেষ খাবার। রাজধানীতে ঈদুল আজহার প্রধান জামাত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30 অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল 8:00 বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিচারপতি, কূটনীতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। নামাজ শেষে দেশ, জনগণ এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হবে। ঈদগাহে নামাজ আদায়ের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করেছেন। এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। আরো শুনুন প্রতিবেদনে।
5: হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহের প্রধান জামাতে 35,000 মুসল্লির জন্য প্রস্তুত ময়দান। ঈদের নামাজের নিরাপত্তা নেওয়া হয়েছে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বুধবার জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করে এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আগ্রহী মুসল্লিদের নিরাপত্তার বিধান মেনে চলার আহ্বান জানান।
6: মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। আমি ঢাকা নগরবাসীকে অনুরোধ করব, জাতীয় ঈদগাহ ময়দানে যারা নামাজ আদায় করতে চান তাদের নিরাপত্তার স্বার্থে অনেক পূর্বেই ঈদগাহ ময়দানে প্রবেশ করতে হবে।
5: ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুসলেউদ্দিন আহমেদ জানান, ঈদের নামাজকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ঈদগাহে মুসল্লিদের ব্যাগ ও দাহ্য পদার্থ বহনে থাকবে নিষেধাজ্ঞা।
7: ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে। কোন ধরনের ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা অপ্রয়োজনীয় ধাতব বস্তু সঙ্গে না নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।
5: এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, আবহাওয়া বৈরী থাকলে বা ভারী বৃষ্টিপাত হলে প্রধান জামাতটি সকাল 8:00 জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
8: একেবারে যদি দুর্বিপাক হয়ে যায়, যে ঝড় ঝঞ্ঝা এখানে পানি থেকে সয়লাব হয়ে গেছে, ওই অবস্থা যদি হয় তখন বিকল্প আমরা সকালবেলা সেটা ঘোষণা করব।
5: ঈদগাহে প্রবেশে নারীদের জন্য একটি এবং পুরুষদের জন্য 4টি গেট উন্মুক্ত থাকবে। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: জাতীয় ঈদগাহ ময়দান ছাড়াও রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল 7টায় হবে প্রথম জামাত। এর এক ঘন্টা পরপর 10টা পর্যন্ত আরও 3টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এখানে সর্বশেষ জামাত হবে সকাল 10টা 45 মিনিটে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল 7:30টায় পবিত্র ঈদ উল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় শহর ও বিভিন্ন জেলায় ঈদের জামাত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আরও শুনুন আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য নিয়ে তৈরি প্রতিবেদনে।
9: উপমহাদেশের অন্যতম বৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সকাল 9টায়। এতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। শোলাকিয়া ঈদ জামাতকে ঘিরে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ ঈদগাহে সকাল 7টায়। এই জামাত ছাড়াও সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নগরীতে 96টি ও বিভিন্ন উপজেলায় 266টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। খুলনা মহানগরীতে ঈদ উল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায় সার্কিট হাউস ময়দানে। বাগেরহাটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ষাট গম্বুজ জামে মসজিদে সকাল 7টায়। সাতক্ষীরায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সিলেট নগরীতে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল 8টায়। এছাড়া নগরীর দরগাহে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় এবং সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। মৌলভীবাজারের হজরত সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি মাজার ঈদগাহে জেলা শহরের প্রথম প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 6:30টায়। এখানে পরপর 3টি জামাত অনুষ্ঠিত হবে। হবিগঞ্জ শাহী ঈদগাহে সকাল 7:30টায় ও সকাল 8:30টায় মোট 2টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:00টায়। এছাড়া দেশের উত্তরের বিভাগ রাজশাহীতে ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে হজরত শাহ মকদুম রহমতুল্লাহ আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30টায়। টেস্ট রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে তাই ঘরমুখো মানুষের ভিড়। এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সবকিছু মিলিয়ে এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা ভালো হয়েছে। রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা, কোরবানির পশুর হাটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। তবে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসা খামারি ও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা, কোরবানির পশুর হাটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। তবে বৃষ্টির কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসা খামারি ও ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। বুধবার

0: ছোট করে চলতেছে, বড় করে ধান বেচা কিনা এনে দেখেন সব এইভাবে, কেউ 12টা নিয়ে আসে, কেউ 13টা নিয়ে আসে, এরকম করে সব পড়ে আছে এখন পর্যন্ত,
1: যেগুলা 1,30,40 এবং 70,000 পর্যন্ত চলছে। এই গরুগুলা চাহিদা বেশি।
2: এই সময় গরু কিনতে আসা ক্রেতারা জানান,
3: আমাদের বাজেট রেঞ্জের মধ্যে আসলে মিডিয়াম সাইজ গরু নেওয়াটা আমাদের জন্য সবচেয়ে পারফেক্ট, সো এই জন্য এটা নেওয়া আর কি। আর পুরো হাটের মধ্যে এটাই সবচেয়ে আমাদের জন্য ভালো ডিল ছিল।
4: আমার ছেলের খুব শখ যে বড় ছাগল কিনবে, এই বড় ছাগল কেনার জন্য আমার ছেলে সাথে করে হাটে এসে এই ছাগলটা কিনলাম, কিন্তু হাটের অবস্থা ভালো, কিন্তু সবচেয়ে সুন্দর ছাগলটা আমরা কিনছি।
5: হ্যাঁ, আমি একদম মানে খুবই সন্তুষ্ট, গরুর দামটা মানুষের সহনশীল পর্যায়ে আছে।
2: হাটের ইজারাদার জানান, গরুর হাটের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও গরুর হাটে প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
6: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
7: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
8: খবরের বাকি অংশ পড়ছে মোহাম্মদ মোহসেন মিয়া। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে দুই সিটি কর্পোরেশনে মোট প্রায় 29,500 জনবল প্রস্তুত রাখা হয়েছে। নগরবাসী যেন সুষ্ঠুভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে পারেন, তাই তাদের মাঝে বিতরণ করা হচ্ছে প্রায় 18,00,000 প্লাস্টিক ও পরিবেশ বান্ধব ব্যাগ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে দুই সিটি কর্পোরেশনে প্রায় 29,500 জনবল প্রস্তুত রাখা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নির্বিঘ্ন করতে দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি নগরবাসীর সুবিধার্থে খোলা হচ্ছে বিশেষ হটলাইন। বর্জ্য সংরক্ষণ ও অপসারণ দুই সিটি কর্পোরেশন থেকে প্রায় 17,70,000 প্লাস্টিক পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের দিন বিকেল থেকেই আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSCC-র প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম জানান, কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা তদারকিতে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে বিশেষ তদারকি পরিষদ গঠন করা হয়েছে।
9: আমরা আশা করি যে তিন দিনে আমরা সম্পূর্ণ ঢাকা শহরের ময়লা আমরা ইনশাআল্লাহ ক্লিন করার জন্য চেষ্টা করব। 72 ঘন্টার মধ্যে টোটাল সব বর্জ্য ইনশাআল্লাহ পরিষ্কার হয়ে যাবে।
2: অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন DNCC-র প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান জানান, কোরবানির বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হচ্ছে।
10: কোরবানি এবং 72 ঘন্টার জন্য আমরা বাইরে থেকে 450টি পরিবহনকে টেন্ডারের মাধ্যমে আমরা অন্তর্ভুক্ত করেছি। এর বাইরে আমাদের নিজস্ব পরিবহন সবকিছু মিলে 752টি পরিবহন আমরা কোরবানির বর্জ্য ব্যবস্থাকে কাজে লাগানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি। পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন আছে বিভিন্ন ওয়ার্ডে, প্রতি স্বেচ্ছাসেবী সংগঠনের 100 জন কর্মী সেদিন কাজ করবে।
2: নগরবাসী সহযোগিতা পেলে নির্ধারিত সময়ের মধ্যে রাজধানীকে বর্জ্যমুক্ত করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন দুই সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
8: রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 6টি শিশুর মৃত্যু হয়েছে। আজ ভোরে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময় হামে আক্রান্ত হয়েছে আরও 1,118টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে একথা জানানো হয়। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। পবিত্র হজ পালনের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন স্থান থেকে সৌদি আরবে আসা হাজিরা আজ মিনায় অবস্থান করেন এবং মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা পশু কোরবানি দেন। এরপর তারা বড় জামারায় কঙ্কর নিক্ষেপ শেষে মাথা মুন্ডন কিংবা চুল ছোট করেন, আর এরই মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা।
7: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।

0: বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবার আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ ও পূর্ব লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 31 জন নিহত ও আরও 40 জন আহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা গত একদিনে হিজবুল্লাহর 150-এরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে। এদিকে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে এক বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ ওদেহ নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েল। এ বিষয়ে হামাস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। খেলার খবর ফুটবল। ভারতে অনুষ্ঠানরত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে খেলবে। জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় ম্যাচটি শুরু হবে। এর আগে একই ভেন্যুতে বিকেল 5টায় দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা ভুটান নারী দলের মোকাবেলা করবে। আগেই জানানো হয়েছে 12 দিনব্যাপী এই টুর্নামেন্টে দুটি গ্রুপে 6টি দেশ অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় আগামীকাল দেশে উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। দেশবাসী সহ মুসলিম উম্মাকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা। মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। ঈদ উপলক্ষে দেয়া শুভেচ্ছা বার্তায় বলেন তারেক রহমান। রাজধানীতে ঈদ উল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় অংশ নেবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানীর আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 6 শিশুর মৃত্যু। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন। 72 ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমাদানের নির্দেশ। এবং ভারতের গোয়ায় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে আগামীকাল মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। খবর শেষ হলো।
3: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি নাজনীন ওয়ারেস। যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় আগামীকাল দেশে উদযাপিত হবে মুসলমানদের দুটি বৃহৎ ধর্মীয় উৎসবের একটি, পবিত্র ঈদ উল আজহা, যেটি কুরবানির ঈদ নামেও পরিচিত। মূলত সৃষ্টিকর্তার প্রতি অপার আনুগত্য এবং তাকে সন্তুষ্ট করতে সর্বোচ্চ আত্মত্যাগের এক ঐতিহাসিক ঘটনা স্মরণে বিশ্বের মুসলিম সম্প্রদায় উদযাপন করে ঈদ উল আজহা। ধর্মপ্রাণ মুসলমানেরা ঈদ নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে পালন করেন এই ঈদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আত্মত্যাগ ও অনুপম আদর্শের প্রতীকী নিদর্শন হিসেবে প্রায় 4,500 বছর আগে থেকে শুরু হয় কোরবানির এ প্রচলন। প্রতি বছর জিলহজ মাসের 10 তারিখে বিশ্বের মুসলিমরা ময়দানে নামাজ আদায়ের পর যার যা সাধ্য ও পছন্দ সেই অনুযায়ী পশু কোরবানি দিয়ে থাকেন। আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশে পালিত হচ্ছে ঈদ উল আজহা। গতকাল পবিত্র মক্কা নগরীর আরাফাত ময়দানে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির সমবেত হওয়ার মাধ্যমে পবিত্র হজ পালিত হয়। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের প্রধান জামাত আয়োজনের জন্য রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুত করা হয়েছে। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতি, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন। রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে অনুষ্ঠিত হবে মোট 5টি জামাত। পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানীতে কোরবানির পশুর বজ্র দ্রুত অপসারণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে দুই সিটি কর্পোরেশনে প্রায় 29,500 জনবল প্রস্তুত রাখা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নির্বিঘ্ন করতে পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি নগরবাসীর সুবিধার্থে খোলা হয়েছে বিশেষ হটলাইন। বর্জ্য সংরক্ষণ ও অপসারণে দুই সিটি কর্পোরেশন থেকে প্লাস্টিক, পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ ও জীবাণুনাশক বিতরণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন ঈদের দিন বিকেল থেকেই আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। এবার রাজধানীতে ঈদের 3 দিন প্রায় 7 লাখ পশু কোরবানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজ ঈদের আগের দিনে কোরবানির পশু কেনাবেচা সর্বোচ্চ পর্যায়ে জমে উঠেছে। এবার 55,000 টন কোরবানির বর্জ্য সৃষ্টি হতে পারে ধারণা করা হচ্ছে। আগামীকাল ঈদের দিন দুপুর ১২টা থেকে বর্জ্য অপসারণের মূল কার্যক্রম শুরু হবে এবং পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই প্রথম দিনের কোরবানির বর্জ্য সম্পূর্ণ অপসারণের লক্ষ্য নির্ধারণ করেছে ২ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। এবার ১ কোটিরও বেশি মানুষ স্বজনদের সঙ্গে গ্রামে ঈদ করতে ঢাকা ছেড়েছে ও ছাড়ছে, ফলে রাজধানী তার ব্যস্ত রূপ হারিয়ে এখন অনেক ফাঁকা। সরকারের পক্ষ থেকে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে। কুরবানি শব্দের উৎপত্তিগত অর্থ হচ্ছে আত্মত্যাগ, আত্মোৎসর্গ, নিজেকে বিসর্জন দেয়া বা নৈকট্য লাভের চেষ্টা। আর ইসলামের পরিভাষায় কুরবানি হচ্ছে নির্দিষ্ট পশুকে একমাত্র আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে তারই নামে জবাই করা। তবে জবাই করা গরুর মাংস বা রক্ত কিছুই পৌঁছায় না মহা সৃষ্টিকর্তার দরবারে, পৌঁছায় শুধুই নিয়ত। ঈদ উল আজহার অন্যতম শিক্ষাই হচ্ছে মনের পশুত্ব অর্থাৎ কুপ্রবৃত্তিকে পরিত্যাগ করা। সেই অর্থে কুরবানির ঈদ হচ্ছে ত্যাগের উৎসব। মুসলমানরা পশু কুরবানি দিয়ে মহান আল্লাহর প্রতি পূর্ণাঙ্গ আত্মসমর্পণের মাধ্যমে কুরবানিকে অর্থবহ করে তুলবেন, এটাই ঈদ উল আজহার শিক্ষা। সংবাদ পর্যালোচনা শেষ হল, এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত ৯টা ৩০ মিনিটে।
4: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত শুভেচ্ছা বাণী।
5: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদ উল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেবার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন, এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায়মনো বাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।
4: শুনলেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত শুভেচ্ছা বাণী।
6: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ঈদ জামাত সম্পর্কিত ঘোষণা। মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তৌহিদে বিশ্বাস ও ত্যাগের স্মৃতিবাহী ঈদ কুরবানির ঈদ আজ যেন মরুর লু হাওয়ায় প্রতিটি বিশ্ববাসীর কাছে, বিশ্বাসীর কাছে আল্লাহর রাহে কোরবানি করার সে আহ্বান ভেসে আসে।
1: আসমানি হুকুম আজও শোনা যায় মরুলু হাওয়ায়, কোরবানি দাও সেই প্রিয় ধন যা চাহেন মহান খোদায়।
0: প্রিয় শ্রোতা, ত্যাগের মহিমা, ঐশী অনুপ্রেরণা ও অপার আনন্দের বার্তা নিয়ে ফিরে এলো পবিত্র ঈদ উল আজহা। ঈদ মুবারক আসসালাম, ঈদ মুবারক আসসালাম। আগামীকাল দেশে অনাবিল আনন্দ, ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বিপুল উৎসব উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা।
1: মুসলমানদের জন্য ত্যাগের মহিমায় উদ্ভাসিত পরম আনন্দের একটি দিন। এদিন সকালে মুসলিম সম্প্রদায় ঈদগাহে বা মসজিদে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করে থাকেন।
0: এখন জেনে নেওয়া যাক কোথায় কখন আগামীকাল ঈদ জামাত অনুষ্ঠিত হবে। রাজধানীতে পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30 এবং যথারীতি এবারও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পরপর পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।
1: প্রথম জামাত সকাল 7:00, দ্বিতীয় জামাত সকাল 8:00, তৃতীয় জামাত সকাল 9:00, চতুর্থ জামাত সকাল 10:00 এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল 10:45 অনুষ্ঠিত হবে।
0: জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত হবে সকাল 7:30। ধানমন্ডি সোহানবাগ জামে মসজিদে সকাল 7:30, ধানমন্ডি 12 নম্বর রোডে তাকোয়া জামে মসজিদে ঈদ জামাত সকাল 7:00 এবং 6 নম্বর রোডে ঈদগাহ জামে মসজিদে সকাল 7:30 ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
1: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিয়ায় প্রথম জামাত সকাল 7:30 ও দ্বিতীয় জামাত সকাল 8:30।
0: মিরপুর ডিওচেস কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত সকাল 7:00, দ্বিতীয় জামাত সকাল 8:30। গুলশান সেল্টন মসজিদ ও ঈদগাহ ময়দানে সকাল 5:45, সকাল 7:30 এবং সকাল 9:30 তিনটি জামাত অনুষ্ঠিত হবে। অর্থাৎ গুলশান সেন্ট্রাল মসজিদ ও ঈদগাহ ময়দানে মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
1: কাঁঠালবাগান বাইতুল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে সকাল 7:30 প্রথম এবং সকাল 8:30 দ্বিতীয় জামাত। তেজগাঁয়ে আরজাদ পাড়া জামে মসজিদে সকাল 7:30 ঈদ জামাত অনুষ্ঠিত হবে। বসুন্ধরা আবাসিক এলাকায় মারকাজুল
0: ফিকরিল ইসলামী বড় মসজিদে ঈদ জামাত সকাল 6:30 এবং জি ব্লকের বাইতুল জান্নাত জামে মসজিদে ঈদ জামাত সকাল 7:00 অনুষ্ঠিত হবে। মোহাম্মদপুরের মসজিদে তৈয়বিয়ায় সকাল 7:00 ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। তালতলা সরকারি জামে মসজিদে ঈদ জামাত সকাল 7:00 অনুষ্ঠিত হবে। জাতীয় বেতার ভবন জামে মসজিদে ঈদ জামাত সকাল 7:30 অনুষ্ঠিত হবে। ধানমন্ডি বাইতুল আমান জামে মসজিদে ঈদ জামাত সকাল 7:30। মতিঝিল সরকারি কেন্দ্রীয় জামে মসজিদে সকাল 7:00 প্রথম জামাত এবং সকাল 8:00 দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
1: নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল 7:00 ঈদের প্রধান জামাত ও সকাল 8:00 দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। শ্রোতা বন্ধুরা, এবারে আরও বেশ কিছু জায়গায় যে ঈদের নামাজ হচ্ছে সেই সময়সূচিগুলো আমরা জানিয়ে দিচ্ছি।
0: কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 9:00। দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দানে ঈদের জামাত সকাল 8:30 এবং জামাত ও দেশের অন্যতম বৃহৎ জামাত হিসেবে পরিচিত।
1: চট্টগ্রামের ঈদ উল আজহার প্রধান জামাত হবে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে সকাল 7:00 এবং দ্বিতীয় জামাত হবে সকাল 8:00। বরিশালে ঈদের প্রধান জামাত সকাল 8:00 নগরীর হেমায়েতউদ্দিন ঈদগাহ মাঠে। খুলনায় পবিত্র ঈদ উল আজহার প্রধান জামাত সকাল 7:00 সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হবে। রংপুর মহানগরীর কালেকটরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত সকাল 8:00। সিলেটে 700 বছরের পুরনো ঈতিহ্যের এক প্রতীক শাহী ঈদগাহে ঈদের জামাত হবে সকাল 8:00।
0: রাজশাহীতে শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহি কেন্দ্রীয় ঈদগাহ ও পবিত্র প্রধান ঈদের জামাত সকাল 7:30। কুমিল্লা জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:00।
1: শ্রোতা বন্ধুরা, ময়মনসিংহ জেলার ঈদগাহের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল 7:30 এবং দ্বিতীয় জামাত সকাল 8:30। বাগেরহাট ষাট গম্বুজ মসজিদে এবারও পবিত্র ঈদুল আজহার তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7:00, দ্বিতীয় জামাত সকাল 8:00 এবং তৃতীয় জামাত সকাল 9:00। বগুড়ায় সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 8:00 অনুষ্ঠিত হবে।
0: ত্যাগের মহিমায় ভাস্বর হোক সবার হৃদয় মন, এ ঈদ মানুষের ঘরে ঘরে আনুক খুশি আর অনাবিল আনন্দ। প্রতিটি মানুষ মিলিত হোক ত্যাগ ও ভালোবাসার আরাফাত ময়দানে, হৃদয় গুহা আলোকিত হোক হেরার জ্যোতির অনন্য আভায়। এই শুভ প্রত্যাশায় শেষ করছি ঈদ জামাত সম্পর্কিত ঘোষণা। তথ্য সংগ্রহ এবং গ্রন্থনায় আফতাব আহমেদ। সবাইকে আমাদের সকলের পক্ষ থেকে ঈদ মোবারক।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।
2: আজকের এই সন্ধ্যাটি যেন একটু আলাদা, একটু বিশেষ, তাই না?
3: হ্যাঁ, ঠিকই বলেছ।
2: একটু উৎসবের গন্ধ মাখা।
3: আর এর কারণ কিন্তু আগামীকাল পবিত্র ঈদুল আজহা।
2: আকাশে বাতাসে আজ একটা অন্যরকম অনুভূতি ভাসছে।
3: পাড়ায় পাড়ায় কোরবানির পশুর গলায় ঘন্টা বাজছে,
2: ওদিকে রান্নাঘর থেকে ভেসে আসছে উৎসবের প্রস্তুতির সুর।
3: আর শিশুরা নতুন জামায় নিজেদের সাজানোর স্বপ্ন দেখছে।
2: দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ, এমনকি প্রবাসীরাও অনেকে নাড়ির টানে ঘরে ফিরছেন, কেউ বা ফেরার পথে।
3: এই যে উৎসবের উত্তেজনা, এটাই ঈদের সবচেয়ে সুন্দর মুহূর্ত।
2: ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়,
3: এই উৎসবের গভীরে আছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সেই মহান ত্যাগের অমর স্মৃতি, প্রিয়কে বিসর্জন দেওয়ার সেই অকল্পনীয় পরীক্ষা।
2: আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চিরন্তন শিক্ষা, ভালোবাসার চেয়েও বড় হল সমর্পণ, সমর্পণের চেয়েও বড় হল ঈমান।
3: প্রতি বছর এই দিনটি আসে আমাদের মনে করিয়ে দিতে জীবনের আসল কোরবানি পশুর নয়, মনের পশুদের লোভের, হিংসার, অহংকারের।
2: আগামীকালের
3: ঈদ আনন্দের আগে আজকের এই সময়টুকু আমাদের সাথে কাটান,
2: একটু গল্প হোক,
3: একটু সুর হোক,
2: একটু মনের কথা হোক,
3: ঈদের আনন্দকে বুকে নিয়ে শুরু হোক আজকের উত্তরণ।
2: সবাইকে আগাম ঈদ মোবারক।
3: বন্ধুরা, আজকের উত্তরণে চারটি বিশেষ পর্ব নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। প্রথমে থাকছে আমাদের জনপ্রিয় পর্ব বিশ্ববিচিত্রা। পৃথিবীর কোথায় কি ঘটছে, কোন অজানা তথ্য লুকিয়ে আছে দিগন্তের ওপারে, সেই বিস্ময়কর খবর নিয়ে এই পর্ব।
2: তারপর থাকছে বিহঙ্গ, আপনাদের পাঠানো চিঠি আর ইমেইলের উত্তর নিয়ে। আপনাদের কথাই তো আমাদের প্রাণ।
3: তৃতীয় পর্বে থাকছে ক্রিয়াঙ্কনের মুখ। আজ আমরা জানব জ্যামাইকার সেই অদম্য নারীর কথা, যার পায়ের ছন্দে কাঁপত ট্র্যাক কিংবদন্তি অ্যাথলেট মার্লিন ওটি।
2: আর অনুষ্ঠানের শেষ মুহূর্তটি সাজিয়েছি নজরুলের এক অনিন্দ কথা ও সুরে। তাহলে আর দেরি নয়,
3: শুরু করি আজকের উত্তরণ।
2: প্রিয় শ্রোতা, একবার ভাবুন তো, এই মুহূর্তে পৃথিবীর কোথাও এমন কিছু ঘটছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। কোথাও কোনো বিজ্ঞানী আবিষ্কার করছেন অবাক করা কোনো তথ্য, কোথাও কোনো শিশু করছে এমন কিছু যা বড়রাও পারে না, কোথাও প্রকৃতি দেখাচ্ছে তার অসীম রহস্য।
3: এই পৃথিবীটা আসলে একটা বিশাল বিস্ময়ের ভাণ্ডার, আর সেই ভাণ্ডার থেকে বেছে বেছে সেরা বিস্ময়গুলো আপনাদের সামনে তুলে ধরার আমাদের প্রিয় এই আয়োজনের নাম বিশ্ববিচিত্রা।
2: আজকের বিশ্ববিচিত্রার সংগ্রহ ও সংকলন করেছেন শারমিন আক্তার, আর পাঠ করবেন কুনুজ শিকদার।
4: ১৯৯৫ সালে মার্কিন কমেডিয়ান শন শ্যানন মাত্র 23.8 সেকেন্ডে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত নাটক হ্যামলেটের টু বি অর নট টু বি অংশটি পড়ে শুনিয়েছিলেন। এই অংশে শব্দ আছে মোট 260টি, অর্থাৎ শ্যানন এক মিনিটে 655টি শব্দ উচ্চারণ করতে পারেন। চেক রিপাবলিকে পোলার বিয়ার ডিপ নামে এক বিশেষ আয়োজন হয়, যেখানে লোকে বরফ ঠান্ডা পানিতে সাঁতার কাটে। 2025 সালে এমনই এক আয়োজনে অংশ নেন 2461 জন। যুক্তরাজ্যের স্বায়ত্তশাসিত অঞ্চল জিব্রাল্টারের বানরেরা পর্যটকদের দেওয়া জাঙ্ক ফুড বা অস্বাস্থ্যকর খাবার খেয়ে পেটের সমস্যায় ভুগছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে তারা এখন মাটি খাওয়া শুরু করেছে। গবেষকদের মতে চকলেট, চিপস ও আইসক্রিমের মতো খাবারে প্রচুর পরিমাণে ক্যালোরি, চিনি, লবণ ও দুগ্ধজাত উপাদান থাকে। এসব খাবার বানরদের পাকস্থলীতে জ্বালাপোড়া তৈরি করে। মাটি পাকস্থলীর দেয়ালে একটি সুরক্ষা কবচ হিসেবে কাজ করে এই অস্বস্তি কমিয়ে দেয়। বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন, বানরেরা মূলত মাটি থেকে এমন কিছু ব্যাকটেরিয়া ও খনিজ সংগ্রহ করে যা জাঙ্ক ফুডে অনুপস্থিত। পর্যটকদের ফেলে দেওয়া বা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া খাবারগুলো তাদের কাছে সুস্বাদু লাগে, কিন্তু এসব খাবারের ফলে তাদের বমি বমি ভাব ও ডায়রিয়ার মতো সমস্যা হয়। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, পর্যটকদের আনাগোনা বাড়লে এবং ছুটির মৌসুমে জিব্রাল্টারের বানরদের মাটি খাওয়ার প্রবণতাও অনেক বেড়ে যায়। প্রাকৃতিকভাবে এসব প্রাণীর লতাপাতা, বীজ ও পোকামাকড় খাওয়ার কথা থাকলেও মানুষের সান্নিধ্যে এসে তারা উচ্চ ক্যালোরিযুক্ত খাবারের দিকে ঝুঁকছে। টিকে থাকার লড়াইয়ে বিবর্তনের ধারায় মানুষ যেভাবে চর্বি ও চিনিযুক্ত খাবারের প্রতি আকৃষ্ট হয়, জিব্রাল্টারের বানরদের মধ্যেও এখন একই প্রবণতা দেখা যাচ্ছে।
3: প্রিয় শ্রোতা, আপনি কি জানেন উত্তরণের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তটি কোনটি? যখন আমরা আপনাদের চিঠি ও ইমেইল পড়ি,
2: যখন দেখি কত দূর থেকে কত আন্তরিকভাবে আপনারা আমাদের কাছে পৌঁছে দেন আপনাদের মনের কথা।
3: পাখি যেমন নীল আকাশে ডানা মেলে
2: এক প্রান্ত থেকে আরেক প্রান্তে উড়ে যায়,
3: আপনাদের চিঠি ও ইমেইলও তেমনি উড়ে আসে আমাদের কাছে ভালোবাসার পালকে ভর করে।
2: তাই তো এই পর্বের নাম বিহঙ্গ। আসুন তাহলে শুনি আপনাদেরই মনের কথা আপনাদেরই ভাষায়।
3: প্রথমে এটিএম আতাউর রহমান রঞ্জু, সভাপতি আলোকিত মানুষ চাই আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব, সৈয়দপুর মাদ্রাসা সৈয়দপুর বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান সড়ক, পীরগাছা, রংপুরের বন্ধু, লিখেছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সবার ঘরেই যেন আনন্দ বজায় থাকুক। ধনী গরিবের ভেদাভেদ ভুলে আসুন আমরা যাব মিলে। আত্ম অহমিকা নয়, নয় বড়াই, মানব সেবা করি সবাই। কোরবানি মানে ত্যাগ, ত্যাগ মানে নিজেকে বিলিয়ে দেয়া, তেমনি দেশের মান মর্যাদা স্বাধীনতা রক্ষা করা, প্রতিবেশীর পাশে আত্মীয়ের পাশে দাঁড়ানো, পিতা মাতাকে সালাম ও শ্রদ্ধা জানানো, বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ ভুলে না যাই কেহ। বাহ, একেবারে পুরো ঈদের মাহাত্মটাই বন্ধু কিন্তু তার কথায় কিছুটা ছন্দে ছন্দেও কিন্তু বলে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ, ঈদ মোবারক।
2: আফিয়া খানম জুলি ঘোড়াদাইর সুলতান শাহী গোপালগঞ্জ থেকে লিখেছেন, আপনি বলেছেন বিশ্ব এইডস দিবস উপলক্ষে প্রাসঙ্গিক অনেক তথ্য জেনেছি। বিশ্ব ঐতিহ্য পর্বে আধুনিক স্থাপত্যের প্রতীক সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস সম্পর্কে অনেক চমকপ্রদ তথ্য জেনেছেন, সেটি জানিয়েছেন। বলেছেন মেরিনা বে স্যান্ডস এ ভ্রমণ প্রতিটি ভ্রমণকারীর জন্য নিঃসন্দেহে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। নন্দিত জন পর্বে কিংবদন্তি গীতিকার মনিরুজ্জামান মনিরের বর্ণাঢ্য ও সৃষ্টিশীল জীবনের অনেক অজানা কথা জানা হলো। তার বহু গান জয় করেছে কালের সীমানা, মানুষের মন। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে কি কি বিশেষ অনুষ্ঠান প্রচার হবে জানানোর অনুরোধ করছি।
3: আর মাত্র কয়েকটা ঘন্টা, আগামীকাল পবিত্র ঈদ উল আজহা, সেই দিনে কান পাততে হবে বিশেষ পর্ব উত্তরণের ঈদের পর্ব, অর্থাৎ ঈদ উল আজহার পর্ব শুনতে হলে কিছুটা সময় থাক না, জেনে নিব সেই অনুষ্ঠান শুনেই না হয়। মোহাম্মদ রাসেল শেখ পূর্ব আরপাড়া আমডালা শিবালয় মানিকগঞ্জ থেকে লিখেছেন,
2: বাংলাদেশ বেতারের সকল কর্মকর্তা কর্মচারী ও শোভানুদ্যায়ীদের জানাই পবিত্র ঈদ উল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র ঈদ উল আজহার ত্যাগের মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গড়ে তুলি একটি সহানুভূতিশীল, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ। আরো বলেছেন, বাংলাদেশ বেতার আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও জাতিসত্তার গৌরবময় কণ্ঠস্বর।
3: আপনাদের নিষ্ঠা, আন্তরিকতা ও নিরলস প্রচেষ্টায় সমৃদ্ধ হচ্ছে দেশের গণমাধ্যম অঙ্গন, এজন্য আমরা গভীরভাবে গর্বিত ও কৃতজ্ঞ। পবিত্র ঈদ উল আজহা সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ, এই প্রত্যাশা করি। আপনার মতো করে আমাদেরও সেই
2: প্রত্যাশা।
3: আর এই যে বাংলাদেশ বেতার নিয়ে এত চমৎকার করে লিখেছেন, ধন্য হলাম বন্ধু, কৃতজ্ঞতা অনেক।
2: লিখেছেন ফারুক আহমেদ জোনাইডাঙ্গা উলিপুর কুড়িগ্রাম থেকে। বলেছেন ঈদ উল আজহা উপলক্ষে বাংলাদেশ বেতারের মহাপরিচালক, উপমহাপরিচালক, পরিচালক, উপস্থাপক, উপস্থাপিকা, কলা কুশলী এবং বেতার সংশ্লিষ্ট সকলকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক,
3: ঈদ মোবারক।
2: আসুন পশু কোরবানির মাধ্যমে আমরা আমাদের মনের পশুত্বকে কোরবানি দিই, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। ভালো লাগলো ভীষণ।
3: আনন্দের পাশাপাশি উৎসর্গ করা, এটি আসলে পবিত্র ঈদুল আজহার একটি মহান শিক্ষা। সেই শিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে পারি তাহলেই এই পবিত্র ঈদুল আজহা হবে সার্থক। আব্দুল ওহাব প্রধান সম্রাট কুকিবাজিত বড়িয়াহাট শিবগঞ্জ বগুড়া থেকে কি বলছেন?
2: বলেছেন, পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ত্যাগ কোরবানি ও আত্মশুদ্ধির এই মহিমান্বিত উৎসব আমাদের জীবনে আনুক মানবতা, সহমর্মিতা ও আল্লাহর প্রতি অটল বিশ্বাস।
3: কোরবানির শিক্ষা আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুক, দূর হোক সব হিংসা বিদ্বেষ, পরিবার পরিজন সহ সবার জীবন ভরে উঠুক সুখ শান্তি ও বরকতে। শুভেচ্ছা জানাই প্রিয় উত্তরণ সংশ্লিষ্ট সকলকে, ঈদ মোবারক। ধন্য হলাম আবারও বন্ধু, আমাদের নিয়মিত লিখেন আমাদের এই বন্ধু আব্দুল ওহাব প্রধান সম্রাট। আজও লিখেছেন, ঈদের আগের রাত এমন মানে আলাদা চাঁদ তুলে দিয়েছেন চিঠির কথার মধ্য দিয়ে। অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা।
2: শ্রী দীপক চক্রবর্তী, হাজরাডাঙ্গা সুন্দর দীঘি দেবীগঞ্জ পঞ্চগড় থেকে। আপনি বলেছেন, প্রথমে জানাচ্ছি অগ্রিমীদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসছে ঈদের দিন, আনন্দের দিন, তাই এইবার ঈদের জন্য জনপ্রিয় কি কি অনুষ্ঠান প্রচার হতে পারে, তাই দুই দিন জনপ্রিয় অনুষ্ঠান প্রচার করার জন্য বিনীত
3: প্রস্তাব করছি। একটু থাক না ঈদের দিনের জন্য, সে আনন্দটা না হয় ঈদের দিন, ঈদের পর দিন কি অনুষ্ঠানে ভরা থাকছে, কি আনন্দময় আয়োজনে ভরপুর থাকছে আমাদের উত্তরণ, সেটির জন্য কান পাততে হবে ঈদের দিন অর্থাৎ আগামীকাল এবং পরের দিন। দুদিনই কিন্তু থাকছে বিভিন্ন আয়োজন, শুনতে থাকুন বেতার ম্যাগাজিন উত্তরণ। আশরাফুজ্জামান মিয়া আমাদের সাথে আছেন দক্ষিণ টুটপাড়া তালতলা হাসপাতাল রোড খুলনা থেকে, বলছেন,
2: 19 মে প্রচারিত সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে, এই পর্বে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ তেল সমৃদ্ধ নাইজেরিয়া সম্পর্কে অনেক তথ্য জানা হল। নাইজেরিয়া ভ্রমণ আমাদের মনোরম বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা দেবে।
3: এছাড়াও ক্লাসিক সিনেমা পর্বে 1906 সালে মুক্তিপ্রাপ্ত একটি অস্ট্রেলীয় সিনেমা দ্য স্টোরি অব দ্য কেলি গ্যাং এর সংক্ষিপ্ত পর্যালোচনাটি ভীষণ উপভোগ্য ছিল, ভালো লাগলো।
2: চিঠি চমৎকার কিন্তু লেখা না, দেখো কয়েকটি কালিও কিন্তু ব্যবহার করেছে
3: এবং বিভিন্ন রঙে রঙিন করে তুলেছেন। ঈদ শুরু হয়ে গেছে, ঈদ মোবারক আগে বন্ধ কিন্তু ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করেছেন
2: একদম। এবং সে বলেছে, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে হাজার কষ্টের মাঝেও এক প্রশান্তির নিখুঁত হাসি, ঈদ মানে সুদৃশ্য নীল আকাশের মিষ্টি চাঁদের আলো, যে আলো কালো আধারে আলোকিত করে।
3: ঈদ সবার মাঝে এনে দেয় সুখ সমৃদ্ধি আর শান্তি, ঈদের আনন্দ যেন সবার হৃদয়ে জনম জনম বিরাজ করে, এমন শুভকামনা সবার প্রতি। ঈদ মোবারক।
2: ঈদ চলে গেলেও আমরা সবাই সবার প্রতি
3: আস্থা ভালোবাসা অটুট রাখব।
2: আর এই যে লেখা, এই যে চমৎকার করে এত কথা লিখেছেন, কে সেই বন্ধু?
3: আমাদের নিয়মিত বন্ধু, সবসময় লিখেন, চমৎকার করে লিখেন এবং আমরা মুগ্ধ হই, কৃতজ্ঞতা জানাই সবসময়। মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টু, সভাপতি বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গাবগাছি চন্দনগাতি বেলকুচি সিরাজগঞ্জের বন্ধু, সব বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা চিঠিতে ছিলেন, যারা ইমেইলে ছিলেন এবং উত্তরণের সাথে ছিলেন। আজ এই বিশেষ সময়টা অর্থাৎ এই রাতে আপনারা আলাদা একটা আবহ তৈরি করে দিলেন, ভালোবাসার আবহ। এই যে ভালোবাসা, এই যে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবার, একাত্ম হবার, একে অন্যের পাশে দাঁড়ানোর যে মমত্ববোধের কথা, নিজেকে উৎসর্গ করবার যে শিক্ষা পবিত্র ঈদুল আজহা আগামীকালকে নিয়ে আসবে, সেই মহিমান্বিত সময়কে যেন আমরা আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যেন সেই ভাবেই নিজেকে তৈরি করতে পারি। আপনাদের চিঠি এবং ইমেলের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। ঈদ মোবারক।
2: ঈদ মোবারক। আপনাদের প্রতিটি চিঠি প্রতিটি ইমেইল আমাদের অনুপ্রেরণা, লিখতে থাকুন, আমরা পড়ব, উত্তর দেব, কারণ এই কথোপকথনই উত্তরণকে করে তোলে প্রাণবন্ত। চিঠি লিখুন এই ঠিকানায়,
3: বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, ঢাকা 1207।
2: ইমেইলেও আমাদের কাছে আপনাদের মতামত ও পরামর্শ জানাতে পারেন। আমাদের ইমেইল আইডি utaronbb@gmail.com। প্রিয় শ্রোতা, ক্রীড়াঙ্গনে এমন কিছু মানুষ আসেন যারা শুধু খেলেন না, ইতিহাস রচনা করেন, পদক জেতেন না শুধু, প্রজন্মের পর প্রজন্মের কাছে হয়ে ওঠেন অনুপ্রেরণার জীবন্ত প্রতীক।
3: তাঁদের নাম মুখে নিলে বুকের ভেতর একটা শিহরণ জাগে, চোখের সামনে ভেসে ওঠে সেই দৌড়, সেই লড়াই, সেই অদম্য মনোবলের ছবি।
2: আজকের ক্রীড়াঙ্গনের মুখ পর্বে আমরা পরিচিত হব এমনই এক অসাধারণ মানুষের সাথে, যিনি জ্যামাইকায় জন্মেছিলেন কিন্তু তাঁর কীর্তি হয়ে উঠেছিল গোটা পৃথিবীর সম্পদ।
3: ট্র্যাকে যখন তিনি নামতেন মনে হতো বাতাস একটু সরে যায় পথ দিতে, পায়ের প্রতিটি স্পর্শে মাটি যেন কথা বলে উঠত। তিনি মার্লিন ওটি, অ্যাথলেটিক্সের রানী, যার সংগ্রামের গল্প শুধু ক্রীড়াঙ্গনেই নয়, মানুষের জীবনের গল্প।
2: এই অসাধারণ মানুষটিকে নিয়ে গবেষণা ও গ্রন্থনা করেছেন সাগর আহমেদ। তার নিরলস পরিশ্রম আর গভীর অনুসন্ধান এই পর্বটিকে দিয়েছে এক অনন্য গভীরতা। পাঠ করেছেন শামসুল ইসলাম।
5: জ্যামাইকান স্লোভেনিয়ান স্প্রিন্টার মার্লিন ওটি অ্যাথলেটিক্সের ইতিহাসের অন্যতম সফল এবং দীর্ঘজীবী খেলোয়াড়। অ্যাথলেটিক্স বিশ্বে তাঁকে নিয়ে দুটি জনপ্রিয় ডাকনাম প্রচলিত ছিল, একটি হল কুইন অব দ্য ট্র্যাক তাঁর অবিশ্বাস্য গতির জন্য, অন্যটি হল ব্রঞ্জ কুইন। অসংখ্য ব্রঞ্জ পদক জেতার কারণে ভক্তরা তাঁকে ভালোবেসে এই নামেও ডাকতেন। মজার ব্যাপার হল, অনেক অ্যাথলেট ব্রঞ্জ পদক পেয়ে হতাশ হলেও ওটি একে ইতিবাচকভাবেই নিতেন। তিনি বলতেন, বিশ্বের 3 নম্বর হওয়াও অনেক বড় সম্মানের ব্যাপার। তিনি 1980 সাল থেকে 2004 সাল পর্যন্ত রেকর্ড 7টি অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছেন। এমনকি 52 বছর বয়সেও তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বকে অবাক করে দিয়েছিলেন। অলিম্পিকে তিনি 3টি রূপা ও 6টি ব্রোঞ্জ মিলে 9টি পদক জিতেছেন। যদিও তিনি কখনো অলিম্পিক সোনা জিততে পারেননি, তবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি 3টি সোনাসহ মোট 14টি পদক জিতেছিলেন। ওটির ক্যারিয়ারে সবচেয়ে বড় ট্র্যাজেডি ঘটে 1996 সালে। 100 মিটার দৌড়ে তিনি এবং মার্কিন স্প্রিন্টার গেইল ডিভার্স একই সময়ে, অর্থাৎ 10.94 সেকেন্ড সময় নিয়ে ফিনিশিং লাইন অতিক্রম করেন। খালি চোখে বোঝা অসম্ভব ছিল কে আগে পৌঁছেছেন। শেষ পর্যন্ত ফটো ফিনিশ প্রযুক্তির মাধ্যমে দেখা যায় ওটি মাত্র কয়েক মিলি সেকেন্ডের ব্যবধানে পিছিয়েছিলেন, ফলে তাঁর অলিম্পিক সোনার স্বপ্ন অধরাই থেকে যায়। মার্লিন ওটি 1960 সালের 10ই মে জ্যামাইকার হ্যানোভারের কোল্ড স্প্রিং এ জন্মগ্রহণ করেন। তার বাবা হোভার্ট ওটি ছিলেন একজন কৃষক এবং মা জোয়ান ওটি ছিলেন একজন মিডওয়াইফ। 7 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। মায়ের কাছ থেকে তিনি জীবনের প্রথম দৌড়ের জুতো জোড়া উপহার পেয়েছিলেন। 1979 সালে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং বিশ্ববিদ্যালয় দলের হয়ে অ্যাথলেটিক্সে দুর্দান্ত পারফরমেন্স করেন। অনেকে মনে করেন তিনি শুধু খেলার জগতেই ছিলেন, কিন্তু মার্লিন ওটি পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। নেব্রাস্কা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি একাডেমিক অল আমেরিকান সম্মান পেয়েছিলেন। 1983 সালে তিনি শিল্পকলা বিষয়ে ডিগ্রি অর্জন করেন এবং বিশ্বাস করতেন যে শরীরচর্চার পাশাপাশি মেধার চর্চাও একজন খেলোয়াড়কে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। ওটির দীর্ঘস্থায়ী ক্যারিয়ারের রহস্য ছিল তাঁর কঠোর সুশৃঙ্খল জীবনযাপন এবং পরিমিত খাদ্যাভ্যাস। তিনি কখনো ধূমপান বা মদ্যপান করতেন না, এমনকি 50 বছর বয়সেও তাঁর শরীরের ফিটনেস অনেক 20 বছর বয়সী অ্যাথলেটের চেয়েও ভালো ছিল। তিনি প্রমাণ করেছিলেন যে বয়স কেবল একটি সংখ্যা মাত্র। 52 বছর বয়সে 2012 সালের ইউরোপীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে যখন তিনি স্লোভেনিয়ার হয়ে 4x100 মিটার রিলে দলে অংশ নেন, তখন তিনি ছিলেন যে কোনো বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয়া সর্বজ্যেষ্ঠ অ্যাথলেট। তার এই ফিটনেস দেখে অনেক ফিজিওথেরাপিস্ট ও গবেষক তাঁর পেশির গঠন নিয়ে গবেষণা করতে আগ্রহী হয়েছিলেন। জ্যামাইকান সরকার তাকে ওয়ার্ডার অফ ডিস্টিংশন এবং ওয়ার্ডার অফ জ্যামাইকা উপাধিতে ভূষিত করেছে। এছাড়াও কিংস্টনের ন্যাশনাল স্টেডিয়ামের সামনে তাঁর একটি বিশাল ব্রোঞ্জ মূর্তি স্থাপন করা হয়েছে। যদিও তিনি পরে স্লোভেনিয়ার নাগরিকত্ব নিয়েছিলেন, জ্যামাইকানরা আজও তাকে তাদের জাতীয় বীর হিসেবে মনে করে। ট্র্যাকের বাইরে মার্লিন ওটি ফ্যাশনের প্রতি অত্যন্ত আগ্রহী ছিলেন। তিনি বেশ কিছু নামী ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছেন এবং ইউরোপে তাঁর নিজস্ব একটি ফ্যাশন লাইন চালু করেছিলেন। তাঁর স্টাইলিশ উপস্থিতি তাকে অ্যাথলেটিক্সের গ্ল্যামার আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। 65 বছর বয়সী ওটি বর্তমানে স্লোভেনিয়া এবং সুইজারল্যান্ডের মধ্যে সময় কাটান। তিনি অ্যাথলেটদের শারীরিক সুস্থতার জন্য TMG নামক একটি বিশেষ ফিজিওথেরাপি পদ্ধতি ও প্রযুক্তি প্রচারের সাথে যুক্ত আছেন। ক্যারিয়ারের একটা লম্বা সময় ওটি কোনো ব্যক্তিগত কোচ ছাড়াই অনুশীলন করতেন। তিনি নিজের শরীরকে নিজেই সবচেয়ে ভালো বুঝতেন। তিনি ডায়েরিতে নিজের দৌড়ের খুঁটিনাটি লিখে রাখতেন এবং তা বিশ্লেষণ করে ভুল সংশোধন করতেন। তাঁর এই আত্মনির্ভরশীলতা আধুনিক অ্যাথলেটদের জন্য একটি বড় অনুকরণীয় দৃষ্টান্ত। মার্লিন ওটি তাঁর অবসরের ঘোষণা খুব ধুমধাম করে দেননি। 2012 সালের পর তিনি ধীরে ধীরে প্রতিযোগিতা থেকে দূরে সরে যান। তিনি মনে করেন ফিনিশ লাইনের মতো জীবন থেকেও প্রস্থানটা হওয়া উচিত মার্জিত ও শান্ত। মার্লিন ওটি প্রমাণ করেছেন যে নিষ্ঠা থাকলে প্রতিকূলতা জয় করা সম্ভব এবং বয়স কোনো বাধাই নয়।
2: মার্লিন ওটির জীবনের গল্প শুনলে মনে হয় বাধা আসলে শেষ কথা নয়, থামলেই হার, না থামলে জয় অনিবার্য।
3: প্রিয় শ্রোতা, দিনের শেষ প্রান্তে এসে মন একটু আলাদা হয়ে যায়, ব্যস্ততার ক্লান্তি একটু একটু করে নামে,
2: আর তখন মনে হয় একটু সুর হলে ভালো হতো, একটু গান হলে মনটা ভরে যেত।
3: বাংলার এক মহান কবি আছেন, যিনি সারা জীবন লড়েছেন, গেয়েছেন, মানুষকে জাগিয়েছেন।
2: তার কলম থেকে ঝরে পড়া প্রতিটি গান আজও আমাদের বুকের মধ্যে বাজে। তিনি কাজী নজরুল ইসলাম, আমাদের চিরপ্রিয় বিদ্রোহী কবি।
3: সবশেষে নজরুলের এক অপূর্ব গান আপনাদের জন্য নিয়ে এসেছি। এ গান শুধু কানের জন্য নয়, এ গান হৃদয়ের জন্য।
2: বিজন মিস্ত্রির কণ্ঠে শুনুন আজও মধুর ও বাঁশুরি বাজে। চোখ বন্ধ করুন, নিজেকে ছেড়ে দিন সুরের স্রোতে।

0: বিজন মিস্ত্রির কণ্ঠ থেকে ঝরে পড়া সেই সুর এখনো কানে বাজছে, তাই না? নজরুলের গান এমনই, শেষ হয়েও শেষ হয় না। বুকের মধ্যে একটা অনুরণন তৈরি করে যা বহুক্ষণ থেকে যায়।
1: আজকের উত্তরণ এখানেই শেষ করছি। বিশ্বের বিস্ময় থেকে আপনাদের প্রিয় চিঠি, মার্লিন ওটির অদম্য জীবন থেকে নজরুলের অমর সুর, এই চারটি পর্ব নিয়ে আজকের এই যাত্রা ছিল আমাদের কাছে অত্যন্ত আনন্দের।
0: আপনাদের ভালোবাসার বিশ্বস্ততাই আমাদের এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি। আপনারা শুনেন বলেই আমরা বলতে পারি, আপনারা থাকেন বলেই উত্তরণ টিকে থাকে।
1: চিঠি লিখুন, ইমেইল করুন, আপনাদের মতামত, পরামর্শ, ভালোবাসা আমাদের কাছে পাঠাতে থাকুন, আমরা অপেক্ষায় থাকব। আজকের উত্তরণের গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ।
0: উপস্থাপনায় আরও ছিলাম আমি সুরাইয়া সুলতানা মনিরা। প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
0: এবং উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম।
1: সবার জন্য শুভকামনা
0: আর আগামীকালের উত্তরণ শোনার আমন্ত্রণ।
1: ঈদ মোবারক,
0: ঈদ মোবারক।

0: be maintained through reflecting the ideal of true love and sacrifice towards Allah in our personal and social life. Only then peace will be established in the society, decreasing jealousy and adversity among people. That is the end of the news commentary.
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
2: সংবাদ প্রবাহ। আজকের পরিবেশনা আগামীকাল পবিত্র ঈদ উল আজহা উদযাপনের সকল প্রস্তুতি সম্পূর্ণ। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় চিরভাস্বর একটি পবিত্র দিন, মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যে এবং ব্যাপক উৎসাহ উদ্দীপনায় এবং আনন্দ আয়োজনে আগামীকাল দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বাণী দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রী বাণীতে উল্লেখ করেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদ উল আজহা। আমি পবিত্র ঈদ উল আজহার এই শুভক্ষণে দেশবাসী সহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মুবারক, বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। ত্যাগের মহিমায় উদযাপিত বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলমান পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ উৎসবই নয়, বরং তা স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। মহান আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের অটল ইমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মার কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে। পবিত্র ঈদ উল আজহায় আল্লাহ দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ কবুল করেন, আমাদের মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদ উল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন, তাঁর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল 7:30। এখানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সরকারের উপদেষ্টা বৃন্দ, কূটনৈতিক বৃন্দ, সরকারি বেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাগণ এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করবেন বলে আশা করা যাচ্ছে। মহিলাদের জন্য ঈদের নামাজ আদায়ে এখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:00। জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করে ঈদের জামাতের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন,
3: পবিত্র ঈদ উল আজহার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30। ইতিমধ্যেই ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মহামান্য রাষ্ট্রপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের নামাজে অংশগ্রহণ করবেন। এই ঈদগাহ ময়দানে পুরুষ এবং মহিলা সহ মোট 35,000 মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়েছে এবং মহিলাদের আলাদা ওযু এবং বসার ব্যবস্থা সম্পূর্ণ আলাদা রয়েছে।
2: এই সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন,
4: বেলা সকাল 7:30 ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এখানে সম্পূর্ণ যা প্রিপারেশন রাখার আমরা রেখেছি। শূন্য পবিত্র ঈদুল আজহা 2026 উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগরবাসীর জন্য একটি পরিচ্ছন্ন ও আনন্দময় ঈদ উদযাপন নিশ্চিত করতে সমন্বিত কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
2: জাতীয় ঈদগাহ পরিদর্শন

0: করে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা তুলে ধরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলে উদ্দিন আহমেদ বলেন,
1: জাতীয় ঈদগাহ ময়দান, বাইতুল মোকাররম, জাতীয় মসজিদ সহ মহানগরীর বিভিন্ন ঈদ জামাতে লাখো মুসল্লি অংশগ্রহণ করবেন। একই সঙ্গে ঈদের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ত্যাগ করায় নগরীর অনেক আবাসিক ও বাণিজ্যিক এলাকা আংশিকভাবে ফাঁকা হয়ে পড়বে। এই সামগ্রিক প্রেক্ষাপট, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, অতীত অভিজ্ঞতা এবং সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি সমন্বিত, প্রযুক্তি নির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। আগামীকাল ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় ঢাকা মহানগরীতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মুসল্লিদের প্রবেশের জন্য জাতীয় ঈদগাহে মোট 5টি গেট রাখা হয়েছে, যার মধ্যে 4টি পুরুষ এবং 1টি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত। ঈদগাহ ময়দান ও আশেপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিডিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে এবং সুইমিং করা আরো হবে। পুরো ঈদগাহ এলাকা ও আশেপাশের গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে।
0: এদিকে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টা, সকাল 8টা, সকাল 9টা, সকাল 10টা এবং সকাল 11:45টায় ঈদের মোট 5টি জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায়। চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে সকাল 7টায়। এখানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। খুলনায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে খুলনা সার্কিট হাউস ময়দানে সকাল 7টায়। রাজশাহীতে শাহ মাকদুম কেন্দ্রীয় ঈদগাহে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সিলেটে শাহী ঈদগাহ ময়দানে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। বগুড়ায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায় সূত্রাপুরস্থ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। বরিশালের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8টায়। ময়মনসিংহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30টায় আঞ্জুমান ঈদগাহ মাঠে। রংপুরে কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল 8টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। কুমিল্লায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 8টায়। নারায়ণগঞ্জে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 7টায়। গাজীপুরে ভাওয়াল রাজার মাঠে ঈদের প্রধান জামাতটি অনুষ্ঠিত হবে। এদিকে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে সকাল 9টায় এবং দিনাজপুরের গৌড়ে শহীদ ঈদগাহে সকাল 8টায় ঈদের বড় দুটি জামাত অনুষ্ঠিত হবে। 8 থেকে 12 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি গ্রহণ করেছে দেশের সকল সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলো। এ প্রসঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন,
2: কোরবানির যে বর্জ্য থাকবে এটি 12 ঘন্টার মধ্যে পরিশ্রম করে আমাদের সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা পরিষ্কার করে দিবে। ঢাকা সহ সমস্ত সিটি কর্পোরেশন ও পৌরসভাতে মাননীয় প্রধানমন্ত্রী এই অনুশাসন জারি করা হয়েছে এবং এই কাজটি লোকাল এমপি, ঈদের দিনে মেয়র এবং আমি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি নিজেও ঢাকা শহরে পরিদর্শন করব। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চোখ সব দিকে যায়, ভালো মন্দ সব দিকে। যে দেশের প্রধানমন্ত্রীর নজর চোখ ভালো এবং মন্দ সব খুঁজে বের করে এবং সাথে সাথে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে উনি ছবি পাঠান বা টেলিফোনে নির্দেশনা দেন যে আমি এই জায়গায় এটা দেখে আসছি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য, সেই দেশের উন্নতি হবে।
0: দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণের কথা জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন,
3: ঢাকা শহরের বর্জ্য যাতে 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করা যায় সেটার জন্য আমরা সেই ব্যবস্থা নিচ্ছি 3 দিন ব্যাপী, কারণ 3 দিনেই কোরবানি হয়। তো সেখানে 3 দিন ব্যাপী আমাদের কর্মসূচিটা নিতে হয়েছে। আমরা আশা করছি যে 60 ভাগ কোরবানি প্রথম দিনই হয়ে যায় এবং দ্বিতীয় দিন হয়তো আর 30 ভাগ এবং শেষের দিন 10 ভাগ। এই কাজে এইভাবে আমরা টার্গেট ফিক্স করে সেইভাবেই পরিচ্ছন্নতার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। ব্লিচিং পাউডার দিয়েছি আমরা 46 টন এবং আমরা স্যাভলন দিয়েছি 210 গ্যালন। ওইগুলো পরিচ্ছন্ন করার পর এগুলো আমরা জনগণকে দিয়ে দিছি।
0: স্বল্পতম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের কথা উল্লেখ করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শফিকুল ইসলাম খান বলেন,
4: সরকার ঘোষিত যে বর্জ্য ব্যবস্থা 12 ঘন্টার মধ্যে পরিষ্কার করার যে একটা ঘোষণা দিয়েছে সেই নীতিকে সামনে রেখেই আমরা তার আগেই ইনশাল্লাহ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে আমরা ক্লিন করে ফেলবে ইনশাআল্লাহ।
0: এদিকে এবার কোরবানির পশু চামড়ার মূল্য নির্ধারণ করে দিয়েছেন সরকার। এ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি এক সংবাদ সম্মেলনে বলেন,
5: ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গ ফুট 62 থেকে 67 টাকা প্রতি বর্গ ফুট, আর ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা। লবণযুক্ত চামড়া বলতেই লবণযুক্ত চামড়া, আর খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই 25 থেকে 30 টাকা, আর বকরির চামড়া 22 টাকা থেকে 25 টাকা। কুরবানির পশু চামড়া যেন নষ্ট না হয়, চামড়া সংরক্ষণের জন্য লবণ লাগে, সেই লবণটি সরকার বিনামূল্যে সংশ্লিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে।
0: এদিকে কোরবানি পশু চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে সকল হুঁশিয়ারি উচ্চারণ করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন,
6: এই বাংলাদেশে কোরবানের 60-70% চামড়া এ এবং বি গ্রেড হয়, বছরের বাকি সময়টুকু 10% চামড়া এ বি গ্রেড হয় না, কিন্তু শুধু গরু খালানের কোয়ালিটি মেনটেন না করার কারণে বা না জানার কারণে চামড়ার গ্রেডটা ড্রপ করে, এই কারণে চামড়ার দামটা কম থাকে। এই বছর কতটুকু সম্ভব হবে জানি না, আমরা এর ভিতরে 20-22,000 লোকের ট্রেনিং দিয়েছি, আগামী বছর থেকে আমরা ইনশাআল্লাহ বলতে পারি নষ্ট চামড়ার পার্সেন্টেজ মাইক্রো স্কুপিং পর্যায়ে আসবে, কোয়ালিটি চামড়া বাড়বে, তখন ট্যানারিওয়ালারাও বেশি দামে চামড়া কিনবে এবং কিনতে পারবে।
0: আজও সড়ক রেল ও নৌপথে বিপুল সংখ্যক মানুষ নির্বিঘ্নে ঢাকা ছেড়েছে আপনজনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে। চিরচেনা ঢাকা এখন অনেকটাই ফাঁকা। এই ফাঁকা ঢাকা শহর ঈদের ছুটিতে সারা দেশের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। গৃহীত নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি গণমাধ্যমের উদ্দেশ্যে বলেন,
7: আমরা নিরাপদ ঈদ যাত্রা নিরাপদভাবে সমস্ত ঈদের জামাত অনুষ্ঠান এবং নিরাপদভাবে যার যার কর্মস্থলে ফিরে আসা এই ব্যবস্থাগুলো করতে পারব।
0: নির্বিঘ্নে ঈদ উদযাপনে গৃহীত নিরাপত্তা কার্যক্রম তুলে ধরে র্যাবের মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব পলাশ বলেন,
8: সাধারণত এই সময় আপনি যেও জানেন যে ঘর মানুষ সব দেশে চলে যাওয়ার কারণে কিছু শহরের মধ্যে জনসংখ্যা কমে যায় এবং কিছু চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়, শীতল চুরির মতো ঘটনা ঘটে। এই জন্য আমাদের অন্যান্যবারের চেয়েও এবার আমাদের বেশি পেট্রোল টিম গুলো কাজ করবে দিনে এবং রাতে, এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। সর্বোপরি যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল রুম সহ আমাদের 999 যোগাযোগ করেও এই ক্ষেত্রে সহযোগিতা সাধারণ মানুষ পেতে পারে। আমরা যে কোনো এই সমস্ত ক্ষেত্রে রেসপন্স করতে রাজি আছি।
0: এদিকে ঈদের কেনাকাটায় শেষ মুহূর্তে মুখরিত ছিল নগরীর বিভিন্ন বাজারের মশলা দোকানগুলো। আমাদের বেতার প্রতিনিধি আজ কথা বলেছেন রাজধানীর কারওয়ান বাজারে বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতার সাথে।
9: ঈদ উপলক্ষে মসজিদে তো এই জন্য একটু মশলাটা বেশি কিনলাম,
10: কোরবানি উপলক্ষে ওরকম কোন মালের দাম বাড়ে নাই,
11: যেমন সচরাচর চলছিল তেমনই আছে আর কি।
9: জিরা দামটা কম, জিরা যেমন ইন্ডিয়ান জিরাটা বেশি আমদানি হয়নি, জিরার দামটা দেখা যায় আগের তুলনায় 100-150 টাকা কমছে,
12: দাম তো সবই বাড়া।
0: কারওয়ান বাজারে ছুরি বটি এবং দা বিক্রির দোকানগুলোতে আজও ক্রেতাদের উপচে পড়া ভিড় ছিল। কয়েকজন এভাবেই বেতার মাইক্রোফোনে ব্যক্ত করেছেন তাদের কথাগুলো।
13: এখন তো সিজন, সব সময় দেখলে বিক্রি হয় না, মানুষ কুরবানির ঈদের আগে কিনে, তাই আসছে আর কি কেনার জন্য। একটা নিলাম আর কি, একটা দা কিনলাম।
14: এখন তো কুরবানির সিজন একটু বেশি রাখবে, এটা স্বাভাবিক কথা, কিন্তু আমারও তো একটা বাজেট আছে, আমার বাজেটের মধ্যে হলে আমি কিনবো আর কি। আমাদের পরিশ্রমিক হিসাবে আমরা আসলে অত লাভবান না, কারণ যেহেতু লোয়ার দাম বেশি, যে কইলে আসলে মনে করো 900 টাকা, এখন 1200 টাকা, 300 টাকা বাজারে, ঈদ হিসাবে 300 টাকা বাজারে।
0: এদিকে ঈদের ছুটিতে পর্যটক ও ভ্রমণ পিপাসুদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে কক্সবাজার, সিলেট, কুয়াকাটা ও বান্দরবান সহ দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলো। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পবিত্র ঈদ উল আজহা সবার জন্য বয়ে আনুক অনাবিল সুখ শান্তি এবং নিরাপদ, স্বস্তিদায়ক ও উৎসব মুখর হোক ঈদ উদযাপন। এ কামনায় সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আজকের সংবাদ প্রবাহ। বর্ণনা উম্মে হাবিবাহিমি, সম্পাদনা সৈয়দ ফাহাদ দেশ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং প্রযোজনা মোহসাইন।
15: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
16: বাংলাদেশ বেতার, এখন শুনবেন
12: পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত শুভেচ্ছা বাণী।
16: বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথ নির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে বিশ্ব মুসলিমের দুয়ারে আবারও হাজির পবিত্র ঈদ উল আজহা। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিমের প্রতি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং লোভ লালসা, হিংসা, বিদ্বেষ আর মনের পশুত্বকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মধ্যেই নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করে নিজেকে আল্লাহর কাছে সমর্পণের এই উৎসব আমাদেরকে ত্যাগের মহিমায় উদ্ভাসিত করবে, সত্য সুন্দরের দিকে ধাবিত করবে। এটিই হোক পবিত্র কোরবানির অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, যাদেরকে আল্লাহ এবছর কোরবানি করার সামর্থ্য দিয়েছেন তাদের প্রতি আমার বিনীত আবেদন, এবছর যাদের পশু কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি তাদের সঙ্গে কোরবানির পশুর মাংস ভাগাভাগি করে নিন, এটিও কোরবানির আরেকটি অন্যতম শিক্ষা। প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, কোরবানির চামড়া যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করুন। কোরবানির পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের ব্যাপারে পরিচ্ছন্নতা কর্মীদের সহায়তা করুন দয়া করে। যথাসম্ভব নিজেরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিন সম্ভব হলে, যাতে কোরবানির দিনই সংশ্লিষ্ট স্থানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা যায়। পবিত্র ঈদে কায়মনো বাক্যে আল্লাহর দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের মাতৃভূমি সহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানব জাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্ব জুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, আবারও আপনাদেরকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মুবারক।
12: শুনলেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত শুভেচ্ছা বাণী।
17: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের নাট্যানুষ্ঠানে।
18: বাংলাদেশ বেতার ঢাকা আন্তবেতার নাট্যানুষ্ঠানে আজ শুনবেন রাজশাহী কেন্দ্রের নাটক নীল বেদনা, রচনা শ্যামল রহমান, প্রযোজনা মোহাম্মদ ফারুকুর রহমান ফয়সাল। নাট্যানুষ্ঠান নীল বেদনা।

0: হ্যালো, হ্যাঁ হামিম, হ্যাঁ বল।
1: কিরে, তুই কোথায়? তোর অফিসে এসে দেখি তুই নেই।
0: আমি তো বাড়িতে এলাম বস।
1: কি, তুই বাড়িতে এই সন্ধে বেলায়? ওহ হেল, এখন মাত্র 7টা বাজে। এনিথিং রং ব্রো?
0: আরে না না, এমনি এমনি চলে এলাম। কেন, তোর কোনো দরকার ছিল?
1: দরকার আর কি ফ্রেন্ড, ভেবেছিলাম তোকে নিয়ে একটু ক্লাবে যাব, আড্ডা মারব।
0: না না না না দোস, আজ হবে না রে। আজ রাতে নো আড্ডাবাজি, নো কোর্ট কাচালি। আজ রাত অনলি ফ্যামিলি টাইম, কোয়ালিটি ফ্যামিলি টাইম, গট মি?
1: বাপরে, ফ্যামিলি টাইম, নো ওয়ে। আমার মাথাটা বন বন করে ঘুরছে, ফুলে ফুলে মধু খেয়ে বেড়ানো অলোক মির্জা বলছে ফ্যামিলি টাইম, কোয়ালিটি টাইম। আর ইউ ওকে ব্রো? শরীর টরীর ঠিক আছে তো?
0: আই এম কমপ্লিট ওকে মাই ফ্রেন্ড। আর কিছু? রাখছি রাখছি।
1: আরে আরে, শোন শোন শোন, আমাদের পার্টির কথা মনে আছে তো? ওখানে কিন্তু আসতেই হবে, ঠিক রাত 12টায়। কোনো অজুহাত শুনবো না, আর কান্তাকেও চাই। গত 3-4 বছর আমাদের এই পার্টিতে তোর বউ আসেনি, এটা কিন্তু চলবে না বস। আজ ওকে আসতেই হবে, গট মি?
0: অফকোর্স অফকোর্স, আমি তো যাবই, অ্যান্ড আই প্রমিস ইউ বডি, কান্তাকেও নিয়ে যাব। আর সেজন্যই তো তাড়াতাড়ি বাড়ি ফিরে এলাম রে। এ রাখছি রে, কান্তা এলো মনে হয়। উইশ মি লাক বাড়ি, বাই, টাটা। হাই, গুড ইভিনিং জান।
2: কি ব্যাপার, ভর সন্ধেবেলায় বাড়িতে কি মনে করে?
0: তোমার কথা মনে পড়ে গেল যে।
2: রিয়েলি? আজ তোমার সুন্দরীরা সময় দিল না বুঝি।
0: ওহ কান্তা, ডোন্ট বি জেলাস বেবি, তোমার সেই ঝোল পাঞ্জাবি পরা প্রশান্ত হাজরার মতো তো নয়, প্রেমের দেবতা বলে কথা। আচ্ছা, ওনার কি ওই একটাই পাঞ্জাবি?
2: অলোক, প্লিজ ভুলে যেও না, উনি একজন বড় মাপের শিল্পী। আমাদের আবৃত্তি শিল্পে ওনার অনেক অবদান। শ্রদ্ধা দেখাতে না পারো, অন্তত অসম্মান করো না।
0: অফকোর্স অফকোর্স, আমি তো ওনাকে ভীষণ শ্রদ্ধা করি। তবে কথা কি জানো, চেষ্টা চরিত্র করলে ওরকম গলা কাঁপিয়ে আবৃত্তিটা বৃত্তি আমরাও করতে পারি।
2: তা হয়তো পারো, তবে উচ্চারণটা হবে আবৃত্তি আবৃত্তি না। আপাতত ওটুকুই আগে শেখো, বাই।
0: আহ যা বাবা, এটা কি হলো? কোথায় ভাবলাম আজ আমাদের ম্যারেজ ডে, তাড়াতাড়ি বাড়ি ফিরে বউকে চমকে দেব, আমাদের মৃত সম্পর্কটাকে একটু ছালাই করব, পার্টিতে যাব, তা না, আবৃত্তি ধরিয়ে দিয়ে গেল। আজব, ভালো লাগে না।

0: কি ব্যাপার, অর্ক এখন ফোন করছে কেন? আমেরিকায় তো এখন সকাল, আর তাছাড়া ওর মমকে না করে আমাকে কেন কল করছে? আচ্ছা দেখি তো।
1: হোয়াট এ সারপ্রাইজ বেটা অর্ক, মমকে কল না করে আমাকে কেন? হ্যাঁ
2: মম তো কল ধরছেই না, কখন থেকে ট্রাই করছি। মম কোথায় ড্যাডি?
1: এই তো একটু আগে বাড়িতে এলো, এখন মনে হয় শাওয়ার নিচ্ছে। দাঁড়াও একটু হোল্ড করো, আমি দেখছি।
2: হ্যাপি অ্যানিভার্সারি ড্যাডি।
1: থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ। তোমার কি খবর, কেমন আছো বাবা?
2: ভালো।
1: কোথেকে বলছো, স্কুলে যাওনি?
2: এখানে এখন সানডে মর্নিং ড্যাডি। ওকে মম কোথায়? বললাম মমকে উইশ করব, একটু দাও না। মম কেমন আছে?
1: আরে দিচ্ছি বাবা, দিচ্ছি দিচ্ছি, যাচ্ছি তো তোমার মমের রুমেই যাচ্ছি, এক মিনিট বাবা। আচ্ছা অর্ক, আমি কেমন আছি জানতে চাইলে না বাবা?
2: সরি, তুমি কেমন আছো ড্যাড?
1: থ্যাংক ইউ মাই সন, আমি ভালো আছি। এই যে এসে গেছি তোমার মমের রুমে, বললাম না বাথরুমে গোসল করছে, ধরো একটু। কান্তা, কান্তা শুনছো? এই কান্তা,
3: কি হয়েছে?
1: অর্ক ফোন করেছে, তুমি কি এখন কথা বলবে?
3: দাও ফোনটা দাও।
1: এই নাও। আচ্ছা আমি কি তোমার রুমে একটু বসতে পারি?
3: না।
1: কতদিন পর এই রুমে এলাম, এটা আমাদের মাস্টার বেডরুম। না না ভুল বললাম, আমাদের না, এটা এখন কান্তার রুম, শুধু কান্তার। আমার রুম ওপরের তলায়। সেই যে জোর করে আমি অর্ককে আমেরিকায় আমার বড় আপার কাছে রেখে এলাম, ব্যাস তারপর থেকে আমার এই ঘরে ঢোকা নিষেধ হয়ে গেল। বেড আলাদা হলো, রুম আলাদা হলো, ফ্লোর আলাদা হলো, অথচ আমরা স্বামী স্ত্রী রয়ে গেলাম একই ছাদের নিচে, মনে আর শরীরে যোজন যোজন দূরে। হাই রে জীবন, কি দোষ ছিল আমার? আমার ছেলে ভালো এডুকেশন পাবে, ভালো সোসাইটি পাবে, সেজন্যে না অত কাড়ি কাড়ি টাকা খরচ করে অর্ককে আমেরিকায় পাঠিয়ে দিলাম। এই আমার অপরাধ, এই আমার দোষ। না না, দিস ইজ টু মাচ। মাঝে মাঝে ইচ্ছে করে না না, আজ এভাবে উত্তেজিত হয়ে চলবে না অলোক, বিকুল বিকুল ঠান্ডা, একদম বরফের মতো ঠান্ডা। আজ আমাদের ম্যারেজ ডে, যে করেই হোক ওকে আজ আমাদের পার্টিতে নিয়ে যেতেই হবে, ওর সঙ্গে সম্পর্কটা রিবিল্ড করতেই হবে, না হলে ওর বাবা বলে দিয়েছে আমার ব্যবসা বাণিজ্য সব লাঠে তুলে দেবে। না না, কান্তাকে আবার কাছে আনতেই হবে। ইয়েস ইয়েস অলক, যাই ফুলির মাকে বলি টেবিলে খাবার সার্ভ করতে।
4: এই ফুলির মা, ফুলির মা, এই টেবিলে খাবার দাও।
3: কি টেবিলে এত ডিশ কেন, রাতের বেলা তো কে খাবে?
1: আহা তুমি বসো না, আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, তাই আমি ওদের বলেছিলাম তোমার পছন্দের কিছু ডিশ করতে।
3: ম্যারেজ অ্যানিভার্সারি আমাদের, তোমার মনে আছে সে কথা?
1: আজব মনে থাকবে না কেন, অফ কোর্স মনে আছে, আজ আমাদের 16তম বিবাহ বার্ষিকী। কি ঠিক বলছি তো? এবার বসো, বসো তো বসো, আসো একসাথে বসি।
3: অলোক কি শুরু করেছো, তুমি খুব ভালো করেই জানো আমি রাতে সিরফ একটা রুটি আর এক গ্লাস দুধ খাই।
1: আরে একদিন একটু অনিয়ম করলে কিচ্ছু হবে না, বসো তো।
3: নবাব আলী, ফুলির মা কোথায় সব?
1: আমি ওদের আজ ছুটি দিয়েছি এই একটু আগে।
3: কেন?
1: না মানে ভাবলাম ডিনার সেরে আজ আমরা ছাদে গিয়ে একটু বসবো, আজ শ্রাবণ পূর্ণিমা, চাঁদের আলোয় তোমার কবিতা শুনবো।
3: অলোক প্লিজ, তোমার মুখে ওসব এখন আর মানায় না।
1: সে ঠিক আছে, কিন্তু আমাদের পার্টি সেখানে তো আজ ডেফিনেটলি যেতেই হবে, সবাই ওয়েট করে আছে।
3: আমি কোথাও যাব না অলোক।
1: কেন?
3: ইচ্ছে করছে না। তোমার ওই সো কল্ড পার্টি আমার একদম ভালো লাগে না। কেমন বুনো আর হিংস্র হয়ে ওঠো তোমরা, চিৎকার হই হুল্লোড়। উফ,
1: ওকে ওকে, মানছি তোমার কথা, কিন্তু এক সময় তো তুমিও বেশ এনজয় করতে কান্তা।
3: হবে হয়তো।
1: দেখো কান্তা, তুমি ভালো করেই জানো প্রতি বছর এই শ্রাবণ পূর্ণিমার রাতে আমরা বন্ধুরা মিলিত হই আমাদের সেই মৃত বন্ধুকে স্মরণ করতে, যে ছিল এক তরুণ কবি। সে চেয়েছিল এই রাতে আমরা হই হুল্লা করি, নাচি, গাই, কাঁদি, এতে নাকি ওর আত্মা শান্তি পাবে। ও নিজেকে বলতো মিডনাইট বহেমিয়ান। 8 বছর আগে আজকের এই রাতে, মাত্র 32 বছর বয়সে ও আমাদের ছেড়ে চলে গেছে কান্তা, মাত্র 32 বছর।
3: তোমার ইমোশনকে আমি অনার করি অলোক।
1: তারপরেও তুমি যাবে না
3: অলোক? তুমি কিন্তু আমাকে প্রভোক করছো।
1: প্রভোক করছি আমি?
3: অফ কোর্স করছো। তুমি ভুলে যাচ্ছ আমাদের সম্পর্কটা আজ আর ওই জায়গায় নেই আমরা আর।
1: ও সরি সরি সরি, রাইট, ইউ আর রাইট কান্তা, আমি সত্যি ভুলে গিয়েছিলাম যে তোমার আমার সম্পর্কটা এখন আর জাস্ট জাস্ট অ্যান অ্যাডজাস্টমেন্ট ডিল, সমাজের সুখী দম্পতি সেজে থাকার ডিল। ছেলে আমেরিকায় পড়ছে, তুমি আছো তোমার চাকরি আর কি জানো, আবৃত্তি, আবৃত্তি নিয়ে। আমি আছি ব্যবসা নিয়ে, টাকা পয়সা, বাড়ি, গাড়ি, ফাইন, ফ্যান্টাস্টিক, হ্যাপি ফ্যামিলি। আচ্ছা কান্তা, তোমার কি কখনো মনে পড়ে কোনো এককালে আমরা আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম?
3: কি লাভ মৃত অতীতকে খুঁচিয়ে?
1: মৃত অতীত, মৃত ভালোবাসা। আচ্ছা কান্তা, তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছিলে?
3: প্রশ্নটা বরং নিজেকে করো অলোক। গুড নাইট। আজ এতদিন পর এ তুমি কি প্রশ্ন করলে অলোক? আমার ভালোবাসা নিয়ে কটাক্ষ করলে? কেন, তোমার মনে নেই আমাদের সেই সব দিনগুলো, সেই যে তুমি, আমি, আমাদের স্বপ্ন, আমাদের কবিতা? আমাকে ছুঁয়েছ তুমি, শরীর পেয়েছে প্রিয় রোদ, আমার যা কিছু ভেসে গিয়েছিল কুয়াশার পারে, সব ফিরে পেয়ে যাব এই তৃপ্ত বোধ, আমাকে করেছে নীল পাখি।
1: কান্তা, তোমার প্রিয় রং কি?
3: নীল।
1: কেন?
3: বেদনার রং নীল, আমি বেদনা ভালোবাসি।
1: আর আমি ভালোবাসি বেদানা।
3: হোয়াট? বেদানা?

0: অলোক, দেখো দেখো কি সুন্দর প্রজাপতি!
1: তুমি প্রজাপতি ভালোবাসো?
0: ভীষণ। একটা প্রজাপতির পেছনে ছুটতে ছুটতে আমি একটা জীবন পার করে দিতে পারি।
1: আর তোমার কবিতা?
0: কবিতা তো প্রজাপতিরই মতো, নানা বর্ণে বাংময়, কত রং কত রূপ। আচ্ছা তুমি কি ভালোবাসো অলোক?
2: বাদুর।
0: কি
2: বাদুর?
1: বাদুর কি সুন্দর উল্টো হয়ে ঝুলে থাকে!
0: তুমিও না? আজ রাতের আকাশ চাঁদের আলোয় কেমন ঝলমল করছে। এই অলোক, বলো না, ছেলে হলে কি নাম রাখবে?
1: হ্যাঁ, কি নাম? কি নাম? হ্যাঁ, নাম রাখবো চাঁদ সওদাগর।
0: চাঁদ সওদাগর? তুমি যে কি বলো না!
1: তাহলে তুমি বলো কি নাম রাখবে তোমার ছেলের।
0: প্রমিথিউস।
1: ইংরেজি নাম?
0: মোটেই না, এটা গ্রিক নাম। প্রমিথিউস স্বর্গ থেকে মানুষের জন্য আগুন চুরি করে এনেছিল, আর সেই অপরাধে দেবরাজ জিউস যে কি কঠিন শাস্তি দিয়েছিল তাকে। না না, প্রমিথিউস না, সে বড় কষ্টের নাম।
1: আর মেয়ে হলে?
0: কি
1: বলছি, মেয়ে হলে কি নাম রাখবে?
0: মেয়ে হলে নাম রাখবো নীলিমা। অপার, অসীম, অনন্ত নীলিমা।

হ্যাঁ হ্যাঁ বল, কোথায় আবার? বাড়িতে? না না, এখনো বেরোতে পারিনি। আরে বাবা, আমি তো রেডি, কিন্তু কান্তা রাজি হচ্ছে না। আই মিন, ওর শরীরটা একটু, না না, ওসব কিছু না। আচ্ছা, আমি কান্তাকে নিয়ে আসছি, তোরা শুরু কর। রাখছি রে। কান্তা মনে হয় ছাদে গেল, যাই দেখি একবার, চেষ্টা করে। আচ্ছা, রাখছি, বাই।

0: আজ কতদিন পর ছাদে এলাম। অনেক দূর থেকে ভেসে আসছে রাতের ট্রেনের শব্দ, আমার শরীর ছুঁয়ে বয়ে যাচ্ছে বৃষ্টি ভেজা হালকা বাতাস, আর আকাশে ঝুলছে শ্রাবণ পূর্ণিমার রাক্ষসী চাঁদ। আমি আজ কেন যেন বারবার নিজেকে হারিয়ে ফেলছি, হারিয়ে যাচ্ছি ফেলে আসা দিনগুলোতে। কত কথা, কত স্মৃতি আজ জেগে উঠছে। ওই যে আমি আর অলোক সবে বিয়ে করেছি, আমাদের সেই কবিতার ক্লাস, আবৃত্তি, সেই যে সেদিনের দুচোখ বন্ধ করে আবৃত্তি করছেন প্রশান্তদা, আর আমরা সবাই মুগ্ধ হয়ে শুনছি।
1: জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি, অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয়, আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত ক্লান্ত করে। লাশ কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা থুরথুরে অন্ধ পেঁচা অশ্বত্থের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়, বুড়ি চাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। হে প্রগাঢ় পিতামহী, আজও চমৎকার, আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব কালীদহে বেনো জলে পার। আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাব জীবনের প্রচুর ভাঁড়ার। আমি বিশ্বাস করি আবৃত্তি হচ্ছে আদি শিল্প, যখন সঙ্গীতের জন্ম হয়নি মানুষ শেখেনি নাচের মুদ্রা অভিনয় কলা, তখনও মানুষ ব্যক্ত করেছে তার নান্দনিক অভিলাষ আবৃত্তির মাধ্যমে।
2: আচ্ছা প্রশান্তদা, তখন সুরের প্রাধান্য ছিল নাকি কথার?
1: অলোকের।
2: কি
1: অলোক? অলোক ওই যে এসে গেছেন তোমার আলোক মির্জা, যাও এবার বিদেয় হও।
2: ও অলোক এসে গেছো, তুমি কখন এলে?
3: এই যে এখনই।
2: বসো না দাদা, অসুবিধে নেই, ও বসবে। অলোক প্লিজ একটু বসো না, দু মিনিট।
3: আচ্ছা ঠিক।
2: দাদা বলুন, আপনার কথাটা অন্তত শেষ করুন।
1: ভাই কান্তা, বিয়ের পরের এই সময়টুকু হেমন্তের শিশিরের মতো, একটু তাপেই শুকিয়ে যায়। নবদাম্পত্যের এই কটা দিন নষ্ট করো না, দু লাইন কবিতা বলছি শুনে চলে যাও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও।

0: আরে তুমি ছাদে, ওদিকে আমি সারা বাড়ি খুঁজে হয়রান। চলো চলো তাড়াতাড়ি রেডি হও, চলো।
1: আমি যাব না অলোক।
0: সত্যি তুমি যাবে না?
1: না
0: কান্তা, প্লিজ।
1: ওয়েল, এবার আমি একটা প্রশ্ন করি।
0: শিওর, প্লিজ।
1: তুমি কি যাবে?
0: মানে?
1: মানে তোমাকে কি যেতেই হবে?
0: হ্যাঁ, আই মিন গেলে তো ভালোই হতো, ম্যারেজ ডেটাও হইচই করে সেলিব্রেট করা যেত, আর আমাদের মৃত বন্ধুর ইচ্ছেটাও। হাসছো যে?
1: আসলে মধ্যরাতের বুনো উল্লাস তোমাকে ঘাই হরিণীর মতো ডাকছে।
0: তুমি মাঝে মাঝে খুব দুর্বোধ্য কান্তা।
1: আচ্ছা অলোক, আজ না হয় নাই বা গেলে, বসো না, দেখো কি সুন্দর চাঁদ উঠেছে আকাশে।
0: আবার ফোন, এই হামিংটা। হ্যাঁ, হ্যালো হ্যালো, বল
2: কিরে, তুই কোথায়?
0: কেন, কি হয়েছে?
2: কি হয়েছে মানে, রাত 11:45 বাজে, কখন আসবি তুই?
0: উফ, বলছি তোরে বাবা, আমি যাব। বারবার ফোন করছিস কেন রে?
2: কি ব্যাপার ডুড, খেপছিস কেন? বউ ঠেঙ্গিয়েছে নাকি?
0: আরে ধুর, তা না, আসলে আজ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো।
2: আর রে, তাহলে তো আজকের পার্টি জমে ক্ষীর। চলে আয় ফ্রেন্ড, চলে আয়।

0: বিকেলগুলো ছিল কি বিশাল, আর সন্ধেগুলো অনন্ত। আমার প্রতীক্ষার প্রহরগুলো জমতে জমতে নীল পাথর, কিন্তু অলোক, তবু তুমি আসতে না, দেরি করে, অনেক অনেক দেরি করে বাড়ি ফিরতে। আসলে আমাকে তুমি কোনোদিন বোঝোইনি,
1: কিন্তু
0: আমাকে বলতে দাও অলোক প্লিজ। তুমি ছিলে তোমার বিজনেস, বন্ধু বান্ধব আর সেই সব নারীদের নিয়ে যাদের তুমি ভালোবাসনি কোনোদিন, ভালোবাসেনি তারাও, তবু আমি ছিলাম, হয়তো তখন ভালোবাসতাম।
1: তার মানে এখন আর তুমি আমাকে ভালোবাসো না?
0: ভালোবাসা, ইউ নো অলোক, ভালোবাসা হচ্ছে এক ধরনের কেমিক্যাল রিয়াকশন। বিশেষ কোনো মুহূর্তে মস্তিষ্ক এক ধরনের হরমোন সাপ্লাই করে, যা আমাদের মনে সৃষ্টি করে ভালোবাসার তীব্র আকাঙ্ক্ষা। সেটা থাকেও বড় জোর 3-4 বছর। সুতরাং
1: যারা দীর্ঘদিন ঘর সংসার করে তারা একে অপরকে ভালোবাসে না।
0: হয়তো বাসে, হয়তো বাসে না, হয়তো ভালোবাসাটাই অভ্যেসে পরিণত হয়, অথবা অভ্যেসটাই ভালোবাসা। আচ্ছা অলোক, তুমি কি আমাকে ভালোবাসো?
1: অফকোর্স, অফকোর্স আই লাভ ইউ। আরে আজব তো, হাসছো কেন তুমি? আমি সত্যি কথাই বলছি।
0: আচ্ছা অলোক, তোমার মনে আছে একদিন সন্ধ্যেবেলা আমাদের ড্রয়িং রুমে বসে কথা বলছিলাম, আমি আর প্রশান্ত দা, তারপর তুমি এলে, সেই যে সেদিন। সত্যি প্রশান্ত দা, তোমার জীবনটা এত মজার, আমার খুব হিংসে হয়।
2: হিংসে হয়? তাহলে একটা গল্প বলি শোনো।
0: হুম বলো।
2: এক দেশে এক রাজার খুব অসুখ, সব সময় তার মন ভার হয়ে থাকে, কিচ্ছু ভালো লাগে না, মুখে হাসি নেই, পেটে খিদে নেই, টাকা পয়সা ধন দৌলত যুদ্ধ বিগ্রহ কোনো কিছুতেই তার মন বসে না, মন ভালোও হয় না, ডাক্তার বদ্যি সব ফেল। শেষে ভিন দেশের এক বুড়ো কবরেজ এসে বলল, সবচেয়ে সুখী মানুষের জামা এনে পরাতে পারলে রাজার অসুখ ভালো হয়ে যাবে। খোঁজ খোঁজ খোঁজ চারিদিকে ছড়িয়ে পড়ল রাজার সেপাই শান্তি। শেষে পাওয়া গেল এক জাদ বাউন্ডুলেকে। সে বেটা খেতে পেলেও হাসে, না পেলেও হাসে, শুয়ে থাকে গাছের মগডালে। সব দেখে শুনে সেই কবরেজ বললেন, হ্যাঁ এই বেটাই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, এর জামাই রাজাকে পরাতে হবে। কিন্তু সে বেটা তো জামা দেবে না, কিছুতেই দেবে না। শেষে নানা ফন্দি ফিকির করে সেই বাউন্ডুলের জামা আনা হল, রাজাকে পরানোও হল, আর তাতেই রাজার অসুখ সেরে গেল।
0: বাব্বা দারুণ গল্প তো।
2: এই গল্পের আসল মজাটা কোথায় জানো?
0: কোথায়?
2: আদতে ওই বাউন্ডুলেটার কোনো জামাই ছিল না।
0: ওমা, তাহলে রাজার অসুখ সারলো কি করে?
2: রাজার অসুখ সারলো না। আরে বোকা মেয়ে, রাজাদের এসব বিলাসী মন খারাপের অসুখ কোনো দিন সারে না রে।
0: ধ্যাত, মাঝখান থেকে আমার মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা প্রশান্ত দা, তুমি বিয়ে করলে না কেন?
2: বিয়ে? সময় কোথায়? তাছাড়া আমার মতো ছন্ন ছাড়া কে বিয়ে করবে বা কে বলো?
0: লতিকাদি কিন্তু তোমার জন্য অপেক্ষা করেছিল, হয়তো আজও আছে।
2: অনেক দেরি হয়ে গেল, আজ যাই রে কান্তা।
0: প্রশ্নটা কি এড়াতে চাইছো তাই না?
2: থাক না কান্তা, কি লাভ বলো?
0: বলতে না চাইলে জোর করব না, তবে আমি জানি লতিকা দিদি সত্যি তোমাকে খুব ভালোবাসত, অনেক ভালোবাসত।
2: লতিকা এখন কোথায় তুমি জানো?
0: না আমি ঠিক জানি না, তবে শুনেছি কোথায় যেন চলে গেছে।
2: হ্যাঁ অনেক অনেক দূরে চলে গেছে লতিকা, আমরা চাইলেও ওকে আর ফিরিয়ে আনতে পারবো না। ম্যাসিভ ব্রেন হ্যামারেজে লতিকা আমাদের সবাইকে ফাঁকি দিয়ে চলে গেছে কান্তা, যেখান থেকে কেউ আর ফেরে না, কেউ না।
0: কি বলছো প্রশান্ত দা?
2: লতিকাকে আমি ভালোবাসতাম কান্তা, খুব খুব।
3: আরে প্রশান্ত বাবুজি,
1: কি হচ্ছে এখানে, কাঁদছেন কেন আপনি?
2: আমি আসি রে কান্তা, চলি।
1: কি ব্যাপার, দুজনে বসে বেশ কান্নাকাটি হচ্ছিল মনে হয়, অসময়ে এসে পড়েছি নাকি?
3: দাঁড়াও, কথার উত্তর না দিয়ে কোথায় যাচ্ছ তুমি? ওই লোকটা কেন আসে এখানে, কি চাই সে?
4: অলোক,
3: যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও কান্তা। ওই লোকটার সঙ্গে কি সম্পর্ক তোমার?
4: কি সম্পর্ক তুমি জানো না? আগে তুমি দেখোনি দাদাকে? আমাদের কবিতার গ্রুপ, আমাদের আবৃত্তির দল।
3: আরে রাখো তোমার আবৃত্তি, ওসব অনেক দেখেছি। তুমি শুধু বলো ওই প্রশান্ত হাজরার সঙ্গে তোমার কি রিলেশন?
4: অলোক, তুমি আমাকে অবিশ্বাস করছো? ছি, প্রশান্ত দা আমার গুরু, আমার বন্ধু।
3: ওহ, ওই আদবুড়ো লোকটা তোমার বন্ধু?
1: হ্যাঁ,
3: খন্ড একটা। শোনো, ওকে যেন আর কোনোদিন এ বাড়িতে আমি না দেখি, ওকে? আর আজ থেকে তোমার কবিতা পাঠ বন্ধ, নো কবিতা, নো আবৃত্তি, নো প্রশান্ত হাজরা, ওকে? কাট মি অ্যান্ড মাইন্ড ইট, দিস ইজ মাই অর্ডার।

0: তোমার ওই একাদেশে সব ছেড়ে দিয়েছিলাম আমি। না, তোমার ভয় নয় অলোক, আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলাম। ভেবে দেখলাম আমার এই সংসারটাই তো আমার কবিতা, এটাকে আমি কবিতার মতো সাজাব। তখন আমার কোল আলো করে অর্ক এলো, কানায় কানায় ভরে উঠল আমার জীবন পাত্র। পাঁচটা বছর আমি এই চার দেওয়ালের মধ্যে আটকে ছিলাম অলোক। হ্যাঁ, হয়তো ভালোবেসেই ছিলাম, আমার বাতায়ন ছিল একটাই, সে আমার ছেলে অর্ক। ওকে বুকের মধ্যে আঁকড়ে বাকি জীবনটা আমি কাটিয়ে দিতে চেয়েছিলাম।
1: তোমার তো তবু অর্ক ছিল কান্তা, কিন্তু আমার পাশে কে ছিল বলতো? কংক্রিটের এই শহর হৃদয় বোঝে না, বোঝে শুধু টাকা, লস অ্যান্ড প্রফিট। কান্তা, আমি যখন প্রতিদিনের লস অ্যান্ড প্রফিটের যুদ্ধে ক্ষত বিক্ষত, তখন কে দাঁড়িয়েছে আমার পাশে? কে আমার বুকে রেখেছে মমতার হাত?
0: কেন, আমি কি আমার সমস্ত আনুগত্য নিয়ে তোমার পাশে থাকিনি?
1: আনুগত্যই কি সব?
0: কিন্তু তুমি তো আনুগত্যই চেয়েছো অলোক।
1: না না, আমি তা চাইনি। শুধু আনুগত্য সে তো পয়সা দিলেই মেলে, আমি চেয়েছি তোমাকে, সম্পূর্ণ তোমাকে। তুমি দাওনি, কুটিয়ে রেখেছ হাত।
0: আর তাই তুমি বারবার ছুটে গেছো এক নারী থেকে অন্য নারীতে। অলোক, হৃদয়ের কারবারে তুমি বড় আনাড়ি। ভালোবাসা শব্দটা বড্ড মোটা দাগে বোঝো তুমি। তোমাকে সবটুকু দিয়ে আমি যে নিঃস্ব হয়ে বসেছিলাম সেটা তুমি বোঝোইনি, আর বোঝোনি বলেই বারবার আঘাত করেছো আমায়। এমনকি আমার অর্ককেও আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, মাত্র 6 বছর বয়স ছিল তখন অর্কর, এতটুকুন দুধের বাচ্চা, তাকেও তুমি মায়ের কোল ছাড়া করেছো।
2: মম, আমি যাব না মম, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না।
0: তোকে ছেড়ে আমি বা কি করে থাকবো সোনা, আমিও তো থাকতে পারবো না রে।
2: তুমি ড্যাডিকে বলো না মম, আমি যাব না।
0: অর্ক, অমন করে কাঁদিস না বাবা, অমন করে কাঁদিস না, আমারও যে বুকটা ফেটে যাচ্ছে মামা।
1: ওফ, কি ব্যাপার, কি এত কান্নাকাটি কিসের? আজব তো। আরে, আমাদের ছেলে আমেরিকায় থেকে লেখাপড়া করবে, হাই স্ট্যান্ডার্ড একটা লাইফ পাবে, বলো, তাছাড়া আমি কি ওকে পানিতে ফেলে দিচ্ছি? ওখানে আমার বড় বোন আছে, অর্ক তার কাছে থাকবে, মানুষের মতো মানুষ হবে। চলো চলো তো, চলো বাবা, অর্ক চলো, অনেক নাগামি হয়েছে, চলো।
2: ড্যাড, আমি যাব না, ড্যাড আমি যাব না, প্লিজ।
0: অলোক, অলোক, আমি তোমার পা ধরছি, অলোক, আমার ছেলেটাকে তুমি আমার কাছ থেকে নিয়ে যেও না, প্লিজ, একটু একটু ভেবে দেখো। ও ছাড়া আমার আর কেউ নেই অলোক, কেউ নেই, প্লিজ।
1: ও, ডোন্ট বি সিলি কান্তা, কেউ নেই মানে কি, আমি তো আছি, সরো, চলো অর্ক, বাবা চলো, চলো বাবা।
0: আমার বাবু সোনা,

0: এখনো কোনো প্লেন উড়ে গেলে আমি তাকিয়ে থাকি, মনে হয় ওর ভেতর থেকে আমার অর্ক যেন হাত নাড়ছে আর ওর গাল বেয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। তারপরেও আমি তোমার সঙ্গে ছিলাম অলোক, না তখন আর হয়তো ভালোবাসা বোধটা ছিল না, ছিল ঘৃণা, ছিল বাইসনের বুনো জেদ। সেই যে তুমি যখন মারিয়াকে নিয়ে সিঙ্গাপুরে গেলে, তখন তোমার বন্ধু হামিম এই যে আজ বারবার ফোন করে যে তোমাকে পার্টিতে যেতে বলছে, এই হামিমই সেদিন খুব চেষ্টা করেছিল আমাকে উত্তেজিত করতে, তোমার বিরুদ্ধে খেপিয়ে তুলতে।
1: কান্তা, তুমি বুঝতে পারছো না, এর আগেও অলোকের নানা স্ক্যান্ডাল হয়েছে ঠিকই, কিন্তু এবারের কেসটা একদম আলাদা।
0: কি রকম হামিম ভাই?
1: দেখো, মারিয়াকে তুমি জানো, টপ ক্লাস সোসাইটি গার্ল।
0: তো
1: সেই মারিয়াকে নিয়ে অলোক সিঙ্গাপুরে গেছে।
0: হামিম ভাই, আমার হাজবেন্ড টপ ক্লাস গার্ল নিয়ে ট্যুর করছে, সেটা তো আমার প্রাইড, তাই না? গর্বের বিষয়।
1: ওরা ফিরলেই গর্ব টের পাবে কান্তা। আমি শুনেছি ওরা নাকি বিয়েও করেছে। অ্যান্ড ইউ নো কান্তা, মারিয়া পারে না এমন কোনো কাজ নেই, কে বলতে পারে, ও হয়তো তোমাকেই সরিয়ে দেবে। আশ্চর্য, তুমি হাসছো।
0: আমি ভাই, আপনি বোধহয় ভুলে গেছেন, আমি চৌধুরী আমানুল্লাহর মেয়ে, আমি নিজে না চাইলে আমাকে সরানোর ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারোর নেই। গট মি?
1: না না না, আমি সে কথা বলিনি কান্তা। আসলে মারিয়া তো ডেঞ্জারাস মেয়ে।
0: ওটা অলোকের সমস্যা, আমার না। বাই দ্য ওয়ে, আপনি কি আরো কিছু বলবেন?
1: কান্তা, তোমার এই বিপদের দিনে আমি তোমার পাশে আছি, সব সময় আছি। আজ রাত থেকে ভাবছি আমি এখানেই থেকে যাব, দেখি অলোক তোমার কি করতে পারে, আমি দরকার হলে তোমার জন্য জান দিয়ে দেব। কান্তা, তুমি একা মানুষ, আমিও একা, আমার কেউ নেই কান্তা। আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি?
0: হামিম ভাই, আপনি বোধ হয় আমার নতুন বাউন্সারকে দেখেননি, তাই না? ডাকবো ওকে, আপনাকে বাইরের দরজাটা দেখিয়ে দেবে। নবাব আলী!
1: না না, ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তবে তুমি কিন্তু এটা ঠিক করলে না কান্তা, আমি তোমার মঙ্গলই চেয়েছিলাম।
0: আমার মঙ্গল না চেয়ে আপনি আপনার নিজের মঙ্গল চান হামিম শিকদার? নবাব, ওনাকে ঘাড় ধরে বের করে দাও।
2: জো হুকুম মালকিন, চল সব, চল চল চল চল।
3: আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, লাগছে তো,
2: চল।

0: কি, আমি তোমার সঙ্গে? আজ আমি ওকে এমন শিক্ষা দেব।
1: থাক অলোক, তোমাকে কিছু করতে হবে না। ওকে যা শাস্তি দেওয়ার আমি দিয়েছি। এনিওয়ে, সেবার কিন্তু মারিয়ার কেসটা তুমি ভালোই সামাল দিয়েছিলে, আর আমিও নিজেকে গুছিয়ে নিয়েছিলাম। চাকরি নিলাম, আবার কবিতার দলে ঢুকলাম, আবার প্রশান্তদা। তুমি অবশ্য মিনমিন করে আপত্তি তুলেছিলে, ভোপে টেকেনি। ওই যে তখন বললে না, আমাদের সম্পর্কটা এখন একটা অ্যাডজাস্টমেন্ট ডিল, কথাটা কিন্তু তুমি একদম ঠিক বলেছ অলোক, আর তার শুরুটা তখন থেকেই।
0: তোমার কথা কি শেষ হয়েছে?
1: কেন, তোমার কি দেরি হয়ে যাচ্ছে?
0: না, আমিও দু চারটা কথা বলতাম।
1: বলো না প্লিজ।
0: কান্তা, তুমি বেশ যত্ন করে আমার ভেলেন মার্কা চেহারাটা সাজিয়েছো, কিন্তু তুমি কি ধোয়া তুলসী পাতা? বিয়ের পর থেকে কোনো স্বামী যদি শোনে তার স্ত্রী দিন রাত প্রশান্তদা করছে, প্রশান্তদা এই প্রশান্তদা সেই, তখন কি সেই স্বামী বেচারা মরে যেতে ইচ্ছে করে না? বউটাকে শেষ করে দিতে ইচ্ছে করে না, অথবা সেই প্রশান্তদাকে? আমি কিন্তু কিচ্ছু করিনি কান্তা।
1: করেছো,
0: আমার কথা এখনো শেষ হয়নি। হ্যাঁ করেছি, তোমার ওই সব পাগলামি আমি বন্ধ করে দিয়েছি, আর দিয়েছি বলেই পাঁচ ছটা বছর তুমি ঘরে ছিলে, সংসার করেছো, মা হয়েছো, কিন্তু তারপরেও কি তুমি আমার দুর্বলতার সুযোগ নাওনি? প্রশান্ত হাজরা কি আবার আমাদের সম্পর্কের মধ্যে ঢুকে পড়েনি?
1: পড়েছে, 100 বার পড়েছে। ইয়েস, আই অ্যাডমিট, প্রশান্তদা আবার আমার জীবনে এসেছেন। এসেছেন কি বলছি, এখনো আছেন এবং থাকবেনও, কারণ আমরা একই দলে আবৃত্তি করি আর উনি আমার গুরু।
0: তা তো বটেই, আর সেজন্যই রিকশায় চড়ে দুজনকে হাওয়া খেয়ে বেড়াতে হয়, নির্জন কোনো বাড়িতে সময় কাটাতে হয়। চিৎকার করো না, প্রমাণ চাও, দেখবে প্রমাণ। এসো এসো আমার সঙ্গে।
1: একি অসভ্যের মতো আমার হাত ধরে টানছো কেন? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে?
0: এসো,
1: ছাড়ো,
0: আমার প্রমাণ দেখাবো আমি, প্রমাণ, এসো বসো এখানে। এই যে বসো, এই যে দেখো আমার ডায়েরিতে সব লেখা আছে। এই যে 2017 সালের 5 ডিসেম্বর সকাল 11টায় তুমি আর প্রশান্ত হাজরা রিকশায় চড়ে পুরোনা পল্টন লাইনের একটি বাড়িতে গিয়েছিলে, সেখানে ছিলে 1 ঘন্টা 55 মিনিট। তারপর সেখান থেকে বেরিয়ে উবার নিয়ে গিয়েছিলে আশুলিয়ার বোটিং স্পটে, সেখানে সন্ধে অবধি ভেসে বেরিয়েছো। বলো এবার উত্তর দাও, এসব মিথ্যে।
1: হ্যাঁ উত্তর দিচ্ছি, তার আগে বলো তো গোয়েন্দাকে কি তুমি ফুল পেমেন্ট করে দিয়েছো? করলে 50% টাকা ফেরত নিয়ে নাও, কারণ ফুল রিপোর্ট সে তোমাকে দেয়নি। আচ্ছা তোমার কি মনে আছে অলোক, 2018-র বইমেলার সময় ইউটিউবে আমার একটা আবৃত্তি রিলিজ করেছিল অডিও ভিজুয়াল প্রোডাকশন থেকে, মনে আছে? আসলে পুরানা পল্টন লাইনের ওই বাড়িটা ছিল একটা অডিও স্টুডিও, আর আশুলিয়ার ভ্রমণ ছিল ভিডিও শুটিং, আরও লোক সেখানে ছিল, ডিরেক্টর, ক্যামেরাম্যান, প্রোডাকশন ইউনিট, অ্যান্ড অফ কোর্স প্রশান্ত দাও ছিলেন। আচ্ছা তোমার স্পাই শুধু দাদাকেই দেখতে পেল, আর কাউকেই দেখতে পেলেন না? হোয়াট আ হোপলেস গোয়েন্দা।
0: শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না কান্তা, ওসব সংস্কৃতিওয়ালাদের আমার চেনা আছে। শুটিং, অডিও ভিডিও প্রোডাকশন, নিজে বিয়ে করবে না, পরের বউকে নিয়ে সংস্কৃতি হচ্ছে, ভন্ড, একবার যদি হাতের কাছে পাই না লাশ ফেলে দেব।
1: বাহ অলোক বাহ, এই তো ভদ্রলোকের মুখোশটা এবার খুলে গেছে, ভেতরের বিভৎস চেহারাটা বেরিয়ে পড়েছে। লাশ ফেলে দেবে তুমি? না, লাশ ফেলে দেবে, একটা কথা মনে রেখো অলোক মির্জা, প্রশান্তদার কিছু হলে তুমিও কিন্তু বাঁচবে না, এন্ড আই মিন ইট।
0: তুমি আমাকে ভয় দেখাচ্ছ? তোমার ড্যাডির টাকার পাওয়ারের বড়াই, পাওয়ারের বড়াই দেখাচ্ছ? আজ আমি তোমাকে
1: অলোক, খুব খারাপ হয়ে যাবে অলোক।
2: কে? নবাব আলী সাহেব।
0: কি হয়েছে, দরজা ধাক্কাচ্ছ কেন?
2: মালকিন, প্রশান্ত বাবু আইছেন,
3: আপনি আহেন
4: প্রশান্ত হাজরা, এই মধ্যরাতে
1: অলোক, শোনো আমার কথা, শোনো, যেও না প্লিজ। নবাব তুমি নিচে যাও, আমি আসছি।
3: জি মালকিন।
0: কি ব্যাপার প্রশান্ত বাবু, এই মধ্যরাতে কি চায়?
5: কিছু তো চাই না অলোক ভাই, কান্তা আছে?
0: কেন,
5: প্রয়োজন আছে।
0: কি প্রয়োজন আমাকে বলুন, আমি ওর হাজবেন্ড।
5: ও, এই মোবাইলটা কান্তা রিহার্সাল রুমে ফেলে এসেছিল, এই নাও।
0: থ্যাংক ইউ, এবার আপনি আসতে পারেন, গুড নাইট।
1: দাঁড়াও প্রশান্ত দা, অলোক তোমার বন্ধুর অপেক্ষা করছে, তোমাদের মিড নাইট পার্টি তোমাকে ডাকছে, তুমি যাও।
0: আমি যাব। আর ইনি?
1: উনি থাকবেন, ওনার সঙ্গে আমার কথা আছে। প্রশান্ত দা বসুন।
0: কি হলো এত তাড়া কিসের? বললাম তো আসছি, রাখ ফোন, রাখ। দেখো কান্তা,
1: তুমি কি যেতে ভয় পাচ্ছ লোক? বিশ্বাসের ভিতটা কি একেবারেই নড়ে গেছে? তুমি ভাবছ আমি আর প্রশান্ত দা একা বাড়িতে সারা রাত?
0: কান্তা তুমি পাগল হয়ে গেছো, কি বলছো, কি করছো, কিছু বুঝতে পারছো না তুমি? প্রশান্ত বাবু বলুন, আমি আপনাকে ড্রপ করে দেব।
1: একজন শক্ত সমর্থ মানুষ, আত্মবিশ্বাসী মানুষ কখনো কখনো কেমন অসহায় হয়ে যায়, পৌরুষের অভিমান কেমন থরথর করে কাঁপে, অবনত হয়।
5: আমি বরং চলি রে কান্তা,

0: বা গেলে কোনো একটা অজুহাত দেখাও না বন্ধুদের, বলো তোমার শরীর খারাপ, মাথা ধরেছে। দেখো সারা রাত ভয় ভয় থাকার চেয়ে
1: ও শাট আপ কান্তা,
2: আমি ভয় পাই না, কাউকে ভয় পাই না আমি, ঘটমি। তবে তুমি যা করছো ঠিক করছো না, আজ রাতের সবটাই তোমার কান্তা, আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, নেভার এভার। আর প্রশান্ত বাবু, কথাটা আপনিও মনে রাখবেন, চলি।
0: Ha ha ha!

0: তোমার কি হয়েছে কান্তা? কেমন আছো তুমি?
1: বুঝতে পারছো না? আচ্ছা বলো তো প্রশান্তদা, পদ্মা নদীর মাঝি উপন্যাসের কপিলা কূপের মাঝিকে মাঝে মাঝে কি বলতো?
0: আশ্চর্য প্রশ্ন!
1: হায় রে পুরুষ, কি মনে পড়েছে?
0: হ্যাঁ মনে পড়েছে। এবার বলো কি কথা তোমার? আমাকে আবার অনেক দূর যেতে হবে, রাতও অনেক হলো।
1: আজ না হয় নাই বা গেলে প্রশান্তদা?
0: কি বলছো তুমি কান্তা?
1: হায় রে পুরুষ! আচ্ছা প্রশান্তদা, আজ একটা সত্যি কথা বলবে?
0: বলবো।
1: সত্যি বলবে তো?
0: আমি মিথ্যে বলি না কান্তা।
1: প্রশান্তদা, তুমি তুমি কি আমাকে ভালোবাসো?
0: কি?
1: কিছু না, কিছু না প্রশান্তদা। তুমি তুমি কোনো কথা বলো না, কোনো উত্তর দিও না, তুমি চুপ করে থাকো, একদম চুপ। আজকের এই রাত, আকাশের ওই সর্বনাশী চাঁদ আমাকে কেমন যেন উন্মাদ করে দিয়েছে। আজ সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে আমার, কিন্তু তুমি তুমি কিছু বলো না প্লিজ প্রশান্তদা। তোমার মনে কি আছে সে তোমার মনেই থাক, আর আর যে শ্রদ্ধা, যে ভালোবাসা আমি এতকাল ধারণ করে আছি, তা না হয় আমারই থাক। তুমি তুমি যাও প্রশান্তদা, তুমি চলে যাও।
0: কান্তা, আমি জানি তুমি নিষ্পাপ, তুমি পবিত্র, তোমার মনে কোনো কলুষ নেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি আজকের এই রাত তোমার জীবনে কোনো দিন ভোর হবে না, চিরদিন একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে তোমাদের সম্পর্কের মাঝে। তোমাকে এই রাতের ভার বইতে হবে সারা জীবন। আশীর্বাদ করি তুমি ভালো থেকো, চলি।
1: একটু দাঁড়াও দাদা, শেষবারের মতো তোমাকে একটু প্রণাম করি।
0: কল্যাণ হোক।
1: এবার তুমি যাও, আর আর কোনো দিন এসো না, কোনো দিন না।

0: আচ্ছা গেল কুসব, মোবাইল কার মেসেজ? ও কান্তার অডিও মেসেজ, আচ্ছা শুনি তো দেখি।
1: প্রিয় অলোক, কাল রাতে তুমি চলে যাওয়ার পর আমার আর প্রশান্তদার মধ্যে কি হয়েছে সে তুমি জানবে না কোনোদিন, আমিও বলবো না। তুমি তোমার মতো করেই কল্পনা করে নাও, কল্পনায় তুমি আমাদের যেভাবে দেখতে চাও সেভাবেই দেখতে পাবে। যখন তুমি এই অডিও ক্লিপটা শুনছ তখন সময় সকাল 7টা, আরও একটা নতুন দিনের শুরু হলো, আর তা বয়ে যাবে পুরনো দিনের আদলে। গত রাতের দস্যু চাঁদ যা কিছু উলট পালট করে দিয়ে গেছে ফের গোছগাছ করে নিতে হবে। অলোক, তোমার জন্য সত্যিই করুণা হচ্ছে আমার। এখন থেকে প্রতিদিন তোমাকে তাড়া করে ফিরবে গত রাতের দুঃস্বপ্ন, অবিশ্বাসের ঘুম পোকা আর কোনো দিন তোমাকে শান্তিতে ঘুমাতে দেবে না। সন্দেহের বিষে জর্জরিত হবে তুমি, বেদনায় নীল হবে তোমার শরীর মন। প্রিয় আলোক, আমি কিন্তু এখনো তোমাকে ছেড়ে যাইনি, আমি তোমার সঙ্গেই থাকব। আর ভালোবাসা নয়, ঘৃণা নয়, এখন থেকে আমি তোমার বেদনা দেখব নীল।

বাবা, সকাল 7টা বেজে গেছে। একি রে, কোথায় গেল সব? পার্টি শেষ? এ হামিদ,

অন্তবিতার নাট্যানুষ্ঠানে এতক্ষণ শুনলেন রাজশাহী কেন্দ্রের নাটক নীল বেদনা, রচনা শ্যামল রহমান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিখা খাতুন, রাফসান সানি সিফাত, মোহাম্মদ আতিকুর রহমান, গোলাম মুর্তজা হেনা, দেওয়ান হামিদুজ্জামান বাচ্চু। শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ আবদুল্লাহ। নাটকটি প্রযোজনা করেছেন মোহাম্মদ ফারুকুর রহমান ফয়সাল।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, এবারে শুনবেন দেশের গান। শিল্পী বদত সরকার, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ এনামুল ইসলাম, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

0: রাত ১১টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি এস এম আসাদুজ্জামান। যথাযথ উৎসাহ উদ্দীপনা, ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং ত্যাগের মহিমায় আগামীকাল সারা দেশে উদযাপিত হবে মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা। হিজরি বর্ষপঞ্জী অনুযায়ী দশই জিলহজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়ে থাকে। প্রায় ৪০০০ বছর আগে এই দিনে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লাম আল্লাহর নির্দেশে তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইহিসাল্লামকে কোরবানি করার প্রস্তুতি নিয়েছিলেন। মহান আল্লাহ তার আনুগত্য ও ত্যাগের পরীক্ষায় সন্তুষ্ট হয়ে ইসমাইল আলাইহিসাল্লামের পরিবর্তে একটি পশু কোরবানির ব্যবস্থা করেন। সেই ঘটনার স্মরণে ইসলামে কোরবানির বিধান চালু করা হয়। বিধায় ঈদ উল আজহা কোরবানির ঈদ নামেও পরিচিত। ঈদ উল আজহা উপলক্ষে আগামীকাল সকালে মুসল্লিরা ঈদগাহ ও মসজিদে সমবেত হয়ে ঈদ উল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। খতিবরা খুতবায় কোরবানির তাৎপর্য ও ইসলামের ত্যাগের আদর্শ তুলে ধরবেন। ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সামর্থ্যবান মুসলমানরা পশু কোরবানি করবেন। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে দেশবাসী সহ মুসলিম উম্মাকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সহ বিশ্বের মুসলিমের প্রতি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। এতে তিনি বলেন, মনের পশুকে পরাভূত করার দীক্ষা গ্রহণের মাধ্যমে নিহিত রয়েছে কোরবানির মাহাত্ম্য ও তাৎপর্য। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার সহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। এছাড়া হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু সদনে পরিবেশন করা হবে বিশেষ খাবার। রাজধানীতে ঈদ উল আজহার প্রধান জামাত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৭:৩০টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, বিচারপতি, কূটনৈতিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজ আদায় করবেন বলে আশা করা হচ্ছে। নামাজ শেষে দেশ, জনগণ ও সমগ্র মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সম্প্রীতি কামনায় বিশেষ মোনাজাত করা হবে। ঈদগাহে নামাজের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। জাতীয় ঈদগাহ ময়দান ছাড়াও রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল ৭টায় হবে প্রথম জামাত। এর এক ঘণ্টা পরপর ১০টা পর্যন্ত আরও ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এখানে সর্বশেষ জামাত হবে সকাল ১০:৪৫। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৭:৩০টায় পবিত্র ঈদ উল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই আহ্বান জানান। একটি মহল সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তথ্য সম্প্রচারমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অক্ষুণ্ণ রাখতে সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য। প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদ উল আজহা উদযাপনের জন্য আজ হাজার হাজার মানুষ রাজধানী ছাড়ছেন। ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে তাই ঘরমুখো মানুষের ভিড়। এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সবকিছু মিলিয়ে এবার ঘরমুখো মানুষের ঈদযাত্রা ভালো হয়েছে। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬টি শিশুর মৃত্যু হয়েছে। আজ ভোরে হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা প্রভাত চন্দ্র বিশ্বাস হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি এবারে জানিয়ে দিচ্ছি। সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে পবিত্র ঈদুল আজহার তাৎপর্য ও শিক্ষা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান। কোরবানের নিয়মকানুন বিষয়ক সাক্ষাৎকার বার্ষিকী ধর্মীয় সকাল ৬টা বেজে ২৫ মিনিটে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় করণীয় বিষয়ক বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান সকাল ৬টা বেজে ৪০ মিনিটে এবং দুপুর ১২টা বেজে ২০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ৬টা বেজে ৫০ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল ৭টা বেজে ২০ মিনিটে।
0: ইসলামী পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও কুরবানির পশুর বর্জ্য অপসারণ বিষয়ক সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শুনবেন সকাল ১০টা বেজে ২০ মিনিটে, বেলা ১টা ১০ মিনিটে এবং বিকেল ৪টা বেজে ৫০ মিনিটে। শিশু কিশোরদের অংশগ্রহণে বিশেষ ম্যাগাজিন ত্যাগের মহিমায় খুশির ঈদ সকাল ১০টা বেজে ৩০ মিনিটে। তারুণ্যে শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান উচ্ছ্বাসের ঈদ শুনবেন বেলা ১১টা বেজে ৫ মিনিটে। স্বরচিত কবিতা পাঠের বিশেষ অনুষ্ঠান শ্রেষ্ঠ সমর্পণ বেলা ১টা বেজে ৩০ মিনিটে। নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ শুনবেন বেলা ২টা বেজে ২০ মিনিটে।
1: নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৬ উপলক্ষে কথিকা শুনবেন বেলা ২টা বেজে ৫০ মিনিটে। ঈদে মুক্তিপ্রাপ্ত ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান রূপালী সুর শুনবেন বেলা ৩টা বেজে ৫ মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল ৪টা বেজে ৫ মিনিটে। বিশেষ গীতি নকশা ঈদুজ্জোহার চাঁদ এসেছে বিকেল ৫টা বেজে ৩০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে ৬টা বেজে ৫ মিনিটে।
0: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ বেতার বিবরণী সন্ধে ৬টা বেজে ৩৫ মিনিটে। সন্ধ্যে ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে ৭টা বেজে ৩০ মিনিটে। রাত ৮টা ১০ মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত ৯টা বেজে ৫ মিনিটে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটক জীবন কাঠি শুনবেন রাত ১০টায়।
1: এছাড়াও এফএম ৯০ মেগাহার্জে ঈদ উল আজহা উপলক্ষে রাত ১২টা বেজে ১৫ মিনিটে নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক ভালোবাসার কোরবানি রচনা আলামিন শেখ প্রযোজনায় মীর নাসির আহমেদ নিউটন।
0: প্রেসশ্রোতা এবারে জানিয়ে দিচ্ছে এফএম এর অনুষ্ঠান। এফএম ৯২ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। এফএম ১০৬ মেগাহার্জে সকাল ৬টা থেকে বেলা ১২টা ১০ মিনিট এবং বেলা ২টা ১৫ মিনিট থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্জে সকাল ৭টা থেকে সকাল ৯টা পর্যন্ত ঢাকা কয়েল অনুষ্ঠান শুনতে পাবেন। প্রেসশ্রোতা জানিয়ে দিলাম আগামীকালের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। যশোর, বরিশাল, কুষ্টিয়া এবং পটুয়াখালী অঞ্চল সময়ের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নারায়ণগঞ্জে 20 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 98%, সন্ধ্যে 6টায় 76%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:12 এবং অস্ত যাবে সন্ধ্যে 6:40। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠানে একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
1: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা। আগামীকাল পবিত্র ঈদ উল আজহা, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র এই ঈদ। আজ থেকে বহু বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেই অনন্য ত্যাগের আদর্শ স্থাপন করে গেছেন। সেই ত্যাগের মহান শিক্ষা আমাদের জীবনে চলার পথে হোক এবং এই কামনা করে এবং সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অধিবেশন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহিরাহমানিরাহিম।
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল 6টা।
0: আজ 10ই জিলহজ,
1: পবিত্র ঈদুল আজহা। যিনি এক এবং অদ্বিতীয়, যিনি এই নিখিল বিশ্বের একচ্ছত্র অধিপতি, সত্য, সুন্দর, মহান, আদি ও অনন্ত,
0: সেই করুণাময় আল্লাহ তাআলার প্রতি একান্ততা, আনুগত্য ও আত্মত্যাগের সুমহান বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আজহা।
1: আজ থেকে বহু বছর আগে হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ শিরোধার্য করে তার প্রাণ প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে কোরবানি করার ইচ্ছে প্রকাশের মাধ্যমে আত্মত্যাগের যে নজির স্থাপন করে গেছেন, সেই ত্যাগের স্মৃতি ধারণ করে সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য প্রতি বছর পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি করা হয়।
0: পবিত্র ঈদুল আজহা শুধুমাত্র আল্লাহর রাহে পশু কোরবানি করাই না, বরং ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে নিজের মনের অশুভ শক্তিকে দমন করে তাকওয়া অর্জন করা।
1: পরম করুণাময় আল্লাহ তাআলার উদ্দেশ্যে নিবেদিত হোক সমস্ত হৃদয়, সুন্দর সাম্য ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হোক সারা বিশ্বের মানুষ,
0: সত্য পুণ্যের আলোকে আলোকিত হোক সমস্ত পৃথিবী। এই কামনা করে এবং সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রথম অধিবেশন।
2: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্জ, FM 90, FM 106 মেগাহার্জ এবং FM 102 মেগাহার্জে। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি সৈয়দা শাহান আরাত চৌধুরী, আশফাক হুসাইন এবং আমি তানিয়া সুলতানা। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ খুরশু সিদ্দিক, মোহাম্মদ জবিউল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও এস এন আল জুবায়ের। এছাড়াও আমাদের সঙ্গে অধিবেশন তত্ত্বাবধায়কের দায়িত্বে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
3: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা সাফফাতের 100 আয়াত থেকে 107 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম।